0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম শ্যামা রহমানের কণ্ঠে। আর এই যে আজকে গল্পটা শুনছি, শুনতে শুনতে তো প্রায় গল্পের শেষ মুহূর্তে চলে এসেছি, যে হসপিটালে থেকে একটা রিহ্যাবের মধ্যে দিয়ে অরিন্দমের নতুন এক জীবন শুরু হলো, আবার সে পড়াশুনো শুরু করল। এর সঙ্গে সঙ্গে ও সমাজ সেবামূলক কাজে যুক্ত হল, বিশেষ করে নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাকে নিজের জীবনের লক্ষ্য বানালো। এই কথাটা বলতে গিয়ে না অনেক দিন আগের একটা ছোট্ট গল্প মনে পড়ে যাচ্ছে। একজন এরকম আর কি নানান রকম নেশাগ্রস্ত এক সন্তানকে নিয়ে এক মা একজন সাধুর কাছে এসেছেন, যে

প্রভু আপনি বলে দিন আমি এই সন্তানকে নিয়ে এত মানসিক অশান্তিতে রয়েছি, আর্থিক অশান্তিতে রয়েছি, কি করব। তো উনি তখন তাকে বললেন যে ঠিক আছে তুমি এক সপ্তাহ বাদে এসো। তারপরে এক সপ্তাহ বাদে তিনি যখন এসেছেন তখন ছেলেটিকে তিনি বললেন, শোনো তুমি নেশা করো না, নেশা করা ভালো না। তখন সেই মা বললেন যে এটা তো আপনি বাবা সেদিনই বলতে পারতেন, এক সপ্তাহ পরে এসে আপনি কেন এই কথা বললেন। বললেন, শোনো আমার তো আর এই ধরনের কোনো উৎপাত ছিল না, তোমার সন্তানের মঙ্গলের জন্য, ভালোর জন্য, সত্যিই এটা ভালো না মন্দ, নেশা খারাপ না ভালো, সেটা বোঝার জন্য এক সপ্তাহ আমি নানান রকম নেশা করে দেখলাম, না ও শরীরের জন্যও ভালো না, কোনো কিছুর জন্যই ভালো না, তাই জন্যই আমি এক সপ্তাহ নেশা করার পর তোমার সন্তানকে বলতে পারলাম নেশা করা ভালো না। এই অরিন্দমের এই ব্যাপারটা শুনতে শুনতে মনে হচ্ছিল বা পড়তে পড়তে যে অরিন্দম অনেকটা সময় নষ্ট করেছে, অনেকখানি এনার্জি নষ্ট করেছে, এবং তারপরে কিন্তু সে সমাজসেবায় নানান রকম কাজে যুক্ত হয়েছে, বিশেষত নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাতে। তো একদিন ওর ওই অঞ্চলের স্কুলে, তখন অনেক দিন হয়ে গিয়েছে ওর পড়াশুনো শিখে জীবনে প্রতিষ্ঠিত, বক্তৃতা দিতে আমন্ত্রণ জানানোয় মঞ্চে উঠে অরিন্দম বলল, আসলে নেশা কখনো বন্ধু নয়, নেশা প্রথমে আনন্দের প্রতিশ্রুতি দেয়, তারপর স্বাধীনতা কেড়ে নেয়, তারপর পরিবার ভাঙে, তারপর স্বপ্ন ধ্বংস করে, আর মানুষকে নিজের কাছ থেকেই তাকে দূরে সরিয়ে দেয়। আমি একদিন বই হারিয়েছিলাম, বন্ধু হারিয়েছিলাম, সম্মান হারিয়েছিলাম, কিন্তু সৌভাগ্যবশত আমি দ্বিতীয় সুযোগ পেয়েছি। তোমরা কেউ এই ভুল করো না, যে টাকা নেশায় খরচ হয় তা দিয়ে বই কেনা যায়, আর যে সময় নেশায় নষ্ট হয় তা দিয়ে একটা জীবন গড়া যায়। পুরো হল নীরব হয়ে শুনল ওর কথা, তারপরেই একেবারে করুধারিতে ভরে উঠল চারিদিক। সেদিন ওই মিটিংয়ে বসে থাকা শেষ সারিতে বাবা হরিপদ এবং মা কমলা দেবী, তাদের চোখে জল ছিল, কিন্তু সেই জল ছিল গর্বের, যাকে আমরা বলি আনন্দাশ্রু। অনেকদিন পরে অরিন্দম একটা নেশামুক্তি কেন্দ্র প্রতিষ্ঠা করল, যেখানে অসংখ্য তরুণ তরুণী নতুন জীবন খুঁজে পাবে। প্রবেশদ্বারের সামনে একটা ফলকে লেখা ছিল, নেশা কখনো শক্তির পরিচয় নয়, নিজের দুর্বলতাকে জয় করাই প্রকৃত শক্তি। আর তার নিচে ছোট ছোট করে লেখা, অন্ধকার যতই গভীর হোক একটা আলোর প্রদীপে তাকে দূর করার জন্য যথেষ্ট। আমরা এই গল্পটা থেকে এটাই বুঝতে পারি যে নেশা আসলে সাময়িক আনন্দ দিলেও শেষ পর্যন্ত মানুষকে তার স্বপ্ন, পরিবার, স্বাস্থ্য, সম্মান, সব কিছুকে ধ্বংস করে, আর সচেতনতা, আত্মনিয়ন্ত্রণ আর পরিবারের সমর্থন মানুষকে সে অন্ধকার থেকে আলোর পথের দিকে ফিরিয়ে আনতে পারে। আজকের এই গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার বার্তার অপেক্ষায় রইলাম 9903653992 তে। আসুন।

বলতে বলতে চলে এসেছেন। প্রথমে দেখে নিই একটু মেসেজগুলো কে লিখছেন মেসেজে। আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই, গুড মর্নিং ইন্দ্রাণী ম্যাম, আজ তোমার গল্প সঙ্গে গানের পরিবেশনা মন ভরে যাচ্ছে। আজ ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং, মাদক সেবনের বিরুদ্ধে গণচেতনার উদয় হোক। আসুন আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে অরিন্দমের সুস্থ জীবনে ফিরিয়ে আনার আনতে ব্রতী হই। ভালো থেকো, আগামী পর্বে কথা হবে নিশ্চয়ই।

গুড মর্নিং আপনাকেও। তাই তো, এই অরিন্দমরা ছড়িয়ে আছে, ছড়িয়েছিল, যেন আর না থাকে, এই অপেক্ষায় আমরা থাকি। হাওড়া থেকে, আচ্ছা কেমন আছেন দিদি ভাই এখন সঙ্গে? আচ্ছা কে লিখছেন, কে লিখছেন? সঙ্গে আছি চিরন্তনী, রঞ্জন। আচ্ছা, হাওড়া থেকে রঞ্জন, বেশ, সঙ্গে থাকুন, সঙ্গে থাকবেন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার কি লিখছেন বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি, হৃদয় নিরে দোলা দিয়ে যায় ভোরের আবাহনী, হৃদয় মাঝে মৃদু বাতাসের শব্দ আমরা শুনি। এটা কি লিখেছেন, বেকুল, বেকুল বকুল, জানি না আমি ঠিক পড়লাম কি না। ফুলেরা আজ সুভাষ সুবাস ছড়ায় প্রাণে, সুভাষ না সুবাস, রাগরাগিনী উঠল ভিজে ভোরে গানে গানে। তাই তো, মনের মাঝে সুরে তরি ভিড়ল এসে এসে আজি, গানের খেয়া বইছে দেখো আজ এই মন মাঝি। ইংলিশে লেখার নাই একটা ব্যাপার, যিনি লিখছেন আর যিনি পড়ছেন দুজনের মাঝখানে ওই ইংরেজি শব্দগুলো বাংলা সঠিক শব্দটাকে সঠিক করে আনতে দেয় না। যদিও লেখার জন্য অনেক ধন্যবাদ পায়েল, আমাদের নিত্য সঙ্গী, নিত্য বন্ধু, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে, কেমন কে লিখেছেন একেবারে, ও বাবা 5:02 থেকে দেখি কে কে লিখছেন। সুপ্রভাত, চিরন্তনী শুনতে বসলাম ভোর ভোর, চিরন্তনীতে গান গল্পে ভরে উঠবে আসর, সৌভিক ঢাকুরিয়া থেকে, থ্যাংক ইউ। আর আপনাকেও অবশ্যই সুপ্রভাত। এরপরে লিখছেন সুপ্রভাত চিরন্তনী ইন্দ্রানিধি, শুনতে শুরু করলাম দিদি, এগিয়ে চলুন, ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, বাহ সুপ্রভাত। এরপরে কে লিখছেন দেখি, গুড মর্নিং ইন্দ্রানিধি, আমি এখন বাসে ট্রাভেল করছি আর শুনছি চিরন্তনী, ভালো গান ও গল্প শোনার অপেক্ষায় আছি, মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। আচ্ছা, এত ভোরে কোথায় যাচ্ছেন? বেশ, খুব ভালো লাগছে, আপনি ট্রাভেল করতে করতেও চিরন্তনীর সঙ্গে আছেন, এভাবেই সঙ্গে থাকুন, থ্যাংক ইউ, গুড মর্নিং। এবার কি লিখছেন, শুভ সকাল দিদি ভাই, চিরন্তনীর নেশা বা রেডিও নেশা ভালো, শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল হাওড়া থেকে লিখছেন, একদম দারুণ ভালো নেশা এটা।

এরপর কে লিখছেন, শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, জানি সামনে আছে অজানা পথ, তবু পথ চলতে হয় গল্প গানে চিরন্তনী সাথী হলে, পথ চলায় নেই কোনো ভয়। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাওয়ালি থেকে। সুপ্রভাত, আপনাকে একদম ঠিক বলেছেন, অজানাই তো জানা হয়। কোথাও একটা শুনেছিলাম পৃথিবীতে দুটো বিষয়ে আমাদের জীবন বদলে যায়, একটা জানা আর একটা অজানা। আর এই অজানার প্রতি আকর্ষণ আমাদের সকলের, অজানা থেকে জানায় উত্তরণটাই জীবনের চলা। যাই হোক, এবার কে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, স্নেহের বোন ইন্দ্রাণী। ভোর চারটি উঠে যখন পদচারণায় ব্যস্ত আছি, রাস্তার পাশে কয়েকটা শিয়াল যেন সভা করছে, মনে হচ্ছে ওরা অন্ধকার থেকে আলোতে আসতে চাইছে। তাই ওদেরকে বলছি অসতম সদগামায়া তামসমা জ্যোতির্গময়া। তাই সবাইকে বলতে চাই, সবাই চাই আমরা আলোর মধ্যে যাতে থাকতে পারি। তিন রঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। বাহ, বুঝলাম না শিয়ালটা আপনার প্রতীক না সত্যিকারের, কেননা আজকাল তো ওইসব দেখা যায় না। থ্যাংক ইউ লেখার জন্য। গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং ইন্দ্রাণীদি। আজকের গানের চয়ন খুব প্রাসঙ্গিক, বিশেষ করে এস টি বর্মনের ভাঙিতে নেশা গানটি আবার শুনতে ইচ্ছে করছে। আনন্দ কুমার কর, ধরমপুর, ইন্দপুর, বাঁকুড়া। হ্যাঁ, আমি মাঝে মাঝে কিন্তু দেখবেন বেশ পুরনো অনেক গান শোনাই, যেগুলো আমাদের সহসা শোনা হয় না, আবার কখনো শোনাবো, কি আছে। থ্যাংক ইউ, গুড মর্নিং আপনাকেও, শুভ সকাল শ্রবণ বন্ধু ইন্দ্রাণী।

দিদি, আজকের গল্পটা অসম লাগলো। আচ্ছা, গানের কালেকশন খুব ভালো ছিল, সকলে ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ। অজিত কুমার আদক, উত্তর বাউলি, আদকপাড়া। বেশ, শুভ সকাল আপনাকেও। এরপর কি লিখছেন সুপ্রভা দিদি ভাই? আজকের গল্প খুব ভালো লাগলো এবং এইসব গল্প কারো না কারো জীবনে ঘটে যাওয়া স্মৃতি যা সত্য চিরন্তন। অরিন্দমের মতো আমাদের এই সমাজে অনেক অনেক ব্যক্তি এইরকম পরিস্থিতির শিকার, আর আমাদের যুব সমাজ বেশি এইরকম নেশার প্রতি আসক্ত হচ্ছে। এ এক আগামী যুব সমাজ গভীর অন্ধকারের পথে চলেছে। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন। একেবারেই। তবে আলোর পথ সবসময় আছে, অন্ধকার যতই গভীর হোক তার পিছনে আলো আসেই, শুধু ধৈর্য আর অপেক্ষা তাই কিন্তু আমাদের জীবনে আলোকে আনতে পারে। আর এবার লিখছেন সুপ্রভাত, প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দ মোটর থেকে বলছি। আজ প্রথম দিনে চিরন্তনী শুনছি, মানে এই সপ্তাহের। গল্প গান বেশ ভালো লাগছে। এরকমভাবে অতি অল্প বয়সে কত সুন্দর জীবন নষ্ট হয় তার অনেক ঘটনা শুনতে পাই। খুব খারাপ লাগে, পরিবারে নেমে আসে অন্ধকার। সবাই ভালো থাকুন। ঠিক কথা, আপনিও খুব ভালো থাকুন দিদি। আধার থেকে আলোর পথে গল্পখানি বেশ ভালো লাগলো। অরিন্দমের জীবন কাহিনী সঙ্গদেশে লৌহা ভাসে, নেশা অনেক প্রকার, কিন্তু গান করা, গান শোনা নেশা, খেলা করা, খেলা দেখা নেশা, আর কি ভ্রমণ করা নেশা, ভ্রমণ করা নেশা, এগুলো ভালো। তবে অধিক মাত্রায় কোনো নেশাই ভালো নয়। কাজ ক্ষতি করে দিদি ভাই, আমি কি ধূমপান জাতীয় কোনো নেশা করি না, দণ্ডবত আমাবতী অম্বাবচী। আচ্ছা, অম্বাবচীর, আচ্ছা লেখাটা অম্বাবতী এসেছে। শুভেচ্ছা সবাইকে, প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। একেবারে, যে নেশা সবাইকে ভালো করায়, এই যে আমরা যদি এখন দেখি সবাই ফোন ছেড়ে বইয়ে মুখ বুঝে আছি, বলবো না ভালো নেশা? যা কিছু আমাদের পক্ষে হিতকর তাই ভালো, যা কিছু ক্ষতিকর তাই খারাপ। তাই নেশা হিত করে ভালো, ক্ষতি করে অত্যন্ত ক্ষতিকর। নমস্কার সুপ্রভাত, আজ বিশ্ব মাদক বিরোধী দিবসে অরিন্দমের কথা শুনছি। আচ্ছা, সর্বনাশা নেশা থেকে মুক্ত হোক তরুণ প্রজন্ম তথা আমাদের সমাজ, এই শুভকামনায় চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে বলছেন। অনেক ধন্যবাদ। আর 5:53 হয়ে 5 সেকেন্ড, তাই একটু তাড়াতাড়ি পড়ব। বিশ্বনাথ মণ্ডল ইসলামপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন, প্রিয় ইন্দ্রাণী তোমার সুন্দর উপস্থাপনায় শুনছি শুক্রবার চিরন্তনীতে অন্ধকার থেকে আলো ফেরা গল্পটি। আর গল্পটা ছোট্ট করে আপনি বলেছেন, গল্পটি আমাদের মন কেড়ে নিয়েছে, ধন্যবাদ জানিয়ে এত সুন্দর গল্পটি পরিবেশন করার জন্য। ধন্যবাদ আপনাকেও, খুব ভালো লাগলো আজকের আলোর পথের যাত্রী ঘুরে দাঁড়াবার গল্প। নেশা যে শুধু ধ্বংস করে তাই নয়, একটা পরিবারকে রাস্তায় বসিয়ে দেয়। কি, আপনার গলা প্রায় ঠিক হয়ে এসেছে? উফ, আপনি একদম ডাক্তারের মতন প্রায় লক্ষ্য করছেন। মৃদু রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি। অনেক ধন্যবাদ, আর অবশ্যই সঙ্গে থাকবেন চিরন্তনীর। সুপ্রভা দিদি ভাই, আজ মনে হচ্ছে ওয়েদারের হাত থেকে গলার কন্ট্রোল বেশ কিছুটা মুক্ত। নেশার প্রকারভেদে আজকের উপাখ্যান, অন্ধকার থেকে আলোর পথে মনোজ্ঞ উপস্থাপনা। কুনেশা যেমন সবকিছু শেষ করে, জীবনকে অন্ধকারে তলিয়ে দেয়, সুনেশা জীবনে আলোর পথ দেখায়। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ সুপ্রভাত জানাই। আর এবারে লিখছেন কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বকাপ ফুটবল দেখছি, আনন্দ পাচ্ছি চিরন্তনী। হ্যাঁ, খেলা দেখার নেশাটাও ভালো নেশা। আকাশবাণী FM রেইনবোর কি লিখেছেন, কে লিখেছেন আগে দেখি। ভোর 5টায় চিরন্তনী অনুষ্ঠানটা দিন দিন দিন শুরুর সব থেকে সুন্দর সঙ্গী। সকালে শান্ত আবহে পুরো দিনটাকে উপস্থাপনায় মন জুড়িয়ে দেয়। আচ্ছা, বেশ বেশ বেশ বেশ, কিন্তু কে লিখলেন? নামটা তো লেখেননি, খুঁজে পাচ্ছি না নামটা। যাই হোক, পরের দিন নাম লিখবেন 5:55, একদম সময় কম। চন্দন কুমার মাল কলকাতা দমদম থেকে লিখেছেন, দিদি খুব সুন্দর গল্পটা, থ্যাংক ইউ। শুভ সকাল, ঘুম ভাঙানো মাসের শেষ সপ্তাহে প্রথম শুক্রবারে চিরন্তনী।
লিখেছেন শিবশঙ্কর সাতপুয়া গড়হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে, যে শুধু অরিন্দমের সঙ্গদোষে নয় পৃথিবীর সব মানুষের সঙ্গদোষে শেষ

পরে আবার পরিবর্তন নিজের কাছে, একদম নিজে চাইলেই পরিবর্তন আনা যায়। লিখছেন সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে পরিতোষ বন্দ্যোপাধ্যায়। চিরন্তনী সকালে উঠে মন ভালো করে দেয়, সবাই ভালো থেকো, আপনিও শুভ সকাল জানাই, খুব ভালো থাকুন, কেমন। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, শেষ সপ্তাহ, প্রথম চিরন্তনী, আজ ওয়ার্ল্ড ড্রাগ ডে, অরিন্দমের নেশার আসক্তি থেকে ভালো হয়ে ওঠার গল্প শুনছি, ভালো লাগছে। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, বেশ। এরপরে লিখছেন সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, সুপ্রভাত আনন্দ।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 31 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:31 হয়ে 49 সেকেন্ড। আজ 26 জুন 2026 শুক্রবার। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594

في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف

صدق الله العظيم. অর্থাৎ তোমরা যদি প্রকাশ্যে খোদার পথে দান করো অথবা গোপনে দরিদ্রদের দাও, উভয়ই তোমাদের জন্য কল্যাণময় এবং তোমাদের পাপরাশি ক্ষমা করা হয়। তোমরা যা কিছু করো খোদা তা উত্তম রূপে জানেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউকে সৎপথে পরিচালিত করার শক্তি দিবার ক্ষমতা তোমার নাই, বরং আমি যাকে চাই সৎপথে পরিচালিত করি। তোমরা যা কিছু দান করো তা তোমাদেরই কল্যাণের জন্য, কেবল খোদার সন্তুষ্টির জন্যই নিজ সম্পদ থেকে মুক্ত হস্তে দান করো। তোমরা নিজেদের বিশুদ্ধ সম্পদ থেকে যা কিছু দান করবে তার পূর্ণ প্রতিদান তোমরা অবশ্যই পাবে এবং তোমরা কোনরূপ ক্ষতিগ্রস্ত বা অত্যাচারিত হবে না। যেসব দরিদ্র লোক খোদার পথে গুরুত্বপূর্ণ কাজে লিপ্ত থাকায় অর্থ উপার্জন করতে সুযোগ পায় না, সেই সব দরিদ্রদের জন্য ব্যয় করো। তারা কারো কাছে কোনো কিছু চায় না বলে অবুজ লোকেরা তাদের ধনী লোক বলে মনে করে, কিন্তু তুমি তাদের চেহারা দেখলেই চিনতে পারবে, তারা ব্যাকুলভাবে কারো কাছে কখনো কিছু চায় না। তোমরা নিজেদের পবিত্র সম্পদ থেকে যা কিছু দান করো আল্লাহ তা সবই জানেন।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত নারায়ণ রাও যোশী, রাগ আহির ভৈরব ও জৌনপুরী।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। খেয়াল পরিবেশন করলেন পণ্ডিত নারায়ণ রাও যোশী। এখন শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে আগামীকাল সেখানে যাচ্ছেন। শ্রী মোদী নতুন

0: জার্মানিতে নেদারল্যান্ডসে রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের বৈঠকে পৌরোহিত্য করবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। ভেনেজুয়েলার বিধ্বংসী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 188। IMF জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙা হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে গতরাতে ইকুয়েডর জার্মানিকে 2-1 গোলে এবং আইভরি কোস্ট কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেশেলসের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রানী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের আর্থিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান যে কিভাবে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বিপ্লব আর্থিক পরিষেবাগুলিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছে, মানুষের জীবনযাত্রা সহজ করছে এবং ব্যাপক পরিসরে মানুষের ক্ষমতায়ন ঘটিয়েছে। বৈঠকে তাঁরা সে বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বজুড়ে সহযোগী দেশগুলির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার এনকোডের 10ম শীর্ষ স্তরের বৈঠকে পৌরোহিত্য করবেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার এবং মাদক বিরোধী আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা একত্রিত হবেন। এই উপলক্ষে শ্রী শাহ নার্কোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট 2026-2029 প্রকাশ করবেন। এই নথিতে মাদকজনিত সমস্যা সমাধানে একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তুলে ধরা হবে, যেখানে মাদকের চাহিদা ও সরবরাহ হ্রাস এবং মাদকাসক্তদের জীবনের মূলধারায় ফিরিয়ে পুনর্বাসনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এনসিবি বার্ষিক প্রতিবেদন 2025 প্রকাশ করবেন এবং জম্মু ও গুয়াহাটিতে নবনির্মিত এনসিবি শাখা কার্যালয়গুলির উদ্বোধন করবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে ব্রিটেন ভারত সপ্তাহে ভারত আন্তর্জাতিক মঞ্চ IGF এর ভাষণে গতকাল শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CET এর অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছেছেন। CET এর অধীনে বার্ষিক প্রায় 48 বিলিয়ন পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এবং এই সুযোগকে কাজে লাগাতে দুদেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে।
1: The United Kingdom Free Trade Agreement is helping our industry also evolve, go up the ladder, compete with businesses in the United Kingdom, complement businesses in the United Kingdom, where we can work together in global value chains, supporting each other's economy, and together becoming a force multiplier.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, COVID-19, সন্ত্রাসবাদ বা আবহাওয়াজনিত সংকট পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলে সহযোগিতা প্রয়োজন। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত জেজু ফোরাম ফর পিস অ্যান্ড প্রসপারিটি 2026-এ ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এখন তাদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করছে, ঝুঁকি গ্রহণের প্রবণতা বাড়ছে, সামাজিক মাধ্যম এখন রাজনীতির চর্চাকেন্দ্র হয়ে উঠেছে। প্রভাবশালী দেশগুলির মধ্যে নতুন বোঝাপড়া ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তা অনিশ্চিত বিশ্বব্যবস্থাকে স্থিতিশীল করবে, সম্মিলিতভাবে গৃহীত সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে সমস্যা সমাধান সম্ভব।

হবে। আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতামূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোরহে রড্রিগেজ জানিয়েছেন যে দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 188তে দাঁড়িয়েছে। এছাড়া 1520 জন আহত হয়েছেন এবং 200 জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তিনি জানান, রাজধানী কারাকাসের প্রায় 160 কিলোমিটার পশ্চিমে 7.2 ও 7.5 মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 2927টি পরিবার গৃহহীন হয়েছে। 1900 সালের পর ভেনেজুয়েলার আঘাত হানা ভূমিকম্পগুলির মধ্যে দ্বিতীয়টি ছিল সবচেয়ে শক্তিশালী। রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা উপকূলীয় অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে হতাহতের সংখ্যা সর্বাধিক। রড্রিগেজ আরও জানান যে মূলত লা গুয়াইরাতে 250টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও জরুরি নয় এমন সব কাজকর্ম স্থগিত রাখার কথা ঘোষণা করেন। এছাড়া তিনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে বলেছেন। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ভারতের সংহতি প্রকাশের বিষয়টি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রড্রিগেজ কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রশংসা করে বলেছেন, প্রধানমন্ত্রী ভূমিকম্পের ভয়াবহ পরিণতির প্রেক্ষিতে ভারতের সহায়তা দানে আগ্রহ প্রকাশ করেছে। উদ্ধারকর্মীরা বর্তমানে কারাকাস ও লা গুয়াইরা অঞ্চলে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জলযানগুলি যেন শুধুমাত্র ইরানি কর্তৃপক্ষের চিহ্নিত জলপথ দিয়েই যাতায়াত করে সে ব্যাপারে সেদেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌবাহিনী স্পষ্ট করে দিয়েছে। আইআরজিসির অফিসিয়াল ওয়েবসাইট সেপাহ নিউজে এই বিবৃতি প্রকাশ করে তারা বলেছে, নির্ধারিত জলপথের বাইরে অন্য কোনো পথ ব্যবহার করলে তা বিপজ্জনক হতে পারে। আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন আইএমওর সঙ্গে এক চুক্তির অধীনে ওমানের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জাহাজ চলাচলের গাইডলাইন প্রকাশ করলে ইরান এই বিবৃতি জারি করে। এদিকে ইরান এবং ওমান এক যৌথ বিবৃতি জারি করে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক আইন মেনে নিরাপদে জাহাজ চলাচল সুনিশ্চিত করতে এবং এ ব্যাপারে ভবিষ্যৎ রূপরেখা স্থির করতে দুই দেশ একটি যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গঠন করবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙ্গা হয়েছে। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে আইএমএফ এর যোগাযোগ বিভাগের অধিকর্তা হুলি কোজাক বলেন, পশ্চিম এশিয়া সংঘাত পরিস্থিতির ফলে বিশ্ব অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পণ্যের বাজার ও আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। তিনি উল্লেখ করেন, সংঘাতের সময় তেলের দাম যে হারে বেড়েছিল তা এখন অনেকটাই কমে এসেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ পরীক্ষার্থীদের জন্য নিট ইউজি 2026 ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। চলতি মাসের 21 তারিখ ওই পরীক্ষা নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এক বার্তার মাধ্যমে এনটিএ জানিয়েছে যে উত্তরপত্রগুলি এখন www.neet.nta.in ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পরীক্ষার্থীরা চলতি মাসের 28 তারিখ পর্যন্ত প্রতি প্রশ্নের জন্য 200 টাকা ফি দিয়ে প্রশ্নগুলি সম্পর্কে আপত্তি জানাতে পারবেন। আপত্তি বা চ্যালেঞ্জ গৃহীত হলে এই ফি সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে গতরাতে গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর জার্মানিকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। খেলা শুরুতে দ্বিতীয় মিনিটে লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। 9 মিনিটে নেলসন অ্যাঙ্গুলোর গোলে সমতা ফেরায় ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে 77 মিনিটে গঞ্জালো প্লাতা ইকুয়েডরের হয়ে ব্যবধান বাড়ান। গ্রুপ ইর অন্য ম্যাচে আইভরি কোস্ট কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ ই থেকে 6 পয়েন্ট নিয়ে জার্মানি তালিকার শীর্ষে এবং আইভরি কোস্ট দ্বিতীয় স্থানাধিকারী দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আজ সকালে গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ড টিউনিশিয়ার বিরুদ্ধে 3-1 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ এফ এর অন্য খেলায় জাপান ও সুইডেনের ম্যাচ শেষ খবর পাওয়া অনুযায়ী 1-1 রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে আগামীকাল সেখানে যাচ্ছেন।

0: শ্রী মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। ভেনেজুয়েলার বিধ্বংসী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 188। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন কথা।
2: রবীন্দ্রনাথের ভাষায় তাই ধ্বনিতেছে আজি শিবানীর তরঙ্গ কল্লোলে, বঙ্কিম তোমার নাম তব কীর্তি সেই স্রোতে দোলে, বঙ্গভারতের সাথে মিলায়ে তোমার আয়োগনি, তাই তব করি জয়ধ্বনি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বঙ্গসাহিত্যে নতুন জোয়ার এনেছিলেন তিনি। কিন্তু ব্যক্তিজীবনে কেমন ছিলেন? ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি নিয়ে ঘন ঘন বদলি হত তাঁর। নানা জায়গায় ঘোরাফেরার ফাঁকে নিজের পড়াশোনা, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনার কাজ আর লেখালেখিতে কেটে যেত। বাইরে থেকে দেখে অনেকেই তাকে দাম্ভিক বলত, নিন্দামন্দ বা কর্কশ সমালোচনাও করত। কিন্তু বঙ্কিম ছিলেন একান্তই ঘরোয়া, পরিপাটি ও শৌখিন মানুষ। এলোমেলো হয়ে থাকা তার স্বভাব বিরুদ্ধ। পোশাক পরিচ্ছদেও ছিলেন ছিমছাম। কম বয়সে চুলের বাহার আর গোঁফদাড়ি ছিল, পরে সোনার ফ্রেমের ঝকমকে চশমা তার চোখে শোভা পেত। ঘরের আসবাবপত্র সাজিয়ে রাখতে ভালোবাসতেন, লেখার টেবিলে দোয়াত কলম কাগজপত্র গুছিয়ে রাখতেন। ধুলো ময়লা পছন্দ করতেন না, নিজেই পরিষ্কার করতেন। আর কি পছন্দ করতেন? বঙ্কিম খেতে ভালোবাসতেন, খাওয়াতেও। তখন বঙ্কিম থাকেন জাজপুরে, তার বয়স তখন 44 বছর। রোজ দুবেলা 4টে মুরগি, 8টি ডিম, অন্য সব খাবারের সঙ্গে দিব্যি খেয়ে হজম করে ফেলতেন তিনি। সন্ধ্যায় বন্ধুরা আসতেন, কবি নবীনচন্দ্র সেনদের আড্ডায় নানান ধরনের পানীয় চলত। একদিন শ্রীশ মজুমদার বঙ্কিমকে প্রশ্ন করলেন, আপনি কি বরাবর এরকম খান? বঙ্কিম হেসে উত্তর দিলেন, না যৌবন খালি পারতুম না, এখন পারি। বঙ্কিম তখন রয়েছেন কলকাতার কলুটোলার বাসায়। জ্বর হওয়ায় সেদিন কোর্টে যাননি তিনি। চুঁচুড়া থেকে বন্ধু অক্ষয়চন্দ্র সরকার সন্ধ্যাবেলায় এলেন তাকে দেখতে। শরীর খারাপ দেখে তিনি জিজ্ঞাসা করলেন, এবেলায় বঙ্কিম কি খাবেন? বঙ্কিম বললেন, লুচি ভাজতে বলেছেন, লুচিই খাবেন। অক্ষয়বাবু হাসতে হাসতে বললেন, সে কি, রার দেশে নিয়ম, জ্বর হলেই গেরস্তর ঘরে মুড়ির খোলা চড়ে, আর তুমি কিনা মুড়ির বদলে লুচি। বঙ্কিম তখন হাবড়ায়, তখনও ওখানের কাছাড়িতে ডেপুটিদের জন্য আলাদা ঘর তৈরি হয়নি। ট্রেজারির একটি ঘরে বঙ্কিম কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে দুপুরে খেতে বসতেন। সকলে বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন, সকলের আনা খাবার ভাগাভাগি করে দিব্যি ভোজ হত। একদিন বঙ্কিম, বাবু গৌরদাস বসাক আর ট্রেজারির সাব ট্রেজারার মুকুন্দদেব মুখোপাধ্যায় নিজের নিজের খাবার বের করে টেবিলে সাজিয়েছেন। ঘিয়ে ভাজা লুচি, তরকারি, ভীমনাগের সন্দেশ আর বড় বড় ফজলি আম। খাওয়ার পর বঙ্কিম হঠাৎ বললেন, সত্যি করে বলতো ভাই, এইরকম ভুরি ভোজনের পর কেউ বলতে পারে আমরা খুব কষ্টে আছি? আমরা তিনজনেই 600 টাকার মতো মাইনে পাই, এরকম জলযোগ রোজ করতে পারলে সাধারণ দেশবাসী প্রকৃত কি কষ্টে থাকে সেটা কি কখনো বুঝতে পারব? স্পষ্টবক্তা বঙ্কিম বিদ্যাসাগরের রচনা প্রসঙ্গে বলেছিলেন, বিদ্যাসাগর মশাইয়ের ভাষা অতি সুমধুর ও মনোহর, যদিও সর্বজন বোধগম্য ভাষা থেকে তা অনেক দূরে। বিদ্যাসাগরের বহুবিবাহ, বিধবা বিবাহ বন্ধের উদ্যোগকে যেমন সমালোচনা করেছিলেন, তেমনি বিদ্যাসাগরের সীতার বনবাস রচনাটিকে কান্নার জোলাপ বলেছিলেন বঙ্কিম। আরও বলেছিলেন, বিধবার বিবাহের ব্যবস্থা দেয় সে যদি পণ্ডিত তবে মূর্খকে। এই উক্তি বিদ্যাসাগরের নজর এড়ায়নি। এবার আসল ঘটনায় আসা যাক। কোনো একটি বাড়িতে বঙ্কিম আর বিদ্যাসাগর উভয়েই নিমন্ত্রিত ছিলেন। বিদ্যাসাগরের একটি ভারী মজার অভ্যেস ছিল, ছোটবেলা থেকেই তিনি নিজে রান্না করতেন, রান্নায় খুব ভালো হাত ছিল। কোনো বাড়িতে নিমন্ত্রিত হলেই উনি জোর করে একটি পদ অন্তত রান্না করতেন, সবাই খুব মজা পেত। এই বাড়িতে বিদ্যাসাগর রাঁধলেন মাংসের মেটের অম্বল। ভোজনরসিক বঙ্কিম একথা জানতেন না। পদটি খেয়ে তাঁর এত ভালো লাগল, তিনি জিজ্ঞাসা করলেন, অম্বলটা কে রেঁধেছ হে? ভারী চমৎকার, দারুণ হয়েছে। মহামূর্খ বিদ্যাসাগর রান্না করেছেন,

রাত্রে এখন শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। ফের IMF-এর কাছে ঋণ চাইল বাংলাদেশ। 9 জুন বাংলাদেশের অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 3 বছর মেয়াদী এই ঋণ চেয়ে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানাচ্ছে প্রথম আলো। ঠিক কত টাকা ঋণ চাওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে পরিমাণটি $4-4.5 বিলিয়ন হতে পারে বলে সূত্রের খবর। বাংলাদেশে বৈষম্য বিরোধী আইন দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। ওই দেশে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তাঁরা। বুধবার এক অনুষ্ঠানে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা নিজেদের এ সংক্রান্ত নানান অভিজ্ঞতার কথা তুলে ধরে জানিয়েছেন। এ কথা জানাচ্ছে নিউ এজ। গুজব ও ভুয়ো তথ্য পরিবেশন রুখতে বাংলাদেশে সাইবার নিরাপত্তা আইনকে কাজে লাগানো হতে পারে বলে জানাচ্ছে ডেইলি অবজারভার। বুধবার বাংলাদেশের সংসদে তার বিবৃতিতে এই ইঙ্গিত দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আলম। বাংলাদেশে উৎপাদন সংক্রান্ত কর্মকাণ্ড আরও বাড়ানোর জন্য চীনের বিনিয়োগকারীদের প্রতি আবেদন রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। উপযুক্ত সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে চাইছেন তিনি, একথা জানাচ্ছে ডেইলি সান। নিজেদের ওপর জারি হওয়া মার্কিন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে ম্যানহাটনের ফেডারেল কোর্টের দ্বারস্থ হয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের 3 বিচারক। এদের একজন কানাডার, একজন উগান্ডার এবং একজন বেনিনের। এদের ওপর গত বছর মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা চাপিয়েছে। এই খবর প্রকাশিত হয়েছে বিজনেস স্ট্যান্ডার্ডে। বাংলাদেশে গত 2 বছরে 457টি শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে বলে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস জানাচ্ছে। বিশ্ববাজারে অনিশ্চয়তার জেরে বরাত কম পাওয়া, শ্রমিক বিক্ষোভ এবং জ্বালানি সংকট এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। শুনলেন বাংলাদেশ প্রেস রিভিউ, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45-এ বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz-এ অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন চাষযোগ্য মাটির কথা। এ বিষয়ে বলছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত আটারি কলকাতা শাখার অধিকর্তা ডক্টর প্রদীপ দে।
2: মাটির উপরে আমাদের নির্ভরতা অনেক দিনের। স্বাস্থ্যকর মাটি স্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের ভিত্তি, এছাড়াও মাটি জীব বৈচিত্র্যকে সমর্থন করে এবং জলবায়ু প্রশমনে এটাকে কিন্তু মাটিও একটা বড় ভূমিকা পালন করে, কার্বন চক্রে এটার যোগদান করে। এছাড়াও এটা জল সংরক্ষণ এবং জলের ছাঁকনির কাজ করে। এটি একটি অনবায়নযোগ্য সম্পদ, সেই জন্য এটা সংরক্ষণ খাদ্য নিরাপত্তার জন্য

0: অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় 17টা উপাদান, তার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটে জল আর হাওয়া থেকে পাওয়া যায়। এছাড়া 14টা উপাদান মাটি থেকে নেয়, তার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এগুলো আছে। এছাড়া অনুখাদ্য যেগুলো খুব কম পরিমাণে লাগে, যেমন আমাদের নুন খুব বেশি হয়ে গেলে তরকারি খারাপ হয়ে যায় কিন্তু অল্প পরিমাণে খুব দরকারি, সেরকম লোহা, তামা, ম্যাঙ্গানিজ, দস্তা, বোরন, মলিবডেনাম, ক্লোরিন এবং নিকেল, এগুলো অনুখাদ্য, এগুলোও দরকার। এই জন্যে আমরা যেটা বলি সেটা হচ্ছে সমন্বিত পুষ্টি ব্যবস্থা করা দরকার মাটির গুণাগুণ বজায় রাখার জন্য। এর জন্যে প্রধান উপাদান হলো যে সবুজ সার, ডালজাতীয় ফসলকে ফসল চক্রে নিয়ে আসা, এছাড়াও ফসলের অবশিষ্ট অংশ সেটা মাটিকে ফেরত দেওয়া। কথায় বলে যে দানাতে আমাদের অধিকার আর ফসল অবশেষের অধিকার হচ্ছে মাটির। এতে মাটির জৈবিক কার্বন বৃদ্ধি পায় এবং জৈবিক কার্বন বৃদ্ধি পেলে মাটির যে খুব সূক্ষ্ম জীব আছে তাদের সক্রিয়তা বাড়ে, তার জন্য মাটি জীবন্ত থাকে। এছাড়াও আমাদের কাস্টমাইজ সার বলে একটা জিনিস আছে, সেটাও আমরা দিতে পারি কিন্তু সেটা সবসময় দিতে হবে মাটি পরীক্ষার ভিত্তিতে। ডাল জাতীয় ফসলকে যদি আমরা ফসল চক্রে সম্মিলিত করি তাহলে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে স্থিরীকরণ করে এই ডাল জাতীয় ফসল। এদের যে শিকড় আছে তার মধ্যে একটা গাঁট তৈরি হয়, তাতে এক রকমের জীবাণু যেটাকে রাইজোবিয়াম বলা হয়, তারা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন বাতাস থেকে ধরে নিয়ে মাটিতে ওটাকে স্থির করে রাখে এবং মাটির গুণাগুণ বৃদ্ধি করে। এর জন্য এটা বাড়ানো খুব দরকার। এছাড়াও আমাদের কার্বন হলো উদ্ভিদের পুষ্টিচক্র চালানোর চাবিকাঠি, কারণ কার্বন চক্রের সাথে জলের এবং নাইট্রোজেনের যে চক্র সেটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই জন্যে এইটাকে কিন্তু খুব ভালো করে রক্ষা করতে হবে। তার জন্য আমাদের ফসলের অবশিষ্টাংশ কোনো সময় পোড়ানো চলবে না, এটা যতটা সম্ভব মাটিতে ফেরত দিতে হবে, হয় আমাদের ভার্মিকম্পোস্টিংয়ের মাধ্যমে হোক বা আমাদের জৈবিক সারের মাধ্যমে হোক, এইগুলোর মাধ্যমে আমরা একটা ফসলের অবশিষ্টাংশ মাটিতে ফেরত দেব। তাতে আমাদের ভৌতিক, রাসায়নিক এবং জৈবিক যে তিনটি গুণাগুণ মাটির আছে সেগুলো কিন্তু খুব ভালো হবে। আর এই গুণাগুণগুলো ভালো হলে মাটি সজীব থাকে, এই সজীবতা খুব সূক্ষ্ম জীব তার জন্য হয়। সেই জীবের সংখ্যা কত, মাটিতে মোট জনসংখ্যা এখন যত আছে এক চামচ ভালো মাটিতে কিন্তু তার চেয়েও বেশি সূক্ষ্ম জীব থাকে। এবং এই টেকসই মাটির ব্যবস্থার মাধ্যমে 50%-এর বেশি যখন যা তৈরি করছি তার চেয়েও আরও আধা বেশি পরিমাণে আমরা তৈরি করতে পারবো। এবং ড্রিপ সেচ, ফার্টিগেশন এগুলোও আমাদের দেখতে হবে। এছাড়াও মাটি পরীক্ষা দ্বারা ফসল অনুক্রিয়ার মাধ্যমে বাস্তুতন্ত্রের পরিষেবা, যার মধ্যে খাদ্য, পশুখাদ্য, তন্তু উৎপাদন, কার্বন সিকুইস্ট্রেশন বা কার্বনকে ধরে রাখার ক্ষমতা, উদ্ভিদের পুষ্টিচক্র যোগানো এবং সাংস্কৃতিক দিকটা রক্ষা করা, এইগুলো করা যেতে পারে। সুস্থ মাটি থাকলে সমৃদ্ধ দেশ হয়, সেই জন্য মাটির যত্ন জীবনের যত্ন, সমৃদ্ধ জাতির জন্য যত্ন, এই জন্যে আমাদের মাটির স্বাস্থ্য বজায় রাখতে হবে, মাটির পরীক্ষার ভিত্তিতে মাটিতে উপাদান সরবরাহ করতে হবে।
1: শুনছিলেন চাষযোগ্য মাটির কথা, এ বিষয়ে বললেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত আটারি কলকাতা শাখার অধিকর্তা ডক্টর প্রদীপ দে।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতি, ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজ শুনবেন গুজরাটের সাপুতারার কথা। ভারতীয় সময় সকাল 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 শুনবেন

কলকাতার ডায়েরি, বিষয় চিত্রকলা, মৃণাল ঘোষের সাক্ষাৎকার, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। ভারতীয় সময় সকাল 9টায় শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার।

ভারতীয় সময় সকাল 10:30 শুনবেন রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন মধু ছন্দা ভট্টাচার্যের কণ্ঠে আধুনিক গান, এবং তারপরেই দোতারা পরিবেশন করবেন স্বপন কুমার বর্মন। 11:00 শুনবেন বিকাশ পথ, অনুষ্ঠানটির প্রযোজনায় পায়েল চট্টোপাধ্যায়। সকাল 11:15 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় সমীরণ সরকার। 11:30 শুনবেন রম্যগীতে। বেলা 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। 12:30 শুনবেন সাঁওতালি গান। দুপুর 1:00 শুনবেন নাটক বর্ণ চোরা, রচনা স্বপন গুহ, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। ভারতীয় সময় দুপুর 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 শুনবেন অনুরোধের আসর।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন ভারতীয় সময় বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায়। উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় মিতুল সাহা। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য। এই অনুষ্ঠানে আজ শুনবেন ড্রাগের নেশা সর্বনাশা, এ বিষয়ে বলবেন ডক্টর তপব্রত গুহরায়। 7:00 শুনবেন বেতার নাটক বর্ণচোরা। 7:45 শুনবেন হাউসফুল। ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী এবং অভিনেত্রী মালবিকা সেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ইনা বাগচি। আজ শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। ভারতীয় সময় রাত 8:15 শুনবেন মহিলাদের আসর রোজ নামচা। ভারতীয় সময় রাত 9:00 শুনবেন কথায় গানে। উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 শুনবেন সঙ্গীত শিক্ষার আসর রবীন্দ্রসঙ্গীত, পরিচালনায় প্রমিতা মল্লিক। ভারতীয় সময় রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11:00 শুনবেন হারানো দিনের গান। উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন লোকগীতি। এই অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে।

আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে, আজ আপনাদের নিয়ে যাব সাপাত সাপুতারা গুজরাটে। আমরা যদি কয়েকদিনের ছুটি পাই তাহলে আমরা প্ল্যান করি যে কোথাও একটা ঘুরতে গেলে মন্দ হয় না। ওই যে বলে বাঙালির পায়ের তলায় সর্ষে, আর বেশিরভাগ বাঙালি

এই গ্রীষ্মের সময় চেষ্টা করেন একটু পাহাড়ে যেতে, পাহাড় থেকে ঘুরে আসতে। যদিও পাহাড় গ্রীষ্ম এবং বর্ষা দুটো সময়ই ভীষণ ভীষণ সুন্দর, আর পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা বললেই প্রথমেই আমাদের মন চলে আসে বা মনে চলে আসে দার্জিলিংয়ের কথা কিংবা সিকিমের কথা। দার্জিলিং বেশ খানিকটা কাছে, দার্জিলিংয়ে যেতে কোনো ঝুটঝামেলা নেই, তাই বেশিরভাগ বাঙালি প্রেফার করেন দার্জিলিংয়ে যাওয়া। এমন সুন্দর হিল স্টেশন বাড়ির কাছে থাকতে অন্য কোথাও কেন যাব, এই ধরনের চিন্তাভাবনা থেকেই বেশিরভাগ মানুষ দার্জিলিংয়ে পাড়ি দেন বৎসরান্তে। কিন্তু আজ আমি আপনাদের যেখানকার কথা বলবো বা যে জায়গার কথা বললাম, সেটিও কিন্তু দার্জিলিংয়ের মতো একটি হিল শহর। আমরা সিমলা মুসৌরি দার্জিলিংয়ে যতই যাই না কেন, গুজরাটের এই সুন্দর পাহাড়ি শহরে একটাবার যদি না যান তাহলে কিন্তু ওই যে বলে জীবন ষোলো আনাই বৃথা, সত্যি তাই। দার্জিলিংয়ের মতো অপরূপ সুন্দর এক পাহাড়ি শহর সাপুতারা। এবং সবচেয়ে যেটা মজার, দার্জিলিংয়ের মতো এত ভিড় ভাট্টা পাবেন না এখানে। দার্জিলিংয়ে গেলে মাঝে মধ্যে মনেই হয় যে দার্জিলিংয়ে আছি নাকি ধর্মতলা নিউ মার্কেটে, বোঝাই যায় না দার্জিলিংয়ের যা অবস্থা এখন। কিন্তু আপনি যদি নির্জনচারী হন, পাহাড়ে বেশ খানিকটা সময় নিজের ভালো লাগার মানুষের সঙ্গে অথবা নিজের সঙ্গে কাটাতে চান, তাহলে অবশ্যই আপনি পাড়ি দিন সাপুতারার উদ্দেশ্যে। সহ্যাদ্রি পর্বতমালার সবুজ কোলে অবস্থিত এই ছোট্ট শহর গুজরাটের একমাত্র হিল স্টেশন। গভীর খাদের গা ঘেঁষে এগিয়ে চলা সামনের দিকে, প্রত্যেক মুহূর্তে আঁকা বাঁকা পাহাড়ি পথে হাঁটার এক অদ্ভুত রোমাঞ্চ। বর্ষাকালে অনেকেই পাহাড় দর্শনের ঝুঁকি নিতে চান না, কিন্তু যারা প্রকৃতি প্রেমী তারা কিন্তু সেই ঝুঁকির তোয়াক্কা না করে এই ঘোর বর্ষাতেই পাড়ি দেয় পাহাড়ে। আর যদি আপনি প্রকৃতি প্রেমী হন, নির্জনচারী হন, তাহলে অবশ্যই এই বর্ষাতে আপনি পাড়ি জমাতে পারেন পাহাড়ি শহর সাপুতারাতে। ভিড়ভাট্টা থেকে দূরে শান্ত পরিবেশে কয়েকটা দিন কাটাতে চাইলে সাপুতারা হতে পারে আদর্শ গন্তব্য। গুজরাট ও মহারাষ্ট্রের সীমান্তের কাছে ডাং জেলায় অবস্থিত এই সাপুতারা। চারপাশে সবুজ পাহাড়, ঘন জঙ্গল, ছোট ছোট ঝর্ণা আর মনোরম সব উপত্যকা। সেই ঘন জঙ্গলের মাঝে অসংখ্য পাখির কলকাকলে, আর তার সঙ্গে দূরে আপনি দেখতে পাবেন গভীর এক জলাশয়। সেখানে বেশ খানিকটা সময় আপনি এমনি বসে কাটিয়ে দিতে পারবেন। তবে মানচিত্র বলছে গুজরাটের ডাং জেলায় রয়েছে সহ্যাদ্রি পর্বতের অংশ বিশেষ, সেই পাহাড়ের কোলেই শৈল শহর সাপুতারা। ঘন সবুজ পাহাড়, হ্রদ, ঝর্ণা আর পাঁচটি শৈল ঝর্ণা নিয়ে আর পাঁচটি শৈল শহরের মতোই সুন্দর এই স্থান। ডাং জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে পর্যটকদের নজর কাড়ার মতো ঝর্ণার নদী, আর বর্ষায় তা হয়ে ওঠে আরো মায়াবী। সাপুতারা জায়গাটি গুজরাট এবং মহারাষ্ট্রের সীমানায় অবস্থিত, ফলে সাপুতারা ঘোরার পাশাপাশি আপনি হাতগড় দুর্গও ঘুরে নিতে পারেন, যদিও এটি মহারাষ্ট্রের মধ্যে পড়ে। সাপুতারা শব্দের অর্থ হল সর্পের আবাস। না না, ভয় পাবেন না, সর্পের আবাস নাম হলেও খুব বেশি সাপের দেখা এখানে পাওয়াই যায় না, মানে আমি যখন গেছিলাম তখন তো সাপ প্রায় দেখতেই পাইনি বললে চলে, তাই আপনি নিশ্চিন্তে যেতে পারেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদিও এই শৈল শহর ক্যানভাসে আঁকা ছবির মতো, কিন্তু শীতের দিনে এখানে বেশ খানিকটা কষ্ট হতে পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 1000 মিটার। গুজরাটের অন্যত্র বেশ গরম থাকলেও কিছুটা উঁচু এবং পাহাড়ি এলাকা বলে আবহাওয়া এখানে বছরের বেশিরভাগ সময় মনোরম থাকে শীতকাল ছাড়া। এবার সাপুতারার বেশ কয়েকটি আকর্ষণীয় জায়গার কথা বলি। সাপুতারা পাহাড়ের মাথায় রয়েছে ভিউ পয়েন্ট, আর সেখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, দেখা যায় শৈল শহরের অনেকটাই।
আর ওপর থেকেই আপনার চোখ পড়বে একাধিক ছোট বড়

জলাশয়ের ওপর। সাপুতারা হ্রদ শৈল শহরের অনেকখানি জুড়ে রয়েছে। এই হ্রদ পাহাড়ের মাথা থেকে সেই হ্রদ দেখা যায় অপূর্ব সুন্দর রূপ। কিন্তু এই হ্রদে যদি আপনি বিকেল সন্ধেটা কাটাতে চান, তাহলে সেটি যে আপনার জীবনের শ্রেষ্ঠ এক বিকেল সন্ধে হবে তা নিয়ে কোনো সংশয় নেই। কারণ সূর্য ডোবার সেই যে অপূর্ব সুন্দর দৃশ্য, সেই যে ম্যাজিক লাইট, যে লাইট সারা সরোবর ছড়িয়ে পড়ে সারা আকাশ জুড়ে, অদ্ভুত এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। আর আপনার আশেপাশে অসংখ্য পাখি ভেসে বেড়াবে, গাছের ডালে বসে কিচমিচ করবে, অসংখ্য পাখি ঘরে ফিরবে, সে এক অনির্বচনীয় দৃশ্য। আর সে দৃশ্য যদি উপভোগ করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই সাপুতারায় এসে সাপুতারা হ্রদে যেতে হবে। সানরাইজ এবং সানসেট পয়েন্ট, যে কোনো পাহাড়ি এলাকা থেকেই সূর্যোদয় এবং সূর্যাস্ত ভীষণ সুন্দর দেখায়। কিন্তু এই পাহাড়ি উপত্যকায় রয়েছে এমন সুন্দর দুটি পয়েন্ট, যেখানে গেলে সূর্যাস্ত আর সূর্যোদয় দেখে আপনি মোহিত হয়ে যাবেন। এরপরেই চলে আসতে পারেন বাঁশদা জাতীয় উদ্যানে। সাপুতারা থেকে প্রায় 58 কিলোমিটার দূরে রয়েছে বাঁশদা জাতীয় উদ্যান। হায়না, লেপার্ড, চিতল সহ অসংখ্য বন্য প্রাণী এবং পাখিদের বাসস্থান এই অরণ্য। এরপরেই আপনি চলে যেতে পারেন ডোন জলপ্রপাতে। সাপুতারা থেকে মোটামুটি 52 কিলোমিটার দূরে অরণ্য ঘেরা এক স্থান রয়েছে, আর সেই স্থানের মধ্যেই রয়েছে ডোন জলপ্রপাত। গ্রীষ্মে জল কম থাকলেও বর্ষায় কিন্তু তার রূপ একেবারেই বদলে যায়। সেই বর্ষার সৌন্দর্য এক কথায় অতুলনীয়। পাহাড়ের মাথা থেকে ধাপে ধাপে নেমে আসে জলপ্রপাত। কি যে অপূর্ব লাগে দেখতে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এরপরেই চলে যেতে পারেন গিরিমলে। গুজরাতের সুউচ্চ জলপ্রপাত হল গিরিমল। ঘন অরণ্যের মধ্যে তার অবস্থান, কার্যত একেবারে লোকচক্ষুর অন্তরালেই রয়ে গিয়েছে এই জলপ্রপাত। অতি উৎসাহী পর্যটক ছাড়া এই জায়গাগুলির খোঁজ তেমন কেউ রাখেন না। অরণ্যের গহীনে 100 ফুট উচ্চতা থেকে আসলে পড়ছে জল, সাপুতারা থেকে প্রায় 80 কিলোমিটার। এবারে যাবেন কিভাবে সাপুতারা? গুজরাটের সুরাট, মুম্বাইয়ের নাসিক থেকে যাওয়া বেশ সুবিধাজনক। ট্রেনে হাওড়া বা শালিমার থেকে সুরাট বা বিলিমোরা জাংশনে নামতে হবে। সুরাট থেকে দূরত্ব 160 কিলোমিটার, আর বিলিমোরা থেকে আরও একটু কাছে। আপনি যেতে পারেন বিমানেও। নাসিক বা সুরাটে পৌঁছে বাকিটা সড়ক পথে যেতে পারেন, এবং সেই সড়ক পথের জার্নিটাও এক কথায় অসাধারণ। কোথায় থাকবেন? সাপুতারায় সরকারি অতিথি আবাস রয়েছে, রয়েছে বেশ কিছু বেসরকারি হোটেল এবং হোমস্টে। আর তার হদিশ পেতে চাইলে আপনি একবার হাতের কাছে থাকা মোবাইল ফোনটা নিয়ে সার্চ করুন, তাহলেই পেয়ে যাবেন সেই সমস্ত হোমস্টে এবং সরকারি আবাসের কন্ট্যাক্ট বা যাবতীয় ডিটেলস। তাহলে আর দেরি কিসের, এই বর্ষায় প্ল্যান করে ফেলুন সাপুতারা, গুজরাট।

শুনলেন আসুন বেরিয়ে যান ভারতে, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের মধ্যে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে উন্নত আর্থিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে শ্রী মোদী আগামীকাল সেখানে যাচ্ছেন। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের বৈঠকে পৌরোহিত্য করবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের জন্য নিট ইউজি 2026 এর ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্র

0: যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। ভেনেজুয়েলায় বিধ্বংসী দুটি ভূমিকম্পে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 188। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারাকাস ও লা গুয়াইরা অঞ্চল। আজ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় মহরম পালিত হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডস টিউনিসিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে জাপান ও সুইডেনের খেলা 1-1 গোলে অমীমাংসিত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন। রানী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের আর্থিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, কিভাবে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিজিটাল গণপরিকাঠামো ক্ষেত্রে বিপ্লব আর্থিক পরিষেবাগুলিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলেছে, মানুষের জীবনযাত্রা সহজ করছে এবং ব্যাপক পরিসরে মানুষের ক্ষমতায়ন ঘটিয়েছে। বৈঠকে তাঁরা সে বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন যে বিশ্বজুড়ে সহযোগী দেশগুলির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার এনকোডের দশম শীর্ষস্তরের বৈঠকে পৌরোহিত্য করবেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার এবং মাদক বিরোধী আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা একত্রিত হবেন। এই উপলক্ষে শ্রী শাহ নার্কোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট 2026-2029 প্রকাশ করবেন। এই নথিতে মাদকজনিত সমস্যা সমাধানে একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তুলে ধরা হবে, যেখানে মাদকের চাহিদা ও সরবরাহ হ্রাস এবং মাদকাসক্তদের জীবনের মূলধারায় ফিরিয়ে পুনর্বাসনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এনসিবি বার্ষিক প্রতিবেদন 2025 প্রকাশ করবেন এবং জম্মু ও গুয়াহাটিতে নবনির্মিত এনসিবি শাখা কার্যালয়গুলির উদ্বোধন করবেন। মাদক নষ্ট সংক্রান্ত এক পক্ষকালব্যাপী কর্মসূচিরও সূচনা করবেন তিনি। এর আওতায় আইনি প্রক্রিয়া মেনে সারা দেশে আনুমানিক 6,000 কোটি টাকা মূল্যের প্রায় 2,09,500 কিলোগ্রাম বাজেয়াপ্ত মাদক দ্রব্য নষ্ট করা হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে গতকাল ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ IGF এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেনে পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কোভিড-19, সন্ত্রাসবাদ অথবা আবহাওয়াজনিত সংকট পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলের সহযোগিতা প্রয়োজন। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত জেজু ফোরাম ফর পিস অ্যান্ড প্রসপারিটি 2026-এ ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এখন তাদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করছে, ঝুঁকি গ্রহণের প্রবণতা বাড়ছে, সামাজিক মাধ্যম এখন রাজনীতির চর্চা কেন্দ্র হয়ে উঠেছে। প্রভাবশালী দেশগুলির মধ্যে নতুন বোঝাপড়া ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তা অনিশ্চিত বিশ্বব্যবস্থাকে স্থিতিশীল করবে। মিলিতভাবে গৃহীত সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে সমস্যা সমাধান সম্ভব হবে।
1: The global south should be enabled with greater capacity and greater opportunities. This would also create new factors of global growth and provide global goods through common and shared endeavors. We cannot rely on a few to uphold rules and norms. The world must take more control over its own future.
0: ডক্টর জয়শঙ্কর আরও বলেন, জাহাজ নির্মাণ, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা সহ একাধিক ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA পরীক্ষার্থীদের জন্য নিট UG 2026-এ ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। চলতি মাসের 21 তারিখ ওই পরীক্ষা নেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক বার্তার মাধ্যমে NTA জানিয়েছে যে উত্তরপত্রগুলি এখন www.neet.nta.in

ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পরীক্ষার্থীরা চলতি মাসের 28 তারিখ পর্যন্ত প্রতি প্রশ্নের জন্য 200 টাকা ফি দিয়ে প্রশ্নগুলির সম্পর্কে আপত্তি জানাতে পারবেন। আপত্তি বা চ্যালেঞ্জ গৃহীত হলে এই ফি সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। এছাড়া ওই পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ফি ফেরত পাওয়ার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ নিশ্চিত করার লক্ষ্যে এনটিএ একটি পোর্টাল চালু করেছে। ব্যাংক সংক্রান্ত তথ্য জানানোর শেষ তারিখ 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোরহে রড্রিগেজ জানিয়েছেন যে দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 188 দাঁড়িয়েছে। এছাড়া 1,520 জন আহত হয়েছেন এবং 200 জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তিনি জানান, রাজধানী কারাকাসের প্রায় 160 কিলোমিটার পশ্চিমে 7.2 ও 7.5 মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 2,927 পরিবার গৃহহীন হয়েছে। গতকালের দ্বিতীয়টি ছিল 1900 সালের পর ভেনেজুয়েলায় ভূমিকম্পগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী। রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়েরা উপকূলীয় অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে হতাহতের সংখ্যা সর্বাধিক। রড্রিগেজ আরও জানান যে মূলত লা গুয়েরাতেই 250 ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রড্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন ও জরুরি নয় এমন সব কার্যক্রম স্থগিত রাখার কথা ঘোষণা করেন। এছাড়া তিনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করেছেন। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ভারতের সংহতি প্রকাশের বিষয়টি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রড্রিগেজ কৃতজ্ঞতা জানিয়েছেন। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জলযানগুলি যেন শুধুমাত্র ইরানি কর্তৃপক্ষের চিহ্নিত জলপথ দিয়ে যাতায়াত করে সে ব্যাপারে সেদেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌবাহিনী স্পষ্ট করে দিয়েছে। আইআরজিসি অফিসিয়াল ওয়েবসাইট সেপা নিউজে এই বিবৃতি প্রকাশ করে তারা বলেছে, নির্ধারিত জলপথের বাইরে অন্য কোনো পথ ব্যবহার করলে তা বিপজ্জনক হতে পারে। আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন আইএমওর সঙ্গে এক চুক্তির অধীনে ওমানের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জাহাজ চলাচলের গাইডলাইন প্রকাশ করলে ইরান এই বিবৃতি জারি করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙা হয়েছে। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে আইএমএফ এর যোগাযোগ বিভাগের অধিকর্তা হুলি কোজাক বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির ফলে বিশ্ব অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পণ্যের বাজার ও আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। আজ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় আশুরা এ মহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে কারবালা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের বিষয়গুলি তুলে ধরে ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে। মহরমকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: 2026 ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এফ এর ম্যাচে আজ নেদারল্যান্ডস তিউনিসিয়াকে 3-1 গোলে পরাজিত করেছে। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নেদারল্যান্ডসের পক্ষে ব্রায়ান ব্রোবি ও ইয়ান পল ভ্যান হেকে গোল করেন এবং ম্যাচের 3 মিনিটে তিউনিসিয়ার ইলিয়াস আত্মঘাতী গোল করেন। তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন হাশেম মাস্তুরি। অন্যদিকে গ্রুপ এফ এর অন্য খেলায় জাপান ও সুইডেনের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিত হয়েছে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জাপানের হয়ে দাইজেন মায়েদা ও সুইডেনের হয়ে অ্যান্থনি আলাঙ্গা গোল করেন। এই ড্রয়ের ফলে উভয় দলই গ্রুপ পর্ব থেকে পয়েন্ট অর্জন করে নক আউট বা রাউন্ড অফ 32 এ উন্নীত হয়েছে। গতরাতে গ্রুপির ম্যাচে ইকুয়েডর জার্মানিকে 2-1 গোলে হারিয়ে দেয়। গ্রুপির অন্য ম্যাচে আইভরি কোস্ট কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের দরুন উন্নত আর্থিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে শ্রী মোদী আগামীকাল সেখানে যাচ্ছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস।

সুপ্রভাত, আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের সকালের আড্ডা। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্পন্দন দাস। অসাধারণ সুন্দর একটি গান দিয়ে শুরু করলাম আজকের সকালের আড্ডা। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন গানটি। তোমার কথা ভাবতে লাগে ভালো, বিশেষ মানুষের কথা ভাবতে সকলেরই ভালো লাগে, সেটা ভোরের আলোয় হোক কিংবা বর্ষণ মুখর সন্ধে, যখনই হোক না কেন। কিছু কিছু মানুষের কথা, আমাদের জীবনে থাকা অসংখ্য মানুষ আছেন যাদের কথা ভাবতে ভালো লাগে কিংবা যাদের সঙ্গ আপনাকে আনন্দ দেয়। আপনি তাদের অবর্তমানেও তাদের কথা ভাবেন, এমন অনেক মানুষ আসেন আমাদের জীবনে, আবার আছেন কিংবা কখনো হয়তো আসেন। আজকে এমন একজন মানুষের কথা বলবো যে মানুষটাকে বাইরে থেকে দেখতে বেশ রাশভারী কর্কশ মনে হলেও তার ভেতরে লুকিয়েছিল এক প্রেমিক মন, যে প্রেমিক মন সারা জীবন তাকে কষ্ট দিয়ে

গেছে, যন্ত্রণা দিয়ে গেছে। অথচ বাইরে থেকে সেই মানুষটিকে সকলেই ভেবে গেছে মানুষটি বোধহয় ভীষণ কর্কশ, ভীষণ রাসভারী। একেবারেই না, তার মধ্যে ছিল এক অবুজ শিশু যে অনবরত ভালোবাসা খুঁজে বেড়াত, যে তার জীবনের প্রথম উপার্জনের টাকায় নিজের প্রিয়তমা বালিকাবধূর জন্য উপহার কিনে দিয়েছিলেন। দেখুন, উপহার পেতে আমরা সকলেই ভালোবাসি, উপহার আমাদের কাছে বিশেষ হয়ে থাকে, কিন্তু সেই উপহারটা যখন আমরা পাই, হয়তো সেই কয়েকটা দিন। এমন কত উপহার আছে আমাদের জীবনে, কোথায় সেই উপহারগুলো রেখেছি সেটাই হয়তো জানি না, সময়ের সঙ্গে সঙ্গে সব স্মৃতি মলিন হয়ে যায়, সব সম্পর্ক ধূসর হয়ে যেতে থাকে, আর তখন উপহারের ধার কমে যায়, ভার যায় বেড়ে। কিন্তু সেই মানুষটি সারা জীবন তার প্রিয়তমা পত্নীকে দেওয়া উপহার নিজের কাছে রেখেছিলেন। চলুন চটপট শুনে নিই সেই ঘটনা। ছেলেটি, মানে শোনা যায়, বার্ষিক পরীক্ষার আগে পাঠ্যপুস্তকের খোঁজ পড়ত ছেলেটির। একদিনে নাকি একটা গোটা বইও পড়ে ফেলতে পারতেন তিনি। পড়াশোনাতে ধারালো ছিলেন, কলেজিও বেশ ভালো ফল।

একমাত্র উপার্জন। সেই বৃত্তির টাকায় তিনি একটি বাগান তৈরি করেছিলেন, সেই বৃত্তির অর্ধেক টাকা দিয়ে। আর অর্ধেক টাকায় স্ত্রী মোহিনী দেবীকে তিনি উপহার কিনে দিয়েছিলেন, তখন বালিকা বধু। তার মধ্যে অলংকার ছিল, দুটি কানের দুল আর সোনার একটি চুলের কাঁটা। প্রথম বৃত্তির টাকায় মোহিনী দেবীকে কিনে দিয়েছিলেন দুটি কানের দুল আর সোনার এক চুলের কাঁটা। মোহিনী দেবীর সঙ্গে সম্পর্ক গোড়া থেকেই বঙ্কিমচন্দ্রের নিবিড় ছিল, কিন্তু তা যে শুধু উপহার দেওয়া নেওয়ার মতো সোহাগে আহ্লাদে মোড়া ছিল একেবারেই তা নয়। কিন্তু নতুন কিছু লেখা হলেই মোহিনী দেবী হতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম শ্রোতা। সারাক্ষণ মোহিনী দেবীকে একেবারে চোখে হারাতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এহেন স্ত্রী যে তাঁর লেখা নিয়ে তাকে বিপাকে ফেলতেন না, সেটাও কিন্তু বলা যায় না। এই বিষয়ে একটি বেশ মজার কাহিনী আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহরমপুরে থাকার সময় 1872 সালের 12ই এপ্রিল তাঁর সম্পাদনায় প্রকাশিত হল বিখ্যাত মাসিক পত্রিকা বঙ্গদর্শন। ছাপা প্রথম বছর হয় কলকাতার ভবানীপুরের সাপ্তাহিক সংবাদ যন্ত্র প্রেস থেকে, এবং দ্বিতীয় বছর থেকে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় যে কাঁঠালপাড়ায় যে প্রেস স্থাপন করেছিলেন সেখান থেকেই ছাপা হতো। পত্রিকার লেখা সংগ্রহ সম্পাদনা সমস্ত কাজই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজের হাতে করতেন। এবার হয়েছে কি, সেই বঙ্গদর্শনের প্রথম সংখ্যা প্রকাশ পেল। তিনি তো প্রচণ্ড উত্তেজিত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রচণ্ড উত্তেজিত, নিজের হাতেই এই পত্রিকার সম্পাদনা করেছেন। পত্রিকার বেশ কয়েকটা কপি তিনি বাড়িতে নিয়ে এলেন। এবার হয়েছে কি, মোহিনী দেবী সেই পত্রিকা হাতে নিয়ে দেখে সেই পত্রিকার সদর পৃষ্ঠায় বইয়ের নিচে একটি শূন্য বসিয়ে দিলেন। এদিকে দ্বিতীয় ভাগ পাঠরতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কনিষ্ঠা কন্যা পত্রিকাটি হাতে নিয়ে বঙ্কিমচন্দ্রকে শোধলেন, বাবা তুমি যে বলেছিলে বঙ্গদর্শন, এ যে দেখছি রঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্র কিন্তু পত্রিকাটি হাতে নিয়ে বুঝতে পারলেন পুরো ব্যাপারটা। হাসতে হাসতে তিনি মেয়েকে বললেন, আমি তো বঙ্গদর্শনই লিখেছিলাম মা, তোমার গর্ভধারিণীর গুণে সেই বঙ্গদর্শন রঙ্গদর্শন হয়ে গেছে, আমি আর কি করি বলো মা।

এই স্বপ্নর মধুর মোহ বোধ হয় বিধাতার ইচ্ছে কখনো কখনো ভেঙে যায় সময়ের অনেক আগেই। মোহিনী দেবী মাঝে মধ্যে নারায়ণপুরে বাপের বাড়ি গিয়ে থাকতেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তখন কিছুতেই আর বাড়িতে মন বসত না। এমনও হতো লুকিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে সোজা চলে যেতেন নারায়ণপুরে। এতটা পথ নির্দ্বিধায় পাড়ি দিতেন শুধু মোহিনীর সঙ্গে একটু কথা বলার জন্য, তাকে চোখের দেখা দেখতে পাবেন বলে। কিন্তু বিধাতার নিষ্ঠুর পরিহাসে, ওই যে বললাম, সব স্বপ্নের মধুর মোহ বোধ হয় বেশি দিন থাকে না, ভেঙে যায়। বিধাতার নিষ্ঠুর পরিহাসে মাত্র ১৬ বছর বয়সে মোহিনী দেবী কয়েকদিনের জ্বরে ইহলোকের মায়া ত্যাগ করলেন। ওদিকে অসুখের খবর পেয়ে বঙ্কিমচন্দ্র রওনা দিলেন যশোর থেকে, কিন্তু বাড়ি পৌঁছবার আগেই সব শেষ। মারা যাওয়ার খবর পেয়ে শোকস্তব্ধ বঙ্কিমচন্দ্র আর বাড়ি ফিরলেন না, মাঝপথ থেকেই ফিরে গেলেন। এরপর দীর্ঘদিন তিনি কাঁঠালপাড়ার বাড়িতে আর এলেন না। শুধু দাদা সঞ্জীবচন্দ্রকে তিনি অনুরোধ করেছিলেন মোহিনীকে উপহার দেওয়া সেই দুটি কানের দুল আর চুলের সোনার কাঁটাটি যেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। দাদা পাঠিয়ে দিয়েছিলেন এবং সারা জীবন সেই দুটি জিনিস তিনি সযত্নে গুছিয়ে রেখেছিলেন নিজের কাছে। এর বেশ কিছুদিন পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিতীয় বিবাহ করলেন হালি শহরের সীতারাম বন্দ্যোপাধ্যায়ের কন্যা রাজলক্ষ্মী দেবীকে। রাজলক্ষ্মী দেবীও গুণবতী সুন্দরী। বিয়ের পর অন্য অনেক অলংকার দিলেও মোহিনী দেবীকে দেওয়া সেই দুল আর চুলের কাঁটা, ও দুটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহুকাল রাজলক্ষ্মী দেবীকে দিতে পারেননি। নববধূ রাজলক্ষ্মীকে বলেছিলেন, এগুলি এখন আমার কাছে রইল, যেদিন তোমায় ভালোবাসিব সেদিন দেব। বছর চারেক বাদে শরৎকুমারীর জন্মের তিন মাস পর সেই অলংকার রাজলক্ষ্মীর হাতে তুলে দিতে পেরেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কারণ এই যে তিনি বলেছিলেন, এগুলি এখন আমার কাছেই রইল, যেদিন তোমায় ভালোবাসিব সেই দিনই দেব। নৌকায় পাড়ি দিতে দিতে নিজে হাতে স্ত্রীর কানে দুল আর চুলের কাঁটা পরিয়ে দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজলক্ষ্মী দেবীকে। কিন্তু তারপরেও সেই চুলের কাঁটা আর সেই কানের দোল তিনি তার নিজের কাছেই রেখে দিয়েছিলেন। এমনকি শোনা যায় শেষ জীবনেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন শয্যাশায়ী তখন বারবার মোহিনী দেবীর কথা বলতেন এবং বলেছিলেন সেই কানের দোল আর চুলের কাঁটাটি তার কাছে যেন রাখা হয়। এমনই ছিল সেই উপহার, সেই ভালোবাসা যা সারা জীবন তিনি খুঁজে গেছেন, যাকে খোঁজার চেষ্টা করেছেন।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বল।

0: লা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
3: সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। আজকের দৃষ্টিকোণ সুরকার মদন মোহনের স্মরণে।

শোনা যায় তিনি নাকি একদিনে একটির বেশি গানে সুর দিতেন না, তাতে নাকি তাঁর সুর নষ্ট হবে, সুরের প্রতি সুবিচার হবে না। সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর তাঁর নাম দিয়েছিলেন গজল কা শাহজাদা। নাম করা পরিচালকদের অনেকেরই বড় পছন্দের সঙ্গীতকার ছিলেন তিনি। মদনমোহন কোহলি, বেশি পরিচিত মদন।

জন্ম ১৯২৪ ২৫শে জুন। ১৯৪৬ লখনৌ অল ইন্ডিয়া রেডিওতে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান। সেখানে বহু বিশিষ্ট শিল্পীর সঙ্গে তাঁর যোগাযোগ। এদের মধ্যে অন্যতম উস্তাদ ফৈয়াজ খান, উস্তাদ আলী আকবর খান, বেগম আক্তার ও তালাত মাহমুদ। সে সময় তিনি রেডিওয় বেশ কিছু অনুষ্ঠানের সুরারোপ করেন। ১৯৪৭ তাকে স্থানান্তরিত হতে হয় দিল্লির অল ইন্ডিয়া রেডিওতে। সেখানে তিনি অল্প কিছুদিন কাজ করেন। ওই বছরই তার কণ্ঠে দুটি গজল রেকর্ড করা হয়। তারপর সেই ধারা থামেনি। ১৯৪৮ ছবির গানের দুনিয়ায় প্রবেশ। ২৫ বছরের সঙ্গীত জীবনে সুর দিয়েছেন শতাধিক গানে। তাঁর গানের বৈশিষ্ট্য ছিল ভারতীয় মার্গীয় সঙ্গীতের মূল ভিতকে নমনীয় রূপ দিয়ে হিন্দি ছবির গানকে এক নতুন মাত্রায় নিয়ে যাওয়া।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, শুনছেন সকালের আড্ডা। দেশ জুড়ে আজ পালিত হচ্ছে মহরম। মহরম ইসলামিক ক্যালেন্ডারের অত্যন্ত পবিত্র একটি মাস। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে রমজানের পরে এই মাসটিকেই সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। এই মাসটি মূলত আত্মত্যাগ ও শোকের। আরবি শব্দ মুহররম থেকে এই মহরম শব্দের উৎপত্তি। এর অর্থ হল পবিত্র। 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে হজরত মুহাম্মদের নাতি ইমাম হুসেনকে হত্যা করা হয়। সেই কারণে প্রত্যেক বছর মহরমের দশম দিনে আশুরা পালনের মাধ্যমে তাকে স্মরণ করা হয়ে থাকে। এদিন বিশেষ তাজিয়া মিছিল বের করেন শিয়া সম্প্রদায়ের মানুষেরা এবং বিভিন্ন নিয়ম পালন করেন। সুন্নি মুসলমানরাও এই মাসের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারা এদিন রোজা রাখেন, নামাজ পড়েন এবং দান ধ্যানের মাধ্যমে আশুরা পালন করেন। অন্যান্য দেশের মতো ভারতেও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মহরম পালিত হয়। বিশেষ করে লখনৌ, হায়দ্রাবাদ, দিল্লি এবং কাশ্মীরে একাধিক শোক সভা বা মজলিশ এবং বিশাল তাজিয়া মিছিলের আয়োজন করা হয়।

0: জানা অজানায় শুনছেন ধারাবাহিক পাখির উড়ান আশ্চর্য বিজ্ঞান। আজ দ্বিতীয় পর্ব, বলছেন অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়।
1: পাখির ঝাঁক নিয়ে গবেষণা যত এগিয়েছে, বিজ্ঞানীরা ততই বুঝতে পেরেছেন যে এটি শুধু আচরণের প্রশ্ন নয়, এটি একটি গভীর ভৌত প্রক্রিয়া। এখান থেকেই আসে বিখ্যাত ভিচেক মডেল, যা সমষ্টিগত আচরণকে পদার্থবিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করে। একটি ময়দানের কথা ভাবুন, সেখানে অসংখ্য মানুষ ছড়িয়ে ছিটিয়ে হাঁটছে, কেউ উত্তর দিকে, কেউ দক্ষিণে, কেউ আবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। চার দিকে যেন ছন্দহীনতা আর বিশৃঙ্খলা রাজত্ব। এখন কল্পনা করুন, প্রত্যেকে নিজের আশপাশের কয়েকজন মানুষের চলার দিকের প্রতি একটু বেশি মনোযোগ দিতে শুরু করলেন, তারপর হঠাৎ এক সময় দেখা গেল পুরো দলই প্রায় একই দিকে হাঁটছে। কেউ কোনো নির্দেশ দেয়নি, তবুও এক সমন্বয় তৈরি হয়েছে। ব্যক্তিগত সিদ্ধান্তগুলো মিলেমিশে যেন একটি সামগ্রিক সিদ্ধান্তে পরিণত হয়েছে। ভিচেক মডেলে পাখি, মাছ বা অন্য চলমান প্রাণীকে ধরা হয় স্বচালিত এক কণা হিসাবে, অর্থাৎ তারা বাইরের কোনো শক্তির দ্বারা ঠেলে এগিয়ে যায় না, নিজেদের শক্তিতেই চলাফেরা করে। প্রত্যেকে মূলত নিজের আশপাশের প্রতিবেশীদের গতিপথের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করে। শুরুতে সিস্টেমে থাকে নয়েজ বা বিশৃঙ্খলা। নয়েজ বেশি হলে প্রত্যেকে নিজের মতো দিক পরিবর্তন করে, ফলে কোনো সাধারণ অভিমুখ তৈরি হয় না এবং পুরো ব্যবস্থাটি এলোমেলো দেখায়। কিন্তু নয়েজ ধীরে ধীরে কমতে থাকলে এবং সদস্যদের ঘনত্ব বাড়লে পরিস্থিতি বদলাতে শুরু করে। এক পর্যায়ে একটি সংকট বিন্দু আসে, সেই সীমা অতিক্রম করার পর হঠাৎই পুরো দল একটি নির্দিষ্ট দিক বেছে নেয়। বিজ্ঞানীরা একে বলেন কালেকটিভ ডিরেকশন সিলেকশন বা সমষ্টিগত অভিমুখ নির্বাচন। আশ্চর্যের বিষয় হল এই পরিবর্তন প্রায় আকস্মিকভাবেই ঘটে, যেন বিশৃঙ্খলার গভীর থেকে হঠাৎ শৃঙ্খলার জন্ম হয়। এই ঘটনাটি পদার্থবিজ্ঞানের ফেজ ট্রানজিশন বা দশা পরিবর্তনের সঙ্গে তুলনা করা যায়। যেমন একটি অয়স্চুম্বক পদার্থ, তাতে তো থাকে অসংখ্য অনুচুম্বক, উচ্চ তাপমাত্রায় তারা এলোমেলোভাবে অবস্থান করে, কিন্তু তাপমাত্রা একটি নির্দিষ্ট সীমার নিচে নামলে তারা হঠাৎ এক মুখে সাজতে শুরু করে এবং চুম্বকত্বের জন্ম দেয়। কোনো পরিচালক সেখানে নির্দেশও দেয় না, শৃঙ্খলা যেন সিস্টেমের ভেতর থেকেই তৈরি হয়। ভিচেক মডেলে তাপমাত্রার জায়গায় থাকে নয়েজ। নয়েজ বেশি মানে বিশৃঙ্খলা, নয়েজ কম মানে শৃঙ্খলা। একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলেই পুরো সিস্টেম নতুন এক দশায় প্রবেশ করে। এই কারণেই ভিচেক মডেল আজ শুধু পাখির বা মাছের ঝাঁক বোঝার জন্য নয়, এটি ব্যবহার করা হয় ব্যাকটেরিয়ার সোয়ার্ম, মানুষের ভিড়, এমনকি স্বয়ংক্রিয় রোবটের দল বোঝার ক্ষেত্রেও। কারণ বার্তাটা সর্বজনীন, যখন ছন্দবদ্ধতা কমে, যোগাযোগ বাড়ে আর প্রতিবেশীর প্রভাব শক্তিশালী হয়, তখন বহু হঠাৎ করে এক হয়ে উঠতে পারে। অর্থাৎ বহুধা বিভক্ত ব্যবস্থাটি হয়ে উঠতে পারে একীভূত। এই হঠাৎ এক হয়ে ওঠা, এই আকস্মিক সমষ্টিগত সিদ্ধান্ত প্রকৃতির সবচেয়ে সুন্দর

0: আর বিজ্ঞানের দৃষ্টিতে সবচেয়ে গভীর ঘটনাগুলোর একটি। তবে প্রকৃতি এখানেও থেমে থাকে না। বইয়ের পাতায় বা সরল মডেলে আমরা যতই ধরে নিই যে পাখির ঝাঁক একটি নির্দিষ্ট ছকে চলে, বাস্তব আকাশে সেই ছক অনেক বেশি নমনীয়, জীবন্ত এবং পরিস্থিতি নির্ভর। পাখির ঝাঁকে দূরত্ব সবসময় সমান থাকে না, বিন্যাসও সবসময় একরকম হয় না। বাতাসের গতি, দলের আকার, পরিযানের দৈর্ঘ্য সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে ঝাঁকের গঠন বদলাতে থাকে।
1: পাখির উড়ান আশ্চর্য বিজ্ঞান ধারাবাহিক কথিকার আজ শুনলেন দ্বিতীয় পর্ব। বললেন অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়।

আশা ভোঁসলের কণ্ঠে শুনলেন গানটি। চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। এই মুহূর্তে তুরস্ক বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের খেলা চলছে, গ্রুপ ডি পর্বের ম্যাচ নাম্বার 59। এই মুহূর্তে চলছে হাফ টাইম, আর এই হাফ টাইমের স্কোর তুরস্ক 2 গোলে এগিয়ে রয়েছে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের ঝুলিতে রয়েছে 1টি গোল। এখন চলছে বিরতি, খানিকক্ষণ পরেই শুরু হবে খেলা। অন্যদিকে প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলছে এই মুহূর্তে সান ফ্রান্সিসকোর লেভি স্টেডিয়ামে। সেখানেও এখন বিরতি, কিন্তু কেউই কোনো গোল করতে পারেনি। ডি পর্বে তাহলে গোলের সংখ্যায় এখনো পর্যন্ত

গিয়ে রয়েছে তুরস্ক দুই গোল, আর মার্কিন যুক্তরাষ্ট্রের ঝুলিতে রয়েছে একটি গোল। কিন্তু প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচে এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি। চোখ থাকুক বিশ্বকাপের দিকে, ফুটবল খেলার দিকে, আর তার সঙ্গে আমরা শুনতে থাকি মন ভালো করা সব গান। এবারের গানটি শুনবেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

এ যেন অনেকটা ছিল রুমাল হয়ে গেল বেড়াল। এমনই এক ঘটনা ঘটেছে এক মরুভূমিতে, চিলির আতাকামা মরুভূমি, পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত। কিন্তু এখানেই এক বিস্ময়কর ঘটনা ঘটে, আর যে ঘটনা সেই পুরো মরুভূমির চেহারাটাকে বদলে দেয়। বছরের পর বছর মাটির নিচে সুপ্ত অবস্থায় থাকা অসংখ্য বীজ অপেক্ষা করে সামান্য বৃষ্টির জন্য। যখন পর্যাপ্ত বৃষ্টিপাত হয় তখন সেই বীজগুলো একসঙ্গে অঙ্কুরিত হয়ে রঙিন ফুলে ভরে তোলে এই বিশাল প্রান্তর। আর এই ঘটনাকে বলা হয় ডেসিয়েটো ফ্লোরিডো বা প্রস্ফুটিত মরুভূমি।

0: সপ্তাহের জন্য অনুর্বর ভূমি পরিণত হয় বেগুনি হলুদ গোলাপি এবং লাল ফুলের সমুদ্রে। ফুলের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে বিভিন্ন পোকামাকড়, পাখি এবং অন্যান্য ছোট প্রাণী, ফলে পুরো অঞ্চলের বাস্তুতন্ত্রে এক সাময়িক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রকৃতির এই রূপান্তর আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো সবচেয়ে অনুর্বর স্থান ও সঠিক সময়ে জীবনের রঙে ভরে উঠতে পারে। একেবারেই তাই, আসলে প্রকৃতির কাছে আমরা সত্যি নেহাতি শিশু। প্রকৃতি যে কি চান তা বোধহয় আমরা কেউ কখনো কল্পনাও করতে পারি না। সময় প্রায় শেষ, এবার বিদায় নিতে হবে। ভালো থাকবেন সকলে, যেতে যেতে এই গানটি রইল আপনাদের জন্য।
1: কুয়াশায় ঘেরা ভাসা ভাসা সেই পাইন গাছের ফাঁকে ফাঁকে রোদ্দুর,

0: শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কলকাতার ডায়েরি।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরি। ভারতীয় সংস্কৃতি মিলনে বিশ্বাস করে এবং ভারতীয় সংস্কৃতির যে উৎকর্ষ সেটাই মিলনের ফলেই। বাইরে থেকে বহু জিনিস, বহু ভাবনা, বহু ব্যক্তি এখানে এসেছেন, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, এখান থেকে নিয়েও গেছেন অনেক কিছু। চিত্রকলার ক্ষেত্রেও ব্যাপারটা ভীষণভাবে সত্যি। সেখানে রেনেসাঁসের সময় আমরা যা দেখেছি, অর্থাৎ কাজকর্মের মধ্যে একটা অদ্ভুত নতুনত্ব, একটা স্ফুরণ, তারও কিন্তু একটা ইতিহাস আছে। অর্থাৎ রেনেসাঁস নিজে একটা ইতিহাস, কিন্তু তারও একটা ইতিহাস আছে। আমরা বিদেশি চিত্রকলার প্রভাব সম্পর্কে বহু আলোচনা শুনেছি, পড়েছি। শুধু ঠাকুর বাড়ির কথাই যদি বলি, সেখানেও অনেক রকম প্রভাবের কথা আমরা জানি। সে প্রভাব যেমন পাশ্চাত্য, তেমনই প্রাচ্যেরও, অর্থাৎ এই এশিয়ারই। আমি জাপানের কথাটা আলাদা করে উল্লেখ করতে পারি। আবার ভারতীয় স্কুল, সেরকম ব্যাপারটা যে গড়ে উঠল, সেখানেও ঠাকুর পরিবারের অবদান। কিন্তু তার আগে একজন বিশিষ্ট পাশ্চাত্যের ব্যক্তিত্ব হ্যাভেল, তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে গড়ে তুলতে হয় এমন একটা স্কুলকে, এমন একটা মিশেলকে কি করে দাঁড় করাতে হয়, তার একটা অসাধারণ বৈশিষ্ট্য কিভাবে নির্মাণ করতে হয়। যাই হোক, আমরা যারা জানি না সেভাবে, আমরা আপনার কাছে জানতে চাইব যে এই যে কলকাতায় এই চিত্রকলার বিশেষজ্ঞদের, তিনি চিত্রকর হন, এ সম্পর্কিত ইতিহাসকার হন বা আগ্রহী মানুষ হন, এই আশাটা কবে থেকে শুরু হল?
2: 1797 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের অধিকার কায়েম করল, সেগুলো ধীরে ধীরে ইন্টিগ্রেট করে গেল বলা যায়। তখন আমাদের দেশে মধ্যযুগের যে চিত্রকলার ঐতিহ্য সেটা সেখানেই শেষ হয়ে গেল। তখন একটা শূন্য একটা পরিস্থিতি হয়েছে, আমাদের এখানে কিছুই নেই বলা যায়। সেই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসন ব্যবস্থা কায়েম করার পর কিছু বিদেশি শিল্পী এখানে আসতে শুরু করে। এখন তারা আসছিল কেননা ইংল্যান্ডে ওখানকার যে মানুষজন, তাদের কাছে ভারতবর্ষ একটা স্বপ্নের জগৎ, একটা রহস্যময় জগৎ, ওখানে কি আছে সেটা জানার একটা আগ্রহ কিন্তু

0: ধীরে ধীরে তৈরি হচ্ছিল এবং ওখানে যে সমস্ত শিল্পীরা ছিলেন কাজ করতেন তাদেরকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা ব্রিটিশ শিল্পী যারা ওখানে নাম খ্যাতি অর্জন করেছেন, আর একটা যারা ততটা প্রতিষ্ঠা পাননি। তখন তাদের মধ্যে একটা এ হলো যে ভারতবর্ষে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসে কলকাতার শহর সেটা একটু এঁকে দিন, তো তারা কি করে আঁকবেন, তারা তো কখনো আসেনি। তখন কলকাতার যে ম্যাপ ছিল আর কি, সেই সব ম্যাপ দেখে 1732 সাল নাগাদ তারা কলকাতায় না এসেও কলকাতার প্রথম ছবি এঁকেছিলেন। এটা হচ্ছে ইতিহাস। তারপর কলকাতায় প্রথম এসেছিলেন টিলি কেটল, তার জীবনকাল হচ্ছে 1735 থেকে 1786 এবং তিনি 1768 কলকাতায় এসে ম্যাড্রাসে প্রথম আসেন, ওখান থেকে 1771 কলকাতায় আসেন। তখন তো ভারতবর্ষে আসাটা খুব সহজ ছিল না, 3 মাস ধরে তাদের জাহাজে করে আসতে হতো। তাকে টিলি কেট কলকাতায় এসে তিনি কিন্তু ছবি এঁকে যথেষ্ট খ্যাতি এবং সম্পদ অর্জন করেন। ওয়ারেন হেস্টিংস তখন এখানকার গভর্নর, তিনি টিলি কেটলকে দিয়ে 10টি ছবি এঁকেছেন, অন্যান্য অনেক বরাত তিনি পান এবং উনি প্রচুর ছবি এঁকে ওদেশে ফিরে যান এবং প্রচুর সম্পদ বিত্ত অর্জন করে, এবং তার যে দৃষ্টান্ত সেই দৃষ্টান্ত অনুসরণ করে পরপর অনেক শিল্পী আসতে থাকেন। 1774 এদেশে আসেন জর্জ উইলসন, তিনিও এখানে এসে কাজ করেছেন, এবং 1778 আসেন উইলিয়াম হজেস। উইলিয়াম হজেস তখন তো ক্যামেরা আবিষ্কৃত হয়নি, ক্যামেরা ছিল না। তখনকার যে কলকাতা, তখনকার যে ভারতবর্ষ, এটাকে আমরা কিন্তু জানতে পারি এই সমস্ত বিদেশি শিল্পীদের আঁকা ছবি থেকে। এই উইলিয়াম হজেস উনিও ওয়ারেন হেস্টিংসের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন এবং একজন নিসর্গচিত্রী হিসেবে তিনি এদেশে বিখ্যাত ছিলেন। এদেশে তিনি 6 বছর ছিলেন, কলকাতা ছাড়া লখনৌতেও ছিলেন এবং উত্তর ভারতের নিসর্গ তিনি অজস্র এঁকেছেন, এবং তিনি তার যে তেল রঙের ছবি তাকে তিনি অ্যাকোয়াটিন্ট পদ্ধতিতেও রূপান্তরিত করেন। অ্যাকোয়াটিন্ট পদ্ধতিতে ছাপচিত্রে রূপান্তরিত করলে কি হয়, একই ছবি একাধিক কপি হয়ে যায় এবং সেগুলো অনেকের মধ্যে বিতরণ করা যায়, এবং উনি সেগুলো বিতরণ করে অর্থের মাধ্যমেই তো করেছেন, করে উনিও প্রচুর সম্পদ অর্জন করেছেন।
1: আচ্ছা, এই যে নিসর্গচিত্র আঁকা, এইখানে আমরা একটু জানতে চাইব যে তারা এখানে আসার পর তাদের চিত্রকলাটাকে কি কোনোভাবে নতুনত্বের সঙ্গে মিশিয়ে একটা ভিন্ন ধারার জন্ম দিলেন বা ভিন্ন কিছু করলেন, নাকি তারা যা আঁকতেন বিদেশে বসে সেটাই এখানে

0: বংশোদ্ভূতে জার্মান, ফ্রাঙ্কফুর্টের নিকটবর্তী অঞ্চলে তার জন্ম। তো তিনি একজন স্থপতি ছিলেন এবং তার বাবা ফ্র্যাঙ্ক জোফান একজন স্থপতি ছিলেন এবং ঘোড়ার গাড়ি নির্মাতা ছিলেন, এবং স্থানীয় শিল্পী মার্টিন স্পিয়ারের কাছে জোহান প্রথম ছবি আঁকা শেখেন। 1853-তে তিনি রোমে যান, 1760-এ তিনি ইংল্যান্ডে আসেন। তখন তার প্রচুর নাম ডাক ইংল্যান্ডে, এবং সেই সমস্ত নাম এবং ছেড়ে তিনি কেন কলকাতা এসেছিলেন এটা একটা বিস্ময় মনে করা হয় যে তখন হয়তো ইংল্যান্ডের রানীর সঙ্গে তার সম্পর্কটা তত খারাপ হয়ে যাচ্ছিল, যেজন্য তিনি এই কলকাতায় এসে এখানে কাজ করে একটুখানি লাইমলাইটে আসতে চাইছিলেন, এবং এইখানে এসেও তিনি প্রচুর কাজ করেন। আর 1787 সালে তিনি কলকাতার সেন্ট জনস চার্চে লাস্ট সাপার বিষয়েও ছবি এঁকেছিলেন।
1: আচ্ছা, এখানে আবার একটা প্রশ্ন মনে আসছে, এই যে যারা আসছেন বিদেশ থেকে ছবি আঁকার জন্য বা ছবি এঁকে অর্থ রোজগারের জন্য, তারা কি কলকাতার নির্দিষ্ট কোনো জায়গায় থাকতেন নাকি ছড়িয়ে ছিটে বিভিন্ন জায়গায় থাকতেন?
0: ছড়িয়ে ছিটে বিভিন্ন জায়গায় থাকতেন, এবং তারা যে কলকাতাতেই শুধু থাকতেন তাও নয়, এদের প্রায় অনেকেই সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন, লখনৌ গেছেন, কানপুর গেছেন, দিল্লি, বেনারস, ওখানকার ছবি এঁকেছেন, এবং ওখানকার যে সমস্ত পৃষ্ঠপোষক আছে তাদের কাছে ছবি বিক্রি করেছেন। তাই বেসটা ছিল কলকাতা, কলকাতা ভিত্তি করেই তারা কাজটা করতেন, কিন্তু তারা ছড়িয়ে যেতেন নানা জায়গায়।
1: আচ্ছা,
0: তো এইভাবে পরে যেমন আসেন রবার্ট হোম, তার এক্সপার্টাইজ ছিল প্রতিকৃতি চিত্রে, এবং এখানকার নিসর্গ এবং ঐতিহাসিক স্থানের ছবিও তিনি এসেছেন। রবার্ট হোম এসেছিলেন 1791 সালে, এবং 1795-তে তিনি কলকাতা আসেন, ভারতে এসেছিলেন 1791-তে। 1792-তে তার সঙ্গে টমাস আর উইলিয়াম ড্যানিয়েলের যোগাযোগ হয়, এবং এই টমাস আর উইলিয়াম ড্যানিয়েল এরা এদের কিন্তু প্রচুর খ্যাতি ছিল, এবং এই টমাস আর উইলিয়াম এরা কাকা ভাইপো ছিলেন, তারা একসঙ্গেই আসেন এখানে, এবং এখানে এসে ওরা কলকাতা শুধু নয় ভারতের বিভিন্ন অঞ্চলের নিসর্গ চিত্র আঁকেন। তারা একসঙ্গে যাত্রা করেন 1785 সালে 7ই এপ্রিল, চীন হয়ে ভারতে পৌঁছন 1786 সালে। 1788-র সেপ্টেম্বরে, 3রা সেপ্টেম্বর, তারা গঙ্গা নদী বেয়ে উত্তর পশ্চিম দিকে যাত্রা করেন, যেটা বললাম যে ওরা ঘুরে বেড়াতেন নানা জায়গায়। শ্রীনগর পৌঁছন 1789-তে, 1792-তে আবার কলকাতায় ফিরে আসে।
1: কলকাতা থেকে শ্রীনগর এই দূরত্বটা তো বিরাট, তার মানে অনেকটা সময় চলে গেল,
0: অনেকটা সময় ধরে তারা গেছেন এবং যাওয়ার পথে ওই নিসর্গগুলো করেছেন।
1: না, এইখানে আমাদের যে প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে যে তার মানে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এখানে আসছেন, এখানে একে কিছু অর্থ রোজগার করবেন বলে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তাদের নানা রকম কিন্তু সুরক্ষা বা সুবিধা দিচ্ছে বলেই মনে হয়, কারণ এই যে ছড়িয়ে যাওয়া এটা খুব সহজ হবে না তাদের, সুতরাং শাসকের কৌলিন্যটা তারা পেয়েছেন,
0: পেয়েছেন তাদের পৃষ্ঠপোষকতা পেয়েছেন। যেমন ওয়ারেন হেস্টিংস এর সময় আমি আগে বলেছি চীনারির খুব ভালো যোগাযোগ ছিল, দ্বিতীয় যিনি এসছেন জর্জ উইনসন তারও যোগাযোগ ছিল, ওয়ারেন হেস্টিংস তাদের দিয়ে ছবি করিয়েছেন নিজের পোর্ট্রেট এবং অন্যান্য পোর্ট্রেট, এবং তারা এখানকার যারা বিভিন্ন জমিদার বা তাদেরও পোর্ট্রেট করেছেন, ফলে এই থেকে তাদের একটা পরিচিতি তৈরি হয়ে গেছিল। তো এইভাবে টমাস আর উইলিয়াম ড্যানিয়েল, তারপরে এলেন জর্জ চিনারি। জর্জ চিনারি 1802 সালে ম্যাড্রাসে এলেন, সেখান থেকে তিনি কলকাতা এলেন, এবং তার কাজের মধ্য দিয়ে আমরা এখনকার চিৎপুর, কালীঘাট, টালিগঞ্জ, খিদিরপুর এইসব অঞ্চলের প্রচুর ছবি তিনি রেখেছেন, এবং এই সব জায়গাগুলো তখন কেমন ছিল সেটা কিন্তু আমরা তাদের ছবি দেখেই এখন জানতে পারি। এরপরে যিনি এসেছিলেন তিনি চার্লস ডয়েলি, এবং চার্লস ডয়েলির মানে এসেছিলেন বলাটা ভুল, তার জন্মই কলকাতায়, তার জন্ম কলকাতায়, তার বাবা মুর্শিদাবাদের রাজদরবারে কোম্পানির প্রতিনিধি ছিলেন, এবং 1797 থেকে 1938 পর্যন্ত ডয়েলিও বেঙ্গল সিভিল সার্ভিসের সদস্য ছিলেন, চাকরিও করেছেন এবং ছবিও এঁকেছেন। তিনি কলকাতা, ঢাকা, পাটনাতে চাকরি করেছেন, একজন প্রশাসক হওয়া সত্ত্বেও চিত্রকলাতেই তিনি প্রসিদ্ধি অর্জন করেছিলেন, অয়েল পেন্টিং ছাড়াও রেখাঙ্কন, লিথোগ্রাফের কাজেও তিনি প্রচুর সুনাম অর্জন করেছেন, এবং ডয়েলির ছবিগুলো এখনও কিন্তু

0: বন্ধ হয়ে আছে কলকাতা বা ভারতের অন্যান্য অঞ্চলের নিসর্গ হিসেবে আমাদের কাছে একটা অত্যন্ত উল্লেখযোগ্য অবদান তার কিন্তু রয়েছে।
1: এখানে আবার একটা প্রশ্ন, তার আগে বলে নিই যে আমরা রয়েছি কলকাতা ডায়েরি অনুষ্ঠানে এবং সেখানে আমাদের কলকাতায় আসা বিদেশি চিত্রকরদের সম্পর্কে শোনাচ্ছেন মৃণাল ঘোষ। আমরা যেটা একটা জিনিস বুঝতে চাইছি সেটা হচ্ছে যে ছবি ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্য মানুষজন কিনছে, সেরকম মানুষজন সম্ভবত কোম্পানিরই লোক বা কোম্পানির সঙ্গে যুক্ত লোক। আর এছাড়া সেই সময় সংগ্রহশালা তৈরির কি কোনো আগ্রহ দেখা দিয়েছিল? হয়তো ব্যক্তিগত সংগ্রহশালাও হতে পারে, সেরকম কিছু ছিল সেই সময়?
0: না, এই যে বিদেশি শিল্পীরা আসছেন না, তাদের একটা বিরাট অবদান রয়েছে এদেশে চিত্রকলা সম্পর্কিত একটা রুচি তৈরি করে। তখন তো কিছুই ছিল না, কিন্তু তখন কিছু কিছু, ধরুন দ্বারকানাথ ঠাকুরের সময় থেকে প্রচুর জমিদার, তাদের সম্পদ কিন্তু অনেক আসছে, এবং এই সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিল্পীদের বা অন্যান্য শিল্পীদের দেখে তারা শিখছেন, যা অবাক হচ্ছেন যে, এবং আমাদের যে ভারতের যে শিল্পের ঐতিহ্য সেটা ততদিনে আর ততটা কিন্তু এই সব মানুষদের জানার সীমার মধ্যে নেই। তারা এই ইংরেজ শিল্পীদের দেখে বা তাদের ঐতিহ্য থেকে বুঝতে পারছেন, হ্যাঁ, চিত্রকলা তো একটা সম্ভ্রান্ততার একটা লক্ষণ, এবং তখন তারা তাদের ছবি কিনছেন, তাদের দিয়ে আঁকাচ্ছেন, এবং আমাদের এখানে চিত্রকলার একটা রুচি কিন্তু তৈরি হচ্ছে সেখান থেকে। এখন এই বিদেশি শিল্পীদের দুটো, একটা হচ্ছে এখানকার শিল্পের একটা রুচি তৈরি করা। আমরা জানি দ্বারকানাথ ঠাকুর তার বিভিন্ন বাগান বাড়িতে প্রচুর বিদেশি ছবি এবং ভাস্কর্য কিনে, এবং অন্যান্য জমিদাররাও তা করতেন। আর তাদের দ্বিতীয় যেটা অবদান সেটা হচ্ছে যে তখন যে আমাদের এখানে যেগুলো ছিল রাজন্যদের পৃষ্ঠপোষকতায় যে শিল্প প্রতি এগুলো ছিল, আতানীয় যাকে আমরা বলবো ইংরেজিতে, ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। সেই সব শিল্পীরা বিতাড়িত হয়ে গেছেন, তারা শহরে আসছেন কাজের খোঁজে, তাদের সঙ্গে এই সব বিদেশি শিল্পীদের একটা সংযোগ ঘটছে, এবং তারা কিন্তু তাদের টেকনিকটা আয়ত্ত করছেন, তেল রঙের টেকনিকটা আয়ত্ত করছেন, ন্যাচারালিস্ট পদ্ধতিটা আয়ত্ত করছেন। এবং সেই থেকে আমাদের এখানে এই যে কোম্পানি স্কুল একটা তৈরি হলো, এই কোম্পানি স্কুলটা তৈরি হওয়ার পেছনে কিন্তু বিদেশি শিল্পীদের যথেষ্ট প্রভাব আছে। তারা, আমাদের দেশীয় শিল্পীরা বিদেশি শিল্পীদের কাছ থেকে শিখে একটা নতুন তৈরি করলেন। এবং একটা সময় কি হলো, আমাদের এখানকার যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রাজন, যারা অধিকর্তা, তারা দেখলেন যে আমাদের দেশের নিসর্গ বলুন, মানুষজন বলুন, সেগুলো আঁকানোর জন্য ভারতীয় শিল্পীরা অনেক বেশি জানেন, দেশটাকে জানেন। তখন এই কোম্পানি স্কুলটা যখন গড়ে উঠল, তখন কিন্তু তারা কোম্পানি পেইন্টারদের বরাদ দিতেন যে সেই সমস্ত ভারতের দেশি শিল্পীদের কাজ করে। এখানে আরেকটা কথা বলি, মিসেস বেলান্স নামে একজন মহিলা শিল্পী এসেছিলেন একটা সময়, তার একটা সুবিধা ছিল কি, তিনি একদম ঢুকে যেতে পারতেন সাধারণ মানুষের ঘরের ভেতর, রান্নাঘরের ভেতর। তো তার ছবি থেকে কিন্তু আমরা তখনকার দিনে সাধারণ গরিব মানুষের জীবনটা কিরকম ছিল, তাদের ঘরের ভেতরটা কিরকম ছিল, এটা জানতে পারি।
1: মানে এরাই আমাদের জন্য নথি তৈরি করে দিয়েছেন,
0: নথি তৈরি করে দিয়েছেন। আর একটা জিনিস হলো, যেমন দুটো জিনিস তৈরি হয়েছে এই বিদেশি শিল্পীদের প্রভাবে, একটা হচ্ছে কোম্পানি স্কুল, আর একটা বড় জিনিস হয়েছে যে আমরা বলি অয়েল পেইন্টিং বাই আননোন আর্টিস্ট ক্যালকাটা। একটা সময় এটাকে বলা হতো চন্দননগর স্কুল বা হুগলির স্কুল, কিন্তু পরে দেখা গেল যে এই ছবিগুলো শুধু চন্দননগর বা হুগলিতেই তৈরি হয়নি, কলকাতাতেও প্রচুর হয়েছে। এবং এই সব শিল্পীরা কিন্তু আমাদের ভারতীয় মিথ নিয়ে, মিথিকাল ছবি প্রচুর করেছেন, এখন সেগুলো প্রচুর আমাদের সামনে এসছে, আমরা দেখতে পাই, এবং একটা আমাদের ইতিহাসের একটা বিরাট অংশ চিত্রকলার ইতিহাসেও, এবং আমাদের যে পুরাণ কল্প যাকে বলে, মিথ বলে, তারও ইতিহাসের একটা বিরাট অংশ। এই দুটো ধারায় কিন্তু ভাগ হয়ে গেছে। আর কালীঘাটের পটটা আবার অন্য গল্প, কালীঘাটের শিল্পীরাও, ভারতবর্ষের শিল্পীরাও তারা এসছেন এখানে, এবং এখানে এসে তারা কালীঘাটের পটটা আলাদা ঘরানা তৈরি হয়ে গেছে। তো এই যে বিদেশি শিল্পীরা এসছেন, তারা এসে কিন্তু এই দুটো দিকে আমাদের শিল্পকে প্রভাবিত করেছে।
1: হ্যাঁ, এবারে ব্যাপার হচ্ছে যেহেতু আমাদের সময় কম, আমরা একটু আসতে চাইবো হ্যাভেল সাহেবের কথায়। এবং তার

0: এই স্কুলের কথায় একটু যদি সেটা বলেন।
1: এখন হ্যাভেল সাহেবের একটা বিরাট অবদান রয়েছে কিন্তু আমাদের ভারতের শিল্পকলায়। এবং এইভাবে চলতে চলতে 1850-এর দশকে আমাদের কলকাতা, ম্যাড্রাস, বম্বেতে ব্রিটিশরা আর্ট স্কুল খুলতে শুরু করলো। এবং এই স্কুলে তখন যে শেখানো হতো সেটা ইউরোপীয় পদ্ধতিতে, ব্রিটিশ পদ্ধতিতে, ন্যাচারালিস্ট পদ্ধতিতে। এইভাবে আমাদের দেশে আমাদের আধুনিকতার শুরু কিন্তু সেখান থেকে। আমাদের যে আধুনিক শিল্পী তারা ওই ন্যাচারালিস্ট স্কুলে শিখে কিন্তু তারা চিত্রকলার বিকাশ ঘটিয়েছেন। এখন হ্যাভেল ছিলেন একমাত্র ব্রিটিশ যিনি মনে করতেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত শিল্প শিক্ষা আমাদের দেশের ঐতিহ্যের ভিত্তি থেকে। এবং তিনি এটা বিশ্বাস করতেন। কলকাতায় আসার আগে 1897-96 তিনি কলকাতায় আসেন, তার আগে তিনি ছিলেন ম্যাড্রাসে। এবং কলকাতায় এসে তিনি কলকাতা আর্ট স্কুল তার অধ্যক্ষ পদে নিয়োজিত হন এবং তার চেষ্টা ছিল সেইটা করা। এবং একটা অদ্ভুত যোগাযোগ তার সঙ্গে অবনীন্দ্রনাথের যোগাযোগ ঘটে। এবং অবনীন্দ্রনাথ কিন্তু হ্যাভেল আসার আগেই তখন একটা সাদর্শিকতার পরিমণ্ডল কিন্তু আমাদের কলকাতায় এসে গেছে। এবং অবনীন্দ্রনাথ প্রথম জীবনে ওই ন্যাচারালিস্ট স্টাইলেই ছবি আঁকতেন। তার একটা সময় এসে মনে হল 1895 পরে যে আমাদের শিল্পের আধুনিকতা কিন্তু কেন আমাদের দেশের ঐতিহ্য থেকে উঠে আসবে না। এবং 1897 সালে তিনি তার যে রাধাকৃষ্ণ চিত্রমালা শেষ করলেন তার মধ্য দিয়ে তিনি কিন্তু সেই আমাদের দেশীয় ঐতিহ্যকে তুলে ধরলেন। আর সেই 1897-তেই হ্যাভেলের সঙ্গে অবনীন্দ্রনাথের পরিচয় হল। হ্যাভেল অবনীন্দ্রনাথকে কলকাতার আর্ট স্কুলের উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল করে নিয়ে এলেন 1905 সালে। এবং এই দুইজনের সংযোগের মধ্য দিয়ে আমাদের দেশে যে আমরা যেটাকে নব্য ভারতীয় ঘরানা বলি সেইটার কিন্তু সূচনা হলো। সেই দিক থেকে হ্যাভেল অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন এবং তার অনেক বই আছে, বইপত্র তিনি লিখেছেন।
0: আচ্ছা, এখানে আসার আগে তার জীবনটা কিরকম ছিল, মানে সেটা স্বল্পকালের জীবন, কেননা তিনি বোধহয় খুব কম বয়সে এখানে এসেছেন।
1: হ্যাঁ, তা এখানে আসার আগে তিনি ইংল্যান্ড থেকে এখানে আসেন। তাকে প্রথম ম্যাড্রাসের আর্ট স্কুলের ভার দেয়া হয় এবং তিনি সেইখানে এসে আমাদের যে কারুশিল্পী তাদের কাজ প্রচুর সংগ্রহ করেন এবং তার একটা ঐতিহ্য এখানে কিন্তু তৈরি করেন। এবং তারপরে তিনি কলকাতায় আসেন। কলকাতায় এসে তিনি কিছুদিন পরে তার শিল্পশিক্ষা সাউথ কেনসিংটন রয়্যাল কলেজ অব আর্টে 23 বছর বয়সে 21শে জানুয়ারি 1984-তে এবং তারপরে তো কলকাতায় এলেন, যেটা বললাম আর কি। কিন্তু তিনি ভারতবর্ষে এসে বুঝেছিলেন, তিনি বোধহয় প্রথম একমাত্র চিত্রশিল্পী যিনি ভারতবর্ষের শিল্পের ঐতিহ্যটা সম্পর্কে যার কিছু ধারণা ছিল। এবং এই থেকেই তিনি শিল্প শিক্ষাটাকে এইখান থেকে, এবং তারপর অবনীন্দ্রনাথ, তারপর নিউ বেঙ্গল স্কুল বা নব্য ভারতীয় ঘরানা শুরু হলো। এবং আর্ট স্কুলের সূত্র ধরেই কিন্তু অনেক শিল্পী তখন আসতে পারে। হ্যাভেল এলেন, হ্যাভেলের পরে পার্সি ব্রাউন এলেন, পার্সি ব্রাউনের আগে জবিনস এসেছিলেন, তারা এই কলকাতা আর্ট স্কুলের শিক্ষকতার সূত্রে এখানে শিল্পকলার একটা ধারাবাহিকতা তৈরি করেন। গ্রিফিস এলেন, ওলিন্টো গিলার্ডি এলেন, এইভাবে তারা এসে কিন্তু একটা ধারা কিন্তু তৈরি করেন কলকাতা।
0: এখন এই সবকিছু শোনার পরে কারো যদি মনে হয় যে আমরা যতটা বর্ণনা পাই ততটা চিত্রকলা পাই কিনা, অর্থাৎ আমাদের সংগ্রহ ঠিক আছে, তার সংরক্ষণ ঠিক মতো হয়েছে কিনা, এ ব্যাপারে আপনার কি বক্তব্য রয়েছে?
1: আমাদের সংরক্ষণের পরিস্থিতি খুব খারাপ, বিশেষত আমাদের এই কলকাতায়। আমরা বলি ভারতবর্ষ গরিব দেশ, তাদের সামর্থ্য নেই করার। সামর্থ্য শুধু নেই না, মানসিকতাও নেই। আজকে কলকাতায় একটা কোনো ভালো মিউজিয়াম তৈরি হলো না। ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট দিল্লিতে আছে, বম্বেতে তার একটা শাখা তৈরি করেছে, মহারাষ্ট্র সরকার চেষ্টা করে ওটা করিয়েছে, কলকাতায় সেটা করানো গেল না কোনোভাবে। কলকাতায় নির্ভরযোগ্য কোনো মিউজিয়াম নেই, যাতে আমরা ইন্ডিয়ান মিউজিয়াম আছে সেখানে আমরা ভারতবর্ষের ধ্রুপদী যুগের কাজ দেখতে পাই। কিন্তু আধুনিক যুগে এই যে কলকাতার এত শিল্পীর কথা বললেন, আমরা খানিকটা তার পাই ভিক্টোরিয়া মেমোরিয়ালে, কিন্তু তার কোনো সংগ্রহ একসঙ্গে আছে সেটা নেই। সুতরাং আমাদের এখানে শিল্পকলার

0: আমাদের আগ্রহ খুব খারাপ, বাঙালির সেই আগ্রহই নেই। এটা শুধু যে আমাদের অর্থনৈতিক অবস্থা তা নয়, আমাদের মানসিকতাটাই সেভাবে গড়ে ওঠেনি। এটা অদ্ভুত অভাব, আমাদের এ নিয়ে কিছু করার নেই।
1: অনুষ্ঠান যখন আমরা শেষ করি, আমরা ভাবি যে আমরা একটা আশার বাণী শুনিয়ে বা অন্তত ভাবনাটা বা পরিমণ্ডলটা আশার রেখে শেষ করব। কিন্তু আজকে সত্যি সত্যি মৃণাল বাবু যা বললেন তাতে একদিকে গর্বিত হওয়ার জায়গা আছে যে আমরা কিভাবে পুষ্ট হয়েছি, আমরা কিভাবে বিভিন্ন স্রোতের সম্মেলনে সমৃদ্ধ হয়েছি। কিন্তু আবার তারই সঙ্গে এই যে সংরক্ষণের অভাব, উপযুক্ত সংগ্রহশালা গড়ে তোলার ক্ষেত্রে অনিচ্ছা বা অনীহা, এগুলো আমাদের পীড়িত করে। ফলে যখন আমরা কলকাতায় বিদেশি চিত্রকলা বিশেষজ্ঞ চিত্রকর তাদের অবদান ভাবব, তাদের এসে এখানে থাকা এখান থেকে কাজ করার কথা ভাবব বা সেটা নিয়ে চর্চা করতে চাইব, আমাদের কাছে যথেষ্ট উপাদান থাকবে কিনা সেটা সন্দেহের।
0: হ্যাঁ,
1: তো সেই জন্য কিছুটা যেন আক্ষেপের সুরেই শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। কিন্তু বিষয় যেটা, সেটার প্রতি আমরা কিঞ্চিত সুবিচার করতে পেরেছি বলে মনে হয় যে কলকাতায় বিদেশি চিত্রকররা কিভাবে এসেছেন, কখন এসেছেন, তারা কি কাজ করেছেন, ভারতের অন্যত্র তারা ছড়িয়ে পড়েছেন কিনা, এগুলো আমাদের জানালেন মৃণাল ঘোষ আজকে আমাদের অতিথি। তাকে অনেক ধন্যবাদ জানাই। শেষ করছি আজকে কলকাতার ডায়েরি। নমস্কার।
0: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠান।

0: এর নতুন ইমেল আইডি মৈত্রীবন্ধু @gmail.com MAITREBANDHU মৈত্রীবন্ধু @gmail.com। বন্ধু, তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, মৈত্রীবন্ধু @gmail.com MAITREBANDHU মৈত্রীবন্ধু @gmail.com।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: কি নিয়ে কাটালাম জীবন?
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন বৈরাগী ভৈরব রাগে সারেঙ্গে, পরিবেশন করবেন উমেশ মিশ্র, তবলায় সহযোগিতা করেছেন সঞ্জিত মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। বৈরাগী ভৈরব রাগে সারেঙ্গি পরিবেশন করলেন উমেশ মিশ্র। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সঞ্জিত মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribandhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitribandhu maitribondhu23@gmail.com।
2: মৈত্রী প্রচার তরঙ্গে শুরু হচ্ছে এখন মিষ্টি মধুর সকালের অনুষ্ঠান মনের মতো গান। স্টুডিওর এই প্রান্তে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি পুনম বাগ। জীবন মানেই পথ চলা, আর সেই পথ শুধুই রাস্তা নয়, পথ হল এক অর্থে জীবন দর্শনের পথ, যা আমাদের ঠিক বেঠিক সিদ্ধান্ত দ্বারাই তো গড়ে ওঠে। আজকের এই 60 মিনিটের অনুষ্ঠানে আপনারাও এই পথের সফর সঙ্গী হন। না না, বোর হবেন না, কথা দিলাম, এবং কথার সঙ্গে রইবে পথ নিয়ে যত মনের মতো গান। এখন প্রথম গানটি রইল কিশোর কুমার, শৈলেন্দ্র সিং এবং শক্তি ঠাকুর, এই ত্রয়ীর কণ্ঠে।

তার সঙ্গী হয়। তিনি নিজেকে বারবার বলেছেন, তিনি অনন্ত পথের যাত্রী। রবি ঠাকুরের কাছে পথ চলা মানেই জীবন এবং প্রগতি। জীবনের মানে স্থির থাকা অবশ্যই নয়, বরং প্রতিনিয়ত এগিয়ে চলা। তিনি অতীতের মায়া এবং ভবিষ্যতের অনিশ্চিত আশা না করে বর্তমান মুহূর্তের পথে চলাই উপভোগ করেছেন। রবি গানে এখন শিল্পী মনোময় ভট্টাচার্য।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন সকালের একটি মিষ্টি মুগ্ধ করা অনুষ্ঠান মনের মতো গান। জীবনের নানান পথ হল ব্যক্তিগত পছন্দ, কর্মজীবন এবং অভিজ্ঞতার এক জটিল সমষ্টি, যা আমাদের পরিচয় ও আত্ম উন্নয়নকে রূপ দেয়। এটি সুখ দুঃখের মিশ্রণ, যেখানে প্রতিকূলতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোই প্রকৃত সাফল্য। জীবনের পথ নির্বাচনে ঝুঁকি, সাহসিকতা এবং নিজের ওপর, বিশেষ করে নিজের ওপরে বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি, যা রবার্ট ফ্রস্টের কবিতার মতো একটি নির্দিষ্ট দিশা বেছে নেওয়ার কথা বলা হয়েছে। পথের

থাকে সে কি আছে আমরা তো কেউ জানি না। তবু এই এই যে বিরামহীন পথ চলা, চলতেই থাকে। টুকরো টুকরো পথ চলা যদি একত্রিত করা যায়, তবে জন্ম নেয় এক সুদীর্ঘ যাত্রা। জীবনের এই বিস্তীর্ণ যাত্রাপথের বাঁকে বাঁকে কি গভীর বিস্ময় অপেক্ষা করে থাকে তার খবর কি রাখে? আবারও রবি গান, শিল্পী তৃষিত চৌধুরী।

পথ তো চলে আপন মনে, পথিক চলে সাথী হয়ে, ক্লান্ত পায়েও থামেনি সে সব কিছুকে সঁপে দিয়ে। পথ ও পথিক একে অপরের পরিপূরক, পথিক যেমন করে পথকে চেনে, পথ তেমন মনে রাখে তার পথিককে। গানে এখন শিল্পী মান্না দে।

জীবনে চলার পথ নিয়ে বিভিন্ন ভাষায় অনেক কবিতা গান রচনা হয়েছে, হয়েও চলেছে। জীবনটা একটা ভ্রমণের মতো, তাই না? পৃথিবীর পথে আমরা হেঁটে চলেছি আর জীবনটাকে যাপন করবার চেষ্টা করছি। তবে এই জীবনের পথ কারো জন্য মসৃণ, আবার কারো জন্য বড়ই বন্ধুর। কেউ ভাবছে এই আনন্দময় জীবন কেন এত দ্রুত চলে যাচ্ছে, আবার কেউ জীবনের পথের বাঁকে

এই হারিয়ে ভাবছে জীবনের দাবার বোর্ডটা উল্টিয়ে খেলা বাতিল করে দিতে পারলে বেশ হতো। জীবনের পথ চলতে গিয়ে অনেক সময় সামনে বেশ নানান পথ চলে আসে, বেশ দ্বন্দ্বে পড়তে হয়। তখন আমরা অনেক চিন্তা করে যে কোনো একটি পথ বেছে নিই, সেই নির্বাচন বড়ই কঠিন। ভাবি না থাক আগে এই পথে যাই, পরবর্তীকালে দেখে বুঝে আবার অন্য পথে যাওয়ার চেষ্টা করব, এই যে নির্বাচনের জটিলতা। কিন্তু জীবনের এই সংক্ষিপ্ত সময়ে আসলে একটা পথে চলা শুরু করলে দ্বিতীয়তে আর কখনো ফেরা হয়তো যায় না, কারণ অনেক দেরি হয়ে গেছে তখন, আর এটি জীবনের বাস্তবতা। কানে থাকুক এখন লতা মঙ্গেশকরের গান।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা মনের মতো গান অনুষ্ঠান, এবং এই গানের আসরে আজ রয়েছি জীবনের নানান পথের বাঁক নিয়ে। কবিগুরুর কথায়, আমি চলিবার পথ সেই আমি ভুলিবারও পথ, জীবনের দ্বৈত সত্তা। একদিকে যেমন চলার গতি এবং অভিজ্ঞতার পথ, অন্যদিকে সময়ের সঙ্গে পিছুটান, ভুল এবং স্মৃতির ভার ভুলে এগিয়ে যাওয়ার পথ। কবির এই কথা শাশ্বত হয় যখন জীবনের ঘাত প্রতিঘাতের পর আমরা উপলব্ধি করি যে জীবনের সুখ দুঃখ মহাদম্ভ স্মৃতির ধূলিসাৎ হয়ে যাওয়াই আসলে চিরন্তন সত্য। জীবনের পথে চলতে অনেক কিছু, অনেক অনেক গ্লানি, এমনকি অনেক অহংকারও আমাদের ভুলে যেতেই হয়, ভুলে যাওয়া প্রয়োজন, যা শেষ পর্যন্ত ধূলিসাৎ হয়েই যায়। কবির চেতনায় যেই পথ আমাদের জীবনের অংশ, সেই পথই আবার আমাদের অনেক কিছু ভুলতে সাহায্য করে। তীব্র দুঃখ বা অহংকার সবই তো সময়ের স্রোতে হারিয়ে যায়, যা জীবনের অমোঘ নিয়তি। শুনুন আধুনিক গান শিল্পী সুমনা।

পরপর দুটি আধুনিক গান শুনলেন, প্রথমটি সুমনার কণ্ঠে, দ্বিতীয়টি শুনলেন নিপবিথি ঘোষের কণ্ঠে। অবশ্যই পথকে নিয়ে, না না, সকাল সকাল এমন দ্বন্দ্বে ফেললাম বটে, তবে এই মুহূর্তে আর না। গতানুগতিক এই যে জীবন পথ, তা থেকে বেরিয়ে পথ হারালে কেমন হয় শ্রোতা বন্ধুরা? গানের মাধ্যমে এই কাজটি আমাদের সুরকার এবং গীতিকার মশাই সলিল চৌধুরী বাবু, তিনি বেশ মুনশিয়ানার সঙ্গে করেছেন। আর সেই গানে কণ্ঠ দিয়ে বলাই বাহুল্য, সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় জীবন পথের সত্য ও অচেনা সৌন্দর্যের সন্ধানকে এক উত্তম মাত্রা দিয়েছেন। এখন কানে বাজুক সেই গানটি।

মৈত্রী প্রচার তরঙ্গে আপনারা শুনছেন এখন অনুষ্ঠান মনের মতো গান। আচ্ছা, জীবন দর্শনের পথ, অজানা সত্য সন্ধানের পথ তো রয়েছে, আরো একটি পথ আছে যার পথিক সংখ্যা অগুনতি, আর তা হলো প্রেমের পথ। কম বেশি আমরা সবাই এই পথের পথিক, এবং এই পথে প্রিয়জনের মনের চোরাগলিতে হারিয়ে যায় কতই না অব্যক্ত কথা, কত গভীর অনুভূতির দ্বিধা, এবং এই বোধটিকেই কথা ও সুর দিয়ে সুবিচার করেছেন সুরকার সুধীন দাশগুপ্ত, আর তাতে কণ্ঠ দিয়ে যোগ্য সঙ্গত দিয়েছেন মান্না দে। এখন রেশ থাকুক কানে এই গানটির, ছদ্মবেশী চলচ্চিত্র থেকে।

প্রেমের পথ কি অতই সোজা? শ্রোতা বন্ধুরা, যে তাতে এক বাটি খাঁটি দুধে এক ফোঁটা বিষের মতো বিষয় থাকবে না, দূর তা হয় নাকি। ত্রিকোণ প্রেম, আর এই বিষয় তো থাকবেই, বড় জটিল। কিন্তু জটিলতাই তো জীবন দর্শনের পথে এক অত্যাশ্চর্য অভিজ্ঞতা। তরুণ বয়সের বাঁধন হারা আনন্দ, বন্ধুদের সঙ্গে উচ্ছল কাটানোর সময় এবং জানা অজানা পথে বেরোনোর আড়ালে ত্রিকোণ প্রেমের মানসিক যে দ্বন্দ্ব, বাংলা ছায়াছবি ত্রয়ীতে যথার্থ ফুটিয়ে তোলা হয়েছে। রইল এখন সেই চিরসবুজ গানটি আপনাদের সবার জন্য আশা ভোঁসলের কণ্ঠে।

দায়িত্বশীলতায় রূপান্তরের একটি ধারাবাহিক প্রক্রিয়া। ছোটবেলায় মা বাবার হাত ধরে হাঁটতে শুরু করে নানান পথে ধাবমান হয়ে জীবন পৌঁছে যায় নিশ্চিত গন্তব্যে। সেই নিশ্চিত গন্তব্য মৃত্যু। কবির কথায় আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু অনন্ত আনন্দ, তবু অনন্ত জাগে। আরও আরও গভীরে যখন চেতনার পরিপক্কতায় উপলব্ধি হয়, মরণ রে তুহু মম শ্যাম সমান, তখন জীবন পথের অন্তিম আবৃত্ত হয় শান্তির পেলব পরশে। অনুষ্ঠানের অন্তিম লগ্নে রবি গানে শিল্পী অদিতি গুপ্তা।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মনের মতো গান। উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন আধুনিক গান, পরে শুনবেন দোতারার পরিবেশন। এখন আধুনিক গানে শিল্পী মধু ছন্দা ভট্টাচার্য।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন আপনারা শুনছেন অনুষ্ঠান রামধনু। আধুনিক গানের পরে এরপর দোতারা পরিবেশনায় স্বপন কুমার বর্মণ।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান রামধনু। রামধনুতে প্রথমেই আধুনিক গান পরিবেশনায় ছিলেন মধুছন্দা ভট্টাচার্য, দোতারা পরিবেশনায় ছিলেন স্বপন কুমার বর্মন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান বিকাশ পথ, প্রযোজনায় পায়েল চট্টোপাধ্যায়। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান বিকাশ পথ।

0: বিকাশ পথ শুনব কেন্দ্র এবং রাজ্য সরকারের নারী শিশু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিভিন্ন প্রকল্প এবং সেই প্রকল্প কিভাবে সামাজিকভাবে আমাদের নানান মানুষকে উপকৃত করছেন তারই বিভিন্ন দিক আজকে এই বিকাশ পথ অনুষ্ঠানে থাকবে। নারী এবং শিশুদের জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই যত্নবান, তাদের বিভিন্ন প্রকল্পের কি কি সুবিধে রয়েছে চলুন শুনে নিই একজন শিক্ষকের মুখ থেকে।
1: আমি অপূর্ব মণ্ডল,
2: একজন শিক্ষক হিসাবে আজকে একটি প্রতিবেদন বলতে চলেছি, যেটি মূলত ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম নিয়ে। ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে মূলত দুটি স্কিম চলে, একটি স্কিমকে বলা হয় সেন্ট্রাল সেক্টর স্কিম, আর একটি স্কিমকে বলা হয় সেন্ট্রাল স্পন্সর স্কিম বা সিএসএস। যেটি প্রথম স্কিম সেন্ট্রাল সেক্টর স্কিম, 2022 সালে ভারতবর্ষের বাজেট অনুযায়ী বর্তমান ভারতবর্ষে 740টি সেন্ট্রাল স্কিম রয়েছে। যে সেন্ট্রাল স্কিমের টাকা মূলত পুরোটাই ফান্ড করে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার, আর সেন্ট্রাল সেক্টর স্কিম যেটি মূলত 2022 সালের বাজেট অনুযায়ী বর্তমানে 65টি এই স্কিম রয়েছে, এই টাকাটি মূলত সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে থাকে কিন্তু ইমপ্লিমেন্ট করে স্টেট গভর্নমেন্ট। এবং ভারতবর্ষের কথায় কথায় কোন কোন রাজ্যে সিএসএস বা সেন্ট্রাল স্পন্সর স্কিম বা সেন্ট্রাল স্কিম বা সিএস কোথায় কিভাবে রূপায়ণ হবে তা নির্ভর করে নীতি আয়োগ ও মিনিস্ট্রি অব স্ট্যাটিস্টিক্স এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে। এখন আমি চলে আসি ভারতবর্ষে কোন কোন স্কিমগুলি বিভিন্ন রাজ্যে ইমপ্লিমেন্ট হয়েছে। প্রথমে 2025 সালে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশান, যেটি সেন্ট্রাল স্পন্সর স্কিম শিক্ষাক্ষেত্রে, চারিদিকে ভারতবর্ষের ওয়ান স্টপ ডিজিটাল গ্রন্থাগারের জন্য ভারতবর্ষে এই স্কিমটি চালু করা হয়, যার মধ্য দিয়ে বিভিন্ন রিসার্চাররা বিভিন্ন বইয়ের তত্ত্বাবধানে অনলাইনে তারা করতে পারে। এরপরে 2023 সালে পিএম বিশ্বকর্মা সিএস বা

0: সেন্ট্রাল স্পন্সর স্কিম, যেটি মূলত MSME বা সার্ভিস অফ ক্রাফটস পিপুলদের সহযোগিতা করার জন্য এই প্রকল্পটি চালু করা হয়। এরপর 2021 সালে PM পোষণ শক্তি নির্মাণ অভিযান হেলথ এডুকেশনের জন্য, 2019 সালে PM কিষাণ সম্মান নিধি এগ্রিকালচারের জন্য বা কৃষি ব্যবস্থায় 6,000 করে প্রতি বছর টাকা পাওয়ার জন্য একটা স্কিম তৈরি করা হয়। এরপরে 2019 সালে জল জীবন মিশন, প্রতিটি বাড়িতে জলের চাহিদা পূরণের জন্য। এরপর 2018 সালে আয়ুষ্মান ভারত যোজনা, যেটি মূলত ন্যাশনাল হেলথ প্রজেক্ট স্কিম। এরপরে 2018 সালে সমগ্র শিক্ষা অভিযান, যেটা ইম্প্রুভ করার জন্য ক্লাস 5 থেকে 12 পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সঠিক রূপায়ণের ক্ষেত্রে এই প্রকল্পটি চালু করা হয়। 2018 সালে রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান সেন্ট্রাল স্পন্সর স্কিম, প্রতিটি পঞ্চায়েতি ব্যবস্থাকে উন্নত করার জন্য এই প্রকল্পটি চালু করা হয়। 2017 সালে মাদার কেয়ার বা বিভিন্ন মায়েদের সেবা শুশ্রূষা করার জন্য প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা, প্রতি প্রেগনেন্ট ওমেনদের জন্য 6,000 করে টাকা দেওয়া হয়। এরপর 2016 সালে ডিজিটাল পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, বর্তমানে UPI, রুপে, ফাস্ট্যাগ, এ ধরনের ক্যাশলেস ইকোনমির জন্য এই প্রকল্পটি চালু করা হয়। 2016 সালে PM উজ্জ্বলা যোজনা, 15 সালে স্মার্ট সিটিজ মিশন, 2015 সালে গ্রামীণ আবাস যোজনা, এরপর 2015 সালে অটল পেনশন যোজনা, 2015 সালে PM সুরক্ষা বিমা যোজনা অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিমের জন্য, আবার 2015 সালে প্রতিটি গার্ল চাইল্ডের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা, এছাড়াও 2014 সালে স্বচ্ছ ভারত মিশন, MG Energy প্রকল্প 2006 সালে, এবং সর্বোপরি 1995 সালে NSAP ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের দ্বারা প্রতিটি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা প্রতিটি মানুষ পাচ্ছে।
1: সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় থাকেন আশা কর্মীরা। এখন একজন আশা কর্মীর বক্তব্য শুনব।
2: নমস্কার, আমি মধুমিতা চ্যাটার্জি, গ্রামীণ স্বাস্থ্য মিশন NRHM এর অংশ হিসেবে আশা কর্মী হিসেবে গ্রামে কাজ করি। আমাদের কাজ হলো শিশু জন্মের পূর্বে মায়ের অ্যান্টিনেটাল চেক আপ করা, শিশু জন্মের পরে মায়ের পোস্টনেটাল চেক আপ, এছাড়া মহিলাদের গর্ভনিরোধক বিষয়টাও দেখাশুনো করা, মায়েদের পরিবার পরিকল্পনা সম্পর্কে বিশেষভাবে সচেতন করা, প্রাথমিক বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান, বয়স্ক মানুষদের স্বাস্থ্য সচেতন গড়ে তোলা, ছাড়াও স্বাস্থ্যের আওতায় আনা। এলাকায় যত অ্যাডোলেসেন্ট গার্ল আছে তাদের আমরা হেলথ টক দিয়ে থাকি এবং হেলথ হাইজিন সম্পর্কেও আমরা ওয়াকিবহল করে থাকি। বিশেষ করে স্যানিটাইজেশন সম্পর্কে আমরা বিশেষ যত্নবান হই। কেন্দ্রীয় সরকার 2005-06 সালে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে প্রাথমিকভাবে গ্রামীণ এলাকায় এই আশা কর্মীর কাজটা চালু করেন। পরবর্তীকালে যখন এটি ভালোভাবে কাজকর্ম চলতে থাকে, সরকার 2013 সালে এটিকে শহরে প্রসারিত করেন। প্রতি 1,000 জন মানুষের পেছনে, 1,000 জন পপুলেশনের পেছনে একজন করে স্বাস্থ্যকর্মী থাকে, যারা ওই এলাকায়, আমরা ওই এলাকাতেই পরিষেবা দিয়ে থাকি। 2020-21 বার্ষিক আশা আপডেট অনুসারে ভারতের 35টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে 983,000 আশা নিযুক্ত করা হয়েছে। এটি বিশ্বব্যাপী বৃহত্তম সম্প্রদায় হিসেবে গণিত হয়েছে। 2022 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশাকর্মীদের মানে আমাদের, আমি একজন আশাকর্মী, গ্লোবাল হেলথ লিডার্স অ্যাওয়ার্ডসে ভূষিত করেন। কেন্দ্রীয় সরকার এই বছর 1 মার্চের মধ্যে আয়ুষ্মান ভারত AB স্কিমের আওতায় আমাদের আনার প্রচেষ্টা করছেন। আমরা আশাকর্মীরা সরকারি কর্মী হিসেবে গণ্য না হলেও আমাদের গণ্য করা হয় না, কিন্তু সম্মানসূচক বা স্বেচ্ছাসেচক হিসেবে মনোনীত করা হয়। আমরা এলাকার 25 থেকে 45 বছর বয়স পর্যন্ত শিক্ষিত মেয়েরা এই স্বেচ্ছাসেবক হিসেবে মনোনীত হয়েছি। আমিও একজন এই রকম স্বেচ্ছাসেবিকা, এই সম্মানসূচক কাজ।

0: দিবসটি আমি সম্মানের সঙ্গে পালন করে থাকি।
1: শিশুদের পর্যাপ্ত এবং সঠিক মান সম্পন্ন খাদ্য সরবরাহ সহ বিভিন্ন দিক দেখার জন্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ির সহায়িকা নিযুক্ত করা হয়। এবারে শুনে নেব এমনই এক অঙ্গনওয়াড়ির বক্তব্য, তিনি কিভাবে সাহায্য করে থাকেন।
2: নমস্কার, আমি রত্না গোস্বামী, আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী। আমরা সরকারের বিভিন্ন পরিষেবা সমাজে বিশেষ করে মা ও শিশুদের দিয়ে থাকি। প্রত্যেক দিনের খাদ্য তালিকায় মা ও শিশু যে পুষ্টি থেকে অপূর্ণ থেকে যায় সেটাই আমরা সকালে খাওয়ার দেওয়ার মধ্যে দিয়ে পূরণ করার চেষ্টা করি। আমরা সোম বুধ শুক্রবার মা ও শিশুকে গোটা ডিম সহ ভাত দিই, সঙ্গে ছোলার ছাতু লাড্ডুও দিই। মঙ্গল বৃহস্পতি শনি মায়েদের খিচুড়ি সহ গোটা ডিম ও শিশুদের খিচুড়ি সহ অর্ধেক ডিম দিই। এর প্রভাবে বিশেষ করে প্রান্তিক অঞ্চলে মা ও শিশুদের পুষ্টি পরিপূর্ণতা পায়। গর্ভ অবস্থায় মা যাতে ঠিকমতো পুষ্টি আহরণ করে সেদিকেও আমরা সজাগ দৃষ্টি দিই, কারণ গর্ভাবস্থায় একটি শিশুর ব্রেনের মূল গঠন হয়ে থাকে, তাই এই পিরিয়ডটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই পুষ্টির মধ্যে ঠিকমতো আয়রন যাচ্ছে কিনা সেদিকেও লক্ষ্য করি। এছাড়াও একটি শিশু জন্মাবার পর ছ বছর পর্যন্ত তাকে ধাপে ধাপে নানা পরিষেবা দিয়ে থাকি। এছাড়া সরকারের নির্দেশ অনুযায়ী আশা কর্মীদের নিয়ে প্রত্যেক মাসে মায়েদের নিয়ে সচেতনতামূলক শিবিরও করি, বিশেষ করে গর্ভাবস্থায় তাদের খাদ্য তালিকায় কি কি খাদ্য থাকা জরুরি তা পুষ্টি পতাকার মাধ্যমে তা তুলে ধরি। প্রত্যেক দিনের খাদ্য তালিকা একটি মা সাদা হলুদ ও সবুজ রঙের খাদ্য খায় সেদিকেও সচেতন করা হয়। সরকারের বিভিন্ন প্রকল্প বিশেষ করে পালস পোলিও, ডেঙ্গু প্রতিরোধ, যক্ষা প্রভৃতি বিষয়ে অ্যাওয়ারনেসের মাধ্যমে সবার সামনে তুলে ধরি এবং হাত ধোয়ার কি প্রয়োজনীয়তা তা হাত ধোয়ার পদ্ধতি মায়েদের সামনেও তুলে ধরা হয়। একটা বাচ্চা জন্মাবার পর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বিভিন্ন ধরনের টিকা যেমন বিসিজি, হাম, প্লেগ, নিউমোনিয়া এছাড়া বিভিন্ন ধরনের টিকাগুলি সরকারি সহায়তায় বিনামূল্যেই দেওয়া হয়, তা যেন বাচ্চারা পায় সে বিষয়েও লক্ষ্য করাই, সেদিকেও সচেতন করা হয়।
1: কেন্দ্র এবং রাজ্য সরকারের নানান প্রকল্প নিয়ে, মূলত নারী শিশু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নানান প্রকল্প নিয়েই শুনলাম বিকাশ পথ। অনুষ্ঠানটির গ্রন্থনা, সম্পাদনা ও উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়, সমগ্র অনুষ্ঠানটির প্রযোজনায় পায়েল চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলাম বিশেষ অনুষ্ঠান বিকাশ পথ।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান বিকাশ পথ। অনুষ্ঠানটির প্রযোজনায় ছিলেন পায়েল চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে

0: চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় সমীরণ সরকার।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় ছিলেন সমীরণ সরকার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribondhu, maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন

0: আর একবার বলি, মৈত্রীবন্ধু @gmail.com, MAITREBANDHU, মৈত্রীবন্ধু 23@gmail.com।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: শুরু হচ্ছে আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

রম্যগীতি আজ প্রথমেই শুনবেন অরুণ ইন্দুর কথায় নির্মল ভট্টাচার্যের সুরে, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

রোমগীতি এখন শ্যামল গুপ্তের কথায় সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে, সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেনের দ্বৈত কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রম্যগীতির অনুষ্ঠান। এবারে জ্ঞান প্রকাশ ঘোষের কথায় সুরে সমবেত কণ্ঠে শুনুন রম্যগীতি।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রম্য গীতির অনুষ্ঠান। এবারে গৌরী প্রসন্ন মজুমদারের কথায় শ্যামল মিত্রের সুরে শিল্পী স্বয়ং শ্যামল মিত্র।

রোমগীতির অন্তিম নিবেদন শুনুন। প্রবীর মজুমদারের কথায় সুরে, সনৎসিংহ ও মাধুরী চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়।

বাংলার আকাশে তখন মুঘল সাম্রাজ্যের প্রভাব ক্রমশ বাড়ছে। রাজা মান সিংহের নেতৃত্বে মুঘল সেনাবাহিনী দখল করছে বাংলার একটার পর একটা দুর্গ। মুঘল বাহিনীর আঘাতে কাঁপছে বাংলা। এই যুদ্ধ এবং রাজনীতির অস্থির সময়ে দাঁড়িয়ে জন্ম নেয় এক প্রেম কাহিনী। রাজা মান সিংহের সেনানায়ক সাহসী সুদর্শন জয়সিংহ এবং বীর সিংহের কন্যা সৌন্দর্য বুদ্ধিমত্তা আর দৃঢ় চেতনায় পরিপূর্ণা তিলোত্তমার সেই রোমাঞ্চকর প্রেম কাহিনী আজও আমাদের সকলের মনের মণিকোঠায় কিন্তু চির অবিস্মরণীয় হয়ে রয়েছে, কি তাই তো? আর দেখো, বর্ষা যখনই পড়ে তখন কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমাদের মন একটু গল্পের বইয়ের পাতা উল্টাবো, কিন্তু কিংবা কোনো উপন্যাস পড়বো, কিছুটা সময় একটু সেই পুরনো সাহিত্যের দিকে একটু ফিরে যাব, এরকম কিন্তু হয়েই থাকে। আর আজকে তো মোটামুটি একটু ছুটির দিন, তো ছুটির দিনে আমরা যদি নিজেদের পছন্দের গল্পগুলোর একটু পাতা উল্টাই তাহলে কোথাও না কোথাও গিয়ে এই গল্পগুলো কিন্তু মনেই পড়ে। আর ঘড়ির কাঁটা যখনই বারোর ঘর ছুঁই ছুঁই করে তখন তো আমরা মানে তোমাদের যুববাণীর বন্ধুরা এসে হাজির হই মৈত্রী স্টুডিওতে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আজকে অল্প অল্প গল্প কথার আসর শুরুই করেছি এক সুন্দর গল্প দিয়ে, এক সুন্দর উপন্যাস দিয়ে। তবে এই গল্প তোমরা কে কতটা শুনলে সেটা তো আমার জানা দরকার। কি করে জানবো? প্রশ্ন দিয়ে। ইমা, বন্ধুরা নিশ্চয়ই ভাবছো যে আজকে তো মগজ মিটারের ব্যাপার নেই, আজ তো মৈত্রীতে অল্প অল্প আসর শোনার কথা, তাহলে এখানে প্রশ্ন করছো কেন বন্ধু? শুনেছো কিনা জানতে হবে না? প্রশ্নটা খুবই সহজ, যে এই যে আমি আমাদের আজকের আড্ডাটা শুরুই করলাম এক সুন্দর উপন্যাসের একটি অংশ দিয়ে, সেই উপন্যাসের স্রষ্টা কে বলো তো? তোমরা সকলেই জানো যে তিনি হলেন আমাদের বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর আজ তার জন্মদিন। তাই আজকে এই মৈত্রীর অল্প অল্প গল্পকথার আসরে এই আধ ঘন্টা তাকে নিয়ে আমরা গল্প করব। আর তোমাদের সঙ্গে থাকব আমি, তোমার যুববাণীর বন্ধু আঁখি। দেখো, যেই মানুষটি আমাদের আপামর বাঙালি মানুষকে, আমাদের আপামর বাঙালিকে স্বদেশ শব্দটির আসল অর্থ বুঝিয়েছিলেন, আজ তার জন্মদিন। তাই তাকে নিয়ে আড্ডা হবে না, এটা তো হতে পারে।

পারে না। কিন্তু দেখো, আমরা যে তাকে নিয়ে আড্ডা দেব, সেই আড্ডা দেওয়ার পথটাকে আরো বেশি সুদৃঢ় এবং সুন্দর করতে গেলে এখন কি করা উচিত বলো তো? এখন আমাদের চট করে একটা সুন্দর গান শুনে নেওয়া উচিত। তাহলে আমাদের এই গল্প শুরু হোক অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই সুন্দর গানটা দিয়ে। সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

ফিরে এলাম গানের পর। তোমরা শুনছো যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু আখি। হ্যাঁ, আজকে আমরা গল্প করব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। আজ তারই জন্মদিনে আমরা আবারও টাইম মেশিনে চড়ে ফিরে যাব 19 শতকের সেই উত্তাল বাংলায়, আর চিনে নেব সেই মানুষটিকে যিনি এক হাতে সামলেছেন ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেটের গুরু দায়িত্ব, আর অন্য হাতে বুনেছেন বন্দে মাতারামের মতো কালো জয়ী মন্ত্রকে। চলো খাতা কলম আর স্মৃতির পাতাটা একটু উল্টানো যাক। তবে বন্ধুরা, এই যে গল্পটা আজকে আমি বলবো, সেই গল্পের শুরু কিন্তু হয়েছিল 1838 সালের 26শে জুন, মানে আজকের দিনে, উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে। সেখানে সেদিন দ্বীপ্রহরে যাদবচন্দ্র চট্টোপাধ্যায় আর দুর্গা সুন্দরী দেবীর ঘরে জন্ম নিল এক ফুটফুটে বালক। বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন মেদিনীপুরের ডেপুটি কালেক্টর এবং মা গৃহবধূ। বাড়ির পরিবেশটা ছিল বেশ কড়া, আবার একই সঙ্গে পড়াশোনার জন্য কিন্তু একেবারে ঠিকঠাক। আর তাই তো ছোটবেলা থেকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দুরন্ত হলেও মেধা ছিল তার প্রখর। এই বিষয়ে আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলে রাখি, মানে আজকে আমি তোমাদের সঙ্গে তাঁকে নিয়ে তো আড্ডা দেব বলে একটু এদিক ওদিক পাতা উল্টাচ্ছিলাম, নানা রকম গল্প পড়ছিলাম, তো সেখান থেকেই জানতে পারলাম। কি জানতে পারলাম বলো তো, যে যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একেবারেই ছোট্ট ছিলেন, তখন তিনি নাকি একদিনে পুরো বাংলা বর্ণমালা আয়ত্ত করে ফেলেছিলেন। কি অবাক হচ্ছ তো? আরে আমিও অবাক হয়েছিলাম এই বিষয়টা শুনে। তবে তার এই মেধার পরিচয় আরও বেশি ছড়িয়ে পড়ে, বা তার এই মেধার প্রমাণটা আরও বড় করে আমরা পাই যখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের প্রথম ব্যাচেলার অব আর্টস বা বিএ পাস করেন। 1858 সালের সেই ঘটনা কিন্তু তৎকালীন যে আপামর বাঙালিরা ছিল তাদের জন্য ছিল তা অত্যন্ত গর্বের বিষয়, সত্যি। কিন্তু জানো তো, শুধু তো এই ডিগ্রি দিয়ে আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে মাপা যায় না, তার ভিতরে তখন ছটফট করছে একটা লেখকের সত্তা। আর তাই তো তিনি কবি হিসেবে পা বাড়িয়ে দিলেন ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকরে। কিন্তু ভাগ্যিস তিনি কবিতা ছেড়ে আবার গদ্যে মন দিয়েছিলেন, না হলে বলতো আমরা আজকে বাংলা উপন্যাসের এই যে সোনালি যুগটা সেটা কি দেখতে পেতাম? একেবারেই পেতাম না। আর এমন সুন্দর সুন্দর গল্পই বা কোথায় পেলাম? এবার আসি ওনার সেই জাদুকরী লেখনীর গল্পে। বাংলা উপন্যাসে রাজার আগমন ঘটল কিভাবে তা তোমাদের বলি। আচ্ছা, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কোনটা? ঠিক ধরেছ, ধরবে না বললে কি চলে? আজকের আড্ডাই তো শুরু হয়েছিল সেটা দিয়ে, সেই দুর্গেশ নন্দিনী। 1865 সালে লেখা এই একটা উপন্যাস যেন বাংলা সাহিত্যের পুরো মানচিত্রটাকেই বদলে দিল। তিলোত্তমা আর জগৎ সিংহের সেই প্রেম কাহিনী, প্রেমের নানান টানাপোড়েন, রাজপুত আর মোগলদের যুদ্ধ, বাঙালি পাঠক এর আগে এমন রস কিন্তু আস্বাদন করেননি। এরপর থেকে বঙ্কিমচন্দ্র আর থামলেন না, তিনি একটার পর একটা সুন্দর সুন্দর লেখ

মনে উপহার দিতে থাকলেন আমাদের। মনে পড়ে সেই কপালকুণ্ডলার বিখ্যাত সংলাপটা, পথিক তুমি পথ হারাইয়েছ, নবকুমার আর কপালকুণ্ডলার সেই ট্র্যাজিক প্রেম, আহা আজও কিন্তু তা মনে পড়লে আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই তো? আর আর সেই গল্পটা, ওই যে বিষবৃক্ষ কৃষ্ণকান্তের উইল, মনে আছে তো? সত্যি ভাবো একবার, সমাজ বিবাহ পরকীয়া আর মানুষের মনের জটিল মনস্তত্ত্বকে এতটা নিখুঁতভাবে তিনি ফুটিয়ে তুলেছিলেন যে আজও মানে এই সময়ে দাঁড়িয়ে যখন আমরা সেই গল্পগুলোকে পড়ি তখন কিন্তু আমাদের মনে হয় যে এরে এই গল্পটা তো আজকের জন্যই লেখা, এ তো আজকের দিনেরই গল্প। আবার এই লেখকই লিখেছেন দেবী চৌধুরানী, আনন্দমঠের মতন উপন্যাস। সেখানে আমরা দেখতে পাই নারী শক্তি এবং দেশপ্রেমের এক অদ্ভুতপূর্ব মেলবন্ধন। কিন্তু গল্পটা তো শুধু রোমান্স আর ইতিহাসের নয়, এর পিছনে ছিল একটা বিরাট সংগ্রাম। সেই ব্রিটিশ যুগে দাঁড়িয়ে সরকারি চাকরি সামলে এই বিপুল সাহিত্য সৃষ্টি করা কিন্তু খুব একটা সহজ ছিল না। সেই ব্যাপারটা ঠিক কিরকম ছিল তা তো আমরা তলিয়ে দেখব, মানে সেই নিয়ে আমাদের আরও গল্প হবে। তবে বাংলা সাহিত্যে যখন আমাদের সাহিত্য সম্রাট অর্থাৎ মহারাজের আগমন ঘটল, তখন তোমাদের জন্য শাহানা বাজপাইর কণ্ঠে রইল এই গানটা। ফিরে আসছি গানের ওপারে।

দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন কিন্তু বাইরে থেকে দেখে যতটা মসৃণ বলে মনে হতো, আদতেও কিন্তু তা ছিল না। তার কর্মপরিচিতি হিসেবে তিনি তো ছিলেন ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট। ভাবো তো একবার, একদিকে রাজধর্ম, যেখানে ব্রিটিশদের হুকুম দিন রাত মেনে চলতে হচ্ছে, আর অন্যদিকে ওনার নিজের অন্তরাত্মা, যা ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খলকে বার বার ভাঙতে চাইছে। এই দৈত্য জীবন ওনাকে প্রতি মুহূর্তে এক মানসিক যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিত। ইংরেজদের একজন কর্মচারী, সে কিন্তু মানে বঙ্কিমচন্দ্রকে বারবার অসম্মান করতেন, কিন্তু তিনি কোনোভাবেই তাদের কাছে মাথা নত করেননি। নানান ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বহুবার শ্বেতাঙ্গ অফিসারদের সাথে মানে একদম মুখোমুখি তাদের সঙ্গে সংঘাতে জড়িত হয়েছেন। বঙ্কিমের এই নিরপেক্ষ বিচার আর নির্ভীক স্বভাবের জন্য ব্রিটিশ সরকাররা কিন্তু কোথাও কোথাও ওনাকে কোথাও না কোথাও কি একটা সমীহত করতেন, তার সঙ্গে সঙ্গে ভিতর ভিতরে কিন্তু ভীষণভাবে ভয়ও পেতেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চেয়েছিলেন যে বাঙালির একটা নিজস্ব বুদ্ধিবৃত্তিক জায়গা তৈরি হোক, সেখানে শুধু গল্প উপন্যাস থাকবে না, থাকবে বিজ্ঞান, দর্শন আর সমাজনীতি। বঙ্গদর্শন ছিল সেই যুগের সেরকমই একটা বিষয়, আর এর জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু নিজের হাতে কলম তুলে নিলেন। কি নাম নিলেন বলতো? কমলাকান্ত। কমলাকান্তের আফিমের দপ্তরে বসে তিনি যে ব্যঙ্গ, যে রসিকতার আড়ালে গভীর সামাজিক সত্যগুলোকে তুলে ধরেছিলেন, তা ছিল সেই সময় ব্রিটিশ সরকারের পিঠে একেবারে চাবুক মারার মতন। মনে আছে বিড়াল আর কমলাকান্তের সেই বিখ্যাত মজার সংলাপটা, যেখানে সমাজের ধনী দরিদ্রের বৈষম্যকে কত সহজেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন তাঁর লেখনীর মধ্যে দিয়ে। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল বন্দে মাতারাম মন্ত্র। এর পিছনেও একটা গল্প রয়েছে। শোনা যায় যে এই যে সেই সময়ের বঙ্কিমচন্দ্র যেই সময় বন্দে মাতারাম লিখছেন, সেই সময় তো একটা রাজনৈতিক অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছিল। তো সেই সময় দাঁড়িয়ে তিনি কিন্তু আনন্দমঠ লিখে ফেলেছিলেন। 76-এর মন্বন্তর আর সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি আনন্দমঠ লিখে ফেলেছিলেন। আর এই উপন্যাস ভারতের স্বাধীনতা আন্দোলনের মোড়কে একেবারে ঘুরিয়ে দিয়েছিল। আর এই উপন্যাসের ভিতরে লুকিয়েছিল সেই মন্ত্রটা। জানো তো, এই গানটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাস লেখবার আগেই লিখে ফেলেছিলেন। একটা সাধারণ গান হিসেবে এটা লেখা হলেও আনন্দমঠে যুক্ত হওয়ার পর থেকে এটা হয়ে ওঠে বিপ্লবীদের মূল মন্ত্র। ব্রিটিশ সরকার এতটাই ভয় পেতেন এই মন্ত্রটাকে যে এই গান যেখানেই গাওয়া হতো বা যেখানেই বন্দে মাতারাম বলা হতো, সেটাকে একটা অপরাধ বলে ঘোষণা করা হয়েছিল। ভাবো তো একবার, একটা মানুষের লেখনী ঠিক কতটা শক্তিশালী হলে একটা আস্ত সাম্রাজ্যবাদী শক্তিও কেঁপে ওঠে। ঋষি অরবিন্দ তাই তো তিনি বঙ্কিমচন্দ্রকে শুধু সাহিত্যিক বলে ক্ষান্ত থাকেননি। তিনি বলেছিলেন, ন্যাশনালিজমের ঋষি বা দেশাত্মবোধের প্রবক্তা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে জানি অনেকেই, কিন্তু তার যে প্রথম লেখনীটা সেটা কিন্তু বাংলায় প্রকাশিত হয়নি। তিনি প্রথমে একটি ইংরেজি উপন্যাস লিখেছিলেন। কি নামটা তোমরা কি জানো? তার নাম ছিল রাজমোহন'স ওয়াইফ, 1864 সালে। তবে তিনি এই লেখনীটা লেখবার পরে বুঝতে পেরেছিলেন যে মাতৃভাষা ছাড়া সাধারণ মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া কিন্তু অসম্ভব, আর তাই তিনি বাংলায় লেখালেখি শুরু করলেন। আর এ ব্যাপারে আরো একটা গল্প বলি, যে তরুণ রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বঙ্কিমচন্দ্রের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর, আবার বৈচারিক দ্বন্দ্বে ভরা। বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের এই যে প্রতিভা, তারা কিন্তু একে অপরের প্রতিভাকে ভীষণভাবে কদর করত।

এবং জানো একবার এক সভায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গলায় মালা দেওয়া হলে তিনি কি করেন, সেই মালা নিজের হাতে খুলে তরুণ রবীন্দ্রনাথকে পরিয়ে দেন এবং বলেন যে এই মালা তার প্রাপ্য। আচ্ছা, এই মালা নিয়ে গল্প হবে, তবে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের গল্প যখন বলছি তখন আমরা শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটা একটু শুনে নি। ফিরে আসছি গানের ওপারে।

সত্যি সমারোহে এই সাহিত্যিকের, মানে আমাদের সাহিত্য সম্রাটের সাহিত্য আমাদের মনের মণিকোঠায় চিরতরে একেবারে সুন্দরভাবে সজ্জিত থাকুক, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসাধারণ সাহিত্য কৃতিত্বের জন্য ওনাকে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত করা হয়, যেটা আমরা সকলেই জানি। তবে তৎকালীন ব্রিটিশ সরকার ওনাকে রায়বাহাদুর সিআইআই উপাধিতেও ভূষিত করেছিলেন, যদিও ওনার আসল সম্মান ছিল মানুষের ভালোবাসা। দেখতে দেখতে কিন্তু আমাদের আজকের রেডিও সফর একেবারেই শেষ প্রান্তে, তাই তো? সময় বলছে এবার বন্ধুদের থেকে বিদায় নিতে হবে। তবে 1894 সালের 8ই এপ্রিল এই মহান কর্মযোগী তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চলে গেলেও তার লেখনী, তার উপন্যাস এবং তার সেই বিখ্যাত মন্ত্র বন্দে মাতারাম আজও আমাদেরকে কিন্তু সঠিক দিশা দেখিয়ে চলেছে। তাই শুধু সিলেবাসের পাতায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে পড়াশুনো করলে চলবে না, জানতে হবে লেখকের লেখনীর আসল সত্তাটাকে। আর আজকের এই আধ ঘন্টা আমার সঙ্গে তোমাদের আড্ডা দিয়ে ঠিক কেমন লাগলো সেটা কিন্তু আমাকে চটপট জানিয়ে দিও, আজকে আমাদের যে সুন্দর পোস্টারটা রয়েছে তার নিচে কমেন্ট করে। আজকের মতন এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে রেখো যুববাণী।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন আঁখি মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান।
1: শুরু হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান।

আজ পরিবেশন করা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের গান। 1855 সালের 30 জুন থেকে ব্রিটিশ বিরোধী সাঁওতাল বিদ্রোহ শুরু হয়। সেই বিদ্রোহকে নিয়ে বিদ্রোহের দুই নায়ক সিধু কানু এবং তাদের দুই ভাই চাঁদ ভাইরোকে নিয়ে সেই 19শ শতক থেকেই অসংখ্য গান বাঁধা হয়েছে। এখনও অনেকেই গান রচনা করে চলেছেন। সেই ধরনের গান নিয়েই পরিবেশন করা হচ্ছে আজকের সাঁওতালি গানের অনুষ্ঠান। প্রথমেই ইতি মুর্মু ও সহশিল্পীদের গাওয়া এই গান। গানটিতে বলা হয়েছে, ইংরেজ কবল থেকে ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করার জন্য সিধু কানু চাঁদ ভাইরোরা লড়াই করেছিল। নদীর স্রোতের মতো রক্ত বয়ে গেছে, বহু প্রাণ চলে গেছে, তাদের আমরা কখনোই ভুলব না।

পরের গানটি শোনাচ্ছেন পূর্ণচন্দ্র সরেন ও সহশিল্পীবৃন্দ। হে সিধুকানু, তোমরা মুর্মু বংশে জন্মেছিলে, ব্রিটিশ আমলে মানুষের উপর যে অত্যাচার অবিচার চলেছিল তার বিরুদ্ধে তোমরা লড়াই করেছিলে, এ কথাই বলা হয়েছে গানটিতে।

এবারের গান পরিবেশন করছেন গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ। এই গানে বলা হয়েছে, ভগ্নাটি গ্রামের চুনু মুর্মুর চার ছেলে সিধু কানু চাঁদ ভাইরও ইংরেজ শোষণের বিরুদ্ধে লড়াইয়ের পথ দেখিয়েছিল, স্বাধীন হওয়ার জন্য তারা লড়াই করেছিল।

সিধু-কানু বিরসারা ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিল, তাদের হুঙ্কার যেন এখনও প্রতিধ্বনিত হয়, দেশের জন্য জাতির জন্য এসো প্রাণ উৎসর্গ করি। একথায় বলা হয়েছে এবারের গানে, শোনাচ্ছেন মতিলাল কিষ্কু।

এবারের গানে সাঁওতাল বিদ্রোহের চিত্র তুলে ধরা হয়েছে। তিলকা মাঝি, সিধু কানু, বীরসারা দেশের জন্য, জাতির জন্য শোষণমুক্তির লড়াইয়ে সামিল হয়েছিল, ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য, অধিকার অর্জনের জন্য, স্বাধীন হওয়ার জন্য তারা লড়াই করেছিল। গানটি শোনাচ্ছেন রবিলোচন মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

শেষ গানটির শিল্পী ফিলিপ মার্টি। গানটিতে বলা হয়েছে, হে সিধু কানু, দেশের জন্য জাতির জন্য তোমরা জীবন উৎসর্গ করে লড়াই করেছ, তোমাদের

এই সঙ্গে শেষ হল আজকের সাঁওতালি গানের অনুষ্ঠান। সংকলন বিনয় মুর্মু, সম্পাদনা সীতারাম বাসকে, উপস্থাপনা ও প্রযোজনা পরিমল হেমব্রম।

0: এখানেই শেষ হল সাঁওতালি গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম।

0: ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে নাটক।
0: আজকের নাটক বর্ণচোরা। রচনা স্বপ্না গুহ, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। নাটক বর্ণচোরা।
2: হ্যালো,
3: এটা 440।
2: হ্যাঁ হ্যাঁ, জামাই বাবু, আমি বলছি, আমি রীতা।
3: রীতা, কখন এলে?
2: এই তো মিনিট দশেক হলো এসেছি। দিদির সঙ্গে কথা বলবেন? বাবু অফিসে বেরিয়ে যাবার পর ওর জন্য কোনো ফোন এসেছিল?
4: না মাসি, বাবু কোনো ফোন তো আসেনি।
2: জামাই বাবু, শুনেছেন তো উত্তরটা?
5: টোস্ট নাম আলোতে, টোস্টটা নিয়ে যাও।
2: এই দিদি, এই এরকম করবে না একদম। দাও তো, দাও মালতি, দাও প্লেটটা আমার হাতে দাও। আহা, উঠে বসো শিগগির, ওঠো।
5: তুই না দিল্লিতে থেকে থেকে যেন একটা জাট মেজাজ বানিয়েছিস, এত ধমকাচ্ছিস কেন?
2: এই তো লক্ষ্মী মে, নাও নাও এবার খেয়ে নাও, নইলে কিন্তু আরো ধমকাবো।
5: আমার আর বাঁচতে ইচ্ছে করে না রে রীতা,
2: বিষম লাগবে। চুপ করো তো, চুপ করো, চুপ করো, আগে খেয়ে নাও, ওষুধ খাও, তারপরে সব কথা শুনবো। আমি তো আজ সারাদিন আছি একেবারে ঝাড়া হাত পা।
5: কখনো ভাবে বলবি না, বুঝেছিস? চাঁদের টুকরো মেয়ে তো,
2: তা সেই চাঁদকে তো এই তিনটে আকাশে ঘুরিয়ে ফিরিয়ে জমা রেখে আমার একটু উড়ে বেড়াবার মতলব ছিল। মানে আজ ওর দিদার কাছে, কাল হয়তো রইল ঠাকুমার কাছে, পরশুর মাসিমণির কাছে। তা না, আমরা আসতে না আসতেই মাসিমণি কিনা সজ্জে নিল।
5: দে ওষুধটা দে। পরশুই ওকে আমার কাছে রেখে তোরা মিয়া বিবি ঘুরতে যেতে পারবি, দেখিস।
2: এই তো, দ্যাট ইজ দ্য স্পিরিট।
5: তুই এলি তাই হাসি মজায় শরীরটা যেন একটু চাঙ্গা লাগে।
2: এই এই এই জন্যই তোমায় বকা। আচ্ছা, হাসি গল্পে যদি শরীর চাঙ্গা হয় তাহলে তাহলে অসুখটা তো মেইনলি মনের। সেটাকে কেন তুমি নিজে কাটিয়ে উঠবে না দিদি?
5: রীতা, কাটিয়ে উঠে অনেকগুলো বছর পেরিয়েছি রে। আচ্ছা, কোন দিন তো দিদিকে তুই হাসি খুশি দেখিসনি বলতো? কিন্তু আজ আর পারি না রে, হয়তো বয়সের জন্যই হারিয়ে গেছে সে কাটিয়ে ওঠার শক্তিটা, কিংবা হয়তো একটা স্বাভাবিক ডাইভার্সন আসতে পারতো ছেলে পুলে হলে

0: তাদের ব্যতি ব্যস্ত থাকতাম, ভুলে থাকতাম। ওই মানুষটার উদাসীনতা আর অবহেলা তখন হয়তো আমার কাছে এত বড় বেদনার পাহাড় হয়ে উঠত না।
1: অবহেলা? আচ্ছা, তুমি তুমি সত্যিই পাও জামাই বাবুর কাছে অবহেলা? এই যে অফিসে পৌঁছানোর ঘন্টা খানেকের মধ্যে ফোন করে তোমার খবর নিলেন, ড্রাইভার ওষুধটা দিয়ে গেল কিনা চেক করলেন, এটা কি অবহেলার লক্ষণ?
0: তুই কি ভাবলি, অফিস পৌঁছানো মাত্র রোগক্লিষ্ট প্রিয়তমাকে মনে পড়ে গেল তার? ওই যে কারো ফোন এসেছিল কিনা, ওটি ছিল কর্মবীর পার্থ চৌধুরীর মুখ্য প্রশ্ন, বুঝলি রীতা? আমার কুশল প্রশ্নটা গৌণ। তবে হ্যাঁ, খবর সে একবার নিতই বেলার দিকে, ঠিক সে অর্থে অবহেলা সে করে তা আমি বলছি না, দেখাশোনা, স্বামীর দায়িত্ব পালন এসব দিক ঠিকই আছে। এই ফোনটা একটু ধর না রে।
1: হ্যাঁ দেখছি। হ্যালো
2: হ্যালো শ্রুতি।
1: হ্যাঁ পুতুল।
2: হ্যাঁ, আচ্ছা তোর না ফোন করার কথা ছিল, কেমন আছে? কেমন দিদি?
1: ওহো সরি পুতুল, সরি একদম ভুলে গেছি রে। দিদি ভালো আছে, আসলে গল্প করছিলাম তো তাই। এই শোন, মাকে বলিস চিন্তার কিচ্ছু নেই, ডাক্তার বলেছে খুব অ্যাসিডিটি হয়েছিল, তাতে প্রেশারটা একটু বেড়েছে, জাগে ওষুধ পড়েছে, সব ঠিক হয়ে যাবে।
2: ঠিক আছে, রাখছি তাহলে।
1: এই পুতুল পুতুল, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই এই পুচকুন কেমন আছে রে? কান্নাকাটি করছে না তো?
2: কান্নাকাটি? হুম হুম, কেন বলতো? তুই তো আবার ওর মা।
1: খুব ভাজলো না, দিয়ে যাবো খুন তোকে মা করে।
2: তবে হ্যাঁ, যা কথা তুমি মুখ ফুটে জিজ্ঞেস করতে পারলে না, তিনি প্রায় কান্নাকাটির পথে পৌঁছে গেছেন।
1: মারবো একদম।
2: অন স্পট বলছি ছাড়তি, বিশেষ কর নিহাত কাঁদলে সবাই আওয়াজ দেবে, তাই ঘুমিয়েই এই বেলাটা কাটিয়ে দেওয়া স্থির করেছেন। আচ্ছা শোন, তুই আসবি তো খাওয়ার আগে?
1: না রে, আমি তো সে বিকেলে আসবো। বকিস না তো, আমি রাখছি। হ্যাঁ কি দিদি, তুমি ঘুমোনি?
0: না জানিস রীতা, ঘুমোলে না ভারী সুন্দর স্বপ্ন দেখি এখনো।
1: দাঁড়াও দাঁড়াও, আমি তোমার মাথা একটু হাত বুলিয়ে দিই, দেখো ঠিক ঘুম এসে যাবে।
0: না থাক, আমার কথা বলে আর তোকে বোর করবো না।
1: এরকম করে বলে না দিদি, আমি আমি তো তোমার কথাই শুনতে চাই আজ, কিন্তু তোমার ফোন পেয়ে তোমার গলা শুনে আমি চমকে গেছি। তোমার এই অবস্থা দেখে আমি রীতিমতো ডিস্টার্ব বোধ করছি দিদি।
0: না রে শোনা বোন আমার, আমার দুঃখ নিয়ে তুই কষ্ট পাস না। এই যে সঞ্জয়কে দেখি, আমার যে কি ভালো লাগে তোকে কি বলবো, মনে হয় তুই যেন ওর দুনিয়া। না না, তুই ব্লাশ করিস না, এটা লজ্জা নয় রে।
1: আমি ব্লাশ ব্লাশ কিচ্ছু করিনি দিদি, ওটা তোমার ইমাজিনেশন। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি যে বিয়ের প্রায় 4 বছর বাদেও সঞ্জয় যেরকম মানে মানে আমার প্রায় চোখে হারা গোছের হাবভাব, অনেকের এরকমটা থাকে না, অনেকের কথা কি আমারই বোধ হয় তেমনটা নেই। কিন্তু দিদি, সব মানুষের নেচার তো এক হয় না, জামাইবাবু একটু রাসভারী, ইন্ট্রোভার্ট টাইপের বরাবরই, কিন্তু কিন্তু তা বলে ওর ভালোবাসা ফুরিয়ে গেছে? না না, আমি বলবো এটা অনেকটাই তোমার মন গড়া ব্যাপার। এই যে কাল কালকে যে শাড়িটা তুমি পরে এসেছিলে, আমি প্রশংসা করায় নিজেই গদগদ হয়ে বললে ওটা এবছরের বিয়ের তারিখের শাড়ি।
0: হ্যাঁ তাই কি?
1: আমার কথা হলো কোনোখানে কোনো উদাসীন স্বামী বিয়ের তারিখ মনে করে রেখে 12 বছরের পুরনো স্ত্রীর জন্য অমন চমৎকার একটা শাড়ি কিনে আনে? খোঁজ নিয়ে দেখো না তোমার বন্ধু বান্ধবীদের কাছে।
0: ওটার কাহিনী শুনবি? একদিন অফিস থেকে ফিরে স্নান করতে গেছে, শুনছো রঘুনাথ গাড়ি তুলে দিয়ে চলে যাবে তো?
3: তোমার কোনো কাজ না থাকলে যেতে বলো,

0: ও গাড়ি থেকে কাগজপত্রগুলো নামিয়েছে?
1: হ্যাঁ রথি, রঘুনাথকে যেতে বলে দে রে। এই শোনো, এই কাগজপত্র সঙ্গে এই শাড়িটা কিসের গো?
0: শাড়ি? ও ওটা তোমার জন্য। অফিসের এক মহিলা কিছু শাড়ি এনেছে উড়িষ্যা থেকে, দেখে দেখে। শাড়িটা তো ভালোই দেখতে, কি বল?
1: হ্যাঁ ভালো বইকে, কিন্তু তুমি কি না দেখে কিনে এনেছো নাকি?
0: তবে কি অফিসের মধ্যে শাড়ি বাঁচতে বসবো নাকি? আর বাঁচার কি আছে, তুমি যা পরবে তাই মানাবে।
1: উদাসীন স্বামীদের এটা খুব কমন স্তোকদান। এই হলো ওই শাড়ি কেনার ইতিহাস। তিন দিন বাদে যে তেসরা শ্রাবণ, সেসব তার মাথাতে।
2: বেশ তো, আরে বাবা, শাড়িটা তো এনেছেন তোমারই জন্য। তুমি বিবেচনার কাজ করেছো ওটাকে তেসরা শ্রাবণের উপহার হিসেবে নিয়ে।
1: কিন্তু রীতা, আমি যে অনেক বেশি খুশি হতাম ও যদি শুধু একটা ফুল নিয়ে তেসরা শ্রাবণ, হ্যাঁ সেই বিশেষ দিনটাতে আমার কাছে আসত। সেই দিনগুলো স্মৃতি নিয়ে একটু নাড়াচাড়া করত। কিন্তু কিন্তু সেই দিনটাতে যথারীতি খেয়ে দেয়ে টিফিন নিয়ে তিনি রওনা দিলেন অফিসে। আমিও কিছু বললাম না। দুপুরে স্নান খাওয়া সেরে নিয়ে, জানিস তো, নিজেই নিজের বিনোদনের ব্যবস্থা করলাম।
2: কিরকম কিরকম?
1: কিছুই না, মানে ওই টেপ চালিয়ে, ওই টেপ চালিয়ে জাস্ট তোর জামাইবাবুর অনেকদিন আগের কিছু আবৃত্তি শুনছিলাম আর কি। তা সেই সময় জানিস হঠাৎ দরজায় বেল। কি তুমি?
0: রঘুনাথ, এই ঘরে, ওই ঘরে, এই ঘরে, হ্যাঁ এই ঘরে নিয়ে যাও। ওই যে সামনে টেবিল, ওইখানে রাখো। হ্যাঁ,
1: এতগুলো ফাইল নিয়ে হঠাৎ বাড়িতে?
0: ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এবার তুমি যাও রঘুনাথ, যাও খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করো। উফ বাপরে, এত আর্জেন্ট কাজ, আর অফিসে যেন আজই যত লোকের আমার সঙ্গে দেখা করার।
1: তুমি তুমি কিছু খাবে?
0: না, খাওয়াটা সেরেছি, আর তারপরেই তো লোকে লোকে একেবারে। তুমি যদি প্লিজ এক কাপ কফি দিতে বলো।
2: ঠিক আছে, বুঝলাম বুঝলাম যে অত কাজের চাপে মানুষটার মাথা থেকে বেরিয়ে গেছে তারিখটার বৈশিষ্ট্য। তাহলে তুমি, আমি ভাবতেও পারি না দিদি যে বিয়ের 12 বছর বাদে, আরে 12 কেন, বিয়ের আগের রোমান্সের বছরটাকে গুনলে তো 13 বছরের পুরনো সম্পর্কটা তোমাদের। বাবা যায়, আমার তো না বাবা না, এই 4 বছর পরেও অত কাব্য হইবে না যে দুপুরবেলার ঘুমটি বাদ দিয়ে স্বামীর আবৃত্তির ক্যাসেট শুনব।
3: বললি তুই দিদিকে?
2: হ্যাঁ,
3: এই চোদি চোদি এরকম তুই আওয়াজ দিয়ে বললি? বেচারা দিদিটা একটু বোধ হয় খ্যাপা, কিন্তু একটু বাড়াবাড়ি রকমের রোমান্টিক। যাই বল,
2: দেখ পুতুল, রোমান্টিক হোক কি খ্যাপাই হোক, তার যে মানসিক গ্লানি, এই অভাব বোধ, তাকে যদি এতটা কাহিল করে ফেলে, অসুস্থ করে ফেলে, তো ওর পাশের মানুষটাকে সেটা বুঝতে হবে না।
3: ছোটি, মানুষটা হাঁড়িমুখো হলে কি হবে? দিদির বেসিক নিডগুলোকে অবহেলা করেন এমন দোষ দেবার উপায় নেই। এমন কাব্যময় ভালোবাসা নিয়ে কি করে যে ওই কোমরামুখো মানুষটাকে বাঁচলো দিদি?
2: উনি বরাবরই বেশ একটু রাসভারী গোছের, তবে সত্যি বলতে কি পুরুষ মানুষকে কিন্তু ওরকম হলেই বেশি মানায়। এই এই তোকে এসব কথা বলেছি দিদি যেন জানতে না পারে, বুঝলি? তাহলে তাহলে দিদি কিন্তু খুব লজ্জা পেয়ে যাবে, আমার উপর হয়তো চটেই যাবে, আমার কাছে কনফাইড করেছিল। তুই তো ওর কাছে এখনো সে ছোট্ট খুকিটি, কিন্তু কিন্তু আমারও একটু শেয়ার করার দরকার ছিল, আর তোকেও একটু সাবধান করার ছিল।
3: সাবধান কিসের জন্য রে?
2: আরে আজ সকালে দিদি এসে যখন বললো যে জামাইবাবু একটু কাজে আটকে গেছেন, অমনি তুই বলে উঠলি যে আজকে তো রবিবার।

0: দিদির মুখখানা কি হলো দেখলি? তুই ঠিকই বলেছিস ছোটদি, দিদির মুখটা যেন একটু ম্লান মতোই ছিল। আর আমি ওই কথাটা বলায়,
1: তুই একটা কাজ করতে পারবি?
0: কি কাজ রে ছোটদি?
1: শোন শোন, আজ তো রোববার, তাহলে মা তো গীতা পাঠ শুনতে যাবেন সন্ধ্যেবেলা, তো জামাইবাবু এলে তুই তুই একটু দিদিকে নিয়ে কোথাও যেতে পারবি? ওই যে পুচকুনের একটা সামার ফ্রক কিনতে চাইছিল না, দিদিকে নিয়ে একটু যাস প্লিজ। হ্যাঁ আমি না, আমি জামাইবাবুর সঙ্গে ব্যাপারটা,
0: এইসব ছাই বসে তিনি কি মাথা মুন্ডু বুঝতে পারবেন? সমস্যাটাই তো
2: তোমার, সমস্যাটাই তো এখনো জানলাম না রীতা। দিদির শরীর যদি আজ ভালোই বুঝছ, তাহলে তোমার উদ্বেগটা কি নিয়ে?
1: না মানে মানে দিদির মনে যে একটা দুঃখ বোধ, মানে আপনার সম্বন্ধে তার।
2: তোমার দিদি আমার কাছ থেকে যতটা আর যে ধরনের মনোযোগ আশা করেন, তা দেওয়া আমার পক্ষে সর্বদা তো সম্ভব হয় না।
1: সেটা তো আমি বুঝতে পারছি জামাইবাবু, কিন্তু দিদির এই অভিমান, এই অভিমান যেভাবে ওর মনের উপর চেপে বসেছে।
2: জানি রীতা, ছেলে মেয়ে না থাকায় তোমার দিদির সমস্ত মনোযোগ বিস্তর সূক্ষ্ম সূক্ষ্ম কাব্যিক অনুভূতিতে জড়িয়ে আমার উপর উপচে পড়েছে, কিন্তু তার জন্যে আমাকে তুমি কি করতে বলো?
1: আমার কি মনে হয়, আমার মনে হয় যে একটু একটু বেশি আগ্রহ দেখানো বা মানুষটা সম্বন্ধে একান্তই অভ্যস্ত হয়ে না গিয়ে তার অস্তিত্ব সম্পর্কে আরেকটু সজাগ। আপনাকে হয়তো ঠিক বোঝাতে পারবো না, মানে দিদি না মানে ও তো ঠিক আমার মতো নয়, মানে আমি যেমন পাশের মানুষটাকে নিয়ে খুব বেশি মাথা ঘামাতে পারি না, দিদি ঠিক উল্টো। মানে
2: বলে যাও শুনছি।
1: হ্যাঁ হ্যাঁ, এই যেমন এই যেমন আজকের আজকের আজকের কথাটাই ধরুন না, আজকে আজ আপনার মিটিংয়ে দেরি হওয়ার চান্স ছিল বলে দিদি সারাটা দিন কেমন হয়েছিল, হাজারবার বলেছে দেখবি ঠিক ফোন করে বলবে আসতে পারবো না, শেষে আপনার হয়তো চোখে পড়েনি জামাইবাবু, আজ আপনি এত তাড়াতাড়ি এসে পড়ে দিদি একেবারে দিদির চোখ মুখের চেহারাটাই পাল্টে গেল, যেন একটা আশ্চর্য সম্পদ হাতে পেল। আচ্ছা একে একে আপনি ছেলে মানুষই বলতে পারেন জামাইবাবু, কিন্তু এটাই এটাই আমার দিদি।
2: তোমার দিদির কষ্টে আজ তুমি যেরকম বিচলিত হয়ে পড়েছো রীতা, তাতে তোমায় কটা কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু তুমি যদি প্রমিস করো এসব কথা অন্য একটি প্রাণীও জানবে না, তবেই বলবো, নইলে নয়।
1: না না, আমি প্রমিস করছি, আমি আমি আমি কথা দিচ্ছি যে আমি কাউকে বলবো না।
2: একদম পাক্কা?
1: একদম একদম।
2: রীতা, একটা গল্প দিয়ে শুরু করি। আমাদের বিয়ের পরে বছর দুয়েক কেটেছে বোধ হয়, আমি তখন মাঝে মাঝে দেরি করে ফিরি, সীমা মাঝে মাঝে উদাস হয়, আবার মান ভাঙাই, এই এইসব। একদিন অফিস থেকে ফেরার পর জলখাবারের থালাটা আমার হাতে ধরিয়ে দিয়ে জলের গ্লাস পাশের টেবিলে রেখে দিয়ে সীমা বলল,
0: এই শোনো, বিয়ের আগে তোমাকে যে চিঠিগুলো লিখেছিলাম সেগুলো কোথায় রেখেছো গো? কোথাও তো দেখতে পাচ্ছি না।
2: কেন কেন সেগুলো আবার কি দরকার পড়লো?
0: না দরকার আবার কি পড়বে, এমনি একটু পুরোনো দিনগুলোর কথা মনে আসে তো, তোমার লেখা চিঠিগুলো বার করে পড়ি, কি যে ভালো লাগে, ওসব চিঠির মূল্যই আলাদা, সেই অনুভূতিগুলো আর তো কখনো। ও কি লুচি দুটো পড়ে কেন, খেয়ে নাও।
2: ভাবছি ভাবছি, আমাকে কাছে পেয়েও তুমি আমার চিঠি মাঝে মাঝে পড়ো, এটা কি আমার খামতি বোঝায়? মানে আমার সৃষ্টির চেয়ে মহান আমি হয়ে উঠতে পারি।
0: যাও ইয়ার কি করো না তো, বলো না কোথায় রেখেছো আমার সেই চিঠিগুলো।
2: দেখি জলটা দাও, আগে জলটা দাও তো,
0: এই না থালাটা আমাকে দাও, আমার হাতে দাও।
2: তোমার চিঠিগুলো

0: সীমা মানে
1: মানে
0: আমার কাছে নেই।
1: মানে অন্য কাউকে পড়তে দিয়েছ না রাখতে দিয়েছ? কি রে বাবা, কেউ প্রেমপত্র কারুকে দেয়?
0: না না না, মানে ইয়ে চিঠিগুলো নেই।
1: তুমি ওগুলো ফেলে দিয়েছ?
0: হ্যাঁ, না মানে
1: থাক, আর কাজ নেই। বুঝেছি।
0: সীমা শোনো শোনো, আরে আরে এইভাবে চলে গেলে আমি তো কি কি আশ্চর্য, ও বাসন রাখতে গিয়েছিলে, তারপরে কি আমি ভাবলাম। যাকে শোনো, যেটা বলছি,
1: আমায় আমার কাজ করতে দাও পার্থ, তুমি বরং একটু গড়িয়ে নাও, টায়ার্ড আছো।
0: ব্যাস, এই তোমার শেষ কথা? কিছু বুঝিয়েও বলবে না, কোনো আলোচনাও করবে না, দিব্যি জমে ওঠা একটা সুখে সংসারে হঠাৎ এক তুচ্ছ ব্যাপারের উপর কুরুক্ষেত্র বেঁধে গেল, চমৎকার।
1: কেন মিছে মিছে কথা বাড়াচ্ছ? তোমায় বুঝিয়ে বলা টলা আমার সাথে বাইরে, ফিজিক্স বা অঙ্ক তো নয়, এটা হলো অনুভূতির ব্যাপার।
0: তুমি কি বলতে চাও? অনুভূতি শুধু
1: এটা আমারই ভুল যে আমি বিয়ের পরেও ভালোবাসা নামের একটা সূক্ষ্ম বস্তুর অস্তিত্ব এখনো বিশ্বাস করি।
0: আমার ভালোবাসাটাই নাকচ হয়ে গেল বিয়ের আগের চিঠি জমি না রাখার অপরাধে।
1: তুমি কাকে ভালোবাসা বলে আমি জানি না, কিন্তু আমি যাকে ভালোবাসা বলে জানি, সে ভালোবাসায় প্রেমপত্রকে সামান্য চিঠি বলে ভাবা যায় না। সেই নিত্য নতুন আশ্চর্য সব উপলব্ধির স্বাক্ষর ভরা প্রেমপত্রর কোনো বিকল্প খুঁজে পাওয়া যায় না। একটা রক্ত মাংসের মানুষকে কাছে পাওয়ার মধ্যে কি তার সঙ্গে এই খাওয়া শোয়া আপিস করা বাজার যাওয়া দৈনন্দিনতার মধ্যে, যাকে তোমার কাছে এগুলো হয়তো প্রলাপ ঠেকবে।
0: যা পড়েছ, আমি আমি একটু হেঁটে আসি, এতটা কবিত্ব আমার আবার ঠিক হজম হবার নয় তো।

0: আমি মানছি, আমি মানছি যে দিদি একান্তই ভাব বিলাসী ও রিয়েলিটির ধার ধারে না, কিন্তু কিন্তু আপনি রাগ করবেন না জামাইবাবু, আপনাকে তো কেউ অচেনা বউ গলায় ঝুলিয়ে দেয়নি, ওকে তো আপনি চিনতেন, ওর ইমোশনের প্রতি অতটা তাচ্ছিল্য না দেখালেও তো আপনি পারতেন। আচ্ছা আচ্ছা, আপনি কি পারতেন না চিঠিগুলো সম্বন্ধে আরেকটু কনসার্ন হয়ে কোনোভাবে ম্যানেজ করতে? ওকে
1: করেছি, ম্যানেজই করেছি, আজও করে চলেছি। শোনো তবে, সীমা চিঠিগুলো রেখেছিলাম আমার মায়ের সেই গয়নার বাক্সে, যেটা স্টিলের আলমারি ভেঙে চুরি হয়েছিল আমাদের বিয়ের আগের দিন।
0: কি আশ্চর্য, এই কথাটা আপনি দিদিকে বললেন না কেন?
1: প্রথমটা নিজের আদেখলাপনাটা প্রকাশ করতে পারছিল, তাই কোথা থেকে কিভাবে হারিয়েছে সে প্রসঙ্গ অ্যাভয়েড করছিলাম, কিন্তু ক্রমশ একটা দূরদৃষ্টি লাভ হলো, বুঝলাম এ কথাটা না বলাই দরকার।
0: কি অর্থে দরকার? আরে দিদি তো চিঠিগুলোর জন্য খেপে ওঠেনি, উঠেছিল ওর চিঠির প্রতি আপনার অ্যাটিটিউডটা দেখে।
1: হ্যাঁ সে তো বটেই,
0: তবে তবে আপনি যে ওগুলোকে এত যত্নে রেখেছিলেন সেটা শুনলেই তো খুশি হয়ে যেত।
1: সে তো বটেই, কিন্তু তারপর?
0: তারপর আবার কি?
1: সে কথাই তো বলছি রিতা, তারপর আর কিছুই না। তোমার দিদিও স্বামীর ভালোবাসাটুকু আঁচলের খুঁটে বেঁধে পিঠে ফেলে স্বামী নামের অভ্যস্ত পুষ্যিটিকে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে সুখের সংসারে সুখী জীবন কাটাত, কিন্তু ভালোবাসত কি?
0: ভালোবাসত না,
1: না। আমি পাষাণে মন দিয়ে মাথা কুটে মোলামগো বলে থেকে থেকে ঢুকরে কাঁদবার সুযোগটা না পেলে সাধারণত মেয়েদের ভালোবাসাটা সতেজ থাকে না, বুঝলে? ওই পাষাণি ফ্রিকশনটা না থাকলে ভালোবাসার স্রোত মরে শ্যাওলা ধরে।
0: জামাইবাবু আপনি তো ডেঞ্জারাস লোক, এ তো রীতিমতো নাটক।

0: তবে কি এবছর তেসরা শ্রাবণে ওই একই নাটক ছিল নাকি? হ্যাঁ,
1: ও সে গপ্পের ওপিটটা তাহলে শোনা হয়েছে। হ্যাঁ, তা তিন দোকান ঘুরে কেনা শাড়িটাকে ড্রাইভারের হাত দিয়ে ঘরে তোলা, সেদিনটা অফিসে বেরিয়ে পরে শরীর খারাপে ছুতোই ছুটি নিয়ে বাড়ি এসে ফাইল দেখা ছুতো করা, একে নাটক বলতে হয় বই কি? কিন্তু ঘন্টাখানেক বাদে হাঁকডাক করে সীমাকে ডেকে এনে যখন বললাম, হঠাৎ পাশের বাড়ি থেকে সীমার সে যুগের ফেভারিট ভুলে যেও তুমি গানটা ভেসে আসায় আমার হঠাৎই মনে পড়ে গেছে আজ তেসরা শ্রাবণ, আর সীমা ওই শাড়িটা পরে এলে কোথাও ঘুরে আসা যাবে, তখন সীমার চেয়ে আনন্দ তার সাথ।
0: দিদিকে আমরা আলট্রা রোমান্টিক বলি জামাই বাবু, কিন্তু কিন্তু আসল রোমান্টিক তো আপনি। আরে দিদির ভাবালুতার জমিতে ফুলছে দেখছি আপনি ফোটান।
1: কি জানো রীতা, ভগবানের ইচ্ছা আমি যা রোজগার করি তাতে করে সংসারে অভাব আমার কিছুই নেই, অভাব শুধু ফ্যামিলি মেম্বারের, সাকুল্যে তোমার দিদিটি আর আমিটি। তা এমন একটা কিছু না চললে দুটো মানুষের জীবনে বৈচিত্র্য আসে কোত্থেকে? আর তোমার দিদির দিনটাই বা কাটে কেমন করে? তাই এই বিরহ বিলাস।
2: রীতা,
1: ওই এসে গেছে আরেকটি আলট্রা রোম্যান্টিক।
2: আরে পার্থদা তাহলে এসে পৌঁছেছে না? আরে যাই বলুন দাদা, এই সুপাচিকা শাশুড়ির হাতের ভাপা চিংড়ি থেকে বঞ্চিত করে যে অফিস, সে অফিস আমি হলে ছেড়ে দিতাম। হ্যাঁ,
1: সেই জন্যই তো তেমন অফিসে ঢুকতে হয়নি তোমায়। তা অমন মহাভোজ সেরেই ভর দুপুরে কোথায় রওনা দিয়েছিলে?
2: আসলে ওই আমার এক বন্ধুর বাড়িতে। আচ্ছা, বাকিদের দেখছি না কেন বলো তো?
3: সঞ্জয় দা, এই যে আমার জুয়ের মালা আনিনি তো?
2: অবশ্যই এনেছি ম্যাডাম, শালিকা বলে কথা। আরে যে রীতা, তোমার মিষ্টি পান, দিদিরও আছে, কি খাবেন তো?
3: নিশ্চয়ই খাবো, দাও। এই শুনছ, খাবে একটা খুব ভালো।
1: না
3: এই দিদি, দিদি আমার মেয়েটাকে কোথায় ফেলে এলে বলো তো তোমরা? আরে আমরা দেখি মাও পাঠ শুনে ফিরছে, একসঙ্গে গেটে ঠুকতেই একেবারে গণাদার মুখোমুখি, পুচকুনকে কোলে তুলে নিয়ে ভেজর ভেজর শুরু করতেই আমি আর পুতুল কোয়াইটলি কেটে পড়েছি। মা বেচারি নিরুপায় শ্রোতা, আর পুচকুন নিরুপায় দর্শক। এই এই শোন, এই নন্দনে নাকি দেউল হচ্ছে, যাবে?
2: রিয়েলি? আরে তো গ্রেট নিউজ, যাবে যাবে রীতা। আর পুচকুন থাকতে পারবে না আমার কাছে?
3: হ্যাঁ হ্যাঁ, খুব পারবে সঞ্জয় দা, চলুন চলুন, কতদিন বলে সবাই, চলুন না।
0: তুমি কিছু বলছো না, যাবে তো?
1: আমি?
0: হ্যাঁ।
1: না না না, আমি সিনেমায়, তোমরা যাও না।
0: থাক, আমিও না নাই গেলাম, তোরাই যা,
3: হয়ে গেল। এই তোর আলোচনার ফল নাকি রে ছোটদি?
2: আচ্ছা একবার চেখেই দেখুন না পার্থদা। হ্যাঁ, আরে সবাই মিলে হই হই করে সিনেমা যাওয়ার মজাটা ঠিক কিরকম হয়?
1: এই দেখো, তুমি এমন ভাবে বলছো যেন আমি একেবারেই আনন্দ বর্জিত একটা। আচ্ছা চলো দেখি, সবাই তোমরা এত আগ্রহ করে যখন।
3: থ্রি চিয়ার্স ফর সঞ্জয় দা। এই ছোটি গলা দিবি তো, গদগদ হয়ে নিজের জামাই বাবুকে কি দেখছিস বলতো? হাড়ি মুখকে কেমন ম্যানেজ করলো আমার জামাই বাবু সেটা বল।
4: পার্থদা।

0: বর্ণচূড়া নাটকটি এখানেই শেষ হল।
1: এতক্ষণ শুনলেন নাটক আকাশবাণী মৈত্রী, এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সেসেলসে তিন দিনের সফরে যাচ্ছেন। সেদেশের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মহিলারাই উন্নয়নের চালিকা শক্তি, সাংহাই সহযোগিতা সংগঠনে বললেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। আগামী 15 জুলাই থেকে ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হতে চলেছে বলে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন। এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ভারত সহ 34টি দেশ প্যাক্স শিলিখা শিখর সম্মেলনে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়ে ফ্রান্সের এবং সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমানির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। ভারত সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর ওয়েমেন্স ফোরাম 2026 মহিলাদের নেতৃত্বে উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। কিরগিজস্তানের বিশ্কেকে আয়োজিত এই সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখার সময় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, মহিলারা কেবল উন্নয়নের সুবিধাভোগী নন, বরং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে তাঁরাই সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। অর্থনৈতিক উন্নয়নে মহিলাদের ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে প্রায় 10 কোটি মহিলা 90 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন, যাদের মধ্যে প্রায় 3 লক্ষেরও বেশি মহিলা লক্ষপতি দিদি হয়ে উঠেছেন। তিনি জানান, মিশন শক্তি ও মিশন পোষণ 2.0 মতো প্রকল্পগুলির মাধ্যমে মহিলাদের নিরাপত্তা ও অর্থনৈতিক অংশগ্রহণ সুনিশ্চিত করা হয়েছে। ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারম্যান বলেছেন, পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভারত ও জার্মানির মধ্যে পরিবেশ বান্ধব ও সুস্থায়ী উন্নয়ন বিষয়ক অংশীদারিত্বের সাফল্যের ওপর জোর দেন। রাষ্ট্রদূত দীর্ঘ প্রতীক্ষিত ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে এ ব্যাপারে দ্রুত সমাধানের বিষয়ে আশা প্রকাশ করেন। উত্তরপ্রদেশে অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদান সংক্রান্ত মামলায় দায়ের করা এফআইআর এ নাম থাকা 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মুনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং শ্রীরাম শঙ্কর যাদব ওরফে টিন্নুর পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে অভিযুক্ত হিসেবে এফআইআর এ উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ উত্তরাখণ্ডের রুদ্রপুরে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচিতে কৃষকদের সঙ্গে মত বিনিময় করবেন। এই কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা, একাধিক জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত থাকবেন। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। সাহিত্য সম্রাটের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কার ভারতীর পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলেও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই উপলক্ষে আজ সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দেশজুড়ে আজ ধর্মীয় মর্যাদায় আসুরায় মুহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গী শহীদদের স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হচ্ছে। মুহরমকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। মুহরম উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় হযরত ইমাম হোসেনের সততা ও ন্যায়ের জন্য আত্মবলিদানের কথা স্মরণ করেছেন। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দেশজুড়ে সর্বত্র মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনটি পালিত হচ্ছে। এবার বিশ্ব মাদক বিরোধী দিবসের ভাবনা সিনথেটিক ড্রাগ। আফিম বা কোকেনের আসক্তি থেকে এবার থাবা বসিয়েছে ল্যাবরেটরিতে তৈরি সিনথেটিক ড্রাগ। স্কুল কলেজের পড়ুয়াদের এই ড্রাগের প্রভাব থেকে মুক্ত করতে চলছে বিভিন্ন সতর্কতামূলক প্রচার। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা, এক্স অ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে।
কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন।

0: লন্ডনে তিনি ব্রিটেনের বাণিজ্য শিল্প বিষয়ক মন্ত্রী পিটার কাইলের সঙ্গে দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল একথা জানিয়ে বলেন, আগামী মাসের 15 তারিখ থেকে ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ এবং ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি কার্যকর হতে চলেছে। উদ্ভাবন, বিনিয়োগ এবং উভয় দেশের সামগ্রিক বিকাশকে ত্বরান্বিত করার উপযোগী পরিবেশ গড়ে তুলতে দুই দেশই প্রতিশ্রুতিবদ্ধ বলে শ্রী গোয়েল উল্লেখ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারত সহ 34টি দেশ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্যাক্স সিলিকা শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেকব হেলবার্গ এআই অপরচুনিটি বিষয়ে এই ঘোষণাপত্র তুলে ধরেন।
1: We're incredibly excited to partner with India. India was one of the first top 10 countries to join Pax Silica. The U.S.-Indian relationship, we believe, is one of the single most consequential bilateral relationships in the world in the 21st century. We were able to cover a lot of very timely issues in our bilateral exchanges with India yesterday, including on the Quad, on the Trust Initiative, and we're really, really excited to have India along with so many representatives of the Indian business sector at this summit.
0: সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন এবং ভারতীয় শিল্পক্ষেত্রের একটি প্রতিনিধি দল। মার্কিন প্রশাসন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আমেরিকা প্রথম নীতির আওতায় কোয়াডের মাধ্যমে ভারতের সঙ্গে সহযোগিতার পরিসর বাড়াতে উদ্যোগী হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে চীনের উপর নির্ভরতা কমানোর কথাও ভাবা হচ্ছে। মার্কিন বিদেশ দপ্তরের পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল জিডি শ্রোম্ব্রে হাউস ফরেন অ্যাফেয়ার্স সাব কমিটি অন ইস্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের সামনে সাক্ষ্য দেওয়ার সময় বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াকে আনুমানিক $250 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের F-18F সুপার হর্নেট এবং E-18 গ্রাউলার যুদ্ধবিমানের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি সংক্রান্ত অনুমোদনের কথা জানালো মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তর। এই বিক্রয় সংক্রান্ত চুক্তি যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলেও জানিয়েছে তারা। ভেনিজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235, আহত 1500-এরও বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। কারাকাস এবং পার্শ্ববর্তী উপকূলীয় শহর লাগুহাইরায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ভারত সহ বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলছে। এই তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ। ফ্রান্স এই সপ্তাহে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা সাক্ষী থেকেছে। সেদেশের পশ্চিম অঞ্চলে তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গত বুধবার ছিল ব্রিটেনের ইতিহাসে জুনের উষ্ণতম দিন। এখানে সেখানে পারদ চড়েছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস। স্পেন, জার্মানি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চলে জুনের তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ আই এর ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে নরওয়ে ফ্রান্সের ও টরন্টো স্টেডিয়ামে সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ডির ম্যাচে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়। অন্য ম্যাচে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। এর ফলে গ্রুপ ডি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং গ্রুপ এফ থেকে জাপান ও নেদারল্যান্ডস দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। পুরুষদের FIH প্রো হকি লিগ সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:20। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সেসেলসে 3 দিনের সফরে যাচ্ছেন। সেদেশের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মহিলারাই উন্নয়নের চালিকা শক্তি, সাংহাই সহযোগিতা সংগঠনে বললেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। এখন জ্ঞানোস্কোপ ব্যান্ড থেকে শুনুন এই গানটি।

বন্ধুরা, প্রথম বাংলা ব্যান্ড কোনটি বলুন তো? অবশ্যই আমরা সবাই জানি এবং তাদের গানে একেবারে মশগুল আমরা, সেটি হলো মহিনের ঘোড়াগুলি বাংলা ব্যান্ড। এখন সেই ব্যান্ড থেকে শুনুন অত্যন্ত মন ভালো করা এই গানটি।

এখানেই শেষ হলো বাংলা ব্যান্ডের গান। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ। আকাশবাণী মৈত্রী, একটু পর শুনুন সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন অনুরোধের আসর, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র। প্রথমে আপনাদের যে গানটা শোনাবো সেটা আপনাদের সকলের ভালো লাগার গান, সুমন জানা, কামিনী জানা, দুলাল জানা, সুজন, মালা আর সুজাতা, ছত্রী, এগরা, পূর্ব মেদিনীপুর থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটির অনুরোধ করেছেন। এই গানটি আপনাদের জন্য এবং আপনাদের সকলের জন্যে।

চলমান আষাঢ়ে বর্ষার গুনগুনে রবি ঠাকুরের ছন্দে এই গানটি শুনতে চাই। এই গানটির অনুরোধ করেছেন আকাশমণ্ডল গুরুমশাই পাড়া চালুয়ারি ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আপনাদের অনুরোধে বা আপনার অনুরোধে, আকাশবাবুর অনুরোধে এই গানটি।

বৃষ্টির গানের অনুরোধ, মানস কুমার সেনগুপ্ত নাগেরবাজার দমদমে থাকেন তিনি, তার অনুরোধে এই গানটি মান্না দের কণ্ঠে।

এর পরের গানটির অনুরোধে গুরুপ্রসাদ মিশ্র, রত্না মিশ্র, অনিন্দ মিশ্র, অনুরাগ মিশ্র, তনুশ্রী মিশ্র, অর্ঘ্য মিশ্র, অর্ণাংশ মিশ্র, সুপর্ণা মিশ্র, আপনারা অনুরোধ করেছেন কালনা পূর্ব বর্ধমান থেকে। আপনাদের অনুরোধের যে গানটি শোনাব, এ গানটি ময়না ছায়াছবি থেকে, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়।

পরের গানটি অনুরোধ করেছেন মাশালিয়া মাগুরা থেকে মনোজিৎ কুমার দাস। আপনি শুনতে চেয়েছেন যে গানটি, সে গানটির শিল্পী ললিতা ধর চৌধুরী।

বৃষ্টি পড়ছে বিভিন্ন জায়গায়, আর বৃষ্টির গানের অনুরোধও আপনারা করেছেন অনেকেই। যেমন আরও একটি গান, এই গানটাও বৃষ্টির গান, মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে মাদার ছায়াছবি থেকে। অনুরোধে সৌমেন্দু সামন্ত, ঋতুজা সামন্ত, বৈভব সামন্ত ও কল্পনা সামন্ত, নাড়াদাঁড়ি, ব্যবত্তার হাট, পূর্ব মেদিনীপুর থেকে আপনাদের অনুরোধে এই গানটি।

এই রকম ভাবেই ভালোবাসায় থাকবেন আমাদের সঙ্গে, অনুরোধের আসরের সঙ্গে থাকবেন, আর আকাশবাণী মৈত্রীর সঙ্গে তো অবশ্যই থাকবেন। আকাশবাণী মৈত্রীতে এতক্ষণ শুনলেন অনুরোধের আসর, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন এখানেই শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন আজ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়, বাংলাদেশ সময় বিকেল ৫:৩০। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় দুপুর ৩:২৪ এবং বাংলাদেশ সময় দুপুর ৩:৩০ হয়ে ৩৪।

আকাশবাণী মৈত্রী শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 5:24 এবং বাংলাদেশ সময় বিকেল 5:34। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন দ্বিতীয় অধিবেশনের শুরুতেই আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টার পূর্বাভাস, সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ শতকরা 100%, সর্বনিম্ন শতকরা 71%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 88.8 মিলিমিটার। গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী মৈত্রী, আজ দ্বিতীয় অধিবেশনে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি। আকাশবাণী মৈত্রীতে বিকেল 5:05 ভারতীয় সময় আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মিতুল সাহা, সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, 6:50 আপনার স্বাস্থ্য এই অনুষ্ঠানে শুনবেন ড্রাগের নেশা সর্বনাশা, এই বিষয়ে বলবেন ডক্টর তপব্রত গুহরায়, সন্ধ্যে 7:00 নাটক বর্ণচোরা, 7:45 হাউসফুল, ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী সঙ্গীতশিল্পী এবং অভিনেত্রী মালবিকা সেনের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ইনা বাগচি, শুনবেন অনুষ্ঠানের প্রথম পর্ব, 8:15 মহিলাদের আসর রোজ নামচা, আন্তর্জাতিক মাদক সেবন এবং পাচার বিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা সরকার, 9:00 কথায় গানে উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসর রবীন্দ্রসঙ্গীত পরিচালনায় প্রমিতা মল্লিক, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তবলায় 3 তাল পরিবেশন করবেন পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, হারমোনিয়ামে সহযোগিতা করবেন হিরণময় মিত্র, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীতে যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর। এখন আজ সন্ধ্যায় শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

সন্ধেবেলায়, সন্ধে এখনো অনেক জায়গায় হয়নি, আবার অনেক জায়গায় একটু একটু করে সন্ধে হচ্ছে। আমাদের এই যে সন্ধের শুরুর অনুষ্ঠান, মানে এখন বিকেল পাঁচটা, কিন্তু যখন শেষ হবে তখন তো প্রায় সন্ধে হয়েই যাবে বা সন্ধে নেমেও যাবে। তো এই যে বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার সময় আমাদের রাত সন্ধ্যায়, সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে আজকে বা অনেক প্রথমে দিনটার তো একটা গুরুত্ব রয়েছে। আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, আজ গহরজানের জন্মদিন। গহরজানের কথা তো আমরা সবাই জানি, আপনারাও জানেন, সে নিয়ে গল্প করব আপনাদের সঙ্গে। আর আমেরিকার ফুটবল বিশ্বকাপে পাড়ি দিল মালদার আম, আমরা খেলতে না পারি, আম তো যেতেই পারে, তো সেই নিয়েও একটু গল্প থাকবে আপনাদের সঙ্গে।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে 400 বছরের পুরনো রাসকেলির শ্রীকৃষ্ণ লীলা বিষয়ক পুঁথি পাওয়া গেছে, সেটা নিয়ে একটু গল্প করব। সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবীর সঙ্গে পাল্লা দিয়ে বড় পর্দায় অভিনয় করতেন মাধবী মুখোপাধ্যায়, তিনি আবারও দীর্ঘ বিরতির পর একটি ছায়াছবিতে অভিনয় করতে চলেছেন, সেটা নিয়ে গল্প। এই যে নানা রকম গল্প থাকবে আজ সন্ধ্যায়, আপনারা আমরা সবাই মিলে এই গল্প আড্ডায় বেশ খানিকটা সময় কাটাবো আকাশবাণী মৈত্রীতে। আজকে শুরুটা একটা অন্যরকমের ভালো লাগার গান দিয়ে করতে পারি, সব গানই ভালো লাগার, কিন্তু এই গানটা শুনলে ওই সন্ধে হলেই একটা ভালো লাগা আর ভালোবাসা কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে যায়। আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি দিয়ে আমাদের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের শুভ সূচনা।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ১৯ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য, উপন্যাস আর তার বিকাশে অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের

ইতিহাসে অমরত্ব লাভ করেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। তারিখটা ছিল আজকেই, আর সালটা 1838। চট্টোপাধ্যায়দের আদিনিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে। বঙ্কিমচন্দ্রের পূর্বপুরুষ রামজীবন চট্টোপাধ্যায় কাঁঠালপাড়ার রঘুদেব ঘোষালের কন্যাকে বিবাহ করেন। রামজীবনের পুত্র তথা বঙ্কিমচন্দ্রের প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায় মাতামহের সম্পত্তি পেয়ে কাঁঠালপাড়ায় আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। রামহরির পুত্র তথা বঙ্কিমচন্দ্রের পিতামহ শিবনারায়ণ চট্টোপাধ্যায়। রামহরির পৌত্র যাদবচন্দ্র চট্টোপাধ্যায় তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র, মাতা দুর্গা সুন্দরী দেবী। বঙ্কিমচন্দ্রের পূর্বে তার আরও দুই পুত্রের জন্ম হয়, শ্যামাচরণ ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রথম আধুনিক ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়।

তবে গীতার ব্যাখ্যাদাতা সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। বাংলা ভাষায় আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি। ছদ্মনাম হিসেবে বেছে নেন কমলাকান্ত নামটি। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও বাংলা সাহিত্যে তিনি সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ উপন্যাসের কবিতা বন্দে মাতারাম 1937 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়।

নাচে গানে মেহফিল জমানোই ছিল তার কাজ। প্রকাশ্যে নাক সিঁটকলেও তথাকথিত ভদ্র সমাজের মানুষজন কার্যত হত্যে দিয়ে পড়ে থাকতেন তার দরবারে। নারীবাদী শব্দটির সঙ্গে তখনও সরগরও হয়নি স্বাধীনতা পূর্ব ভারত, কিন্তু নিজের জীবন দিয়েই নারীবাদের আস্ত আখ্যান উপন্যাস রচনা করেছিলেন গহরজান। কেউ তাকে বলতো বাইজি, আবার কেউ বলতো শিল্পী। বিশেষণ যাই হোক না কেন, প্রথম গান রেকর্ড করা ভারতীয় শিল্পী হিসেবে ইতিহাসে নাম রয়ে গিয়েছে তার। 1873 সালে আজকের দিনে উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন গহরজান।

সঙ্গীতে এবং কত্থকে পারদর্শী ছিলেন তার মা মালকা জান। বেনারসের বাইজিপাড়ায় তার খ্যাতি ছড়িয়ে পড়তে সময় লাগেনি একটু, আর এই খ্যাতিটা ছড়িয়ে পড়ে সারা বিশ্ব জুড়ে। 1883 সালে মেয়েকে নিয়ে কলকাতায় চলে আসেন মালকা জান। মেটিয়া ব্রুজে নবাব ওয়াজিদ আলী শাহের দরবারে পাকাপাকি জায়গা করে নেন। কলকাতাতেই শাস্ত্রীয় নৃত্য এবং সঙ্গীতে হাতে খড়ি গহর জানের। ক্লাসিক্যাল হিন্দুস্তানি ভোকাল মিউজিক কত্থকে তালিম নেন তিনি। ধ্রুপদী নৃত্য এবং বাংলা কীর্তন শেখেন। রবীন্দ্রসঙ্গীতও শিখেছিলেন গহর, আবার হমদাম ছদ্ম নামে লিখতেন গজল। 1887 সালে দ্বারভাঙা রাজের দরবারে প্রথমবার আত্মপ্রকাশ গহরের। বেনারসে দীর্ঘদিন প্রশিক্ষণ নেন। 1910 সালে প্রথমবার ম্যাড্রাসে যান গহর জান। সেখানে ভিক্টোরিয়া পাবলিক হলে তিনি যে অনুষ্ঠান করেন তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে চারদিকে। তামিলনাড়ুতে গহরের হিন্দুস্থানি এবং উর্দু গানগুলি প্রকাশিত হতে শুরু করে। 1911 সালে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের দরবারেও অনুষ্ঠান করেন গহর জান। ধীরে ধীরে সেই সময় সবচেয়ে দামি শিল্পীতে পরিণত হন গহর জান। শোনা যায় সেই সময় বাজারে এক ভরি সোনার দাম যেখানে ছিল 20 টাকা, একটি গানের অনুষ্ঠান করতে তিনি পারিশ্রমিক নিতেন সেই সময় 3000 টাকা। বাংলা, হিন্দি, উর্দু, মারাঠি, পাস্তুন, গুজরাটি, আরবি, ফরাসি, ইংরেজি মিলিয়ে 10টিরও বেশি ভাষায় তিনি গান গেয়েছেন। গেয়েছেন ঠুংরি, ভজন এবং কীর্তন। রাজা মহারাজা অভিজাত শ্রেণীর মানুষই গহর জানের গান শোনার সুযোগ পেতেন। বঞ্চিত রয়ে যেতেন সাধারণ মানুষ, হাজার হাজার মানুষ। গহরের শিল্পকে সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা সেই থেকেই। 1902 সালে 78 RPM-এ গাওয়া গহর জানের প্রথম রেকর্ড যা বাজারে ছাড়ে গ্রামাফোন কোম্পানি অফ ইন্ডিয়া। সেই কারণে গহর দ্য গ্রামাফোন গার্ল হিসেবেও পরিচিত। প্রায় 600টির বেশি গান গেয়েছেন গহর জান। 1928 সালে মৈশুর প্রাসাদে শিল্পী হিসেবে মর্যাদা পান, কিন্তু তার 18 মাসের মধ্যেই 1930 সালের জানুয়ারি মাসে আমাদের সকলকে ছেড়ে চলে যান গহর জান।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহোদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
2: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সবকিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।

0: নিকাশী ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: এবার একটু অন্য খবরে যাই আমরা। অন্য খবরটা এই যে আমেরিকার ফুটবল, আমরা বিশ্বকাপ তো এখন চলছে, আমরা ফুটবল খেলতে যেতে না পারলেও আমাদের রাজ্যে রাম কিন্তু চলে গেল ওই দেশে। বিশ্ববাজারে ল্যাংড়া হিমসাগরের ব্র্যান্ডিং বাড়াতে আমার মালদার ম্যাঙ্গো ট্যুরিজম প্রকল্প এনেছে জেলা প্রশাসন। মালদার বিখ্যাত এবং

সুস্বাদু আমের যে সঙ্গে এখানে আমরা সুদূর আমেরিকায় চলে গেল। আর 2026 সালের ফুটবলের বিশ্বকাপের আঙিনায় শুধু ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগের মতো ঐতিহ্যবাহী আমের বিশ্বজোড়া বাজার ধরতে কোমর বেঁধে নামল মালদা জেলা প্রশাসন এবং উদ্যান পালন দপ্তর। মালদা কালেক্টরেট বিল্ডিংয়ে কনফারেন্স রুমে আমের বিশ্বায়ন, রপ্তানি এবং বিপণন কৌশল নিয়ে একটি হাই প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা শাসক রাজনবীর সিং কাপুরের পৌরোহিত্যে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, উদ্যান পালন দপ্তরের আধিকারিক, জেলার বিধায়কেরা। মালদার আমকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় করতে ই কমার্স প্ল্যাটফর্মের ব্যবহার এবং অনলাইন রপ্তানির ওপর জোর দেওয়া হয়েছে। আম সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে আমের নাম, আমের খ্যাতি, আমের সুখ্যাতি। আরও একটা কথা হঠাৎ করে মনে হচ্ছিল যখন আমের কথা বলছিলাম, আরও একটা জিনিস যেটা বাঙালি না খেলে মানে আমরা মনেই হয় না যে কিছু একটা খাচ্ছি। ধরুন এই যে কোনো একটা অকেশনে অথবা রবিবার দিন বা ছুটির দিন সকালবেলা একটু ফুলকো ফুলকো লুচি আর আলুর দম বা আলু চচ্চড়ি যদি পাওয়া যায়, আহা, সে তো অমৃত সমান। এটা নিয়ে একটা খুব গানের কথা মনে হচ্ছিল, সে গানটা আপনাদের জন্যে রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

একটা সময় সুচিত্রা সেন আর সুপ্রিয়া দেবীকে পাল্লা দিয়ে বড় পর্দায় অভিনয় করতেন মাধবী মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের অন্যতম প্রিয় অভিনেত্রী ছিলেন তিনি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বড় পর্দা থেকে ছুটি নিয়েছিলেন অভিনেত্রী। যদিও মাঝে মধ্যেই ধারাবাহিক অভিনয় করতে দেখা যায় তাকে, তবে এবার আবার দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরতে চলেছেন কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

মুখোপাধ্যায় শেষ বড় পর্দায় অভিনয় করেছিলেন প্রয়াত পরিচালক অনুপ দত্তের ছবি বরুণবাবুর বন্ধুরা। এই সিনেমায় এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। 2019 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় অভিনয় করার পরে বড় পর্দায় তাকে অভিনয় করতে দেখা যায়নি। এবার শ্যামল বসু পরিচালিত দূরত্ব ছবিতে অভিনয় করবেন মাধবী মুখোপাধ্যায়। মা এবং মেয়েকে নিয়ে তৈরি এক মনস্তাত্ত্বিক ছবির মাধ্যমে একদম নতুন চরিত্র নিয়ে ফিরতে চলেছেন অভিনেত্রী। এই সিনেমায় মাধবী মুখোপাধ্যায়ের মেয়ের ভূমিকায় অভিনয় করবেন সঙ্গীতা দাস। মাধবী মুখোপাধ্যায় বললেই অনেক সিনেমা, আর তার সব অসাধারণ সুন্দর কিছু গান।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে। সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

0: রাস্তায় একটু অসুবিধে হচ্ছে, অনেকেরই যাতায়াতে অসুবিধে হচ্ছে, কেননা কলকাতার রাস্তায় বিশেষ করে জল তো জমেই, এখন জেলাতেও অনেক জায়গায় জল টল জমে, ফলে একটু সাবধানে চলাফেরা করা দরকার, কেননা এখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু খুব মুশকিল, পড়ে যাওয়া, বিশেষ করে রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে যাওয়া বা ওই পিছলে পড়ে যাওয়া, এটা কিন্তু হতেই পারে, বারান্দাতে জল থাকে, রাস্তায় জল থাকে, একটু সাবধানে হাঁটাচলা করাটা দরকার। এবারে চলে যাই আমাদের পরের খবরে। ফল হিসেবে কলার জনপ্রিয়তা তো বিশ্বজুড়ে, পুষ্টিগুণে ভরপুর এই ফল চটজলদি এনার্জি যোগাতেও কার্যকরী, কিন্তু বাজার থেকে কলা কিনে আনার পর দু একদিন ঘরে রাখলে দেখা যায় খোসার ওপরে ছোট ছোট বাদামি বা কালো দাগ পড়তে শুরু করেছে। অনেকেই ভাবেন এই দাগ দেখে কলাটি বোধহয় পচে গেছে, কিন্তু পুষ্টিবিদরা বলছে না না, একদমই না, কলার এই বাদামি দাগ আসলে পুষ্টির খনি। তবে সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে দাগ বিপদের সংকেত হতে পারে। কলা যত পাকতে থাকে তার খোসার ওপরে তত বেশি বাদামি ছোপ বা সুগার স্পট দেখা যায়। চিকিৎসকদের মতে সম্পূর্ণ হলুদ কলার চেয়ে এই হালকা বাদামি দাগযুক্ত কলা হজম করা অনেক বেশি সহজ। পাকা কলার এই দাগগুলো নির্দেশ করে ভেতরে স্টার্চ বা শ্বেতসার পুরোপুরি প্রাকৃতিক চিনিতে রূপান্তরিত হয়েছে। সবচেয়ে চমকপ্রদ খবর হল, জাপানি গবেষকদের মতে এই অতিরিক্ত পাকা কলা TNF নামে একটি উপাদান তৈরি হয় যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তোলে। এই সমস্ত তো রইলই, কিন্তু একটা কথা বলি, খাবারের কথা যখন ওঠে, একটু আগে লুচির গান শোনাচ্ছিলাম, এবারে আরও একটা খাবারের গান, সেই গানটা আমাদের সবারই একটা ভালো লাগার গান, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এবারের গানটি।
1: খাবো খাবো করছে আমার পাগলা মন, জল ছড়িয়ে হাত বুলিয়ে, ওরে জল ছড়িয়ে হাত বুলিয়ে, পেতে দেনা কুশাসন।

কাটলেট মাংস পোলাও, চপ কাটলেট মাংস পোলাও, আলু বখরার চাটনি বলা, ফুলক লুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, ফুলক লুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, খাবো খাবো করছে আমার পাগলা মো। তাহলে দিকে নি টোপা টোপা, অরুচি নাই সন্দেশে মোর, অরুচি নাই সন্দেশে, মজা ভাই লাগে যখন পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, রসগোল্লার হাড়ি আনো, বলি ভাই রসগোল্লার হাড়ি আনো, সেই রসে হইনি মগ, ওই আহা সেই

0: আমা বেতের মধ্যে ঈশ্বর বাবাকে জ্বলছে আগুন ওরে বাপে বাপ।
1: আকাশবাণী মৈত্রীর সঙ্গে থাকুন। আর এই যে আমাদের সঙ্গে আজ সন্ধ্যায় আমরা বেশ খানিকটা সময় গল্প করলাম, গান শুনলাম এবং বেশ ভালো লাগার কিছু গানের কথাও আমরা গান এবং গল্প করলাম আপনাদের সঙ্গে। আপনারা সকলে ভালো থাকবেন। আজ সন্ধ্যায় এই পর্যন্তই। শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

এতক্ষণ শুনলেন আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মিতুল সাহা।

নমস্কার, শুরু করছি মৈত্রী ক্রীড়াঙ্গন। এখন বিশ্ব ক্রীড়াঙ্গন যেন এক বিশাল উৎসবের মঞ্চ। ফুটবল থেকে ক্রিকেট, হকি থেকে ব্যাডমিন্টন, একাধিক আন্তর্জাতিক মেগা ইভেন্ট ঘিরে বিশ্বের ক্রীড়াপ্রেমীদের চোখ এখন মাঠে। উত্তর আমেরিকায় চলছে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বের শেষ লড়াই। প্রতিটি ম্যাচই নির্ধারণ করে দিচ্ছে নকআউট পর্বের ভাগ্য, ফলে উত্তেজনা পৌঁছেছে চরমে। একদিকে ইংল্যান্ডের ঘাসের কোর্টে শুরু হতে চলেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টেনিস আসরদার চ্যাম্পিয়নশিপ উইম্বলডন। বিশ্বের সেরা তারকারা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, আর টেনিস প্রেমীদের অপেক্ষা গ্র্যান্ড স্ল্যামের রোমাঞ্চ উপভোগ করার। ক্রিকেটেও জমে উঠেছে আন্তর্জাতিক লড়াই। মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সিরিজ ক্রীড়াপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। অন্যদিকে FIH প্রো লিগে হকির শক্তিশালী দেশগুলির লড়াইও সমানভাবে নজর কেড়েছে। শুধু তাই নয়, ব্যাডমিন্টন, গলফ, মোটর স্পোর্টস, ভলিবল, রোয়িং, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্স বিভিন্ন ডিসিপ্লিনে আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছে সমানতালে। বিশ্বের নানা প্রান্তে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড, জন্ম নিচ্ছেন নতুন নায়ক নায়িকা। সব মিলিয়ে জুনের শেষ সপ্তাহে বিশ্ব ক্রীড়াঙ্গন এখন এক বর্ণময় মিলন মেলা। প্রতিদিন নিয়ে আসছে নতুন চমক, নতুন গল্প আর নতুন সাফল্যের সাক্ষী হওয়ার সুযোগ। সেসব গুরুত্বপূর্ণ খবর, বিশ্লেষণ ও রোমাঞ্চ নিয়েই আজকের ক্রীড়াঙ্গন অনুষ্ঠান। থাকুন সকলেই আমাদের সঙ্গে।

0: Act no sube.
1: এখন এক নজরে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টের সোনা জিতে দেশকে গর্বিত করেছেন ভারতের অভিনব সাউ ও সম্ভাগী সম্ভাবী শ্রাবণ। এছাড়াও আজ আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে মুখোমুখি হবে ভারত ও আয়ারল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করার লক্ষ্য দুই দলের। ফিফা বিশ্বকাপে নকআউট পর্বের লড়াই আরও জমে উঠেছে। শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করতে আজও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ, যার দিকে নজর থাকবে ফুটবল প্রেমীদের। উইম্বলডন শুরুর আগে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত বিশ্বের প্রথম সারির টেনিস তারকারা। ঘাসের কোর্টে নিজেদের ঝালিয়ে নিতে বিভিন্ন প্রস্তুতি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তারা। আসন্ন কলকাতা

পর্বই ডার্বি ম্যাচ। বৃহস্পতিবার আইএফএ অফিসে গ্রুপ বিন্যাসের জন্য লটারি হলেও দেখা যাচ্ছে গ্রুপ এতে রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর থাকবে আজকের দিন। এছাড়াও আতশ গাছের তলায় বিশ্বকাপের রঙ্গমঞ্চ থাকবে। এছাড়াও শুনব ফুটবল বিশ্বকাপ নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। মৈত্রী ক্রিয়াঙ্গনে আজকের দিন অনুষ্ঠানে আমরা প্রতিদিন আজকের দিনে ঘটে যাওয়া কিছু স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নিই। এছাড়াও কিছু যে সকল ক্রীড়াবিদদের জন্মদিন আজ তাদের শুভেচ্ছা বার্তা পাঠাই এই অনুষ্ঠানের মাধ্যমে। 2022 সালে আজকের দিনে স্ট্যানলি কাপ ফাইনাল অ্যামালি এরিনা টাম্পা ক্লোরিডা কলোরাডো অ্যাডেলান্স দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টাম্পা বে লাইটলিংকে 2-1 গোলে হারিয়ে 4-2 ব্যবধানে সিরিজ জয় করে। এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে অ্যাডেলসের তৃতীয় চ্যাম্পিয়নশিপ। বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ বাস্কেটবল খেলোয়াড় হিসাবে তিনি নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন কঠোর পরিশ্রম এবং অদম্য মানসিক শক্তির মাধ্যমে। তিনি রুডি গোবার্ট, জন্মদিনে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত অভিনন্দন।

বিশ্বকাপের রঙ্গমঞ্চ, হ্যাঁ বিশ্বকাপের অজানা অধ্যায়, ভাগ্য, বিশ্বাস আর তুকতাকের রহস্য। ফিফা বিশ্বকাপ কেবল বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবল প্রতিযোগিতাই নয়, এটি আবেগ, বিশ্বাস এবং কুসংস্কার এবং নানা রহস্যময় গল্পেরও এক বিশাল ভাণ্ডার। প্রতি বছর অন্তর চার বছর অন্তর বিশ্বকাপ এলেই মাঠের লড়াইয়ের পাশাপাশি আরেকটি বিষয় আলোচনায় উঠে আসে, তুকতাক বা অলৌকিক শক্তির প্রভাব। অনেক সমর্থক, এমনকি কিছু প্রাক্তন খেলোয়াড় ও ফুটবলার বিশেষজ্ঞ বিশ্বাস করেন এগুলি নিছক কাকতলীয় ঘটনা বা মানুষের বিশ্বাসের প্রতিফলন। তবুও বিশ্বকাপের ইতিহাসে তুকতাকের গল্প কখনো ফুরিয়ে যায়নি। আফ্রিকার বিভিন্ন দেশের ফুটবলে বহু বছর ধরেই জুজু নামে পরিচিত এক অধ্যায়ের, মানে এক ধরনের আধ্যাত্মিক বিশ্বাস প্রচলিত রয়েছে। অনেক সময় অভিযোগ করেছে, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষের ওপর মানসিক চাপ সৃষ্টিতে বা নিজেদের সৌভাগ্য বাড়াতে বিশেষ আচার অনুষ্ঠান করা হয়। বিশ্বকাপের মঞ্চেও এমন অভিযোগ একাধিকবার শোনা গেছে। তবুও যদিও এইসবের সত্যতা কিন্তু প্রমাণ হয়নি, তবু এই ঘটনাগুলি বিশ্বকাপের রহস্যময় আলোচনার অংশ হয়ে রয়েছে। বিশ্বকাপের ইতিহাসে এমন অনেক ম্যাচ রয়েছে যেখানে শক্তিশালী দল হঠাৎ দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে গেছে, তখনই শুরু হয় নানা গুঞ্জন। কেউ বলেন ভাগ্যের খেলা, আবার কেউ বলেন অশুভ শক্তির প্রভাব, আবার কেউ মনে করেন এটি কেবল ফুটবলের অনিশ্চয়তা। বাস্তবে ফুটবল এমনই একটি খেলা যেখানে মুহূর্তের ভুল, একটি গোল অথবা একটি লাল কার্ড পুরো ম্যাচের

চিত্র পাল্টে দিতে পারে, কিন্তু দর্শকদের আবেগ প্রায়ই এসব ঘটনাকে রহস্যের রঙে রাঙিয়ে তোলে। মনোবিজ্ঞানীরা অবশ্য এই বিষয়টিকে ভিন্নভাবে দেখেন। তাঁদের মতে, কোনো খেলোয়াড় যদি বিশ্বাস করেন যে কোনো বিশেষ রীতি বা আচার তাকে সাফল্য এনে দেবে, তবে তাঁর আত্মবিশ্বাস বাড়তে পারে। সেই আত্মবিশ্বাস কখনো কখনো মাঠের পারফরমেন্সেও ইতিবাচক প্রভাব ফেলে। অর্থাৎ তুকতাকের প্রকৃত শক্তি অলৌকিক নয়, বরং মানুষের মনেই লুকিয়ে থাকতে পারে। এদিকে ফুটবল বিশ্লেষকদের অধিকাংশের মত এক্ষেত্রে স্পষ্ট। তাদের মত, বিশ্বকাপের ম্যাচের ফল নির্ধারণ করে দলের কৌশল, খেলোয়াড়দের দক্ষতা, শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, কোচের পরিকল্পনা এবং ম্যাচের পরিস্থিতি তুকতাক নিয়ে যত গল্পই প্রচলিত থাকুক না কেন, এর পক্ষে কিন্তু কোনো বৈজ্ঞানিক অথবা নির্ভরযোগ্য প্রমাণ আজও পাওয়া যায়নি। তবুও বিশ্বকাপের আকর্ষণের অন্যতম কারণই হল এই রহস্যময় আবহ। সমর্থকদের মুখে মুখে ঘুরে বেড়ানোর নানা কাহিনী, সৌভাগ্য দুর্ভাগ্যের গল্প এবং অলৌকিক বিশ্বাস বিশ্বকাপকে আরও রঙিন করে তোলে। বাস্তবতা ও কল্পনার এই মিশ্রণই ফুটবলের সর্ববৃহৎ আসরকে শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এক বৈশ্বিক সাংস্কৃতিক উৎসবে পরিণত করেছে। সবশেষে বলা যায়, ফিফা বিশ্বকাপে তুকতাক নিয়ে আলোচনা যতই জনপ্রিয় হোক না কেন, ম্যাচের ফল নির্ধারণে এ প্রমাণিত ভূমিকা নেই। তবে মানুষের বিশ্বাস, আবেগ এবং লোককথা বিশ্বকাপকে ঘিরে যে রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে, সেটি এই আসরের অন্যতম অনন্য বৈশিষ্ট্য। তাই তুকতাকের গল্প হয়তো কখনো শেষ হবে না, কিন্তু বিশ্বকাপের আসল নায়ক সবসময় থেকে যাবে মাঠের লড়াই, ফুটবল দক্ষতা এবং খেলোয়াড়দের অসাধারণ পারফরমেন্স।

0: হতোষ কাঁচের তলায়।
1: শুরু করবো আতশ কাঁচের তলায় বিস্তারিত খেলার খবর। চারিদিকে চলছে একটা যেন উৎসবের রেওয়াজ, সকলেই যেন আক্রান্ত বিশ্বকাপ ফুটবলের জ্বরে, সকলেই রাত জাগা, সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে ওঠা, নানা অস্থিরতা, তবু সব সহ্য করে নেওয়া যাচ্ছে, কারণ চার বছরে একবার মাত্র আসে ফুটবল বিশ্বকাপ। সেই উন্মাদনা এবং তার প্রতি আবেগ ভালোবাসা মানুষকে এতটা কষ্ট সহ্য করতে তোলে, মানে সারিয়ে তোলে, এবং তারা সেটা করতেও প্রস্তুত। গত 24 ঘন্টায় বেশ কিছু ম্যাচ হয়ে গিয়েছে, যা বিশ্বকাপের পরবর্তী রাউন্ডেও যেগুলো কিন্তু প্রভাব ফেলেছে বা ফেলতে পারে। প্রথমেই যে ম্যাচের কথা আপনাদেরকে আমরা বলবো সেটা হচ্ছে কুরাসাও বনাম আইভরি কোস্টের ম্যাচের কথা। ফিফা বিশ্বকাপ 2026 গ্রুপ ইর শেষ ম্যাচে কুরাসাওকে 2-0 গোলে পরাজিত করে ইতিহাস করেছে আইভরি কোস্ট। এই জয়ের ফলে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে শেষ 32 নকআউটের জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার এই দেশটি। ম্যাচের শুরুর থেকেই বলের দখল এবং আক্রমণে এগিয়েছিল আইভরি কোস্ট। কুরাসাও রক্ষণাত্মক কৌশলে খেললেও আইভরি কোস্টের ধারাবাহিক আক্রমণ সামাল দিতে পারেনি। দলের অভিজ্ঞ ফরওয়ার্ড নিকোলাস পেপে দুর্দান্ত নৈপুণ্যে দুটি গোল করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন। তার জোড়া গোলেই 2-0 ব্যবধানে জয় নিশ্চিত হয় আইভরি কোস্টের। কুরাসাও কয়েকটি আক্রমণ গড়ে তুলেছিল ঠিকই, তবে শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। তাদের প্রথম বিশ্বকাপ অভিযান শেষ হলেও লড়াকু

ফুটবল যা তারা খেলেছে এবছরে তা ফুটবল দর্শকদের নজর কেড়েছে। অন্যদিকে এই জয় গ্রুপে মানে গ্রুপ ই থেকে দ্বিতীয় স্থান নিশ্চিত করে আইভরি কোস্ট নকআউট পর্বে উঠে যায়।

ফিফা বিশ্বকাপ 2026 গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডর 2-1 গোলে জার্মানিকে হারিয়ে চমক সৃষ্টি করেছে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি এবং তবে সপ্তম মিনিটে নেলসন অ্যাঙ্গুলো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া ইকুয়েডর 77 মিনিটে গনসালো প্লাথার গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে ঐতিহাসিক জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি। মাইসেস কাইসেদোর মাঝমাঠের নিয়ন্ত্রণও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পরাজয় সত্ত্বেও জার্মানি গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউট ওঠে। অন্যদিকে ইকুয়েডর এই জয়ে সেরা তৃতীয় স্থানাধিকারী দলগুলির একটি হিসেবে শেষ 32-এ জায়গা নিশ্চিত করে। প্রতিটি ম্যাচ রোমাঞ্চকর এবং প্রতিটি ম্যাচই ভাগ্য নির্ধারণ করেছে নিজের টিমের বা অন্যান্য টিমের। সেরকমই আরও একটি ম্যাচের কথা আপনাদের জানাবো। গত 24 ঘন্টায় এই ম্যাচটি ঘটেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডস দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ভিনিশিয়াকে 3-1 গোলে হারায়। ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। এরপর ব্রায়ান ব্রবি এবং ইয়ান পল ফান হেকে একটি করে গোল করে ব্যবধান বাড়ান। তিউনিসিয়ার হয়ে হাজেম মাস্তুরি একটি গোল করে শোধ করল ম্যাচে, ফেরার সুযোগ কিন্তু পায়নি দলটি। এই জয়ে গ্রুপ এফ এর শীর্ষস্থান দখল করে নক আউট পর্বে ওঠে নেদারল্যান্ডস। চলে যাব অন্য ম্যাচের খবরে। জাপান ও সুইডেনের ম্যাচ 1-1 গোলে ড্র হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে দাইজেন মায়াতার গোলে এগিয়ে যায় জাপান, তবে মাত্র কয়েক মিনিট পরে অ্যান্থনি এলেঙ্গার দুর্দান্ত দূরপাল্লার শটে সমতা ফেরান সুইডেন। শেষ পর্যন্ত আর কোনো গোল শোধ না হওয়ায় দুই দলই 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে রুদ্ধশ্বাস লড়াইয়ে তুরস্ক 3-2 গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করে। যুক্তরাষ্ট্র শুরুতে এগিয়ে গেল, তুরস্ক দারুণভাবে ম্যাচে ফিরে আসে। নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় কান আইহানের জয়সূচক গোলে নাটকীয় জয় পায় তুরস্ক, তবে পরাজয় সত্ত্বেও গ্রুপ শীর্ষ থেকে নক আউট পর্বে উঠে যায় যুক্তরাষ্ট্র। গ্রুপের অন্য ম্যাচে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মধ্যে গোলশূন্য ড্র। এ দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। 1 পয়েন্টে ভাগাভাগি করে ম্যাচ শেষ করে তারা। এই ফলের পর যুক্তরাষ্ট্র গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এতক্ষণ শুনলাম গত 24 ঘন্টার ম্যাচের ফলাফল। এছাড়াও রয়েছে ফিফা বিশ্বকাপ 2026 গ্রুপ পর্বের আজ অর্থাৎ 26 জুন এবং আগামীকাল 27 জুনের ভোরে রয়েছে আরও 4টি গুরুত্বপূর্ণ ম্যাচ। নক আউট পর্বের আগে দলগুলির অবস্থান নির্ধারণে ম্যাচগুলির গুরুত্ব কিন্তু অনেক। নরওয়ে বনাম ফ্রান্স আজ রাত 12:30 গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে এটি অন্যতম আকর্ষণীয় ম্যাচ। শক্তিশালী ফ্রান্স নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে। অন্যদিকে নরওয়ে তারকা ফরোয়ার্ড এরলিং হ্যালান্ডকে ভরসা করে বড় জয় দেখে লক্ষণে মাঠে নামবে। ম্যাচটি হতে পারে দুই ইউরোপীয় শক্তির জমজমাট লড়াই। এছাড়াও আরও একটি ম্যাচ রয়েছে 12:30 অবশ্যই সেনেগাল বনাম ইরাকের ম্যাচের কথা বলছি। শেষ ষোলোয় ওঠার লড়াই দুই দলের কাছেই, ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনেগাল অভিজ্ঞতা সুবিধা কাজে লাগাতে চাইবে আর ইরাক চমক দেখে নক আউটের আশা বাঁচিয়ে রাখতে মরিয়া। আগামীকাল ভোরে 5:30 ভারতীয় সময় রয়েছে আরও 2টি ম্যাচ, তার মধ্যে একটিতে কেপ ভার্দে বনাম সৌদি আরব এবং অন্যটিতে উরুগুয়ে বনাম ফ্রান্স। কেপ ভার্দের ম্যাচে দুই দলই জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে চাইবে। কেপ ভার্দে নিজেদের শৃঙ্খলবদ্ধ ফুটবলের উপর ভরসা রাখছে, অন্যদিকে সৌদি আরব দ্রুত গতির আক্রমণ দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে চাইবে। অন্যদিকে উরুগুয়ে বনাম ফ্রান্সের ম্যাচে এটি দিনের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ। উরুগুয়ের অভিজ্ঞতা লড়াকু মানসিকতায় বিপরীতে থাকবে ফ্রান্সের তারকা খচিত দল। নক আউট পর্বের আগে আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে দুই দলই জয়ের জন্য সর্বশক্তি উজাড় করে দেবে।

আজ এবং আগামীকালের ম্যাচগুলির কথা আরও একবার আপনাদের। নরওয়ে বনাম ফ্রান্স রাত 12:30 একই সময়, সেনেগাল বনাম ইরাক নামবে। এছাড়াও আগামীকাল 5:30 নামবে কেপ ভার্দে ও সৌদি আরব একটি ম্যাচে। একই সময় অন্য ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে ও স্পেন।

0: আতুশ কাছে তলে চলে যাবো অন্য খবরে। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার আশা অটুট রাখলো ভারত। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে হারিয়ে 136 রান তোলে। ভারতের হয়ে রাধা যাদব দুর্দান্ত বোলিং করে 3টি উইকেট নেন, পাশাপাশি শ্রীচারণীয় গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন। 137 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে। ওপেনার শেফালি ভার্মা মাত্র 34 বলে 53 রানে ঝোড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। মাঝে কয়েকটি দ্রুত উইকেট পড়লেও যাস্তিকা ভাটিয়া ও অধিনায়ক হরমনপ্রীত কৌরের দায়িত্বশীল ব্যাটিংয়ে 5 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এই জয়ের ফলে ভারতের সেমিফাইনালে ওঠার আশা ভার জোরালো হয়েছে। তবে শেষ স্তরে জায়গা নিশ্চিত করতে গ্রুপ পর্বে শেষ ম্যাচেও ভালো ফল করতে হবে ভারতকে। অন্যদিকে আজ আয়ারল্যান্ডের বেলফাস্টে 2 ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম লড়াই মুখোমুখি হবে ভারত এবং আয়ারল্যান্ড। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পথে এই সিরিজটা দুই দলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারতের লক্ষ্যে বিদেশের মাটিতে জয় দিয়ে সিরিজ শুরু করা, আর আয়ারল্যান্ড চাইবে শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলে বড় অঘটন ঘটাতে। এই সিরিজ ভারতের নেতৃত্বে থাকবেন শ্রেয়াস আইয়া, তার অধিনায়কত্বে নতুন যুগের সূচনা হতে চলেছে ভারতীয় টি টোয়েন্টি দলে। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণদের পারফরমেন্সের দিকেও নজর থাকবে। শ্রোতা বন্ধুরা, আমরা আতশ কাছে তোলা আরও গুরুত্বপূর্ণ খেলার খবরে অবশ্যই থাকব। তার আগে আমরা একটি চলে যাব একটি প্রতিবেদনে, যেখানে থাকবে অবশ্যই বিশ্বকাপ ফুটবল নিয়ে একটি বিশেষ বেতার প্রতিবেদন। আসুন শুনে নেওয়া যাক। ফুটবল বিশ্বকাপ টান টান উত্তেজনার মধ্যে একদিকে যেমন লিওনেল মেসির ম্যাজিক, একই সঙ্গে ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিজের জাত চেনাচ্ছেন, আর এমবাপ্পে তো নিজেকে বারবার প্রমাণ করে চলেছেন। তথাকথিত ছোট নামের দলরাও নিজেদের মেলে ধরছে। এখন আমরা জেনে নেব ফুটবল বিশেষজ্ঞরা কিভাবে এবারের বিশ্বকাপ। প্রথমেই শুনে নেব বিখ্যাত খেলো ইন্ডিয়া জয়ী ফুটবল কোচ বাংলার রঞ্জন ভট্টাচার্য কি বললেন।
1: যদি আপনি দেখেন একটা ট্রেন্ড হচ্ছে ছোট দলগুলোকে, মানে কেউই আর কি ধারাবাহিক এক একটা টিম বাদ দিলে ধারাবাহিক যে ডমিনেট করছে, হ্যাঁ ইজি জিতে যাবে এরকম বলা যাচ্ছে না, ঠিক আছে। কারণ ছোট দলগুলো ভীষণভাবে তৈরি হয়ে এসেছে, তো সেখানে কি বলে এবারে ওয়ার্ল্ড কাপ একটা অন্য মাত্রায় যোগ করবে আশা করছি। আমরা যদি সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে বেশ কিছু অনামী দলকে দেখি, অবাক হওয়ার কিছু থাকবে না, এটা আমি বুঝতে পারি। হ্যাঁ, নক আউট খেলায় সম্পূর্ণ অন্যরকম খেলা, ওই চাপ গুলো এখন দেখার গিয়ে ছোট দলগুলো যেগুলো নক আউট পর্যায়ে পৌঁছাবে 32টা টিমের মধ্যে আসবে, চাপটা ওরা দুইভাবে হ্যান্ডেল করে, ওটা একটা চ্যালেঞ্জ। তা যদি হ্যান্ডেল করতে পারে ঠিকঠাক, তাহলে কিন্তু অনেক বড় দলের বিপদ আছে এটুকু বলা যায়। আমরা যাদেরকে তথাকথিত ভাবি যে কি বলে আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, জার্মান, ইংল্যান্ড, তো সেরকম আমি বলি যে এইভাবে কিন্তু এবছর যদি ওই একটা ব্যাপার বললাম, ছোট দলগুলো একটা কি হয় নক আউট পর্যায়ে গিয়ে বড় দল আর ছোট দলের একটা ডিফারেন্স মানসিকতা হয়, সাইকোলজিক্যাল, এই সাইকোলজিক্যাল ব্যাপারটা যদি ম্যানেজ করতে পারে তাহলে আমার মনে হয় এবারের কোয়ার্টার ফাইনালে বেশ কিছু টুর্নামেন্ট টিমকে দেখা গেলেও দেখা যেতে পারে।
2: জার্মানি আর ব্রাজিলের খেলা রঞ্জন কেমন লাগছে?
1: ব্রাজিল নিয়ে আমি সেভাবে এখনই বেশি কিছু বলবো না। ব্রাজিল কি বলে ওই ভিনিসিয়াস বেস্ট টিম, যে দেখছি ভিনিসিয়াস যে সব হয়ে সেদিন কিভাবে কি ম্যানেজ করে সেটা একটা দেখা, হয়তো পরে নেইমার জোর হবে, সব ঠিক আছে।

0: তা সত্ত্বেও এই মুহূর্তে যা ব্রাজিল কিভাবে ডোয়া ডিসপ্লে করেছে তাতে বিশাল কিছু এই মুহূর্তে বলাই আছে আমার ব্রাজিলকে নিয়ে। কিন্তু জার্মান খুব ইম্প্রেসিভ ফুটবল খেলছে, জার্মান এবছর নকআউটে আসছি, এখন ভাবলাম এখানে কি বলে জার্মান কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে তাই বলতে পারি। হ্যাঁ, জার্মান ফ্রান্স এবং মেসিকে যেটা আর্জেন্টিনার, আমি আগের বারও এত মেসিকে ভয়ঙ্কর দেখিনি। মেসি যে মেসির মধ্যে যেটা মেসি মেসির ওয়ার্ল্ড কাপ হতে পারে হয়তো দিদি। হ্যাঁ, তো যেভাবে মেসি মেসি নয় প্রত্যেকটা ম্যাচে ও যেভাবে নিজেকে মেলে ধরছে, হ্যাঁ, এবং ফুটবল দেবতা মনে হচ্ছে ওর সাথেই রয়েছে, তো সেই জন্যই এটা কিন্তু একটা। আর বাকি যদি বলা যায় তাতে এবছর বেশ একটা টিম যেটা মানে কাপ নেওয়ার কাপের দাবিদার, ফ্রান্স, জার্মান, আর্জেন্টিনা, পর্তুগাল, ইংল্যান্ড, হ্যাঁ, এবং মরক্কো টিম তো খুব ইম্প্রেসিভ ফুটবল খেলছে মরক্কো। হ্যাঁ, দেখা যাক এবারে নকআউট পর্যায়ের থেকে কিভাবে ছোট দলগুলো যেগুলো আসবে সেগুলো কিভাবে তাদের ডিসপ্লে করছে, সেই নকআউটের চাপ কিভাবে নিচ্ছে বড় দলগুলো এগোচ্ছে, সেটা একটা চ্যালেঞ্জিং আছে, দেখা যাক।
1: প্রাক্তন ফুটবলার শুভ কুমার বললেন,
2: আমার মনে হয় বিশ্বকাপ বিশ্বকাপের মতনই শুরু হয়েছে। আমাদের যেটা প্রত্যাশা, মনে রোনাল্ডো সেকেন্ড ম্যাচটা কামব্যাক করলো, মেসি তো প্রথম থেকেই সেই নিজের জায়গাতেই রয়েছে, এমবাপেও তাই। বা 2026 যেভাবে বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার কথা, আমার ধারণা সেইভাবেই শুরু হয়েছে। টিমটা টিপগুলো আস্তে আস্তে আস্তে আস্তে পিকে আসছে। হ্যাঁ, স্পেনও ফার্স্ট ম্যাচটা ড্র করার পর সেকেন্ড ম্যাচটায় জিতেছে, ইংল্যান্ড কালকে আটকে গেছে, ঘানা অসাধারণ একটা ফুটবল খেলেছে। হ্যাঁ, ইংল্যান্ড সেকেন্ড ম্যাচটা হয়তো আটকে গেছে, প্রথম ম্যাচটা জিতিয়েছে, জিতে মানে ক্রোয়েশিয়ার মতো টিমকে 4-2 গোলে হারিয়েছে। ক্রোয়েশিয়া আবার কালকে 1 গোলে জিতেছে, ঠিক আছে। ক্রোয়েশিয়াও কিন্তু লাস্ট ইয়ারে মনে রাখতে হবে আমরা সেমিফাইনালিস্ট একটা টিম। হ্যাঁ, মরক্কো খুব ভালো ফুটবল খেলছে, তো মোটামুটি এবং ওভারঅল টিমগুলোর মধ্যে ছোট টিমের মধ্যে আমি তোমাকে বলছি হেরে যায় তাহলে দিলবালতে যদি ম্যাচটা জিতে যায় বেরিয়ে যাবে। হ্যাঁ, তো ওভারঅল আবার কিন্তু দেখো আমার একটা পরিসংখ্যান, নেদারল্যান্ডসকেও কিন্তু 2014 পর থেকে 90 মিনিটসে কিন্তু নেদারল্যান্ডসকে কেউ হারাতে পারেনি 90 মিনিটসে 2014 সালের পর থেকে। নেদারল্যান্ডসও খুব ভালো, একটু তুলনামূলকভাবে বড় টিম আমরা যদি ধরি বেলজিয়াম একটু তথাকথিত একটু চাপে আছে, এখনো 60 পয়েন্টে 2 পয়েন্ট নিয়ে আছে। জাপান অসাধারণ ফুটবল খেলছে, কোরিয়াও তাই, এবং হোস্ট কান্ট্রি হিসাবে আমেরিকা এবং মেক্সিকোর কথা আমি বলবো। তো ওভারঅল মোটের ওপর দিয়ে কিন্তু ঠিকঠাক ভাবেই রাউন্ড অফ 32 যাচ্ছে। আর রাউন্ড অফ 32 মানে তো আমাদের নকআউট স্টেজে চলে গেলাম, এবার নকআউট স্টেজটা দেখতে হবে যে ফার্স্ট সেকেন্ড পজিশন এবং থার্ড পজিশনে কোন 32টা টিম কার সাথে কার খেলা পড়ছে, সেটা একটা মূল মেইন ফ্যাক্টর। তো সেখানে কার সাথে কি খেলা পড়ছে সেটা ওই পিকচারটা আজকের থেকে যখন থার্ড রাউন্ড আরম্ভ হবে তারপর থেকে আমরা খানিকটা ক্লিয়ার পিকচার পাবো। এমনি ওভারঅল বিশ্বকাপ বিশ্বকাপের মতনই আছে।
1: 2014 সালে প্রথম ISL জয়ী এডিকে দলের নায়ক মোহাম্মদ রফিক কি বলছেন শুনে নিন।
3: আমার দেখা এবারের ওয়ার্ল্ড কাপ এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে, যদি বলো কেন, কারণ হচ্ছে কিনা ছোট দলগুলো তাদের শক্তি অনুযায়ী অনেক ফাইট দিচ্ছে বড় দলগুলোকে। আর সব থেকে বড় বড় পাওনা থাকে এবারে ওয়ার্ল্ড কাপে যে যে বিশ্বের শ্রেষ্ঠ প্লেয়ার যারা, যে মেসি বলো, রোনাল্ড, নেইমার বলো, তাদের এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। টোমেন্ডি আছে এদের, এটা কাসিমেরো আছে ব্রাজিলের, এদের এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপের উন্মাদনাটাই আলাদা, সেখানে দাঁড়িয়ে কোনো ম্যাচই মিস করার মতো ম্যাচ নেই, যে কোনো ম্যাচ, ছোট ম্যাচ হোক বড় ম্যাচ হোক, মানে ওয়ার্ল্ড কাপ আসলে এটা একটা অসাধারণ একটা ম্যাচ হচ্ছে। আর সব থেকে বেশি ভালো লাগছে যে ছোট টিমগুলো দারুণ ফাইট দিচ্ছে, দারুণ মানে অসাধারণ একটা ফাইট দিচ্ছে, কারণ লাস্ট ম্যাচ ঘানার সঙ্গে ইংল্যান্ড ড্র করেছে, এটা একটা ইংল্যান্ডের এই হেভিওয়েট টিম সেটা ঘানার সঙ্গে ড্র করেছে, এটা একটা বড় পাওনা যে ছোট টিম পিছিয়ে নেই, তারাও ফাইট দিতে পারে, তারাও কোয়ালিফাই করে নেক্সট রাউন্ড যেতে পারে, এটা মানে লিগের লাস্ট ম্যাচ বাকি সব সবগুলো টিমে এটা একটা বড় পাওনা বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের জন্য। আমি আশা করব যে শেষ 16-তে যাতে সব কিছু ছোট টিমও আসুক, তারা গিয়ে উপভোগ করুক যে ওয়ার্ল্ড কাপের আসরে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল কেমন হয় সেটা উপভোগ করুক। কারণ যেরকম এর আগের বছর মরক্কো এসেছিল, সেখানে দাঁড়িয়ে এবারেও যদি কোনো টিম আসে এটা কোনো আশ্চর্যজনক ব্যাপার না, এটা একটা ফুটবলের পাওনা হবে যে প্রত্যেকটা ফুটবলের জন্য লড়াই করছে যে ওয়ার্ল্ড কাপ আসলে নিজেকে মেলে ধরার জন্য। আমি আমি একটা জায়গায় বলবো, মেসি আর রোনাল্ডোকে ধরে এমবাপেকে ধরা হচ্ছে না, কারণ মেসি রোনাল্ডো এই প্রজন্মের সেরা প্লেয়ার। এমবাপে এখন 27, নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবে, ডেফিনেটলি অনেক রেকর্ড গড়বে, অনেক রেকর্ড ভাঙবে, কিন্তু আমার মনে হয় না যে এই এই যে মেসি বা রোনাল্ডোর ওই ক্রেজ বা এই যে একটা দেশ খেলতে নামছে যে আর্জেন্টিনা নাম যে লোকে মেসির জন্য দেখ।

0: নাম যে রোনাল্ডোর জন্য দেখছে, এটা একটা উন্মাদনা। ব্রাজিল নাম যে নেইমারের জন্য দেখছে, এই উন্মাদনাটা হয়তো নেক্সট বছর না থাকলেও কিন্তু এবছর এই উন্মাদনাটা অত্যাধিক পরিমাণে, প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা জায়গায় মানুষের মুখে একই কথা, রোনাল্ডো মেসি নেইমার, এমন একটা উত্তেজনা, মানে ওয়ার্ল্ড কাপের মতন।
1: এতক্ষণ আমরা শুনে নিলাম ফুটবল বিশ্বকাপ নিয়ে বিশেষজ্ঞদের মতামত। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে আরও দুটি খবর। জার্মানির সোহালে অনুষ্ঠিত ISSF জুনিয়র বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে সোনার পদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন অভিনব সাউ এবং সম্ভাবী শ্রাবণ। ফাইনালে ভারতীয় এই জুটি অসাধারণ 505.8 পয়েন্ট সংগ্রহ করে শুধু শিরোপাই জেতে নিয়ে গড়েছেন নতুন জুনিয়র রেকর্ডস। এছাড়াও বিশ্বকাপের মাঝেই ঘোষণা হয়ে গেল এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের দিনক্ষণ। 135তম ডুরান্ড কাপ শুরু হবে আগামী 25শে জুলাই, ফাইনাল 23শে আগস্ট। আজকের মতো মৈত্রী ক্রাঙ্গন, এই পর্যন্তই, ভালো থাকবেন।

0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। এখন ক্ষেত খামারের কথা।
1: আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি আপনাদেরই বন্ধু পার্থ সারথি রাউত। চোখে আছে রঙিন ভুবন, চোখেই স্বপ্ন আঁকা, চোখের যত্ন নিলে তবে জীবন হবে মাখা মাখা। আমরা জানি যে চোখ আছে বলেই পৃথিবীকে এত সুন্দর লাগে, অথচ এই অমূল্য সম্পদের যত্ন নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময়ই অসচেতন থেকে যাই। গ্রাম বাংলার কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা আকাশের নিচে কঠোর পরিশ্রম করেন। রোদ, ধুলোবালি, কীটনাশক সব কিছুর প্রভাব পড়ে তাদের চোখের উপর। অন্যদিকে বর্তমান প্রজন্মের শিশু কিশোর এবং তরুণ তরুণীরা দিনের বড় একটা সময় মোবাইল ফোন, ট্যাব, কম্পিউটার এবং বিভিন্ন ডিজিটাল স্ক্রিনের সামনে সময় কাটাচ্ছে। এর ফলে চোখের উপর কি ধরনের প্রভাব পড়ছে, ভবিষ্যতে কি বাড়তে পারে চোখের নানান জটিলতা, আর কিভাবেই বা সুরক্ষিত রাখা যাবে আমাদের এই দৃষ্টিশক্তিকে, এই সমস্ত প্রশ্নগুলো নিশ্চয়ই আপনাদের মনে উঁকি দিচ্ছে। আমার মনে তো সর্বদাই উঁকি দেয়। আর এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর পেতে আমি চলে এসেছি বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার জন সরকারের কাছে। ডাক্তারবাবু, আপনাকে আকাশবাণী কলকাতায় স্বাগত।
2: আমার নমস্কার সবাইকে।
1: ডাক্তারবাবু, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাই, এই যে আমাদের গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে এই যে বহু সংখ্যক মানুষজন যারা কৃষি ক্ষেত্রে জড়িত আছেন, তাদের চোখের মূলত কি ধরনের সমস্যা আমরা দেখতে পাই, বা আপনার কাছে কি ধরনের পেশেন্ট আসেন?
2: অনেক সময় দেখা যায় যে আমাদের শহরের লোক অনেক সচেতন থাকে, তারা সহজে ট্রিটমেন্ট বা চিকিৎসা ব্যবস্থার একটা ডোমেনের মধ্যে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় গ্রাম বাংলার সত্যি অনেক সময় তারা বঞ্চিত থাকেন বা তারা হয়তো সচেতন থাকেন না। সেক্ষেত্রে আমরা বলবো যে কিছু অসুখ আছে যেগুলো আমাদের এই গ্রাম বাংলার আমাদের যা পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে সহজত আনডায়াগনোস থেকে যায় বা ধরা পড়ে না।
1: আচ্ছা,
2: এর একটা অন্যতম কারণ হলো রিফ্র্যাকটিভ এরর বা চশমার পাওয়ার লাগা, দ্যাট ইজ আনডায়াগনোস রিফ্র্যাকটিভ এরর। ওনার হয়তো চশমার দরকার আছেন, বুঝতে পারছেন না, সেটা হয়তো শহরের লাইফের অভ্যস্ত থাকলে সে হয়তো ট্রেন বাসে যাতায়াত করছে, বোর্ডে নাম্বার দেখতে পাচ্ছে, ট্রেনের নাম্বার, তখন বুঝতে পারছে দেখতে পাচ্ছি না মানে আমার চোখে কিছু অসুবিধা আছে, আমি ডাক্তার দেখাচ্ছি আমাকে। সেটা তো গ্রাম বাংলার লোকের ক্ষেত্রে সেই টিভিটিস বা সেই কাজগুলোর মধ্যে হয়তো পড়ছে না বলে সে তো বুঝতেই পারছে না যে তার চশমা, সিম্পলি চশমা দিলে তার এই কম দেখাটা চলে যাবে, সেটা একটা ওয়ান অফ দা কারণ। সেকেন্ড কারণ হলো ক্যাটারাক্ট বা ছানি পড়া, সেটা হলো সেকেন্ড কারণ। থার্ড কারণ হলো বেসিক্যালি তাদের গ্রাম বাংলার কৃষকরা যাদের যে প্রফেশনালি যে কাজগুলো করে থাকেন মেইনলি, যে
1: মানে ধরুন স্যার এনারা তো দীর্ঘ সময় ধরে রোদে কাজ করেন, তো আমরা জেনেছি যে সূর্যের যে অতি বেগুনি রশ্মি

0: আল্ট্রাভায়োলেট রে চোখের ক্ষতি করে। তো এই যে দীর্ঘ সময় এনারা যখন বাইরে মাঠে কাজ করছেন, তো এর ফলে কি তাদের চোখে প্রভাব পড়তে পারে?
1: একদমই ঠিক বলেছেন আপনি। বেসিক্যালি দেখা যায় যে গ্রাম বাংলা যারা লং টাইম ধরে দীর্ঘ সময় ধরে চোখ সূর্যের তাপে কাজ করছেন, ডাইরেক্টলি এক্সপোজ টু সানলাইট এর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ছানি পড়ার চান্সেস অনেক বেশি থাকে। কিন্তু সেকেন্ডলি থাকে চোখে টেরিজিয়াম বলে একটা অসুখ হয়, একটা মাংস একটা ফ্লেশি মাস ডেভেলপ করে কালো মণি বা কনজাংটাইভার পাশে। এবার আমরা দেখি যারা বেশি সানলাইটে বা সূর্যের আলোতে কাজ করে থাকে তাদের ক্ষেত্রে এই টেরিজিয়াম বা মাংস বৃদ্ধি হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। সেকেন্ডলি এদের ক্ষেত্রে ড্রাইনেস বা চোখের কনজাংটাইভা ড্রাই হয়ে যাওয়ার বা অকুলার সারফেস ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
0: আচ্ছা স্যার, এই যে যারা মাঠে কাজ করছেন, ধরুন কাজ করার সময় কেউ ধান ঝাড়ছেন, তখন কিছু ধুলোবালি খড়কুটো বা ওই ধানের অংশ ছিটকে এসে চোখে ঢুকে গেল, তৎক্ষণাৎ তাদের কি করা উচিত?
1: আমরা যেক্ষেত্রে ফার্স্ট বলি যে পেশেন্টকে, যে আপনার যদি কখনো ধুলোবালি বা কোনো খড়কুটো কিছু পড়ে থাকে, ফার্স্ট যেটা করবেন যে আপনি ভালো করে পরিষ্কার ভাবে হাত ধোবেন, ধুয়ে যেগুলো আমাদের খাওয়ার জল থাকে মানে পানীয় জল, পরিষ্কার জল, সেটা দিয়ে আপনি চোখে স্প্ল্যাশ করতে পারেন। তাতে আপনার বেসিক্যালি দেখা যদি এটা সুপারফিশিয়াল কোনো ফরেন বডি চলে থাকে সেটা বেরিয়ে যাবে। অনেক সময় যেটা দেখা যায় যে বেসিক্যালি চোখের আকৃতি বা স্ট্রাকচার গুলোর মধ্যে ফরেন বডি এমবেডেড বা গেঁথে রয়েছে, সেক্ষেত্রে খুব কমনলি আমাদের টেন্ডেন্সি থাকে যে গামছা বা কাপড় দিয়ে সেটাকে, অনেক সময় দেখা যায় ইভেন স্টিক দিয়ে অনেকে রিমুভ করার চেষ্টা করে, সেটা একদমই করার চেষ্টা করবেন না। আপনি সেক্ষেত্রে যদি মনে হয় যে আপনি দেখতে পাচ্ছেন কালো মতন বা কোনো নোংরা পড়ে আছে কিন্তু সেটা জল দিয়ে স্প্ল্যাশ করার বা ঝাপটা দেওয়ার পর যায়
0: বেরোচ্ছে না,
1: সেটা ম্যানুয়ালি গামছা বা কাপড় দিয়ে বা স্টিক দিয়ে রিমুভ করার চেষ্টা করবেন না। সেক্ষেত্রে ইমিডিয়েটলি নিয়ার বাই স্বাস্থ্যকেন্দ্রে বা আপনার যে হেলথ ফেসিলিটিস আছে সেখানে গিয়ে যান, দেখবেন তার ইমিডিয়েট সুরাহা পাবেন আপনি।
0: আমরা তো দেখেছি যে যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের মাঠে ঘাটে কাজ করেন, তাদেরকে বিভিন্ন প্রয়োজনে তাদের ফসলের উৎপাদনের জন্য কীটনাশক বা আগাছানাশক স্প্রে করতে হয়। তো এই যে স্প্রে হচ্ছে, ধরুন হঠাৎ করে হাওয়ার গতিপথটা বদলে গেল, সেই স্প্রেটা বাগানে না গিয়ে কিছুটা অংশ তার চোখে মুখে পড়লো, তখন তো চোখের ক্ষতি হতে পারে।
1: একদমই, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন বা কোয়ারি, আর এটা আমি রিসেন্টলি কিছু পেশেন্ট এরকম দেখেছি। সেক্ষেত্রে আমরা বলি যখন ধরুন ডেভেলপ কান্ট্রি গুলোতে আমরা দেখেছি পরিসংখ্যান অনুযায়ী তখন যখন স্প্রে করা হয় তারা প্রোটেক্টিভ আই প্রোটেকশন নিয়ে করে, মানে গগলস টাইপের, যেগুলো ধরুন কোভিড এর সময় সাদা সাদা চশমা আসতো যেগুলো ধরুন কেমিক্যাল ল্যাবে ইউজ করা হবে, প্রেফারেবলি বলা ওই ধরনের প্লাস্টিক চশমা বা সানগ্লাস পরে করার জন্য, তাতে যদি আপনার অ্যাক্সিডেন্টালি কোনো এক্সপোজার হয় সেটা আপনার চোখে ডাইরেক্টলি সেই হাওয়ার জন্য বা বরুণ ধরুন উল্টো দিকে স্প্রে হলো, আপনার ইমি ডাইরেক্টলি কোনো ড্যামেজ করবেন না। ইভেন আপনার চোখে যদি কখনো কোনো কিছু প্রোটেকশন প্রোটেক্টিভ গ্লাস নাও থাকে, অ্যাক্সিডেন্টালি ধরুন এক্সপোজ হলেন, সেক্ষেত্রে আমরা বলি যে একদম পরিশুদ্ধ আপনার পানীয় জল দিয়ে, যেটা আমরা যেই জল আমরা পান করি তার দিয়ে বেসিক্যালি ভালো করে স্প্র্যাশ করা।
0: ধরুন সারাদিন কাজ করতে করতে উনি ভুলেই গেলেন যে যে মেশিনটাতে উনি স্প্রে করছিলেন তার সেই কীটনাশকটা হাতেই লেগে রয়েছে,
1: একদমই
0: হয়তো চোখটা একটু চুলকালে উনি একটু চুলকে দিলেন অসাবধানতা বশত বা অমনোযোগী হয়ে, সেক্ষেত্রেও তো তার চোখটা
1: একদমই। সেক্ষেত্রে আমরা বলি যখনই আপনারা করবেন মানে সেক্ষেত্রে রেসপেক্টিভ পার্টস,
0: এক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাটা কি হওয়া উচিত?
1: প্রাথমিক চিকিৎসা যেটা হওয়া উচিত ইমিডিয়েটলি দেখুন আপনার কাছে সেরকম বিশুদ্ধ পানীয় কিছু রাখা উচিত আপনার কাছে, যাতে যদি মনে হয় যেরকম আমরা জানি আমার এটা অ্যাক্সিডেন্ট হতে পারে আমি তার একটা মেজার্স নিয়ে রাখি, সেরকম ধরুন আমার যদি এখন আমি কেমিক্যাল কোনো কিছু স্প্রে করবো আমার ফিল্ডে, সেক্ষেত্রে আমার যাতে চোখে এক্সপোজ না হয় সেক্ষেত্রে আমি প্রোটেক্টিভ আই গগলস যেমন পরবো, আমি কিছু পরিষ্কার জল রাখবো, যদি কখনো মাথায় এইটা রেখেই যে যদি কখনো অ্যাক্সিডেন্টালি এক্সপোজ হই যাতে আমি হাতটা ধুই আমি চোখে সেটা বা আমার এই বডির ইভেন নট অনলি চোখে যদি আমার চোখ মুখ
0: শরীরের অন্য কোনো
1: অংশে সেটা আমি যদি পরিষ্কার করতে পারি সেটা একটা খুব ইম্পর্টেন্ট।
0: আপনি ছানির কথা বলছিলেন একটু আগে, তো কৃষকদের মধ্যে ছানি রোগের প্রবণতা কি বেশি?
1: কৃষকদের ক্ষেত্রে দেখা যায় যে বেসিক্যালি ওনারা যেহেতু দীর্ঘ সময় ধরে সানলাইট বা সূর্যের এক্সপোজ ধরে কাজ করছেন এন্ড ইউভি লাইট এক্সপোজারের ক্ষেত্রে বেশি হচ্ছে, সেক্ষেত্রে একটা ট্রপিক্যাল কান্ট্রি বা আমাদের এই যে ধরুন এই গরমের দেশগুলো যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ছানির পরিমাণটা ওদের আর্লি ডেভেলপ করে এবং সেখানে ছানি খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় বা ম্যাচুরিটির দিকে যায় এবং দে আর মোর সাসেপ্টেবল, ও তারা বেসিক্যালি ওনাদের ক্ষেত্রে দেখা যায় পরিসংখ্যা অনুযায়ী ছানির পরিমাণটাও বেশি। এবার যেক্ষেত্রে দেখা যায় তারা হয়তো সেক্ষেত্রে অ্যাওয়ার্ড উনি হয়তো বুঝতে পারছেন উনি কম দেখছেন কিন্তু এদের ক্ষেত্রে ছানির পরিমাণটা কিন্তু দেখা যায় যে অন্য পপুলেশনের তুলনায় তাড়াতাড়ি ডেভেলপ করছে।
0: অনেক সময় আমরা চাষি বন্ধুদের সাথে গল্প করতে গিয়ে কথা বলতে গিয়ে শুনেছি যে আপনারা যারা শহরে থাকেন আপনাদের কিন্তু চোখের রোগ বেশি, আমরা গ্রামে থাকি আমরা সবুজ দেখতে পাই, সবুজ মাঠ, সবুজ প্রান্তর, সবুজ ঘাস, তাই আমাদের চোখ ভালো। আচ্ছা, এইটার কি কোনো যৌক্তিকতা আছে এই কথা?
1: যেটা আমাদের শহরে জীবনের ক্ষেত্রে যেটা হয়, ধরুন আমরা গ্যাজেট রিলেটেড আমাদের ক্ষেত্রে আমাদের জীবনযাত্রার সাথে অভ্যস্ত, কম্পিউটার গ্যাজেট,
0: দূষণের পরিমাণটাও বেশি,
1: দূষণের পরিমাণটাও বেশি,
0: ধোঁয়া ধুলো,
1: ইভেন ড্রাইনেসটাও বেশি, বেশি করে পলিউশনের জন্য। কিন্তু সেই সব যদি সেই

0: অসুখের ডোমেনগুলো দেখেন, সেগুলো গ্রামের আমাদের যে গ্রামীণ পপুলেশন আছে তাদের ক্ষেত্রে দেখা যাবে সেগুলো হয়তো আননেসেসারি, যেটা হলো কম্পিউটার ভিশন রিলেটেড সিন্ড্রোম বা গ্যাজেট রিলেটেড যেগুলো থাকে, সেই জিনিসগুলো তাদের ক্ষেত্রে ডেফিনেটলি অনেকটা কম, কারণ তাদের
1: বর্তমান দিনে গ্রামাঞ্চলেও তো এই ধরনের
0: সেগুলো
1: গ্যাজেটের প্রবণতা বাড়ছে।
0: অবশ্যই। কিন্তু সেক্ষেত্রে একটা শহরে যেমন আমাদের প্রত্যেকটা যেমন কাজের সাথে এখন আমরা মোবাইল ট্যাবস
1: অভ্যস্ত
0: ল্যাপটপ
1: হয়ে গেছি,
0: অভ্যস্ত হয়ে
1: আমাদের
0: গেছে।
1: বিভিন্ন মানে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের অ্যাপ ডেভেলপ করা হয়েছে, যেখানে একজন কৃষক তার জমিতে কখন কোন ফসল লাগাবেন, কখন তিনি কোন ওষুধ প্রয়োগ করবেন, কোন ধরনের বীজ
0: একদম
1: তার সেই জায়গাতে রোপণ করলে তিনি ভালো ফসল পেতে পারেন, এই সমস্ত তথ্যের জন্য তো আজকাল আমাদের ডিজিটাল মিডিয়ার উপর নির্ভরশীল হতে হচ্ছেই,
0: একদমই
1: এবং তার পাশাপাশি তাকে হয় ল্যাপটপ নইলে মোবাইল ফোন তাকে ব্যবহার করতে হচ্ছে। এরকমটা নয় যে শুধু শহরের লোকজন বেশি ব্যবহার করছেন বা গ্রামের লোক কম, ধীরে ধীরে গ্রামেও প্রবণতা বাড়ছে।
0: একদম
1: তো যে লোকটা আগে থেকেই আল্ট্রাভায়োলেট রে এর মধ্য দিয়ে কাজ করছেন, কারণ তার একটা সমস্যা অলরেডি হয়ে রয়েছে, তার পাশাপাশি আবার তিনি হাতে একটা মোবাইল ফোন পাচ্ছেন, তাহলে এই যে গোদের উপর বিস্ফোরা যদি আমি বলি এভাবে, তাহলে এই যে তাতে করে একজন কৃষক ভাই বা কৃষক বোনের কতটা ঝুঁকি থাকছে তার চোখের ক্ষেত্রে।
0: দেখুন, বেসিক্যালি আমরা যদি গ্রাম আর শহরটাকে পৃথক মানে ভাবে না দেখে কম্পিউটার ভিশন বা এই গ্যাজেটটাকে ওভারঅল একটা আলাদা ডিজিজ এন্টিটি হিসাবে দেখি, সেক্ষেত্রে এখন তো এটা খুবই সত্যি মানে একদমই সত্যি কথা যে আমাদের প্রত্যেকের কাছে এখন একটা করে স্মার্টফোন আছে, সেটা হয়তো আমাদের কর্মসূত্রের জন্য আমরা মোস্ট ব্যবহার করি, কিন্তু দেখা যায় প্রত্যেকটা জিনিসের যেমন একটা সুবিধা আছে তার একটা ড্রব্যাক বা অসুবিধা, আমি ডিসঅ্যাডভান্টেজ বলবো না, এগুলো তার একটা অসুবিধেও যেমন আছে। অনেক সময় দেখা যায় আমরা কাজের বাইরে গিয়ে অতিরিক্ত সময় সেটাকে নিজের মানসিক প্রশান্তি বা আর মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য দেখা যাবে যে ব্যবহার করে ফেলছি, তাতে অ্যাডিশনালি আমি আরো রিস্ক ডেভেলপ করছি। ধরুন আমার হয়তো আমি আমার কাজের পারপাসে সেটা ইউজ করার পর দেখা যাবে যে আমার একটা আমি একটা কোনো প্রোগ্রাম দেখছি বা কোনো একটা চ্যানেল দেখছি, এই করতে করতে দেখা যাবে এখন আমাদের প্রত্যেকের একটা আমরা ঘুমোবার সময় ধরুন আমার মনে হচ্ছে আমি মোবাইলটা একটু দেখেন, এবার এটা করতে গিয়ে দেখা যায় যে বেসিক্যালি যখন আমরা মোবাইল ইউজ করছি সেই মোবাইলে যে ইউভি লাইট আছে সেগুলো আমাদের শরীরে কিছু কেমিক্যালস বেরোয় যেগুলো আমাদের ঘুমের সাহায্য করে মেলাটোনিন বলে, তো তার এই মেলাটোনিনের অ্যাকশন গুলোকে কমিয়ে দেয়, তাতে আমার যতক্ষণ আমার ঘুমোবার কথা বা ঘুম আসতে যে টাইম লাগে সেটা আরো টাইম লাগছে বেশি। এবার সেক্ষেত্রে দেখা যায় যে আমি যখন আমার ঘুম কম হচ্ছে তো অটোমেটিক্যালি আমার আগামী দিনের যে আমার যে সমস্ত দিনের যে আমার সমস্ত কাজ করার ক্ষমতা
1: কোয়ালিটি
0: কোয়ালিটি অফ দা ওয়ার্ক বা কাজ করার ক্ষমতা যেটা থাকে
1: সেটা
0: সেটাও অলরেডি হ্যাম্পার হচ্ছে বা রিডিউস করছে। ওভারঅল মানে জিনিসটা শুরু হচ্ছে আমার চোখ দিয়ে কিন্তু আলটিমেটলি আমার সমস্ত ওয়ার্ক মানে আমার কাজ করার ক্ষমতাটার উপর ওর একটা ওভারঅল হলিস্টিক পুরো বডির উপর আমার ওয়ার্কিং অ্যাক্টিভিটিস এর উপর আমার ডেইলি পারফরমেন্স এর উপর সবকিছুর উপর একটা এফেক্ট ফেলছে।
1: ডাক্তার সরকার, একটা জিনিস খুব পরিষ্কার হচ্ছে আমাদের সামনে যে আমরা মানে চোখে আমরা দেখছি, মানে যারা খুব ভালোভাবেই দেখি তাদের কাছে ব্যাপারটা খুব মানে খুব ইজি ব্যাপারটা আমরা ধরে নিই, কিন্তু বিষয়টা এত ইজি নয়।
0: একদমই ঠিক,
1: মানে চোখ থেকেই যে একটা শরীর মন এবং তার সমস্ত কিছুতে যে একটা বিরাট প্রভাব পড়তে পারে আপনার এই কথা থেকেই কিন্তু স্পষ্টত আমরা তার প্রমাণ পাচ্ছি।
0: একদমই তাই
1: ডাক্তারবাবু। তাহলে আরেকটা বিষয় আমাদের খুব শুনে থাকি যে এই যে কর্নিয়া আলসার, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে গ্রামাঞ্চলে মানুষজন যখন কাজ করছেন কৃষিক্ষেত্রে, ধরুন ধান ঝাড়াচ্ছেন, কেউ ধানের ওই বিচুলিটা ঘোরাতে গিয়ে একটা ঝাপটা চোখে লেগে গেল, মানে চোখে একটা আঘাত পেলেন, তিনি হয়তো একটু ব্যথা যন্ত্রণা হয়েছে সেই মুহূর্তে, তিনি কাজ শেষ করে কাছাকাছি কোনো ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নিলেন, তারপরেই দেখা দিল বিপত্তি। তো এই ধরনের পেশেন্ট নিশ্চয়ই আপনাদের কাছে এসেছে?
0: এটা অত্যন্ত জরুরিপূর্ণ একটা তথ্য আমি মনে করি, স্পেসিফিক্যালি বিং এ কর্নিয়া সার্জন। এটা আমরা প্রত্যেক বছর মানে এই জুলাই আগস্ট মাসে বর্ষাকালটাতে খুব অ্যান্ড স্টিল সেপ্টেম্বর মাস অব দেখি, মানে যখনই আমাদের ধান মানে কাটার সময় বা ধরুন বা ধান ঝাড়ার সময় যেভাবেও যদি কখন গাছের পাতা বা ধানের পাতা বা যখনই কোনো কিছু ভেজিটেবলস ম্যাটার চোখে লাগে সেক্ষেত্রে আমরা ধরে নিই যে সাসেপ্টেবল থাকে যে পেশেন্টের চোখে বা কালো মনির মধ্যে ফাঙ্গাস বা ছত্রাকের ইনফেকশন হওয়ার সব চান্স খুব বেশি, আর আমাদের প্রবণতা বেশি থাকে, আমাদের প্ল্যান অফ ট্রিটমেন্টটা ওরকমই থাকে। এবার এক্ষেত্রে আপনি যেটা বললেন এর এইরকম একটা সিকুয়েন্স থাকে, পেশেন্টের হঠাৎ করে চোখে আঘাত লাগলো, এবার যেটা নর্মাল টেন্ডেন্সি থাকে যে আমরা উনি হয়তো হাতটা কোনো মানে উনি আমি উনি খুব ব্যস্ত লোক কাজ করছেন, হঠাৎ করে ওনার কাছে সেই হয়তো রিসোর্স নেই, উনি হঠাৎ করে হাতটা হয়তো ঠিক মতো না ধুয়ে একটু চোখে জল দিয়ে দিলেন, তাতে দেখা গেলো যে আরো বিপত্তি বাড়লো, মানে ওই কন্টামিনেটেড বা জলটা পরিশোধন জল না থাকায়, কারণ আপনার সেকেন্ড যেটা থাকে যে ওনারা আবার ধরুন মনে হলো একটু লাল হচ্ছে চোখটা, জল দেওয়ার পর কমলো না, বিকেলবেলা আবার কাজ শেষ হলে উনি নিয়ার বাই ফার্মেসি বা ওষুধের দোকানে গিয়ে হয়তো সেই সময় হয়তো হসপিটালে বা স্বাস্থ্যকেন্দ্রে হয়তো ডাক্তারবাবু যাবো বা দূরে সেই সব ভেবে উনি হয়তো নিজের মতো করে
1: স্বাভাবিকভাবেই যায়, গ্রামাঞ্চলে তো
0: গ্রামাঞ্চলে
1: কাছাকাছি
0: থাকে না, এবার সেক্ষেত্রে উনি হয়তো লোকালি ওষুধের দোকানে, এবার ওষুধের দোকানে যেটা হয় যিনি ওষুধ দিচ্ছেন তিনি হয়তো

0: অত বিচার ওষুধ দেন উনি, উনি না হলে হচ্ছে সেক্ষেত্রে মোস্ট অফ দিন আমরা যেটা দেখতে পাই পরিসংখ্যানের অনুযায়ী সেটাও একটা প্রুভেন ফ্যাক্টর, ওই অ্যান্টিবায়োটিক কিছু একটা স্টেরয়েড মিক্স মেডিসিন দিয়ে দেওয়া হলো লালটা কম করার জন্য। এই স্টেরয়েডটাই হলো বেসিক্যালি কাল, এটা হলো এই ফাঙ্গাস গুলোকে বা ওগুলোকে আরো আপনি খাওয়ার দিলেন চোখের মধ্যে বাড়ার জন্য।
1: আচ্ছা,
0: এন্ড ফুল ব্লোন যেটা একটা একটা সাধারণ ইঞ্জুরি দিয়ে শুরু হয়েছিল সেটা একটা আলসারের মানে একদম ছোট বৃক্ষ থেকে মহিরুহিতে পরিণত হলো।
1: আচ্ছা, মানে হঠাৎ হয়তো একটু ব্যথা যন্ত্রণা থেকে উপশম পাওয়া গেল,
0: হ্যাঁ,
1: কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে একটা বড় ক্ষতি হয়ে গেল।
0: ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা সেটা তো 2-3 দিন ধরে দেওয়ার পর দেখা গেলো ইনিশিয়াল লালটা কমলো, কিন্তু সে একদম আরো মানে বড় হয়ে আলসার আর আর আকার নিল।
1: তাহলে এক্ষেত্রে কি করা উচিত?
0: এক্ষেত্রে যেটা করা উচিত মানে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা মানে যখন আমাদের কৃষক মানে বন্ধুরা আসেন যখন ওনারা ট্রিটমেন্ট, সেক্ষেত্রে আমরা ওনাদের বলি নেক্সট টাইম যাতে এরকম না হয়, সেক্ষেত্রে বলি যদি যখন আপনি ধান কাটছেন বা কিছু সেক্ষেত্রে বেস্ট হলো আপনি কিছু চোখে প্রোটেক্টিভ কিছু গগলস বা সানগ্লাস বা কিছু পরে নিন।
1: আপনি যেটা বলছিলেন ওই যে স্বচ্ছ ধরনের,
0: স্বচ্ছ ধরনের যেরকম সাদা রঙের যেরকম ল্যাবে আমরা যে চশমা গুলো এমন কোনো কিছু দাম না,
1: চোখটা পুরো কভার থাকবে,
0: চোখটা কভার থাকবে, যেরকম ধরুন ক্রিকেট প্লেয়াররা পড়েন বা কেমিক্যাল ল্যাবে পড়া হয়। ইভেন এরকম একটা ধরুন কৃষকদের উপরই সেন্ট্রাল ইন্ডিয়া থেকে একটা স্টাডি আছে, তাতে দেখা গেছে যে তারা একটা বছর ওই চশমা দিয়ে পরিসংখ্যান দেখেছে আলসারের, আর একটা বছর বিনা তার প্রিভিয়াস ইয়ারতে যখন চশমা ছাড়া তারা কাজ করেছে, তাতে দেখা যাচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার অফ আলসারের ইনসিডেন্স বা কমে গেছে।
1: বা
0: তো এটা একটা জিনিস হলো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর পার্টটা।
1: এই মানুষদের কাছে এই বার্তাটা আজকে যারা শুনছেন তাদের কাছে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য হতে চলেছে, যে তারা যখন মাঠে ঘাটে কাজ করছেন দয়া করে একটা স্বচ্ছ চশমা বা
0: সানগ্লাস সানগ্লাস ওগুলো ব্যবহার
1: করে নেওয়াটাই তাদের
0: তাদের চোখে
1: চোখের স্বাস্থ্যের জন্য সব থেকে।
0: এটা তো বিদেশে রুটিনলি করাই হয়, তারা হাতে গ্লাভস পরে করেন, চাষ করেন বা কিডনাতে কোনো ইনসেক্টস বা কোনো কিছু স্নেক বা কোনো বাইট না হয় বা পায়ে জুতো পরে নেন প্রোটেকটিভ, আর চোখে গগলস পরে করেন,
1: হাঁটু পর্যন্ত
0: হাঁটু পর্যন্ত করে নেন সেটা একটা। এবার এটা এক নাম্বার, 2 নাম্বার ধরুন আপনার চোখে যদি আঘাত লেগেই যায়, ধরুন আপনার চোখে ধরে নিলাম আমাদের হয়তো সবার ক্ষেত্রে সেই সম্ভব নয় এই ইনফ্রাস্ট্রাকচারে, এবার আপনার কোনো কারণে গাছের পাতা বা কোনো কিছু লাগতেই পারে কাজ করছেন যেহেতু অ্যাক্সিডেন্টালি লেগে যেতে পারে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন ইমিডিয়েটলি আপনার ওখানে ধরুন পরিষ্কার হাত মানে পরিষ্কার যে আমাদের খাওয়ার যে পানীয় জল থাকে সেটা দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। হাত ধুয়ে আপনার যদি মনে হয় কোনো কিছু মানে ডিসকমফোর্ট আছে ইউ ক্যান স্প্ল্যাশ ইট, যেটা যদি কিছু লুজ ফরেন বডি থাকে সেটা বেরিয়ে আসবে
1: চোখে জলের ঝাপটা,
0: জলের ঝাপ চোখটা বন্ধ করে আপনি পরিষ্কার। কিন্তু যদি মনে হয় কোনো কিছু, আমরা আগেও বললাম বলেছিলাম যে যদি মনে হয় কোনো কিছু
1: আটকে আছে বা গেঁথে গেছে তাহলে
0: সেটা কোনো কিছুতে রিমুভ করার চেষ্টা করবে না খালি চোখে।
1: ওকে,
0: ইমিডিয়েটলি ডোন্ট স্টার্ট এনি মানে আপনার বাড়িতে অন্যের চোখে অসুবিধা হয়েছে, বাড়িতে একটা আই ড্রপ রয়ে গেছে সেটা না জেনে চোখে লাগাবেন না, পুরোনো আই ড্রপ
1: ঠিক
0: ওষুধের দোকান থেকে ডাক্তার না দেখে ওষুধ কিনে লাগাবেন না। আপনার নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে বা সরকারি পরিষেবা যেটা আছে আপনি সেখানে যান, সেখানে প্রত্যেকটা অ্যাটলিস্ট মিনিমাম এমবিবিএস ডাক্তারবাবু আছে, উনি ওনার মতো ট্রিটমেন্ট করবেন, বা ওনার যদি মনে হয় যে আরো আপনাকে হায়ার সেন্টারে বা আপনাকে রেফার করা দরকার পাঠানো দরকার সেক্ষেত্রে, তাতে আমরা দেখি যে এই যে সিম্পল যে কাস্কেডস অফ ওয়ার্ক যদি আমরা একটা এরকম সিঙ্ক্রোনাইজ যদি ছোট এই মেজার গুলো রাখতে পারি তাতে দেখা যায় আমরা ইন ফিউচার মানে বড় বড় ধরনের কি কর্নিয়াল আলসার বা যেগুলো থেকে ভিশন লস আর হাই টেন্ডেন্সি থাকে সেগুলো থেকে আমরা অনেক ভাবে আমরা বিরত থাকতে পারি।
1: বেশ, আজকে আমরা যে অনুষ্ঠানটা করছি সেই অনুষ্ঠানটা শুধুমাত্র একদম কৃষি ক্ষেত্রে যারা আছে তাদের জন্য নয়, পাশাপাশি আমরা তাদেরকেও কৃষক বলেই ধরি যারা মৎস্যজীবী আছেন, যারা নদীতে মাছ ধরতে যান। তো আমরা যদি একটু সুন্দরবনের দিকে চলে যাই তাহলে দেখব যে সমস্ত মানুষজন মৎস্যজীবী, যারা নোনা জলে মাছ ধরেন বা নোনা জলের মধ্যে মাছের চাষ করেন, তো দীর্ঘ সময় তাদের নোনা জলের মধ্যে থাকতে হয়, তো সেক্ষেত্রে তো চোখে মুখে জল লাগেই, তো এক্ষেত্রে কি তাদের চোখের মধ্যে কোনো প্রভাব পড়তে পারে?
0: দেখুন এক্ষেত্রে বেসিক্যালি যেটা হয় যে পেশেন্টের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যদি জলের মধ্যে এক্সপোজ থাকে তাকে সেক্ষেত্রে চান্স অফ ইনফেকশন বা এগুলো মারা টেন্ডেন্সি কোনো কোনো আঘাত সেম জিনিস সেম কাজকে যদি আঘাত লাগে সেক্ষেত্রে দে আর সাসেপ্টেবল ফর ইনফেকশন বা আলসারেশনের জন্য একটা থাকে। সেকেন্ডলি আমরা ওরকমই সেম বলা হয় যখন মনে হচ্ছে যে আপনি ধরুন একদম কাদা মাটির মধ্যে কাজ করছেন বা ই করছেন সেক্ষেত্রে আমরা ওই একই প্রিন্সিপালে বলি যে আপনি একটা প্রোটেকটিভ কিছু পরে নিন যাতে আমরা কাদা মাটি মানে নোনা জলে কাজগুলো বা ম্যানগ্রোভ ফ্যানগ্রোভ যেগুলো করুন, অনেক সময় আপনি তো মাছ ধরতে গেলে আপনি স্লিপ করে পড়ে গেলেন যাতে আপনি চোখে যাতে ইঞ্জুরি না হয় অ্যাটলিস্ট চোখে যদি প্রোটেকটিভ গ্লাস বা কোনো কিছু থাকে সেগুলো আপনি আমাকে ডাইরেক্টলি আপনাকে চোখের ইঞ্জুরি বা আঘাত থেকে বাঁচাবে, আপনার ভিশন বাঁচবে, দীর্ঘদিন আপনি কাজ করতে কেন করতে পারবেন।
1: স্যার আমরা অনেক সময় দেখেছি অনেক মানুষজন ধরুন শরীরে অনেক শক্তি মনে অনেক জোর কিন্তু তিনি কম দেখছেন, তিনি সেটা মানতেই চান না, কম দেখছেন ঠিক আছে কোনো ব্যাপার না, এটা কোনো সমস্যা নয়, ভালো হয়ে যাবে, আজকে কম দেখছি কালকে ঠিক হয়ে যাবে, এরকম মানসিকতা অনেকের থাকে। এইরকম পরিস্থিতিতে তার কি করা।

0: উচিত, তার কি এই মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া উচিত, নাকি আপনার ডাক্তারি পরিভাষায় এর কোনো সহজ সমাধান আছে?
1: একদমই নয় অর্থবাবু, এটা একটা কোন কোশ্চেন জিজ্ঞাসা করেছেন, সেক্ষেত্রে অনেক পেশেন্টের মানুষ অনেক স্ট্রং থাকে, কিন্তু আমরা তাদের এভাবে বোঝাবার চেষ্টা করি, দেখুন আপনি যদি চোখটা বন্ধ করুন, এবার বন্ধ করে আপনি হাঁটার চেষ্টা করুন, আপনি হাঁটতে পারবেন? পারবেন না। কেন? আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন না। সেক্ষেত্রে যেই কারণগুলোতে আমরা কম দেখি, তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো ক্যাটারাক্ট বা ছানি। সেটা ছানি কোনো অসুখ না, সিম্পলি বয়সের কারণে চুল যেমন পাকে, চামড়া যেমন ধরে যায়, বা ধরুন দাঁত যেমন আমাদের পড়ে যায়, সেরকম চোখের নর্মাল ন্যাচারাল লেন্সটারও বয়সের কারণে ওপেক বসচ্ছ হয়, ওটা ধীরে ধীরে দৃষ্টি কমতে থাকে। তো সেক্ষেত্রে যদি আমার মনে হয় আমি দূরের জিনিস ঝাপসা দিচ্ছি, আপনার বাড়ির কাছাকাছি বা স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটাল আপনি দেখান, যদি ছানি থাকে আপনার অপারেশন একমাত্র তার ট্রিটমেন্ট অপারেশন দরকার। যদি মনে হয় আপনার চোখের চশমার পাওয়ার দরকার, ওনারা চশমার পাওয়ার দেয়, আপনার ডেলিভারি হলো। সেক্ষেত্রে আমি বলবো যে যেরকম রেগুলার আমাদের একটা মিথ আছে, যেরকম আমরা বলি যে প্রত্যেক বছরে অ্যানুয়ালি একবার করে স্বাস্থ্য পরীক্ষা করা দরকার, সেরকম অ্যাটলিস্ট বাই ইয়ারলি মানে 6 মাস বাদ দিয়ে প্রেফারেবলি, যদি সেটা সম্ভব নাও হয় অ্যাটলিস্ট অ্যানুয়ালি একবার করে চোখের
0: পরীক্ষা। হ্যাঁ, এই প্রশ্নটা আপনাকে করতে চাইছিলাম আমি, যে অ্যাটলিস্ট চোখের স্বাস্থ্য বজায় রাখতে বছরে
1: অ্যাটলিস্ট বছরে একবার
0: করে ডাক্তারের কাছে যাওয়া উচিত, মিনিমাম
1: একবার করে চোখের। আর তার মধ্যে যদি আপনার ধরুন কোনো সিস্টেমিক কোমরবিডিটিস থাকে, মানে আপনি ধরুন ডায়াবেটিস পেশেন্ট।
0: হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ জায়গা যে আমরা এখনকার দিনে এই উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিক পেশেন্টের সংখ্যা অনেক উত্তরোত্তর বাড়ছে, কারণ আমাদের লাইফস্টাইল ডিজিজ ইদানিং কালে অনেকটাই বেড়ে গেছে, যেহেতু আমাদের খাদ্য খাদ্যাভ্যাস যেটা ছিল সেটা পরিবর্তিত হচ্ছে ধীরে ধীরে। তো যার ফলে এই যে আমাদের এই ধরনের যাদের অসুস্থতা আছে তাদের ক্ষেত্রেও তো অনেক সময় চোখের নানান সমস্যা দেখতে পাওয়া যায়, এমতো অবস্থায় তাদের কি করা উচিত?
1: এটা অত্যন্ত, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে কোশ্চেন, বা আমি মনে করি আমরা এর জন্য যেটা দরকার অ্যানুয়ালি একটা করে আই চেক আপ অবশ্যই দরকার। যেমন আমরা স্বাস্থ্য পরীক্ষা করাই, ব্লাড টেস্ট করাই, ব্লাড প্রেশার চেক করাই, বা হার্টের পরীক্ষা করাই, সেরকম কিডনি পরীক্ষা করাই, সেরকম আমার যদি কোনো কোনো পেশেন্টের যদি ডায়াবেটিস বা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ থাকে, সেক্ষেত্রে আমরা বিপি থাকে, হাই বিপি থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্টদের বলি যে বেসিক্যালি এভরি 6 মান্থ একবার করে আপনি চোখের পাওয়ারের সাথে সাথে চোখের রেটিনা পরীক্ষা করাবেন। কেন? যদি একবার রেটিনা ড্যামেজ হতে শুরু করে সেক্ষেত্রে ইট ইজ কিউমুলেটিভ বা প্রগ্রেসিভ, বাড়তে থাকে। সেক্ষেত্রে যদি বাড়তে থাকে যাতে ইন ফিউচার আপনি ব্লাইন্ড না হয়ে যান, তার জন্য তার এখন অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে আর্লি স্টেজেই, বা সেক্ষেত্রে সবার ক্ষেত্রে ট্রিটমেন্ট দরকার এরকমও না, কিন্তু যদি ট্রিটমেন্ট দরকার হয় সেগুলো আর্লি ডিটেকশন করা যায় এবং সেই ট্রিটমেন্টের মাধ্যমে সেটাকে আমরা রেমিডিস দিতে পারি। কিন্তু আপনি যদি আপনার ডায়াবেটিক পেশেন্ট, আপনি কখনো চোখ পরীক্ষাই করালেন না, রেটিনা চেক আপই করালেন না, সেক্ষেত্রে সাডেনলি আপনি বলছেন দেখতে পাচ্ছেন না, তারপর হঠাৎ করে ব্লাইন্ড হচ্ছে, সেই দ্যাট পয়েন্ট থেকে সেখান থেকে দেখা যাবে যে তার রিভার্সেবল হওয়ার ক্ষমতাটা অনেকটাই হয়তো কমে যাবে। যদি আপনি রেগুলার বেসে একটা চোখের পরীক্ষা করান, যেটা আর্লি যদি কখনো ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি ডিটেকশন হয়, তার যদি ট্রিটমেন্ট দরকার সেরকম ট্রিটমেন্ট দেওয়া হয়, তাতে আপনি আর ভিশনটা বা আপনার চলাফেরা করার ভিশন বা আপনার কাজ করার ভিশন, ডেইলি অ্যাক্টিভিটিস করার ভিশনটা আপনার ক্ষেত্রে সাস্টেইন করে যাবে।
0: ঠিকই। এর পাশাপাশি যে বিষয়টা এখন বিশ্বজনীন সমস্যা হতে দাঁড়িয়েছে, যে এখনকার দিনে এই যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করার ফলে শুধু শহর নয়, গ্রাম বাংলায় একটা বিরাট প্রভাব পড়ছে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখছি মোবাইল ফোন ল্যাপটপ ব্যবহারের প্রবণতা বেড়েছে, শুধু তাদের ভালো লাগার জন্য নয়, তাদের প্রয়োজনেও বিষয়টা বেড়েছে। আমরা দেখেছি কোভিড পরবর্তীকালে বাড়ি বসে কাজ বা অনলাইনে পড়াশোনার যে ব্যাপারগুলো বৃদ্ধি হয়েছে, এই যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় পড়াশোনার যে প্রবণতা বেড়েছে, তো এক্ষেত্রেও তো একটা দীর্ঘ সময় এই যে ডিজিটাল স্ক্রিনের সামনে বসে থাকতে থাকতে আমাদের চোখগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
1: একদমই।
0: এক্ষেত্রে কি করা উচিত, কিভাবে এটা, দেখুন এটার থেকে তো আমরা বেরোতে পারবো না, একেবারেই বেরোনোটা সম্ভব বোধ হয় নয়।
1: একদমই তাই।
0: তাহলে কি করা উচিত, কিভাবে আমরা প্রিভেন্ট করব বিষয়টাকে?
1: এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট রিলেভেন্ট আমি মনে করি, ইরেসপেক্টিভ অফ দা গ্রাম শহর। কেন? এখনো ডিজিটাল গ্যাজেটস আমাদের জীবনে একটা বলবো আমি বলবো একদম অঙ্গাঙ্গী ভাবে জড়িত, কারণ আমাদের যেমন ঘড়ি পরে সেরকম ভাবে ধরুন মোবাইল গ্যাজেটস আমাদের একটা পার্ট অফ দ্য লাইফ হয়ে গেছে। এবার সেক্ষেত্রে দেখা যায় যে আগে যেমন আমাদের ক্ষেত্রে যারা মনে করতাম যারা সফটওয়্যারে কাজ করছে ইঞ্জিনিয়ার, বা তারাই শুধুমাত্র গ্যাজেটস মোবাইল ইউজ করে বা ডিজিটাল গ্যাজেট কাজ করে, এখন আমাদের ক্ষেত্রে ইভেন ডাক্তারদের ক্ষেত্রেও মেডিকেল রেকর্ড আমরা ইলেকট্রনিক্স ফাইল করে দেওয়া আছে, কৃষি কাজের কথা ভাবি আমরা, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্ত ডকুমেন্টেশন এখন সবকিছু সেন্ট্রালাইজ করার জন্য সেগুলো ধরো তাদের মোবাইল বা গ্যাজেটস ইউজ করতেই হচ্ছে। এবার এক্ষেত্রে তো আপনি এটাকে অ্যাভয়েড করতে পারবেন না, কিন্তু এটার ম্যাক্সিমাম আমি ইউটিলাইজ করবো, কিন্তু উইথ মিনিমাম এর সাইড এফেক্ট নেই, সেটা আমাদের পক্ষে জানা খুব দরকার। সেটা যেটা হয় যে বেসিক্যালি যখন আমরা কম্পিউটার বা গ্যাজেট ইউজ করি,

0: যে আপনি কুড়ি কুড়ি কুড়ি ব্যবহার করবেন,
1: একদমই তাই, 20-20
0: আপনি বোধহয় এটাই বলতে চাইছেন,
1: একদমই তাই। তো বেসিক্যালি এটাকে যেটা করা হয় তাতে বেসিক্যালি যে বলা হয় যে এভরি 20 মিনিট বাদে 20 মিনিট ইন্টারভ্যালে 20 ফুট দূরে রাখান, আর 20 সেকেন্ডস এর জন্য বেসিক্যালি চোখটাকে খোলা বন্ধ করুন। এটাতে যেটা হয়, আমরা এখন কাছের কাজ কম্পিউটার সিস্টেমে গ্যাজেট ইউজ করছি, তো আমরা ব্লিঙ্ক করতে ভুলে যাচ্ছি, আমরা ওই কাছের একদম তাকে ছোট ছোট মাসেল ফ্যাটিক হয়ে যাচ্ছে। যখনই আমরা দূরে 20 ফুট দূরে বা মোটামুটি দেখা তাকাবো, অটোমেটিক্যালি চোখের ছোট মাসেল গুলো রিল্যাক্স হবে তখন, অ্যান্ড যেটা চোখের মধ্যে ভলেন্টারি আমরা চোখটা খোলা বন্ধ করতে বলা হয়। এতে দেখা যায় দিনের শেষে মাসেল আমরা যে ডিসকমফোর্ট বা কম্পিউটার ভিশন রিলেটেড সিনড্রম, মাথা ব্যথা করছে, তারা দেখাতে পারছি না আলোর দিকে, সেগুলো থেকে রিলিফ পাওয়া যাবে। এবার এত 20-20টা সবসময় হয়তো আমাদের মাথায় রাখা সম্ভব হয় না। আমরা যেটা বলি যে বেসিক্যালি আপনি যদি সবকিছু ভুলে যান, অ্যাটলিস্ট আধ ঘন্টা বাদে বাদে চোখটা একটু পিটপিট করুন, চোখটা বন্ধ করুন, খুলুন, দূরের দিকে তাকান, আপনি যেখানে বসে কাজ করছেন ওখানে যদি কোনো ফটো বা কোনো ঘড়ি থাকে তার, বা ইভেন আপনার দূরে যে কোনো অফিসে বসে আপনি কাজ করছেন, আপনার একদম এক্সট্রিম দূরে যে কলিগ আছে একবার তার দিকে তাকে একটু মানে জাস্ট একটু তাকে একটু হায় হ্যালো করলেন, অভিবাদন করলেন, তাতে হয় কি আপনারও কাজের মাঝখানে মনোটোনাস ভাবটা গেল, চোখেরও একটা ব্যায়াম হয়ে গেল। তাতে আমি যদি 6 ঘন্টা জায়গায় 8 ঘন্টা আপনি কম্পিউটার ইউজ করেন, দেখবেন দিনের শেষে কিন্তু আপনার মাথা ব্যথা বা এই ডিসকমফোর্টটা হচ্ছে না, অ্যাজ এ হোল আপনার মানে আপনার যে কাজের ওয়ার্ক যে এবিলিটিটা এটা অনেক বেড়ে গেল, আর কোয়ালিটি অফ দ্য ওয়ার্কটা অনেক বেড়ে গেল উইদাউট এনি ড্রব্যাক্স।
0: এক্ষেত্রে কি এটা বলা যেতে পারে যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের এই মানুষের সৃষ্টি করেছেন সেভাবে যদি আমরা দেখি, আর চোখ হচ্ছে তার অমূল্য দান,
1: একদমই
0: চোখ দিয়েই আমরা এই বিশ্বকে দেখতে পাই, তাই চোখকে নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ না রেখে মাঝে মধ্যে একটু এদিক ওদিক চোখটা বুলিয়ে নেওয়াটাই প্রয়োজনীয়তা আছে,
1: একদমই তাই,
0: এটা আপনার কথা দিয়ে
1: একদমই তাই
0: স্পষ্ট তো হচ্ছে আর কি,
1: একদমই।
0: আচ্ছা এবারে আসবো স্যার আরেকটা প্রশ্ন, খুব যেটা মনে আসে যে অনেকেই বলেন, বিভিন্ন মানুষজন বলেন যে এটা খেলে চোখ ভালো থাকে, ওটা খেলে চোখ ভালো থাকে না, কি খাবো আর কি খাবো না, এরকম কি কিছু বিধিনিষেধ আছে? যেমন ধরুন অনেকে বলেন যে গাজর খেলে খুব ভালো থাকে চোখ, তো এই ধরনের কোনো কিছু যদি ব্যাপার থাকে একটু আমাদের শ্রোতা বন্ধুদের।
1: এটা অবশ্যই কিছু তো কারণ আছে, আমি বেসিক্যালি আমার গ্রামের কৃষক ভাই বন্ধু বা যারা আছেন তাদের জন্য বলবো, আমরা শহরের লাইফে হয়তো আমরা বিভিন্নভাবে অ্যাভেলেবিলিটি বা সবকিছু থাকে, প্রত্যেকটি খাওয়ারের অভ্যেসে এমন কিছু রাখা হচ্ছে যেগুলোর মধ্যে হাই ভিটামিন, স্পেসিফিকলি বাচ্চাদের জন্য যেগুলোতে ভিটামিন এ খুব সহজে মানে যথেষ্ট পরিমাণে থাকবে কিন্তু সহজলভ্য হবে, এবং সেটা আমাদের আমি আমার অ্যাভারেজ প্রাইসের মধ্যে বা আমার আমি পেতে পারি, সেক্ষেত্রে গাজর অবশ্যই একটা ভিটামিন কন্টেন্ট নেই। এর সাথে সিম্পলি ধরুন আপনি একটু মানে ঘি রাখতে পারেন বা ছোট মাছ রাখতে পারেন বা যেগুলো ধরুন আমাদের পালং শাক রাখতে পারেন, মটরশুঁটি রাখতে পারেন, যেগুলো ভিটামিন নেই স্পেসিফিক্যালি, যেখানে আমার গ্রাম বাংলায় আমার মনে হচ্ছে আমার রিসোর্সেস কম, সেক্ষেত্রে আমার এগুলো কিন্তু বাচ্চাদের অবশ্যই প্রয়োজনীয় জিনিস, সেগুলো সহজে পাওয়া যায়। এই ব্যাপারগুলো আমাদের প্রত্যেকটা বাচ্চার যখন ধরো ডেভেলপমেন্ট হচ্ছে এই খাদ্যাভ্যাস এগুলো রাখা উচিত অবশ্যই।
0: আমি ডাক্তারবাবুর কাছে একদম ছোট করে জানতে চাইবো, সকলের জন্য, সমাজের সর্বস্তরের মানুষের জন্য, শুধু কৃষক নয়, যারা শহরে আছেন, যারা গ্রামে আছেন, প্রত্যেকটা মানুষের জন্য চোখকে সুস্থ রাখতে তাদের 1-2-3-4 করে যদি বলেন তাহলে কি কি করণীয়?
1: গাড়ির যেমন সার্ভিসিং দরকার একটা নির্দিষ্ট সময়ের পর, চোখের ওরকম একটা রেগুলারলি একটা চেক আপ বা ফলো আপ দরকার, অ্যাটলিস্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে বছরে একবার করে আই চেক আপ দরকার, অ্যানুয়ালি স্বাস্থ্য পরীক্ষার মতন চোখেরও, তাতে চোখের পাওয়ার আছে কিনা সেটা বোঝা, এবং জেনারেলি পেশেন্টের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে কোনো আপনার ধরুন সিস্টেমিক অসুখ মানে সুগার প্রেশারের জন্য তার কোনো এফেক্ট বা চোখের মধ্যে আছে কিনা সেটা বোঝার জন্য অ্যানুয়ালি রেটিনা পরীক্ষা খুব দরকার। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে রিফ্রাকটিভ এরো বা চশমার দরকার থাকে, সেটা হয়তো বাবা মা বুঝতে পারছেন না, বা বাচ্চাও হয়তো অনেক সময় বুঝতে পারে না আমি দেখতে পাচ্ছি না ব্ল্যাকবোর্ড বা কিছু, কিন্তু তার পারফরমেন্স খারাপ হচ্ছে সেটা তো না দেখার জন্য, সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও একদিন ওনাদের ক্ষেত্রে অ্যানুয়ালি না হলেও অ্যাটলিস্ট 6 মান্থ চেষ্টা করুন, না হলে অ্যানুয়ালি একবার করে পাওয়ার পরীক্ষা করেন। সেকেন্ডলি দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে যে আদার্স কিছু অসুখ থাকে যেগুলো ধরুন বাচ্চাদেরকে নাল হচ্ছে ব্যথা হচ্ছে, সেগুলো সেলফ মেডিকেশন না করে নিয়ার বাই স্বাস্থ্যকেন্দ্রে দেখান, এবং কৃষক বন্ধু ভাইদের জন্য বলার যে আপনার চোখে যদি আঘাত লাগে সেক্ষেত্রে সেলফ ট্রিটমেন্ট নিজে কিছু করতে যাবেন না, বা নিয়ার বাই ফার্মেসি থেকে ওষুধ কিনে লাগাবার টেন্ডেন্সি বাড়িতে পুরনো আর কোনো ওষুধ কারো চোখের ওষুধ তার ওষুধ না লাগিয়ে বেস্ট হবে আপনি নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে যান, বা ওখানে যে আপনার ক্ষেত্রে ডাক্তারবাবু ফেসিলিটিস আছে, স্বাস্থ্যকেন্দ্রের ফেসিলিটিস আছে, ডাক্তারবাবু আছে, তাকে দেখিয়ে তার ট্রিটমেন্ট করান, আর তারপর যদি উনি যদি মনে করেন যে আপনাকে আরো কোনো হায়ার ফেসিলিটিস দরকার উনি রেফার করে দেবেন।
0: ঠিক ঠিক। তাহলে যে চোখে ধরা পড়ে ভোরের প্রথম আলো, যে চোখে ফুটে ওঠে সোনালী ফসলের স্বপ্ন, সেই চোখকে অবহেলা নয়, ভালোবাসা আর যত্ন দিন। একটা ছোট্ট অবহেলা কখনো কখনো কেড়ে নিতে পারে আপনার দৃষ্টির আলো, অথচ সামান্য সচেতনতা

0: নিয়মিত পরীক্ষা এবং সঠিক সুরক্ষাই পারে চোখকে সুস্থ রাখতে। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, নিজের চোখের যত্ন নেব, অন্যকেও সচেতন করব, আর আমরা সবাই মিলে একসুরে বলবো, চোখের আলো জীবনের সাথী, রাখি তাকে সযতনে, সুস্থ দৃষ্টি গড়ুক আগামী আলোর পথের আহ্বানে। আজ এই পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পার্থসারথি রাউত, আর আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জন সরকার। ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের সঙ্গে আপনার মূল্যবান মতামত ভাগ করে নেওয়ার জন্য।
1: নমস্কার সকলকে, আমার বিনম্র প্রণাম, খুব ভালো থাকবেন।
0: কথা হবে আপনাদের সঙ্গে আবারও, আর ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
1: নমস্কার।

0: ক্ষেত খামারের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ড্রাগের নেশা সর্বনাশা, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক তপব্রত গুহ রায়।
2: প্রতিবছর 26 জুন সারা বিশ্বের মানুষ মাদকদ্রব্য মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে একসাথে জড়ো হন, আমরা সকলেই জানি। আজকের এই দিনটি শুধু মুখে বড় বড় প্রতিজ্ঞা করা বা নামমাত্র সচেতনতা দেখানোর দিন নয়, আজ আমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখার দিন, আসল পরিস্থিতিটা বোঝবার দিন, আমাদের সমাজকে বাঁচানোর প্রতিজ্ঞা নেওয়ার দিন। আজ যখন আমরা ভারতের দিকে তাকাই, আমরা এমন একটি দেশ দেখতে পাই যার সামনে এগিয়ে যাওয়ার এক বিশাল ক্ষমতা রয়েছে। আর আমাদের যুব সমাজই আজ নতুন প্রযুক্তি আনছে, দেশের অর্থনীতি বদলাচ্ছে আর সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা। কিন্তু যখনই আমরা একটি উন্নত ভারতের স্বপ্ন দেখছি, তখনই একটা কালো ছায়া আমাদের এই তরুণ শক্তিকে ভেতর থেকে শেষ করে দিতে চাইছে কখনো কখনো, সেটি হল মাদকের নেশা। তাই আজ আসুন এর পেছনের আসল কষ্টটা, এই বিপদের ধরন এবং এর সমাধানের উপায় নিয়ে কথা বলি। আমরা সকলেই জানি এখন আর শুধু গাঁজা বা আফিমের মতো প্রাকৃতিক জিনিসের মধ্যে এই নেশা আটকে নেই। আজকের দিনে আসল বিপদ হল ল্যাবরেটরিতে তৈরি বিভিন্ন কৃত্রিম কেমিক্যাল ও সিনথেটিক ড্রাগস। মাদকের নেশা কোনো ধনী দরিদ্রের ভেদ চেনে না, পড়াশুনো করা ছেলেমেয়ের তফাত করে না, এটি সবার জীবনেই সমানভাবে ধ্বংস এনে দেয়। দুনিয়া যত আধুনিক হচ্ছে, মাদক পাচারের কায়দাও তত আধুনিক হচ্ছে। নতুন যুদ্ধক্ষেত্রটি এখন তাই ডিজিটাল, যা আমাদের সন্তানদের হাতের স্মার্টফোনের ভেতরেই লুকিয়ে আছে। ডার্ক ওয়েব, ইন্টারনেটের গোপন বাজার এবং বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে আজ খুব সহজেই মাদক কেনাবেচা হচ্ছে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে আর সাধারণ কুরিয়ারের প্যাকেট করে মাদক সরাসরি চলে আসছে বাড়ির দরজায়। এর পাশাপাশি আরেকটি বড় সমস্যা হল সাধারণ ব্যথানাশক ওষুধ, ঘুমের ওষুধ আর কাশির সিরাপ। এগুলো আজ অবৈধভাবে নেশার জন্য বিক্রি হচ্ছে। এগুলো সস্তা এবং সহজে পাওয়া যায় বলে অনেকে মনে করেন এগুলো নিরাপদ, কারণ এগুলো তো ওষুধের দোকান থেকেই আসছে। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। সবচেয়ে দুঃখের বিষয় হল খুব কম সময়ই বাচ্চারা এই নেশার জগতে পা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 11 বা 12 বছরের শিশুরাও বিভিন্ন রকম কড়া আঠা বা সিনথেটিক ট্যাবলেটের নেশা শুরু করছে বিভিন্ন জায়গায়। যদি আমরা সত্যি এই সমস্যার সমাধান করতে চাই, তবে আমাদের জনস্বাস্থ্য এবং চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিতে হবে। আমাদের বুঝতে হবে যে মাদকের নেশা কোনো চরিত্রের দোষ বা নৈতিক অবক্ষয় নয়, এটি আসলে মস্তিষ্কের ক্রনিক একটি অসুখ এবং যার চিকিৎসা অবশ্যই সম্ভব। এর জন্য আমাদের সঠিক উপায়ে সচেতনতার কথা ভাবতে হবে। স্কুল কলেজে ছাত্রছাত্রীদের শুধু ভয় দেখানো বা শাস্তি দেওয়ার কথা বলে লাভ নেই, তার চেয়ে বরং তাদের শেখাতে হবে কিভাবে মানসিক চাপ সামলাতে হয়, কিভাবে সহপাঠী বা পাড়ার সঙ্গীদের ভুল চাপের মুখে দাঁড়িয়েও না বলতে হয়। সমাজ যখন একজন নেশাগ্রস্ত মানুষকে ঘৃণা করে, তখন সে আরও একলা হয়ে পড়ে। এই ঘৃণা বন্ধ করলেই সুস্থ হওয়ার পথ খুলতে পারে। সুগার বা প্রেশার হলে মানুষ যেভাবে ডাক্তারের কাছে যায়, ঠিক ততটাই সহজভাবে যেন তারা মানসিক কাউন্সেলিং বা চিকিৎসা কেন্দ্রে আসতে পারে, সেই পরিবেশ আমাদেরই তৈরি করতে হবে। আমাদের একেবারে তৃণমূল স্তরের ডাক্তার বা নার্সদের এই বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে নিয়মিতভাবে। আমাদের আশাকর্মীরা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের চোখ আর কান। আপনাদের একটু সহানুভূতি একটা পরিবারকে কিন্তু ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। আমাদের শিক্ষক শিক্ষিকাদের বলি, আপনারা প্রতিদিন আমাদের দেশের ভবিষ্যতের সাথে সময় কাটান। কোনো ছাত্র বা ছাত্রীর পড়াশোনায় হঠাৎ অবনতি হলে, ক্লাসে খুব বেশি অনুপস্থিত থাকলে বা সে নিজেকে সবার থেকে গুটিয়ে নিলে একটু নজর দিন আপনারা। আর সব বাবা মায়েদের বলছি, বাড়ির পরিবেশ

0: ফোন করুন যেখানে সন্তানরা মন খুলে কথা বলতে পারে। এবার আসি আমাদের কেন্দ্রস্তরে বা রাজ্যের বিভিন্ন প্রচার অভিযান এবং পরিকল্পনার কথায়। প্রথমেই বলব মাদক চাহিদা হ্রাসের জাতীয় কর্মপরিকল্পনা। এটি কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের তৈরি করা একটি বড় প্রকল্প। এর কাজ হল সচেতনতামূলক প্রচারের জন্য টাকা দেওয়া, পুনর্বাসন কেন্দ্র চালানো স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে আর্থিক সাহায্য করা, সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের কাজ শেখানো এবং বেশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষভাবে নজর দেওয়া। এবার বলি নেশামুক্ত ভারত অভিযানের কথা। 2020 সালের 15 আগস্ট শুরু হওয়া এই অভিযানটি হল মাদকের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় গণ আন্দোলন এবং এ হল সাধারণ মানুষকে সাথে নিয়ে চলা প্রচার। এর মধ্যে যুব ক্লাব বা মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী, NCC এর মতো সংস্থাগুলোকে সাথে নিয়ে পাড়ায় পাড়ায় মানুষের কাছে পৌঁছানো যায়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে মাদকমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা এই নেশামুক্ত ভারত অভিযানের একটি অন্যতম অঙ্গ। এছাড়া মাদকাসক্তদের জন্য সমন্বিত পুনর্বাসন কেন্দ্র, এই কেন্দ্রগুলো মূলত সরকারের আর্থিক সাহায্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বা NGO দ্বারা পরিচালিত। এখানে রোগীকে কেন্দ্রে ভর্তি রেখে শরীর থেকে মাদকের বিষমুক্তকরণ বা ডিটক্সিফিকেশন, মানসিক কাউন্সেলিং, মোটিভেশন থেরাপি এবং পরিবারের লোকেদের বোঝানো এবং সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেও তাদের খোঁজখবর নেওয়া, এই কাজগুলো চলতে থাকে। এছাড়াও আমরা বলতে পারি অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি বা আসক্তি চিকিৎসা কেন্দ্রের কথা এবং সমবয়সী বন্ধুদের মাধ্যমে সচেতনতা ও আউটরিচ ড্রপ ইন সেন্টারের কথা। আর অবশ্যই বলবো জাতীয় মাদক বিরোধী হেল্পলাইনের কথা। এটি একটি 24 ঘন্টা চালু থাকা সম্পূর্ণ নিখরচায় ফোন করার ব্যবস্থা এবং মানস পোর্টাল, একটি ওয়েবসাইট বা অ্যাপ, এর মাধ্যমে যে কোনো নাগরিক নিজের নাম গোপন রেখে মাদক পাচারের খবর পুলিশকে জানাতে পারবেন, সাহায্যের খোঁজ করতে পারবেন এবং মাদক বিরোধী সচেতনতার বই বা লেখাও পড়তে পারবেন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন ড্রাগের নেশা সর্বনাশা, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক তপব্রত গুহরায়।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আজ আকাশবাণী মৈত্রীতে যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর। আজ দ্বিতীয় অধিবেশনে ভারতীয় সময় সন্ধ্যে 7টায় বেতার নাটক বর্ণচূড়া, 7:45 হাউসফুল। ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী এবং অভিনেত্রী মালবিকা সেনের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ইনা বাগচি, শুনবেন অনুষ্ঠানের প্রথম পর্ব। 8:15 মহিলাদের আসর রোজ নামচা, আন্তর্জাতিক মাদক সেবন এবং পাচার বিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা সরকার। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। রাত 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসর রবীন্দ্রসঙ্গীত পরিচালনায় প্রমিতা মল্লিক। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তবলায় 3 তাল পরিবেশন করবেন পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, হারমোনিয়াম সহযোগিতা করবেন হিরণময় মিত্র। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়, রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীতে আজ সারা সন্ধেবেলা থেকে রাত পর্যন্ত যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি।

0: চরিতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 505 মিটারে মিডিয়াম ওয়েভে এবং 594 কিলোহার্টজে। এখন বাংলা নাটক।
0: আজকের নাটক বর্ণচোরা। রচনা স্বপ্না গুহ, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। নাটক বর্ণচোরা।
2: হ্যালো, হ্যাঁ হ্যাঁ জামাই বাবু, আমি বলছি, আমি রীতা। এই তো মিনিট দশেক হলো এসেছি। দিদির সঙ্গে কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ, রঘুনাথ ওষুধ দিয়ে গেছে, একটু টোস্ট খেয়ে এক্ষুনি খাবে ওষুধটা। না তো, আচ্ছা এক মিনিট। হ্যাঁ রথি, আয় রথি। এই বাবু অফিসে বেরিয়ে যাবার পর ওর জন্য কোনো ফোন এসেছিল?
3: না মাসি, বাবু কোনো ফোন তো আসেনি।
2: জামাই বাবু শুনেছেন তো উত্তরটা?
4: ঠিক আছে,
5: টোস্ট না মালতে, টোস্টটা নিয়ে যাও।
2: এই দিদি, এই এরকম করবে না একদম। দাও তো, দাও মালতি, দাও প্লেটটা আমার হাতে দাও। আহা, উঠে বসো শিগগির, ওঠো।
5: তুই না দিল্লিতে থেকে থেকে যেন একটা জাট মেজাজ বানিয়েছিস, এত ধমকাচ্ছিস কেন?
2: এই তো লক্ষ্মী মে, নাও নাও এবার খেয়ে নাও, নইলে কিন্তু আরো ধমকাবো।
5: আমার আর বাঁচতে ইচ্ছে করে না রে রীতা,
2: বিষম লাগবে। চুপ করো তো, চুপ করো, চুপ করো, আগে খেয়ে নাও, ওষুধ খাও, তারপরে সব কথা শুনবো। আমি তো সারাদিন আছি একেবারে ঝাড়া হাত পা।
5: কখনো ভাবে বলবি না বুঝেছিস, চাঁদের টুকরো মেয়ে তোর।
2: তা সেই চাঁদকে তো এই তিনটে আকাশে ঘুরিয়ে ফিরিয়ে জমা রেখে আমার একটু উড়ে বেড়াবার মতলব ছিল, মানে আজ ওর দিদার কাছে, কাল হয়তো রইল ঠাকমার কাছে, পরশুর মাসিমণির কাছে। তা না, আমরা আসতে না আসতেই মাসিমণি কিনা সজ্জে নিল।
5: দে ওষুধটা দে, পরশুই ওকে আমার কাছে রেখে তোরা মিয়া বিবি ঘুরতে যেতে পারবি, দেখিস।
2: এই তো, দ্যাট ইজ দ্য স্পিরিট।
5: তুই এলি তাই হাসি মজায় শরীরটা যেন একটু চাঙ্গা লাগে।
2: এই এই এই জন্যই তোমার বকা। আচ্ছা হাসি গল্পে যদি শরীর চাঙ্গা হয় তাহলে তাহলে অসুখটা তো মেইনলি মনের, সেটাকে কেন তুমি নিজে কাটিয়ে উঠবে না দিদি?
5: রীতা, কাটিয়ে উঠে অনেকগুলো বছর পেরিয়েছি রে। আচ্ছা কোন দিন তো দিদিকে তুই হাসি খুশি দেখিস নি বলতো? কিন্তু আজ আর পারি না রে, হয়তো বয়সের জন্যই হারিয়ে গেছে সে কাটিয়ে ওঠার শক্তিটা, কিংবা হয়তো একটা স্বাভাবিক ডাইভার্সন আসতে পারত, ছেলে পুলে হলে তাদের নিয়ে ব্যতিব্যস্ত থাকতাম, ভুলে থাকতাম। ওই মানুষ।

0: মানুষটার উদাসীনতা আর অবহেলা তখন হয়তো আমার কাছে এত বড় বেদনার পাহাড় হয়ে উঠত না।
1: অবহেলা? আচ্ছা, তুমি তুমি সত্যি পাও জামাই বাবুর কাছে অবহেলা? এই যে অফিসে পৌঁছানোর ঘন্টা খানেকের মধ্যে ফোন করে তোমার খবর নিলেন, ড্রাইভার ওষুধটা দিয়ে গেল কিনা চেক করলেন, এটা কি অবহেলার লক্ষণ?
0: তুই কি ভাবলি, অফিস পৌঁছানো মাত্র রোগক্লিষ্ট প্রিয়তমাকে মনে পড়ে গেল তার? ওই যে কারো ফোন এসেছিল কিনা, ওটি ছিল কর্মবীর পার্থ চৌধুরীর মুখ্য প্রশ্ন, বুঝলি রীতা? আমার কুশল প্রশ্নটা গৌণ। তবে হ্যাঁ, খবর সে একবার নিতই বেলার দিকে, ঠিক সে অর্থে অবহেলা সে করে তা আমি বলছি না, দেখাশোনা, স্বামীর দায়িত্ব পালন, এসব দিক ঠিকই আছে। এই ফোনটা একটু ধর না রে।
1: হ্যাঁ দেখছি। হ্যালো
2: হ্যালো শ্রুতি।
1: হ্যাঁ পুতুল।
2: আচ্ছা তোমার না ফোন করার কথা ছিল, কেমন আছে, কেমন দিদি?
1: ওহো সরি পুতুল, সরি, একদম ভুলে গেছি রে। দিদি ভালো আছে, আসলে গল্প করছিলাম তো তাই। এই শোন, মাকে বলিস চিন্তার কিচ্ছু নেই, ডাক্তার বলেছে খুব অ্যাসিডিটি হয়েছিল, তাতে প্রেশারটা একটু বেড়েছে, জাগে, ওষুধ পড়েছে, সব ঠিক হয়ে যাবে।
2: ঠিক আছে রাখছি তাহলে।
1: এই পুতুল পুতুল, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই এই পুচকুন কেমন আছে রে, কান্নাকাটি করছে না তো?
2: কান্নাকাটি? কেন বলতো, তুই তো আবার ওর মা।
1: খুব ভাজলো না, দিয়ে যাবো খুন তোকে মা করে।
2: তবে হ্যাঁ, যা কথা তুমি মুখ ফুটে জিজ্ঞেস করতে পারলে না, তিনি প্রায় কান্নাকাটির পথে পৌঁছে গেছেন।
1: মারবো একদম।
2: অন কল বলছি সত্যি, বিশেষ কর নিহাত কাঁদলে সবাই আওয়াজ দেবে, তাই ঘুমিয়েই এই বেলাটা কাটিয়ে দেওয়ার স্থির করেছেন। আচ্ছা শোন, তুই আসবি তো খাওয়ার আগে?
1: না রে, আমি তো সে বিকেলে আসবো। বকিস না তো, আমি রাখছি। হ্যাঁ কি দিদি, তুমি ঘুমোনি?
0: না জানিস রীতা, ঘুমোলে না ভারী সুন্দর স্বপ্ন দেখি এখনো।
1: দাঁড়াও দাঁড়াও, আমি তোমার মাথা একটু হাত বুলিয়ে দিই, দেখো ঠিক ঘুম এসে যাবে।
0: না থাক, আমার কথা বলে আর তোকে বোর করবো না।
1: এরকম করে বলে না দিদি, আমি আমি তো তোমার কথাই শুনতে চাই আজ, কিন্তু তোমার ফোন পেয়ে তোমার গলা শুনে আমি চমকে গেছি। তোমার এই অবস্থা দেখে আমি রীতিমতো ডিস্টার্ব বোধ করছি দিদি।
0: না রে শোনা বোন আমার, আমার দুঃখ নিয়ে তুই কষ্ট পাস না। এই যে সঞ্জয়কে দেখি, আমার যে কি ভালো লাগে তোকে কি বলবো, মনে হয় তুই যেন ওর দুনিয়া। না না তুই ব্লাশ করিস না, এটা লজ্জা নয় রে।
1: আমি ব্লাশ ব্লাশ কিচ্ছু করিনি দিদি, ওটা তোমার ইমাজিনেশন। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি যে বিয়ের প্রায় চার বছর বাদেও সঞ্জয় যেরকম মানে মানে আমায় প্রায় চোখে হারা গোছের হাবভাব, অনেকের এরকমটা থাকে না, অনেকের কথা কি, আমারই বোধ হয় তেমনটা নেই। কিন্তু দিদি, সব মানুষের নেচার তো এক হয় না, জামাইবাবু একটু রাসভারী, ইন্ট্রোভার্ট টাইপের, বরাবরই, কিন্তু কিন্তু তা বলে ওর ভালোবাসা ফুরিয়ে গেছে, না না আমি বলবো এটা অনেকটাই তোমার মন গড়া ব্যাপার। এই যে কাল কালকে যে শাড়িটা তুমি পরে এসেছিলে, আমি প্রশংসা করায় নিজেই গদগদ হয়ে বললে ওটা এবছরের বিয়ের তারিখের শাড়ি।
0: হ্যাঁ তাই কি,
1: আমার কথা হলো কোনোখানে কোনো উদাসীন স্বামী বিয়ের তারিখ মনে করে রেখে 12 বছরের পুরনো স্ত্রীর জন্য অমন চমৎকার একটা শাড়ি কিনে আনে? খোঁজ নিয়ে দেখো না তোমার বন্ধু বান্ধবীদের কাছে,
0: ওটার কাহিনী শুনবি? একদিন অফিস থেকে ফিরে স্নান করতে গেছে,
1: শুনছো রঘুনাথ গাড়ি তুলে দিয়ে চলে যাবে তো?
3: তোমার কোনো কাজ না থাকলে যেতে বলো, ও গাড়ি থেকে কাগজপত্র গুলো নামিয়েছে।
1: হ্যাঁ।

0: রথি রঘুনাথকে যেতে বলে দে রে। এই শোনো, এই কাগজপত্র সঙ্গে এই শাড়িটা কিসের গো?
1: শাড়ি? ও ওটা তোমার জন্য। অফিসের এক মহিলা কিছু শাড়ি এনেছে উড়িষ্যা থেকে, দেখে দেখে। শাড়িটা তো ভালোই দেখতে, কি বল?
0: হ্যাঁ ভালো বইকে, কিন্তু তুমি কি না দেখে কিনে এনেছো নাকি?
1: তবে কি অফিসের মধ্যে শাড়ি বাঁচতে বসবো নাকি? আর বাঁচার কি আছে, তুমি যা পরবে তাই মানাবে।
0: উদাসীন স্বামীদের এটা খুব কমন স্তোকদান। এই হলো ওই শাড়ি কেনার ইতিহাস। তিন দিন বাদে যে তেসরা শ্রাবণ, সেসব তার মাথাতে।
2: বেশ তো, আরে বাবা, শাড়িটা তো এনেছেন তোমারই জন্য। তুমি বিবেচনার কাজ করেছো ওটাকে তেসরা শ্রাবণের উপহার হিসেবে নিয়ে।
0: কিন্তু রীতা, আমি যে অনেক বেশি খুশি হতাম ও যদি শুধু একটা ফুল নিয়ে তেসরা শ্রাবণ, হ্যাঁ, সেই বিশেষ দিনটাতে আমার কাছে আসত। সেই দিনগুলো স্মৃতি নিয়ে একটু নাড়াচাড়া করত। কিন্তু কিন্তু সেই দিনটাতে যথারীতি খেয়ে দেয়ে টিফিন নিয়ে তিনি রওনা দিলেন অফিসে। আমিও কিছু বললাম না। দুপুরে স্নান খাওয়া সেরে নিয়ে, জানিস তো, নিজেই নিজের বিনোদনের ব্যবস্থা করলাম।
2: কিরকম কিরকম?
0: কিছুই না, মানে ওই টেপ চালিয়ে, ওই টেপ চালিয়ে জাস্ট তোর জামাইবাবুর অনেকদিন আগের কিছু আবৃত্তি শুনছিলাম আর কি। তা সে সময় জানিস হঠাৎ দরজায় বেল। কি তুমি?
1: রঘুনাথ, এই ঘরে, ওই ঘরে, এই ঘরে, হ্যাঁ এই ঘরে নিয়ে যাও। ওই যে সামনে টেবিল, ওইখানে রাখো। হ্যাঁ,
0: এতগুলো ফাইল নিয়ে হঠাৎ বাড়িতে?
1: ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এবার তুমি যাও রঘুনাথ, যাও, খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করো। উফ বাপরে, এত আর্জেন্ট কাজ, আর অফিসে যেন আজই যত লোকের আমার সঙ্গে দেখা করার।
0: তুমি তুমি কিছু খাবে?
1: না, খাওয়াটা সেরেছি, আর তারপরেই তো লোকে লোকে একেবারে। তুমি যদি প্লিজ এক কাপ কফি দিতে বলো।
2: ঠিক আছে, বুঝলাম বুঝলাম যে অত কাজের চাপে মানুষটার মাথা থেকে বেরিয়ে গেছে তারিখটার বৈশিষ্ট্য। তাহলে তুমি, আমি ভাবতেও পারি না দিদি যে বিয়ের 12 বছর বাদে, আরে 12 কেন, বিয়ের আগের রোমান্সের বছরটাকে গুনলে তো 13 বছরের পুরনো সম্পর্কটা তোমাদের। বাবা যায়, আমার তো না বাবা না, এই 4 বছর পরেও অত কাব্যস হইবে না যে দুপুরবেলার ঘুমটি বাদ দিয়ে স্বামীর আবৃত্তির ক্যাসেট শুনব।
3: বললি তুই দিদিকে? হ্যাঁ, এই চোদি চোদি, এরকম তুই আওয়াজ দিয়ে বললি? বেচারা দিদিটা একটু বোধ হয় খ্যাপা, কিন্তু একটু বাড়াবাড়ি রকমের রোম্যান্টিক। যাই বল।
2: দেখ পুতুল, রোম্যান্টিক হোক কি খ্যাপাই হোক, তার যে মানসিক গ্লানি, এই অভাব বোধ, তাকে যদি এতটা কাহিল করে ফেলে, অসুস্থ করে ফেলে, তো ওর পাশের মানুষটাকে সেটা বুঝতে হবে না?
3: ছোটদি, মানুষটা হাঁড়িমুখো হলে কি হবে? দিদির বেসিক নিডগুলোকে অবহেলা করেন এমন দোষ দেবার উপায় নেই। এমন কাব্যময় ভালোবাসা নিয়ে কি করে যে ওই কোমরামুখো মানুষটাকে বাঁচলো দিদি?
2: উনি বরাবরই বেশ একটু রাসভারী গোছের। তবে সত্যি বলতে কি, পুরুষ মানুষকে কিন্তু ওরকম হলেই বেশি মানায়। এই এই তোকে এসব কথা বলেছি দিদি যেন জানতে না পারে, বুঝলি? তাহলে তাহলে দিদি কিন্তু খুব লজ্জা পেয়ে যাবে, আমার উপর হয়তো চটেই যাবে, আমার কাছে কনফাইড করেছিল। আর তুই তো ওর কাছে এখনো সে ছোট্ট খুকিটি, কিন্তু কিন্তু আমার একটু শেয়ার করার দরকার ছিল, আর তোকে একটু সাবধান করার ছিল।
3: সাবধান কিসের জন্য রে?
2: আরে আজ সকালে দিদি এসে যখন বললো যে জামাইবাবু একটু কাজে আটকে গেছেন, অমনি তুই বলে উঠলি যে আজকে তো রবিবার। দিদির মুখখানা কি হলো দেখলি?
3: তুই ঠিকই বলেছিস ছোটদি, দিদির মুখটা যেন একটু ম্লান মতোই ছিল।

0: আর আমি ওই কথাটা বলাই,
1: তুই একটা কাজ করতে পারবি?
0: কি কাজ রে ছোটদি?
1: শোন শোন, আজ তো রোববার, তাহলে মা তো গীতা পাঠ শুনতে যাবেন সন্ধ্যেবেলা, তো জামাইবাবু এলে তুই তুই একটু দিদিকে নিয়ে কোথাও যেতে পারবি? ওই যে পুচকুনের একটা সামার ফ্রক কিনতে চাইছিল না, দিদিকে নিয়ে একটু যাস প্লিজ। হ্যাঁ আমি না, আমি জামাইবাবুর সঙ্গে ব্যাপারটা,
0: এইসব ছাই বসে তিনি কি মাথা মুন্ডু বুঝতে পারবেন? সমস্যাটাই তো,
2: তোমার সমস্যাটাই তো এখনো জানলাম না রীতা। দিদির শরীর যদি আজ ভালোই বুঝছ, তাহলে তোমার উদ্বেগটা কি নিয়ে?
1: না মানে মানে দিদির মনে যে একটা দুঃখ বোধ, মানে আপনার সম্বন্ধে তার।
2: তোমার দিদি আমার কাছ থেকে যতটা আর যে ধরনের মনোযোগ আশা করেন, তা দেওয়া আমার পক্ষে সর্বদা তো সম্ভব হয় না।
1: সেটা তো আমি বুঝতে পারছি জামাইবাবু, কিন্তু দিদির এই অভিমান, এই অভিমান যেভাবে ওর মনের উপর চেপে বসেছে।
2: জানি রীতা, ছেলে মেয়ে না থাকায় তোমার দিদির সমস্ত মনোযোগ বিস্তর সূক্ষ্ম সূক্ষ্ম কাব্যিক অনুভূতিতে জড়িয়ে আমার উপর উপচে পড়েছে, কিন্তু তার জন্যে আমাকে তুমি কি করতে বলো?
1: আমার কি মনে হয়, আমার মনে হয় যে একটু একটু বেশি আগ্রহ দেখানো বা মানুষটা সম্বন্ধে একান্তই অভ্যস্ত হয়ে না গিয়ে তার অস্তিত্ব সম্পর্কে আরেকটু সজাগ। আপনাকে হয়তো ঠিক বোঝাতে পারবো না, মানে দিদি না মানে ও তো ঠিক আমার মতো নয়, মানে আমি যেমন পাশের মানুষটাকে নিয়ে খুব বেশি মাথা ঘামাতে পারি না, দিদি ঠিক উল্টো। মানে
2: বলে যাও শুনছি।
1: হ্যাঁ হ্যাঁ, এই যেমন এই যেমন আজকের আজকের আজকের কথাটাই ধরুন না, আজকে আজ আপনার মিটিংয়ে দেরি হওয়ার চান্স ছিল বলে দিদির সারাটা দিন কেমন হয়েছিল, হাজারবার বলেছে দেখবি ঠিক ফোন করে বলবে আসতে পারবো না, শেষে আপনার হয়তো চোখে পড়েনি জামাইবাবু, আজ আপনি এত তাড়াতাড়ি এসে পড়ায় দিদি একেবারে দিদির চোখ মুখের চেহারাটাই পাল্টে গেল, যেন একটা আশ্চর্য সম্পদ হাতে পেল। আচ্ছা একে একে আপনি ছেলে মানুষই বলতে পারেন জামাইবাবু, কিন্তু এটাই এটাই আমার দিদি।
2: তোমার দিদির কষ্টে আজ তুমি যেরকম বিচলিত হয়ে পড়েছো রীতা, তাতে তোমায় কটা কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু তুমি যদি প্রমিস করো এসব কথা অন্য একটি প্রাণীও জানবে না, তবেই বলবো, নইলে নয়।
1: না না, আমি প্রমিস করছি, আমি আমি আমি কথা দিচ্ছি যে আমি কাউকে বলবো না।
2: একদম পাক্কা?
1: একদম একদম।
2: রীতা, একটা গল্প দিয়ে শুরু করি। আমাদের বিয়ের পরে বছর দুয়েক কেটেছে বোধ হয়, আমি তখন মাঝে মাঝে দেরি করে ফিরি, সীমা মাঝে মাঝে উদাস হয়, আবার মান ভাঙাই, এই এইসব। একদিন অফিস থেকে ফেরার পর জলখাবারের থালাটা আমার হাতে ধরিয়ে দিয়ে জলের গ্লাস পাশের টেবিলে রেখে দিয়ে সীমা বলল,
0: এই শোনো, বিয়ের আগে তোমাকে যে চিঠিগুলো লিখেছিলাম সেগুলো কোথায় রেখেছ গো? কোথাও তো দেখতে পাচ্ছি না।
2: কেন কেন, সেগুলো আবার কি দরকার পড়লো?
0: না দরকার আবার কি পড়বে, এমনি একটু পুরোনো দিনগুলোর কথা মনে আসে তো, তোমার লেখা চিঠিগুলো বার করে পড়ি, কি যে ভালো লাগে, ওসব চিঠির মূল্যই আলাদা, সেই অনুভূতিগুলো আর তো কখনো। ওকে লুচি দুটো পড়ে কেন, খেয়ে নাও।
2: ভাবছি ভাবছি, আমাকে কাছে পেয়েও তুমি আমার চিঠি মাঝে মাঝে পড়ো, এটা কি আমার খামতি টামতি বোঝায়? মানে আমার সৃষ্টির চেয়ে মহান আমি হয়ে উঠতে পারি না।
0: যাও ইয়ার কি করো না তো, বলো না কোথায় রেখেছো আমার সেই চিঠিগুলো।
2: দেখি জলটা দাও, আগে জলটা দাও তো,
0: এই না থালাটা আমাকে দাও, আমার হাতে দাও।
2: তোমার চিঠিগুলো, সীমা মানে
0: মানে

0: আমার কাছে নেই।
1: মানে অন্য কাউকে পড়তে দিয়েছো না রাখতে দিয়েছো? কি রে বাবা, কেউ প্রেম পত্র কারুকে দেয়?
0: না না না, মানে চিঠিগুলো নেই।
1: তুমি ওগুলো ফেলে দিয়েছো?
0: হ্যাঁ, না মানে
1: থাক, আর কাজ নেই, বুঝেছি।
0: সীমা শোনো শোনো, আরে আরে, এইভাবে চলে গেলে আমি তো কি কি আশ্চর্য। ও, বাসন রাখতে গিয়েছিলে, দেখো দেখি। আমি ভাবলাম, যাকে শোনো, যেটা বলছি,
1: আমায় আমার কাজ করতে দাও পার্থ, তুমি বরং একটু গড়িয়ে নাও, টায়ার্ড আছো।
0: ব্যাস, এই তোমার শেষ কথা? কিছু বুঝিয়েও বলবে না, কোনো আলোচনাও করবে না, দিব্যি জমে ওঠা একটা সুখের সংসারে হঠাৎ এক তুচ্ছ ব্যাপারের উপর কুরুক্ষেত্র বেঁধে গেল? চমৎকার।
1: কেন মিছে মিছে কথা বাড়াচ্ছ? তোমায় বুঝিয়ে বলা টলা আমার সাথে বাইরে, ফিজিক্স বা অঙ্ক তো নয়, এটা হলো অনুভূতির ব্যাপার।
0: তুমি কি কি বলতে চাও? অনুভূতি শুধু?
1: এটা আমারই ভুল যে আমি বিয়ের পরেও ভালোবাসা নামের একটা সূক্ষ্ম বস্তুর অস্তিত্ব এখনো বিশ্বাস করি।
0: আমার ভালোবাসাটাই নাকচ হয়ে গেল বিয়ের আগের চিঠি জমিয়ে না রাখার অপরাধে।
1: তুমি কাকে ভালোবাসা বলো আমি জানি না, কিন্তু আমি যাকে ভালোবাসা বলে জানি, সে ভালোবাসায় প্রেমপত্রকে সামান্য চিঠি বলে ভাবা যায় না। সেই নিত্য নতুন আশ্চর্য সব উপলব্ধির স্বাক্ষর ভরা প্রেমপত্রর কোনো বিকল্প খুঁজে পাওয়া যায় না। একটা রক্ত মাংসের মানুষকে কাছে পাওয়ার মধ্যে কি তার সঙ্গে এই খাওয়া শোয়া আপিস করা বাজার যাওয়া দৈনন্দিনতার মধ্যে, যাকে তোমার কাছে এগুলো হয়তো প্রলাপ ঠেকবে।
0: যা বলেছ, আমি একটু হেঁটে আসি, এতটা কবিত্ব আমার আবার ঠিক হজম হবার নয় তো।

0: আমি মানছি, আমি মানছি যে দিদি একান্তই ভাব বিলাসী ও রিয়েলিটির ধার ধারে না, কিন্তু কিন্তু আপনি রাগ করবেন না জামাইবাবু, আপনাকে তো কেউ অচেনা বউ গলায় ঝুলিয়ে দেয়নি, ওকে তো আপনি চিনতেন, ওর ইমোশনের প্রতি অতটা তাচ্ছিল্য না দেখালেও তো আপনি পারতেন। আচ্ছা আচ্ছা, আপনি কি পারতেন না চিঠিগুলো সম্বন্ধে আরেকটু কনসার্ন হয়ে কোনোভাবে ম্যানেজ করতে? ওকে
1: করেছি, ম্যানেজই করেছি, আজও করে চলেছি। শোনো তবে, সীমার চিঠিগুলো রেখেছিলাম আমার মায়ের সেই গয়নার বাক্সে, যেটা স্টিলের আলমারি ভেঙে চুরি হয়েছিল আমাদের বিয়ের আগের দিন।
0: কি আশ্চর্য, এই কথাটা আপনি দিদিকে বললেন না কেন?
1: প্রথমটা নিজের আদেক লাপনাটা প্রকাশ করতে পারছিল, তাই কোথা থেকে কিভাবে হারিয়েছে সে প্রসঙ্গ অ্যাভয়েড করছিলাম, কিন্তু ক্রমশ একটা দূরদৃষ্টি লাভ হলো, বুঝলাম এ কথাটা না বলাই দরকার।
0: কি অর্থে দরকার? আরে দিদি তো চিঠিগুলোর জন্য খেপে ওঠেনি, উঠেছিল ওর চিঠির প্রতি আপনার অ্যাটিটিউডটা দেখে।
1: সে তো বটেই।
0: তবে তবে আপনি যে ওগুলোকে এত যত্নে রেখেছিলেন সেটা শুনলেই তো খুশি হয়ে যেত।
1: সে তো বটেই, কিন্তু তারপর?
0: তারপর আবার কি?
1: সে কথাই তো বলছি রীতা, তারপর আর কিছুই না। তোমার দিদিও স্বামীর ভালোবাসাটুকু আঁচলের খুঁটে বেঁধে পিঠে ফেলে স্বামী নামের অভ্যস্ত পুষ্যিটিকে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে সুখের সংসারে সুখী জীবন কাটাত, কিন্তু ভালোবাসত কি?
0: ভালোবাসত না,
1: না। আমি পাষাণে মন দিয়ে মাথা কুটে মোলামগো বলে থেকে থেকে ঢুকরে কাঁদবার সুযোগটা না পেলে সাধারণত মেয়েদের ভালোবাসাটা সতেজ থাকে না, বুঝলে? ওই পাষাণি ফ্রিকশনটা না থাকলে ভালোবাসার স্রোত মরে শ্যাওলা ধরে।
0: জামাইবাবু আপনি তো ডেঞ্জারাস লোক, এ তো রীতিমতো নাটক। তবে কি এবছর 3রা শ্রাবণে ওই একই নাটক ছিল নাকি? হ্যাঁ।

0: ও, সে গপ্পের ওপিটটা তাহলে শোনা হয়েছে। হ্যাঁ, তা 3 দোকান ঘুরে কেনা শাড়িটাকে ড্রাইভারের হাত দিয়ে ঘরে তোলা, সেদিনটা অফিসে বেরিয়ে পরে শরীর খারাপের ছুতোয় ছুটি নিয়ে বাড়ি এসে ফাইল দেখার ছুতো করা, একে নাটক বলতে হয় বই কি। কিন্তু ঘণ্টাখানেক বাদে হাঁকডাক করে সীমাকে ডেকে এনে যখন বললাম, হঠাৎ পাশের বাড়ি থেকে সীমার সে যুগের ফেভারিট ভুলে যেও তুমি গানটা ভেসে আসায় আমার হঠাৎই মনে পড়ে গেছে আজ 3রা শ্রাবণ, আর সীমা ওই শাড়িটা পরে এলে কোথাও ঘুরে আসা যাবে, তখন সীমার চেয়ে আনন্দ তার সাথ।
1: দিদিকে আমরা আলট্রা রোমান্টিক বলি জামাই বাবু, কিন্তু কিন্তু আসল রোমান্টিক তো আপনি। আরে, দিদির ভাবালুতার জমিতে ফুলছে দেখছি আপনি ফোটান।
0: কি জানো রিতা, ভগবানের ইচ্ছা আমি যা রোজগার করি তাতে করে সংসারে অভাব আমার কিছুই নেই, অভাব শুধু ফ্যামিলি মেম্বারের, সাকুলে তোমার দিদিটি আর আমিটি। তা এমন একটা কিছু না চললে দুটো মানুষের জীবনে বৈচিত্র্য আসে কোত্থেকে, আর তোমার দিদির দিনটাই বা কাটে কেমন করে? তাই এই বিরহ বিলাস।
2: রিতা,
0: ওই এসে গেছে আরেকটি আলট্রা রোম্যান্টিক।
2: আরে পার্থনা তাহলে এসে পৌঁছেছে না? আরে যাই বলুন দাদা, এই সুপাচিকা শাশুড়ির হাতের ভাপা চিংড়ি থেকে বঞ্চিত করে যে অফিস, সে অফিস আমি হলে ছেড়ে দিতাম। হ্যাঁ,
0: সেজন্যই তো তেমন অফিসে ঢুকতে হয়নি তোমায়। তা অমন মহাভোজ সেরেই ভর দুপুরে কোথায় রওনা দিয়েছিলে?
2: আসলে ওই আমার এক বন্ধুর বাড়িতে। আচ্ছা, বাকিদের দেখছি না কেন বলো তো?
3: সঞ্জয় দা, এই যে আমার জুয়ের মালা আনিনি তো?
2: অবশ্যই এনেছি ম্যাডাম, শালিকা বলে কথা। আরে যে রিতা, তোমার মিষ্টি পান, দিদিরও আছে, কি খাবেন তো?
3: নিশ্চয়ই খাবো, দাও। এই শুনছ, খাবে একটা খুব ভালো।
0: না
3: এই দিদি, দিদি আমার মেয়েটাকে কোথায় ফেলে এলে বলো তো তোমরা?
4: আরে আমরা দেখি মাও পাঠ শুনে ফিরছে, তা একসঙ্গে গেটে ঢুকতেই একেবারে গণাদার মুখোমুখি, পুচকুনকে কোলে তুলে নিয়ে ভেজর ভেজর শুরু করতেই আমি আর পুতুল কোয়াইটলি কেটে পড়েছি। মা বেচারি নিরুপায় শ্রোতা, আর পুচকুন নিরুপায় দর্শক। এই এই শোন, এই নন্দনে নাকি দেউল হচ্ছে, যাবে?
2: রিয়েলি? আরে তো গ্রেট নিউজ, যাবে যাবে রিতা। আর পুচকুন থাকতে পারবে না আমার কাছে?
3: হ্যাঁ হ্যাঁ, খুব পারবে সঞ্জয় দা, চলুন চলুন, কতদিন পরে সবাই, চলুন না।
4: তুমি কিছু বলছো না, যাবে তো?
0: আমি? না না না, আমি সিনেমায়, তোমরা যাও না।
4: থাক, আমিও না নাই গেলাম, তোরাই যা।
5: হয়ে গেল, এই তোর আলোচনার ফল নাকি রে ছোটদি?
2: আচ্ছা একবার চেখেই দেখুন না পার্থদা। হ্যাঁ, আরে সবাই মিলে হই হই করে সিনেমা যাবার মজাটা ঠিক কিরকম হয়?
0: এই দেখো, তুমি এমন ভাবে বলছো যেন আমি একেবারেই আনন্দ বর্জিত একটা। আচ্ছা চলো দেখি, সবাই তোমরা এত আগ্রহ করে যখন।
3: হ্যাঁ
5: ছোটি, গলা দিবি তো, গদগদ হয়ে নিজের জামাই বাবুকে কি দেখছিস বলতো? হাড়িমুখোকে কেমন ম্যানেজ করলো আমার জামাইবাবু সেটা বল।

বর্ণচূড়া নাটকটি এখানেই শেষ হল। রচনা স্বপ্না গুহ, অভিনয় করেছেন বড় জামাইবাবু, গৌরীশঙ্কর পাণ্ডা, সঞ্জয় দা, সৌমেন বসু, রথি সার্থকানন্দ রায়, ছোড়দি সুকৃতি লহরী, পুতুল সুপর্ণা বন্দ্যোপাধ্যায় ও বর্দি প্রণতি ঠাকুর। সম্পাদনা

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদক দ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15, আজও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। পুরুষদের FIH প্রো লীগ হকি সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আর জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি আজ নতুন দিল্লিতে নার্কো কোয়ার্ডিনেশন সেন্টার বা NCORD-র দশম শীর্ষ স্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদক বিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
1: इस लक्ष्य को प्राप्त करने के लिए 26 से 29 का जो रोडमैप है वो चार प्रमुख स्तंभों पर आधारित है। पहला स्तंभ है एनफोर्समेंट, इंटेलिजेंस और ऑपरेशंस। इसका उद्देश्य है पूरे नेटवर्क पर लक्षित इंटेलिजेंस लीड कार्रवाई करें और उनके नेटवर्क को नष्ट कर दें। दूसरा है प्रीकर्सर्स एवं सिंथेटिक ड्रग कंट्रोल। उत्पादन स्तर पर ही हमने नशे को रोकने की रणनीति अपनानी पड़ेगी।
0: অমিত শাহ বলেন, 2004 থেকে 2014 সালের মধ্যে তদানীন্তন কর্তৃপক্ষ প্রায় 26 লক্ষ কেজি সিনথেটিক মাদক বাজেয়াপ্ত করেছিল। 2014 থেকে 2026 সালের মধ্যে বাজেয়াপ্ত সিনথেটিক মাদকের পরিমাণ বেড়ে 118 লক্ষ কেজিতে দাঁড়িয়েছে। মাদক বিরোধী প্রচেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এ সংক্রান্ত অপরাধের তথ্য সময় মতন আদান প্রদান সহজ করার লক্ষ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য আপলোড করতে সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মার ড্রাগ মুক্ত ভারত গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর লেখা একটি প্রবন্ধ শেয়ার করে শ্রী মোদী এই মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি প্রত্যেক নাগরিককে ড্রাগমুক্ত বিকশিত ভারত গড়ে তোলার মিশনে যোগ দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দেশজুড়ে সর্বত্র মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবার বিশ্ব মাদক দিবসের ভাবনা সিনথেটিক ড্রাগ। আফিম বা কোকেনের আসক্তি থেকে এবার থাবা বসিয়েছে ল্যাবরেটরিতে তৈরি সিনথেটিক ড্রাগ। স্কুল কলেজের পড়ুয়াদের এই ড্রাগের প্রভাব থেকে মুক্ত করতে চলেছে বিভিন্ন সতর্কতামূলক প্রচার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ড্রাগ রুলস বা ওষুধ সংক্রান্ত বিধিতে সংশোধনের প্রস্তাব সম্বলিত একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রস্তাব অনুযায়ী আমদানির সময় ওষুধগুলোর মেয়াদ বা সেলফ লাইফের অবশিষ্ট সময়কাল অন্তত 12 মাস হতে হবে। তবে বিশেষ প্রকৃতি এবং জনস্বাস্থ্যের বিষয়গুলি বিবেচনা করে জৈব পণ্য এবং রেডিও ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে অবশিষ্ট মেয়াদের সময়সীমা অন্তত 60% থাকার যে বর্তমান নিয়ম রয়েছে

তা অপরিবর্তিত থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশে সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারিমেনের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারত সহ 34টি দেশ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্যাক্স সিলিকা শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এআই অপরচুনিটি বিষয়ে এই ঘোষণাপত্র তুলে ধরেন। কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির মূল ভিত্তি হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আয়োজিত এআই উদ্ভাবন সম্মেলনে অংশ নিয়ে মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরমাণু, মহাকাশ এবং কোয়ান্টাম প্রযুক্তি আগামী দিনে উন্নয়নের রূপরেখা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার লক্ষ্য স্থির করতে চলেছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের এক সম্মেলনে তিনি আজ এই বক্তব্য রাখেন। শ্রী সিং বলেন, ভারত বর্তমানে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ভুটানের শিক্ষামন্ত্রী ইয়াজিং ডি থাপার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সমাজমাধ্যমের একটি পোস্টে শ্রী প্রধান জানান, তাদের মধ্যে আলোচনায় শিক্ষকদের প্রশিক্ষণ, দক্ষতা এবং ডিজিটাল মাধ্যমে শিক্ষাদান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, পর্যটন, চিরাচরিত ওষুধ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদান সংক্রান্ত মামলায় দায়ের করা এফআইআরে নাম থাকায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মনীষ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং শ্রীরাম শঙ্কর যাদব ওরফে টিন্নুর পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে অভিযুক্ত হিসেবে এফআইআরে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দলের সুপারিশের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। দু তিনটি অংশে চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হবার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিং এর কাজ শুরু হবে। আজ সকালে তিনজনের দেহ উদ্ধার হয়, পরে হাসপাতালে প্রাণ হারান আরও একজন। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। এসএসকেএম এ চিকিৎসাধীন 18 জনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদত মুখোপাধ্যায় আজ সেখানে যান। এদিকে এই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফেরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার অর্থে বন্ধুত্ব। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ একথা ঘোষণা করে বলেন, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনার দুটি এমসিসি C-17 বিমান সেদেশে আপৎকালীন সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, সহায়তার সামগ্রীর মধ্যে রয়েছে 35 টন ত্রাণ সামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট এবং দুটি ভীষ্ম কিউব। তিনি বলেন, এই কঠিন সময়ে ভেনেজুয়েলা সরকার এবং সেদেশের জনগণের পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন হাউসফুল। আজ শুনবেন অতিথি নৃত্যশিল্পী শিক্ষিকা মালবিকা সেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ইনা বাগচি।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি নৃত্যশিল্পী মালবিকা সেন, তাঁর সঙ্গে কথা বলবেন ইনা বাগচি। আজ শুনবেন প্রথম পর্ব।
2: এবং রক্তকরবী হাউসফুল, যারা ইতিমধ্যে রক্তকরবী দেখে ফেলেছেন তারা বোধহয় এর মধ্যে কিছুটা রিলেট করতে পারছেন। আচ্ছা, কেমন হয় বলুন তো যদি আজকে আমরা রক্তকরবীর এমন একজন মানুষকে পেয়ে যাই যিনি ভীষণভাবে যুক্ত। শ্রোতা বন্ধুরা, হাউসফুল অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী অভিনেত্রী শিক্ষিকা মালবিকা সেন। মালবিকা দি, আপনাকে স্বাগত জানাই আমাদের হাউসফুল অনুষ্ঠানে।
3: নমস্কার, এখানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। খুব সুন্দর একটা অনুষ্ঠান হতে চলেছে আশা করি।
2: আমরাও আশা করে রয়েছি, অনেক কিছু শুনবো, অনেক কিছু জানবো আপনার কাছ থেকে।
3: নিশ্চয়ই।
2: প্রথমেই দিদি, আমি এইটা জানতে চাইবো যে এই যে রক্তকরবী, এই বিষয়ে আপনার যে নবতম প্রযোজনা রক্তকরবী, এর সম্পর্কে যদি আমরা একটু জানতে পারি।
3: সবার আগে বলে রাখি, রক্তকরবী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে নাটকটি আছে সেটি অনেকটা বড়, কিন্তু এখন যেটা হয়েছে, যে কোনো জায়গায় কোনো প্রোডাকশন করতে গেলে খুব বেশি লেন্দি হয়ে গেলে বা কোনো কঠিন জিনিস প্রেজেন্ট করতে গেলে অনেক কিছু ভাবতে হয়, দর্শকের ভালো লাগাটা দেখতে হয়, সব কিছু চিন্তা করতে হয়। এবং আমি কালামণ্ডলম কলকাতার সঙ্গে যুক্ত আছি বহু বছর, গুরু থাঙ্কামণি কুট্টি আমার গুরু। তো এই রক্তকরবী নিয়ে যখন আলোচনা হচ্ছে একটা করার ইচ্ছে, তখন আমরা সকলে মিলে যারা এই প্রোডাকশনটার সঙ্গে যুক্ত, আমি, আন্টির ছেলে সোমনাথজি কুট্টি, সবাই মিলে বসে একটা আলোচনা করলাম যে এই রক্তকরবী নাটকটিকে যদি একটু অন্যভাবে প্রেজেন্ট করা যায়, ছোট্ট অথচ ভীষণ অ্যাট্রাকটিভ, খুব কন্টেম্পোরারি একটা থিম, আমাদের ভীষণ সমসাময়িক একটা বার্তা এই রক্তকরবীর মধ্যে থেকে আমরা পাই। তো সেই অর্থে আমরা অন্যভাবে ভাবতে শুরু করি এবং তার নাম দেওয়া হলো কি, এবং রক্তকরবী। এটি একটি ডান্স থিয়েটার, নন্দিনী চরিত্রটা আমি করি। এবং এই স্ক্রিপ্টটা যখন তৈরি হয়, তখন প্রথমে ছিল সেটা 16 পাতা 18 পাতা স্ক্রিপ্ট, আস্তে আস্তে সেটা অনেক এডিট করা হলো, অনেক গান বসানো হলো, কিছু বাদ দেওয়া হলো, সব কিছু করতে করতে আস্তে আস্তে যেটা সেটা যখন তৈরি হলো, তখন সত্যি যে তুমি বলছো হাউসফুল, যেখানে যতবার এই প্রোডাকশনটা মঞ্চস্থ হয়েছে ততবার হাউসফুল হয়েছে এবং ভীষণভাবে প্রশংসিত হয়েছে। এবং শুধু কলকাতায় নয়, কিন্তু এখানে কলকাতা তো বটেই, তার সঙ্গে আমরা কেরালাতে, যেখানে ভাষাটা বোঝে না, তারাও রক্তকরবী দেখেছে, বুঝতে পেরেছে, জিষ্টুকদের বলে দেওয়া হয়েছিল এবং ভীষণভাবে ওরা প্রশংসিত হয়েছে। এবং শুধু এক জায়গায় নয়, অনেক জায়গায়, সাউথে পর্যন্ত এই বাংলা নাটক, এই আমরা ডান্স থিয়েটারটা করেছি।
2: বাহ, সত্যি শুনে ভীষণ ভালো লাগছে। এবং পরবর্তীতে যখনই যেখানে মঞ্চস্থ হবে, আমি অন্তত এই সুযোগটা কিছুতেই হারাবো না। আমার মনে হয় শ্রোতা বন্ধুরাও, বাকি যারা এখনো দেখে উঠতে পারেননি, তারাও এই ভাবনাটাই নিয়ে এই মুহূর্তে ভাববেন।
3: অবশ্যই অবশ্যই বলা হবে।
2: যেটা জানার ছিল সেটা হলো, রক্তকরবী তো তোমার নবতম প্রযোজনা, শুরু কবে থেকে হলো? মানে এই যে নাচ দিয়ে শুরু বা এই যে একটা অনুশীলন, এর সূত্রপাতটা কোথায়, কবে?
3: প্রথমে বলে রাখি, রক্তকরবী এটা কিন্তু নবতম নয়, তার পরে আরেকটি করা হয়েছে কচ দেবযানী, সেটা আমার একেবারে রিসেন্ট, সেটা নিয়ে আমি পরে বলছি, তোমার প্রশ্নের আগে উত্তর দিই। আমার নাচটা শেখা শুরু কিন্তু 4 বছর বয়স থেকে, একেবারে ছোট তখন। তখন তো আর এই 2.5 বছর বয়সে বাচ্চাদের

ভর্তি করার ব্যাপারটা ছিল না, 4 বছর বয়সে তখন নাচের ক্লাসে গিয়েছিলাম, মার হাত ধরে গুটি গুটি পায়ে নতুন একটা জগতে প্রবেশ করা, মা ইন্সপায়ার করেছিল। ইন্সপিরেশন ছোটবেলা থেকে বলতে পারো, নাচ হোক গান হোক সবই আমার মা। নিজে খুব নাচ করার ইচ্ছে ছিল, কিন্তু পরিবেশে বা ফ্যামিলির জন্য হয়তো অনেক সময় অনেক কিছু হয়ে ওঠা যায় না। সেই ভেতরে একটা সুপ্ত বাসনা ছিল, বলেছিল যে আমার 2 মেয়েকে আমি নাচটা অন্তত শেখাব। আমাকে সেই ছোটবেলায় নিয়ে যাওয়া, সেখান থেকে শুরুটা কিন্তু করেছিলাম আমি কত্থক, নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স কত্থক। এবং কত্থক শিখতে শিখতে স্টেজ পারফরমেন্স এবং তার পাশাপাশি আমি কিন্তু ফোক ডান্স এবং কিছু ক্রিয়েটিভ কন্টেম্পোরারি কিছু ডান্স আমি তার পাশাপাশিও শিখেছিলাম। যেই ইনস্টিটিউশনে আমি এটা করতাম সেখানে এগুলো শেখানো হতো, সমানভাবে শিখে আমি বড় হয়েছি। তারপর আমি তখন চণ্ডীগড় ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দেওয়াটা খুব চল ছিল, সেই সময় আমি 5th ইয়ার পরীক্ষা দিই, ভালো রেজাল্ট হয়, তারপরে বিয়ে হয়ে যায়, তখন আমি কত্থক করি। এবার তার পরবর্তীকালে বিয়ের পর আমার চাকরি একটি স্কুলে হয়, সেই স্কুলে আমি জয়েন করার পরেই টিচার এবং স্টুডেন্টসরা মিলে একটা ডান্স ড্রামা হলো। তখন সেই স্কুলের 25 বছর সিলভার জুবলি একটা প্রোগ্রাম হচ্ছে, ডান্স ড্রামা হবে শ্যামা, তো আমার ডাক পড়লো শ্যামা করার, এবং আমার স্টুডেন্টসরা আমার সখীরা করেছে। সেখানে একজন টিচার ছিলেন, তিনি কথাকলি করতেন, তার গুরু ছিলেন গুরু গোবিন্দন গুপ্ত, তিনি সেই অনুষ্ঠানে চিফ গেস্ট ছিলেন। আমার নাচের পারফরমেন্স দেখে উনি নিজে এসে বলেছিলেন যে খুব ভালো হয়েছে, তুমি যদি ভারতনাট্যম কথাকলি আর এই ক্লাসিক্যাল ডান্স ফর্মটা একটু করো তাহলে তোমার মুদ্রা, বডি জেস্চার, তোমার পশ্চার, তোমার এক্সপ্রেশন আরও পরিষ্কার হবে, আরও ডিস্টিংক্ট হবে। কিন্তু সেই সময় আমার তো বিয়ে হয়ে গেছে, নতুন বিয়ে হয়েছে, মানে 1-2 বছর হয়েছে। আমি ভাবছি এত বড় হয়ে আমি স্ট্রিম চেঞ্জ করব, নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সটা এত বছর ধরে করেছি, আবার ভারতনাট্যম করতে গেলে আমাকে জিরো থেকে স্টার্ট করতে হবে, সেটা একটু ইম্পসিবল। আর এটাও শুনেছিলাম যে গুরু তাঁকে মানে করতে ভীষণ রাগী মানুষ, মানে যথেষ্ট বকাবকি করেন, তো অত বড় হয়ে আমি কি করে এত বকাবকি শুনবো, এটাতে আমার একটু আপত্তি ছিল। তো আমি ভাবলাম যে না থাক, মানে আমি মনস্থির করাতে কিন্তু আমার 1 বছর সময় নিয়েছিল। তার পরের বছর ভাবলাম যে হ্যাঁ যাই, গেলাম ওনার কাছে। উনি তো তখন উনি একটু অসুস্থ ছিলেন, আমাকে দেখে বললেন খুব লম্বা আমার চুলের বেণী দেখেছেন, চুলটা ওনার একটা খুব একটা দুর্বলতা, নিজেরও এক ঢাল চুল, চুল দেখে পছন্দ হয়েছিল, বললো যে হ্যাঁ মুকানটা ভালো আছে, মানে ফেস কাটিংটা দেখে ওনার পছন্দ হয়েছিল, বডি একটু জেস্চার একটু করতে বলেছিলেন, দেখে হাত ঠিক আছে কিনা, ব্যাকাতারা নেই কিনা সেটা দেখে নিয়েছিলেন, ভীষণ স্ট্রিক্ট তো, দেখে ঠেকে বললেন যে ঠিক আছে তুমি এসো, কিন্তু কেন করছো বলো তো, কেন একটা থেকে আরেকটা কেন নয় এতদিন পর। আমি বললাম একটা আমার ঠান্ডা জেদ আছে, যখনই আমার না শুনি, আমি খুব ইন্ট্রোভার্ট, কথা কম বলি, 10টা কথা বললে 4টে কথার উত্তর দিই, কিন্তু যখন আমার জেদ হয় না তখন আমার এই জেদটাকে না একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা মানে ভীষণভাবে আমি লেগে পড়তে পারি, এবং ভীষণ ডেডিকেশন আমার আছে, যেটা করব বলে ঠিক করি আমি করি, প্রচণ্ড পরিশ্রম করতে পারি। আমি ঠিক করলাম যে আমি করব, আন্টিকে বললাম যে আমাকে কিছুদিন সময় দিন, যদি আমি পারি তাহলে আপনি রাখবেন, নয়তো আমি নিজে থেকেই সরে যাব যদি না পারি। সেই শেখা শুরু, এখনও পর্যন্ত আন্টির সঙ্গে আমার বন্ডিং সাংঘাতিক, মানে আমার মায়ের পরেই ওনার স্থান, কালামান্ডলাম আমার সেকেন্ড হোম, যে কোনো কাজে আমি ওনাকে অ্যাসিস্ট করি, এই যে রক্তকরবীর কথা বললাম, সব সময় আমরা ওনার সঙ্গে রয়েছি, ঘিরে রয়েছি, এখনও মাথার উপর ওনার আশীর্বাদের হাতটা রয়েছে। সেই যে শুরু করেছি, প্রথমে 1 দিন ক্লাস করতাম, তারপরে উনি বললেন যে তোমার ভালো হচ্ছে, তুমি না পারবে, তুমি কি 2 দিন আসতে পারবে, তখন আমি স্কুলে চাকরি করি, স্কুল করে নিজের কত্থকের প্র্যাকটিস করে দুপুরবেলাটা আমি ভারতনাট্যম। উনি বেশ কিছুদিন দেখার পরে বলল তুমি কি ওটা করছো, আমি স্যামিলটেনিয়াসলি দুটোই করতাম, আমার মনে হয় তুমি কত্থকটা প্র্যাকটিসটা এখন একটু অফ রাখো, তোমার গুরুকে জিজ্ঞাসা করো। আমি জিজ্ঞাসা করলাম, উনি বললেন কোনো আপত্তি নেই, তুমি এগিয়ে যাও। তারপরে ওটা বন্ধ রেখে আমি ভারতনাট্যম। এবার সেই থেকে আমি 5 বছরের কোর্স 1 বছরে কমপ্লিট করেছিলাম, তারপরে পারফরমেন্স শুরু করলাম, তারপর থেকে আর থেমে থাকিনি, মানে পিছন ফিরে তাকাতে হয়নি। যেমন একজন গুরুর আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ মাথায় ছিল, এবং আমার ডেডিকেশন, আমার পরিশ্রম সঙ্গ দিয়েছে, এগিয়ে গেছি। এই করতে করতে ওনারই ইচ্ছে ছিল কুচিপুড়ি ডান্স শেখো, ওনার খুব পছন্দ, বলছে তোমার হবে, তুমি খুব পরিশ্রমী, তুমি কুচিপুড়িটা শেখো মালবিকা, আমার খুব ইচ্ছে তুমি করো। আমি গুরুজি বেম্পট্টি চিন্নাসাত্তি, আমার বড় ছেলের বউ,
শ্রীময় বেঙ্কট।

0: তার কাছে শিখি। ইনিশিয়ালি অবশ্যই মাধুরী মজুমদারের কাছে বেসিকটা শিখেছিলাম, তারপরে ওর কাছে।
1: এটা কিন্তু খুবই পরিশ্রম সাপেক্ষ, একেবারে ভিন্ন শৈলীর নৃত্যধারাকে এভাবে তার ধারক বাহক হয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে চলা, এটা কিন্তু সত্যি খুব পরিশ্রম সাপেক্ষ। কিন্তু আমি কিন্তু জানি যে এর সঙ্গে সঙ্গে তুমি একজন দক্ষ সঙ্গীত শিল্পীও বটে। সঙ্গীত শিল্পের বিষয়টা কি করে এলো, কবে থেকে এলো বা কিভাবে এলো?
0: একই সঙ্গে আমি মনে করি যে নাচ শেখার সঙ্গে সঙ্গে মিউজিকের সেন্সটা থাকা খুব অত্যন্ত জরুরি। সুর, লয়, তাল, সব কিছু মিলেই তো সঙ্গীত। শুধু নাচ করলেই তো হবে না, তোমাকে রিদম সেন্স থাকতে হবে, তোমাকে গানটা বুঝতে হবে। গানটা যদি তুমি প্রথমে মুখস্থ করতে পারো, তবে তার ফ্লেভারটা নিয়ে আমি নাচটা খুব সুন্দরভাবে এক্সিকিউট করতে পারি। দেখবে যারা সেতার বাদক, সেতার বাজাচ্ছেন বা সরোদ, তারা কিন্তু পাশাপাশি গানটাও করেন। অনেকেই আছেন যে গলাটা খুব ভালো, তারা গানটাও শিখেছেন। মিউজিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে, রিদম সম্পর্কে জ্ঞান থাকতে হবে, দুটো সব কিছু তো একসঙ্গে চলছে, একটা অপরের পরিপূরক
1: একদম।
0: সেই জন্য ছোটবেলা থেকে গান শিখেছি আমি আমার বাবার জন্য। বাপি চেয়েছিল আমি সঙ্গীত শিল্পী হই এবং জিমন্যাস্টিক করি।
1: আচ্ছা,
0: কারণ আমার বাবা ছিলেন একজন ফুটবল প্লেয়ার, যোগা করতেন, বডি বিল্ডার ছিলেন। তো তার ইচ্ছা অনুযায়ী আমার খুব মানে বাপি চেয়েছিল যে আমি জিমন্যাস্টিক করি আর গানটা করি, কিন্তু জিমন্যাস্টিক আলটিমেটলি হয়ে ওঠেনি সেই সময়। কিন্তু গানটা সেটা তো হয়ে উঠেছে। ছোটবেলা থেকে নাচ এবং গান দুটো একই সঙ্গে শিখতে শুরু করলাম, যেমন ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল গান। শাস্ত্রীয় সঙ্গীতে আমি ডক্টর চামেলি সরকার, উনি বাড়িতে এসে শেখাতেন, উনি বেগম আক্তারের স্টুডেন্ট। আমি ক্লাসিক্যাল এবং নজরুল গীতি, লাইট ক্লাসিক্যাল ডিপ্লোমা নিলাম দুটোতেই। তারপর পরবর্তীকালে আমি রমা বসু, তিনি তার কাছে আমি লাইট ক্লাসিক্যাল, গীত, গজল, ভজন, এই লাইট ক্লাসিক্যালগুলো শিখেছি বহুদিন। এই শেখার ফলে কি হয়েছে, গানটা যেহেতু আমি আমার মাথায় প্রথম বসে, কোনো একটা কোরিওগ্রাফি করতে গেলে মিউজিকটা আগে আমার মাথায় বসে যায়। কি ভেঙেছে, মিউজিকের কোথায় ভাঙা আছে। একটা প্রোডাকশন করেছিলাম, আচার্য জয়ন্ত বোস ছিলেন তার মিউজিক কম্পোজার, তিনি একজন নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল তবলা বাদক এবং মিউজিক করেন, তিনি একজন সঙ্গীত শিল্পী। তার কম্পোজিশন কিন্তু প্রচণ্ড কঠিন একটা কম্পোজিশন হয়, অসম্ভব কমপ্লিকেটেড, তার মধ্যে লয়ের বিন্যাস আছে, কত রকমের ভাবতে পারবে না। যখন আমাকে পুরো টোটাল ব্যাপারটা দিয়েছিলেন মিউজিক করার জন্য, ওনার 60 বছরের জন্মদিনে ওনার মেয়ে ডক্টর মাহিরি বোস আমাকে এই প্রজেক্টটা দিয়েছিলেন, যে আমাকে দিদিয়া বলতেন, খুব ভালোবাসে আমাকে এখনো, আমাকে বলেছিল যে দিদিয়া এই প্রজেক্টটা তুমি করো। তখন আমি দেখলাম যে এত রকমের ভাঙা কম্পোজিশন, সেই মিউজিকটা আমাকে মুখস্থ করতেও কিন্তু দুদিন সময় নিয়েছিল মাথায় বসাতে, কিন্তু বসিয়েছিলাম। নিজে নিজে সেগুলো ভেঙে, যেহেতু কত্থক করতাম আমি, কি করে বোল লিখতে হয় ছোট থেকে শিখে গেছি, প্রত্যেকটা ডিভিশন, নর্থ ইন্ডিয়ান তো তবলার ওপর হয়েছে, সব বোলগুলো আমি লিখেছি। আমি বলছি না যে এই যে তিনটে ধারা আমি করেছি এবং গান শিখেছি আমাকে সব কিছু করতে, কাজগুলো করতে আমাকে সাহায্য করছে,
1: সেটা একেবারেই সঠিক,
0: তাই না? এই যে ভাঙাগুলো প্রথমে বসিয়েছি, মাথায় বসিয়েছি, মিউজিকটা মুখস্থ করেছি, তারপর আমি নাচ কম্পোজ করেছি, যেখানে আমার মনে হয়েছে যে এখানে আমার কিছু মানে ভারতনাট্যম দিতে হবে, দিয়েছি, মেইনলি ভারতনাট্যম ছিল, কিছুটা কুচিপুড়ি, কিছুটা কত্থকের কিছু অল্প ফ্লেভার, যেখানে মিউজিক শুনে আমার মনে হয় যে এখানে এইটা যাচ্ছে, আমার সেইভাবেই কম্পোজিশনগুলো আসে, যেহেতু আমি তিনটে ডান্স ফর্মই ভালো মতন শিখেছি।
1: এবং সঙ্গে অবশ্যই সঙ্গীতের রেওয়াজটাও ছিল। তাহলে তুমি বলছো ভীষণভাবে একে অপরের পরিপূরক, নাচ করতে গেলে গানের জানাটাও, গানের বিষয়ে কিছুটা জ্ঞান থাকা অবশ্যই জরুরি।
0: হ্যাঁ, যখন এই নাচ এক জীবনের একটা সময় আমি খুব মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম, তখন নাচটা করে উঠতে পারছিলাম না, সেই সময়টা কিন্তু এই গান আমাকে সাহায্য করেছে অনেক কিছু আবার উঠে দাঁড়ানোর জন্য। এই মাহিরি বোস এই আমাকে সাহায্য করেছে, একজন সাইকোলজিস্ট আমাকে বলেছিল দিদিয়া এটা আপনাকে করতে হবে। তো তারপরে কিন্তু আমার গানের ইউটিউবে প্রায় 4-5টা মতন সিঙ্গলস আছে গানের, এবং একটা তো রীতিমতন অ্যাওয়ার্ড পেয়েছে অনেকগুলো।
1: বাহ, অভিনন্দন এখন জানিয়ে রাখি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। আমি সাইকোলজির প্রসঙ্গটা দিদি আসবো, তার আগে

0: একটু একটা কথা জানলাম যে আপনার বাবা জিমনাস্টিক আপনি করতে পারেন বা করবেন শিখবেন এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়েছিলেন।
1: তো
0: আমরা কিন্তু একটা খবর পেয়েছি যে দিদি ওয়াটার ব্যালেতে অত্যন্ত দক্ষ একজন শিল্পী, তো সেই বিষয়টা, কারণ আমি এটা আরো বলতে চাই, কারণ অলিম্পিক্সে কিন্তু ওয়াটার ব্যালে একটা ইভেন্ট আলাদা করে ধরা হয় এবং এর জন্য অত্যন্ত খুবই অনুশীলন দরকার হয়। তো আমি একটু দিদির কাছে জানতে চাইবো যে এই বিষয়টা যে তুমি করেছো সেই কিভাবে তার সেই প্রসিজিয়ারটা হয়েছে বা অনুশীলনটা কিভাবে করতে হতো সেই প্রসঙ্গে একটু যদি শুনতে পারি।
1: যেহেতু ছোটবেলা থেকে আমার বাবা বডি বিল্ডার ছিলেন, যোগা করতেন, আমাদেরও সেভাবে ট্রেন করেছে। ছোটবেলা থেকে রেগুলার এক্সারসাইজ এবং যোগা সব সময় চলতো, নাচ গান যোগা চলতোই, তাতে ফ্লেক্সিবিলিটিটা আমাদের ছিল। তারপরে ভীষণ মা অসম্ভব আমাদের এনগেজ রাখতেন, যেটা আজকালকার মেয়েরাও আছে, আমরাও সেটা করেছি। মানে আমার না সময় ছিল না, এখান থেকে এইটুকু সময় পড়াশুনো, তারপরে নাচ, তারপরে গানের প্র্যাকটিস, তারপরে ওয়াটার ব্যালে করতে যাওয়া, তারপরে এই মানে অনুশীলনের কোনো শেষ নেই। তো তখন ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটিতে অ্যান্ডারসন ক্লাবে রেগুলার আমরা সুইমিং করতাম। তো সুইমিং করতে করতে মার হঠাৎ মনে হলো যে ওখানে ওয়াটার ব্যালে হয়, প্রতি বছর ওয়াটার ব্যালে হয়, সেশনটা যখন শেষ হয় তখন মা হঠাৎ করে নাম দিয়ে দিল আমাদের। যে কোনো জায়গায় মা ভীষণ, আমি যতটা ইন্ট্রোভার্ট মা তত বেশি এগিয়ে দেওয়ার, চলো আমি আছি, চলো তুমি করবে। আমি আর আমার বোন শুরু করলাম ওয়াটার ব্যালে। সাংঘাতিক অনুশীলন, জলের তলায় কতক্ষণ থাকতে হয়, কিভাবে ব্রিদিংটাকে কন্ট্রোল করতে হয়, কিভাবে সামারসল্ট, কিভাবে সামনের দিকে ভল্ট, পিছন দিকে ভল্ট, কতক্ষণ জলে ফ্লোট করে থাকতে হয়, কতটা শ্বাসটাকে রাখতে হয়, এই সমস্ত কিছু শেখাতে শুরু করলো। ট্রেনার আছে, যেটা আমরা অলিম্পিক্সে দেখছি সেটা একটা মিউজিক্যাল পার্ট পুরো, কিন্তু এখানে অতটা জিমন্যাস্টিক জানা বা অতটা এক্সপার্ট ছেলেমেয়েরা কম আসত, সেই জন্য এখানে যেটা হতো সকলের জন্য একটা গল্প নেওয়া হতো, চাঁদ সদাগরের গল্প, সাপ মনসা, মীনাক্ষী গোস্বামী ছিলেন আমাদের ট্রেন করতেন, রমাপ্রসাদ বণিক ছিলেন নাটকটা দেখতেন, অরিজিৎ গুহ ছিলেন, এত ভালো ভালো সমস্ত রথী মহারথীরা এই ওয়াটার ব্যালের সঙ্গে যুক্ত ছিলেন, নির্মলেন্দু চৌধুরীর ছেলে উৎপলেন্দু চৌধুরী মিউজিকটা দেখতেন, এই যে টিমটার সঙ্গে আমরা কাজ করেছি, রেগুলার কাজ করেছি, এবং শুধু কলকাতায় নয়, আমরা বাইরে বাইরেও শো করতে গেছি, আমি সেখানে সিলেক্টেড এবং ছোট টিম নিয়ে আমরা বাইরে গেছি, এরকম অনেক আমরা ওয়াটার ব্যালে করেছি। কিন্তু যেহেতু প্রচুর সময় নষ্ট হয়, তাই বোর্ডসের সময় যখন মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারির সময় করতে পারতাম না, তবে বিয়ের পরে আর আমি এটা কন্টিনিউ করি।
0: হ্যাঁ, কিন্তু তুমি কখনো কি এই ভাবনা ভেবেছো যে যদি কখনো শেখাতে হয় বা এই বিষয়ে অনুশীলন দিতে হয় কোনো ছেলেমেয়েদের, এই ভাবনাটা কি কাজ?
1: অবশ্যই পারবো অনুশীলন, আমি যদি কাউকে ট্রেন করি সেটা তো নিশ্চয়ই হয়, কিন্তু সেই সুযোগটা থাকতে হবে, আমাকে সেখানে যেতে হবে, কিন্তু এখনো পর্যন্ত সেটা ভাবনা চিন্তা আমার নেই, যদি সুযোগ আসে আমি অবশ্যই করতে পারি।
0: হ্যাঁ, কারণ এটা তো একেবারে এখন খুব যে একটা আমাদের দেশে খুব শুনি না, আগে আমরা খুব দূরদর্শনে দেখতাম।
1: হ্যাঁ,
0: এই দূরদর্শন আকাশবাণীর প্রসঙ্গে কিন্তু একটা অন্য কথা বলতে চাই, সেটা হচ্ছে তুমি কতদিন ধরে আকাশবাণী বা দূরদর্শনের সাথে কিভাবে যুক্ত? বা
1: আকাশবাণীর সঙ্গে খুব রিসেন্টলি 3-4 বছর ধরে যুক্ত হয়েছি, নানান প্রোগ্রামে আমাকে ডাকা হয় এবং সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলো করা হয়, কিন্তু দূরদর্শনের সঙ্গে আমি অনেক দিন আগে থেকে যুক্ত, বলতে পারো বিয়ের আগে থেকে, কত ছোট ছোট প্রোগ্রাম করেছি, দেশাত্মবোধক অনুষ্ঠান করেছি। আমার এখনো মনে আছে আমার যেদিন বিয়ে, মানে বিয়ের দিন টিভিতে টেলিকাস্ট হচ্ছে, আমার মনটা পড়ে আছে দূরদর্শনের দিকে, টিভির পর্দার দিকে, কিন্তু দেখতে পারছি না সেটা আর কি, মানে ওই দিন টেলিকাস্ট হচ্ছে, কারণ আমার 15th অগস্টে বিয়ে হয়েছে।
0: বাহ,
1: 15th অগস্টের জন্য যেদিন আমরা যে প্রোডাকশনটা করেছিলাম সেটা টেলিকাস্ট হচ্ছে, সবাই দেখে এসে এসে বলছে জানিস তো দেখলাম, আমার এত ভালো লেগেছে, ওটা ছিল আমার প্রথম অনুষ্ঠান। তারপরে প্রচুর দূরদর্শনের সঙ্গে কাজ করেছি, ক্লাসিক্যাল প্রোগ্রাম করেছি, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এর আগে যখন থেকে হেমা মালিনী দুর্গা হতেন তখন থেকে আমরা যুক্ত, কিন্তু 2014-15-16 এই সময়টা আমি দুর্গা হিসেবে কাজ করেছি
0: মহালয়াতে,
1: মহিষাসুরমর্দিনী, যেটা সকলে দেখে। এবং সেই প্রসঙ্গে এটা বলে রাখি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহালয়াটা আমরা সবসময় প্রতি মহালয়াতে ভোরবেলা শুনে থাকি, সেই মহালয়ার উপরে যে ভিডিওটা হয়েছে, মানে ওটা তো অডিও, ওটার একটা ভিজুয়াল আছে সিডি, সেখানে কিন্তু দুর্গার চরিত্র কিন্তু আমার করা।
0: বাহ, খুবই ভালো লাগলো শুনে। আর এই যে

0: দূরদর্শনে তোমাদের আরেকটা প্রযোজনা দেখানো হয়েছিল বলে তুমি একটু আগে
1: হ্যাঁ
0: বলেছিলে।
1: রিসেন্টলি দেখানো হয়েছে কচ ও দেবযানি, যেটা কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে নতুন হয়েছে, যেটা কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে নবতমটা এবং রক্তকরবী নয়, নবতমটা হচ্ছে কচ ও দেবযানি। তো প্রোগ্রাম আসলে তো নানা রকম প্রোডাকশনগুলো আমরা করি, আগে পিছিয়ে করি, কিন্তু কচ ও দেবযানি একদম রিসেন্টলি করেছি। দেখো কচ ও দেবযানি রবীন্দ্রনাথের এই কবিতা, এত সাইকোলজিক্যাল একটা কবিতা, এটা পড়েছে কিনা এখনকার জেনারেশন আমার খুব সন্দেহ।
0: সেটাই আমি এক্ষুনি ভাবছিলাম যে এটা কথা বলবো, কারণ এখনকার জেনারেশন কতটা বই পড়েছে বা এই প্রসঙ্গে পড়েছে, তো তুমি কিভাবে এটাকে আরো সরলীকরণ করে কাজটা করলে?
1: সরলীকরণ আমি সত্যি কথা বলবো খুব মানে কনফিউজ করছি, আমি ভেবেছিলাম অন্যভাবে যাতে মাসের কাছে পৌঁছতে পারে এবং ইয়াং জেনারেশন যারা তাদের কাছে পৌঁছতে পারে, সেই জন্য আমি একটু অন্যভাবে ভাবতে চেষ্টা করেছিলাম, কচ ও দেবযানি এই কবিতাটিকে ভাঙতে চেষ্টা করেছিলাম। ভাঙতে গিয়ে যখন আমি বারবার পড়ছি, তখন আমি ভাবছি যে না, এই কথাটা বাদ দেওয়া যাবে না, না না এই জায়গাটা বাদ দেওয়া যাবে না, এটা করতে করতে দেখছি কিছুই বাদ দেওয়া যাচ্ছে না। এমন একটা কথা, এমন ডেপথ, এমন কথোপকথন, আমি কোনটা ছেড়ে কোনটা বাদ দেব? কিন্তু আমাকে তো সেটা এক ঘন্টার মধ্যে বাধ্যে হবে, আমাকে ছোট করতে হবে। তখন আমার যে বন্ধু, আমি যার সঙ্গে করেছি কাজটা, কৌশিক চক্রবর্তী, আর যিনি মিউজিক করেছেন সুব্রত, আমরা তিনজনে মিলে বসে ঠিক করলাম যে সবার কাছে পৌঁছতে গেলে একটু ব্যাপারটাকে একটু মডার্নাইজ করতে হবে, কিন্তু রবীন্দ্রনাথের মতন আধুনিক কবি তো হতে পারে না, তো তাকে রেখে আমরা প্রেজেন্টেশনটাকে কিভাবে অ্যাট্রাকটিভ করতে পারি। তখন আমরা কিছু পোর্শন, অল্প অল্প কিছু পোর্শন আমরা বাদ দিয়ে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট কিছু গান, কিছু ঘটনা মিউজিকের মধ্যে, কিছু ঘটনা গল্পের আকারে, একটু ফ্ল্যাশব্যাক আছে, এখনকার কথা আছে, গল্পের মতন করে, একটা সিনেমার মতন পিছনে কিছু ভিজুয়াল যাচ্ছে, স্টেজে কোনো প্রপ ইউজ করা হয়নি, স্টেজে কিছু নেই, কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে এমন করেছি আমরা এলইডি স্ক্রিনে যেন পরপর পরপর সিনেমার মতন হচ্ছে, সেটা ছেলে মেয়েদের কাছে খুব অ্যাট্রাকটিভ।
0: হ্যাঁ সেই, এখন তো
1: এখন এই ঘটনাটাকে, এটা বিষয়টাকে সরলীকরণ করাটা, আমি তাকে বাদ দিয়ে তো কিছু করতে পারবো না, তাকে রেখে গানগুলো দিয়ে গোছানোটা, গুছিয়ে কেমন করে প্রেজেন্ট করবো, মোড়কটা খুব সুন্দর হয়েছে।
0: হ্যাঁ, যেটা এখনকার ছেলে মেয়েরাও যাতে, এই প্রজন্ম যাতে আরো ভালো
1: ব্যাপারটা বুঝে
0: অ্যাকসেপ্ট করতে পারে,
1: অ্যাকসেপ্ট করতে পারে,
0: সেটা খুব প্রয়োজন।
1: এটা যখন প্রেজেন্ট করা হয়েছিল, তখন দূরদর্শন থেকে একজন ডিরেক্টর তিনি এসেছিলেন, এসে দেখে বললেন যে আমি অবশ্যই করব, কিছু দিনের মধ্যে করব, আমি এটা করব। তখন এটা রেকর্ডিং হলো, দূরদর্শনে হলো, উনি বললেন এটাকে আমি ট্রান্সলেট করে আমি ডাব করতে দিচ্ছি, আমি এটা ন্যাশনাল থেকে করাবো। এই রিসেন্টলি গত মাসে ন্যাশনাল টেলিকাস্ট হলো, এটা আমাদের কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট যে মানুষের ভালো লেগেছে, যখনই প্রেজেন্টেশনটা হয় খুব লোকে অ্যাপ্রিসিয়েট করে।
0: দূরদর্শনের সাথে তাহলে তোমার এইভাবে যোগাযোগ, আর এটা আমাদের কাছেও ভীষণ আনন্দের যে আমাদের রবীন্দ্রনাথ তো সারা পৃথিবী জুড়ে তার খ্যাতি সবসময় আজীবন তাই থেকেছে। এটা আরো ভালো লাগা যে এটা যে ন্যাশনাল চ্যানেলে গেছে এবং এখনকার প্রজন্ম যে এই বিষয়টাকে আত্মস্থ করছে, এটা শুনেও খুব ভালো লাগলো।
2: শুনলেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি ছিলেন নৃত্যশিল্পী মালবিকা সেন, তার সঙ্গে কথা বলেছেন ইনা বাগচি। আজ শুনলেন প্রথম পর্ব, প্রযোজনা দুর্বা দে।
3: শুনলেন অনুষ্ঠান হাউসফুল।
4: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

কখনো খেয়াল করেছেন, রাতে যখন চারপাশটা একটু নিঝুম হয়ে আসে, তখন মনের ভেতর আচমকাই কোনো এক চেনা সুর গুনগুন করে ওঠে? বাসে, ট্রামে বা পথ চলতে চলতে আপনি হয়তো মনে মনে গাইছেন, মনে পড়ে রুবি রায়। কিন্তু ঠিক পরের লাইনেই ওপাশ থেকে কেউ গেয়ে উঠল, মেরি ভিগি ভিগি সি। আপনি তো অবাক, ভাবছেন এ কি কাণ্ড, সুরটা তো আমার চেনা বাংলা গানের, কিন্তু ভাষাটা হিন্দি কেন? সুরের দুনিয়ায় এই ম্যাজিক কিন্তু বারবার ঘটেছে। সুরের চলন একই, অথচ শব্দের ভিন্ন কাঠামো গানকে দিয়েছে ভিন্ন আবেগ। দুটি ভাষায় গানই শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়, সমান সুপারহিট। বাঙালি আবেগের সেই সোনালি দিনের এমন সব আশ্চর্য মেলবন্ধন।

বন্ধন আর চেনা সুরের পিছনের কিছু অজানা ইতিহাস নিয়ে সেজে উঠেছে আমাদের আজকের হারানো দিনের গান। তাই রাত ১১টার ঘণ্টা বাজলেই কান পাতুন মৈত্রী প্রচার তরঙ্গে। সঙ্গে থাকবেন অনন্যা গঙ্গোপাধ্যায়।

0: নমস্কার, আমার দুই বাংলার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর।
1: মৈত্রী FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবা।

0: বাংলার যুব সমাজ, সম্ভাবনাময় তরুণ তরুণী, যাদের মুক্ত চিন্তন, সাহস এবং মনের জোরে বদলে যেতে পারে পৃথিবী। কিন্তু সেই সমাজের আজ বড় অসুখ করেছে। আজ রোজ নামচা অনুষ্ঠানে কথা বলবো সমাজের এক ব্যাধিকে নিয়ে। হ্যাঁ ঠিকই, বহু আন্তর্জাতিক সংস্থা মাদক সেবনকে একটি ব্যাধির সঙ্গেই তুলনা করেছেন। ছোটবেলা থেকেই আমরা প্রত্যেকেই কোনো না কোনো খবরের কাগজের প্রতিবেদন কিংবা কোনো বইয়ের পাতায় পড়ে এসেছি কিন্তু ড্রাগের নেশা সর্বনাশা। অথচ বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের একাকিত্ব, বিষণ্ণতা, কোনো একটি বিশেষ ক্ষেত্রে বিফলতা আমাদেরকে সেদিকেই ঠেলে দিচ্ছে। নয়তো প্রতিনিয়ত প্রতিদিন এইভাবে মাদক সেবনের হার ঊর্ধ্বগামী হতো না। আমরা যত আধুনিক হয়েছি, প্রযুক্তি যত এগিয়েছে, তত বেশি শক্তিশালী হয়েছে কুরিয়ার পরিষেবা। আর সেই পরিষেবাকেই কাজে লাগিয়ে বিদেশ থেকে আমাদের শহরে এসে পৌঁছচ্ছে নেশার দ্রব্য, যা তারপরে পুতুলের পেটে, গাড়ির সিট বেল্টে, জুতোর হিলে কিংবা শরীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে পাচার করা হচ্ছে বিভিন্ন স্থানে। বয়ঃসন্ধিক্ষণ থেকে যৌবনের দরজায় দাঁড়িয়ে আছেন যারা, বেশিরভাগ ক্ষেত্রে তারাই এই চক্রের সঙ্গে যুক্ত এবং সমস্যায় আছেন তারাই। আর ফলস্বরূপ হারিয়ে যাচ্ছে একটার পর একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ। আজ একটি বিশেষ দিন। আজ বিশ্বজুড়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। নেওয়া হচ্ছে বিভিন্ন কর্মসূচি, শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান, নেশামুক্ত ভারত অভিযানে অংশগ্রহণ করছে বাংলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। লক্ষ্য একটাই, নেশামুক্ত সমাজ গঠনের। 2026-এর থিম ওয়ার্ল্ড ড্রাগ প্রবলেম, পারসিস্টিং ইস্যুস, নিউ চ্যালেঞ্জেস, ইনোভেটিভ রেসপন্সেস। বিশ্বের নানা রকম মাদক সমস্যা, চলমান সমস্যা, নতুন প্রতিবন্ধকতা, উদ্ভাবনী সমাধান। যে কোনো সমস্যারই যেমন সমাধান আছে, যে কোনো রোগের যেমন চিকিৎসা আছে, তেমনি একটি অভ্যেসকে পাল্টানোর অনেক রাস্তা আছে। প্রয়োজন সেই রাস্তাগুলোকে শনাক্ত করা এবং সঠিক পথে সুস্থ শরীরে আগামীর পথে এগিয়ে চলা। মাদকদ্রব্য ব্যবহার ও পাচারের বিরুদ্ধে কাজ করে চলেছে বহু সংস্থা। আমরা কথা বলে নিয়েছিলাম উত্তরবঙ্গে কাজ করে চলা একটি জনপ্রিয় সংস্থার সাধারণ সম্পাদক ও কাউন্সিলর বিধানরত্ন প্রধান মহাশয়ের সঙ্গে। তার কাছ থেকে পাওয়া বার্তা আপনাদের কাছে পৌঁছে দেব। নমস্কার দাদা, আকাশবাণী মৈত্রী মহিলাদের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার, গ্রিটিংস ফ্রম কালিম্পং। আমি কালিম্পং থেকে বিধানরত্ন প্রধান বলছি।
0: আপনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে

0: যুক্ত?
1: হ্যাঁ, আমি ভ্যান্স বলে আমাদের সংস্থাটা, এটা হিমালয়ান অ্যান্টি এইডস নার্কোটিক ড্রাগস সোসাইটি।
0: আচ্ছা, কতদিন কাজ করছেন?
1: আমি 2006 থেকে আছি, মোটামুটি 20 বছর হয়ে গেছে।
0: বেশ, নেশামুক্ত সমাজ গড়ার স্বপ্ন নিয়ে আপনারা কাজ করেন, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ
0: মূলত উত্তরবঙ্গ।
1: হ্যাঁ, কালিম্পং ডিস্ট্রিক্ট, উত্তরবঙ্গ।
0: আজ একটি বিশেষ দিন, আজ 26শে জুন, আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস। আজকের দিনটি আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ?
1: আজকে দিনটি একদম মিনিংফুল দিন আছে। আমরা এই লাইনে কাজ করি, একটা রিহ্যাবিলিটেশন সেন্টার আছে আমাদের, একটা কাউন্সেলিং সেন্টার আছে। আমরা এটা প্রতি বছর উদযাপন করি।
0: আচ্ছা, আয়োজন সম্পর্কে যদি একটু জানতে চাই।
1: এই বছর হচ্ছে আমাদের ডিএম অফিস, এসপি অফিস, পুলিশের সঙ্গে একটা প্রোগ্রাম করছি।
0: আপনি একজন কাউন্সেলর, মাদকাসক্ত বহু মানুষকে আপনি কাউন্সেলিং করেছেন, আপনার অভিজ্ঞতা একটু শুনবো।
1: অনেক আছে, কাউন্সেলিং করেছি ওদের, ওদের ট্রিটমেন্ট হয়েছে। তারপরে যা ট্রিটমেন্ট মডিউল আছে আমাদের, এটা হোলিস্টিক অ্যাপ্রোচ উইথ 12 স্টেপস বলে।
0: আচ্ছা,
1: আর
0: কিরকম এই চিকিৎসাটা?
1: ট্রিটমেন্টটা, এটা অ্যাডমিট হবে, তারপরে 4 মাস ফার্স্ট ডিটক্স হবে, ডিটক্সিফিকেশন। ওর নেশাটা একটু মানে মেডিকেল হেল্প লাগবে, ওটাকে শরীর থেকে বার করতে হবে। তারপরে স্পিরিচুয়াল ট্রিটমেন্ট আছে, এটা একটু আত্মিক নেচারের ট্রিটমেন্ট আছে। 4 মাস পরে ফলো আপ হবে ওর, মানে ও বাড়ি যাবে, তারপরে ফলো আপ হবে।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, আপনার সংস্থার কর্মসূচি ভাগ করে নিলেন আমাদের সঙ্গে আজকের
1: ঠিক আছে,
0: অনুষ্ঠানে।
1: আমি এই বছর থিম আছে ব্রেক দ্য সাইকেল, স্টপ অর্গানাইজ ক্রাইম, এই বলে আমি এটা আপনার থেকে বিদায় নেব।
0: একদমই তাই, আপনাদের এই পথ চলা সফল হোক, এই স্বপ্ন পূরণ হোক আমাদের সবার।
1: ধন্যবাদ, ধন্যবাদ দিদিমণি।
0: এতক্ষণ শুনলেন কাউন্সেলর বিধান রত্ন প্রধানের সাক্ষাৎকার। কথা বলে নিয়েছিলাম এই সংস্থারই আরও একজন অন্যতম সদস্য প্রজ্ঞান মিত্র মহাশয়ের সঙ্গে।
2: নমস্কার দাদা, আকাশবাণী মৈত্রী মহিলাদের আসরে আপনাকে স্বাগত।
3: ধন্যবাদ, আমাদের তরফ থেকেও আপনার সমস্ত শ্রোতা মন্ডলীকে অভিনন্দন।
2: আপনি কতদিন এই সংস্থার সঙ্গে যুক্ত আছেন?
3: এই সংস্থার সঙ্গে বিধান এবং আমরা মোটামুটি শুরু হয়েছে ধরুন 2006 থেকে, এবং 2008 থেকে মোটামুটি আমরা যুক্ত আছি।
2: আচ্ছা, আজকে একটি বিশেষ দিন, আজ আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস। আপনারা এই বিষয়টির ওপরই কাজ করেন, মূলত উত্তরবঙ্গে। আজকের দিনটির গুরুত্ব আপনাদের কাছে কিরকম?
3: দেখুন, আমাদের জন্য সবই সবদিনই হচ্ছে 26শে জুন, কিন্তু যেহেতু সারা বিশ্বে একটা দিন বিশেষভাবে পালন করা খুব প্রয়োজনীয় লোকের সামনে উদাহরণ তুলে দেওয়ার জন্য, সেই জন্য অবশ্যই এই দিনটার একটা আলাদা তাৎপর্য আছে।
2: একদমই তাই, কোনো একটি বিশেষ দিন নয়, এই বিষয়টি এমনই একটি সমাজে ঘুণ ধরা বিষয় যেখান থেকে সমাজকে বাঁচিয়ে তুলতে, শুশ্রূষা করতে প্রত্যেকটি দিনই 26শে জুন হিসেবে উদযাপিত করা উচিত। আপনারা উত্তরবঙ্গের মানুষের সঙ্গে কাজ করেন, আমি একটু জানতে চাইছি যে আপনাদের কি অভিজ্ঞতা, মানে ওখানকার মানুষদের নেশাগ্রস্ত হয়ে পড়ার প্রবণতা কতটা বেশি বা কতটা বাড়ছে?
3: আসলে গোটা উত্তরবঙ্গটাই তো খুব ভালনারেবল, কারণ কাছাকাছি খুব ক্লোজ ডিফারেন্ট স্টেট এবং আলাদা দেশেরও বর্ডার রয়েছে, সীমানা। সুতরাং এখানে পাচার ব্যাপারটা বা একটা আশা অনেকটা সহজলভ্য। তো মানে যদিও শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং বা উত্তরের আরো জেলাগুলি, আলিপুরদুয়ার টুয়ার, ওইগুলো সমস্ত কিছুই রয়েছে উত্তরবঙ্গের মধ্যে, কিন্তু আমাদের মূলত কাজটা হচ্ছে কালিম্পং কে ঘিরেই। শিলিগুড়ির সঙ্গে আমাদের কিছু যোগাযোগ আছে,
2: আচ্ছা,
3: তার পৃথিবীতে যেরকম প্রবলেম এখানেও সেরকমই রয়েছে। তবে এখানকার সমস্যাটা অন্য জায়গায় যেমন ড্রাগসটা একটা বিজনেস এবং অনেকের ইনকামেরও একটা বড় সোর্স,
2: আচ্ছা,
3: এখানে সেই জিনিসটা অতটা নেই। কারণ এখানে বেশিরভাগই আমরা যাদের দেখেছি বা যারা বুঝেছি কথা বলি, বেশিরভাগ ক্ষেত্রে এখানে যেটা হয় নিজেদের নেশার বস্তুগুলো যোগান পাওয়ার

0: জন্য, ওটা কন্টিনিউ রাখার জন্য সেডলিংটা হয়।
1: আচ্ছা,
0: সেই জন্য এখানে খুব লার্জ স্কেলে ওই ব্যাপারটা, বিশেষ করে পাহাড়ে তো লার্জ স্কেলে কিছু হয় না, এটা একটা সমস্যাও আছে। যেহেতু লার্জ স্কেলে হয় না, খবর পাওয়া বা পুলিশের পক্ষে ধরা তাদের, এটাও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়ে যায়।
1: মানে পাচার যতটা হচ্ছে বা যতটা আমদানি হচ্ছে, ওখানকার স্থানীয় মানুষই সেটা ব্যবহার করছেন?
0: অ্যাকচুয়ালি পাহাড়টা এমন একটা জায়গা, এখানে স্থানীয় মানুষ তো আছেনই, এছাড়া বাইরে থেকেও প্রচুর মানুষ যাতায়াত করেন বিভিন্ন সময়ে। আমি এটা বলবো না যে ট্যুরিস্টরা এসে এখানে অ্যাবিউজ করেন, কিন্তু কেউ করেন না সেটাও ধরে নেওয়াটা ঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে তো হয়ই, মানে পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য বা বিভিন্ন জেলাগুলো থেকে অনেক সময় লোকে এখানে কাজের সন্ধানও আছে, তাদের মধ্যেও কখনো কখনো সামান্য পরিমাণে যে এগুলো দেখা যায় না তা নয়, যায়। তবে লোকাল মানুষ ইউজ করে বলতে আপনি যেটা বলছেন, হ্যাঁ সে তো ডেফিনেটলি এই ডিস্ট্রিক্টের জন্য যখন হচ্ছে প্যাডলিংটা, লোকাল মানুষের ইনভলভমেন্টটাই বেশি থাকে।
1: কোন বয়সকে আপনারা বেশি লক্ষ্য করেছেন নেশাগ্রস্ত হয়ে পড়ছে?
0: টিনেজ, ধরুন আপনি 15-16-17 এই থেকে মোটামুটি 6 অব্দি ধরতে পারেন, 28 বা 30, যদিও এই গ্রুপটা একটু বড় হয়ে গেল এবং ডিফারেন্ট টাইপের হলো, কিন্তু এই গ্রুপের মধ্যেই বেশি দেখা যায়।
1: মানে যুব সমাজের মধ্যেই নেশার প্রবণতাটা বাড়ছে,
0: বাড়ছে,
1: সেই কারণেই স্কুল কলেজের যে শিক্ষার্থীরা তাদেরকে অনেকটা সচেতন করা আমাদের প্রয়োজন। আপনাদের সংস্থাও সেই বিষয়ে কাজ করছে, সেই
0: হ্যাঁ।
1: পদক্ষেপগুলো সম্পর্কে যদি একটু জানতে পারি।
0: এখানে অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়। প্রথম তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি স্কুলগুলোতে, কখনো কখনো ক্যাম্প করা হয়, তারপর ধরুন পোস্টার রাইটিং কম্পিটিশন, বা এখানে ধরুন বিভিন্ন স্কুলে, বিশেষ করে বলছি ধরুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর আন্ডারে যে স্কুলগুলো, সেগুলোতে NSS বলে একটা সংস্থা আছে, তারাও এই ক্যাম্পেইন গুলো করে থাকে। NSS এর ব্যাপারে আপনি ডিটেলস জানতে চাইলে নোডাল অফিস আছে ওদের বিকাশ ভবনে বা HS কাউন্সিলে, ওদের কাছ থেকে আপনারা জানতে পারবেন।
1: আচ্ছা,
0: এছাড়া ICSE স্কুল গুলো, ওরাও খুব কোঅপারেটিভ, ওদেরও বিভিন্ন ভলেন্টিয়ার গ্রুপ আছে, তাদের মাধ্যম দিয়ে কাজ করা হয়। ধরুন পোস্টার রাইটিং, কোনো সেমিনার হলো, জায়গার অ্যাবিউজ এর উপর ডিবেট কম্পিটিশন, সেটাও হয় স্কুলগুলোতে। আরেকটা স্টেপ নেওয়া হয়, ধরুন অ্যান্টি ড্রাগ স্কোয়াড এর মতো, সেখানে কিছু টিচার্স, টাকা মুখ্য টিচার্স যারা, তাদের অ্যাপয়েন্ট করা হয়। ওদের ওদের আন্ডারে টিচার একা নন, হয়তো 2-3 জন থাকলেন গ্রুপে, তার সঙ্গে আরো স্টুডেন্টস দের ইনভলভ করে মোটামুটি একটা নজরদারি চালানোর মতো বন্দোবস্ত করা হয়।
1: আচ্ছা, আর একটা বিষয়ে খুব জানতে ইচ্ছা করছে, যেহেতু যুব সমাজকে নিয়ে আমরা কথা বলছি, যুব সমাজ কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যুক্ত, সোশ্যাল মিডিয়া, যেটার মধ্য দিয়েই কিন্তু তারা অনেক সময় অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে, আবার সচেতন বার্তাও কিন্তু আমরা এই মাধ্যমটা ব্যবহার করে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনারা কি মনে করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি নেশা বিরোধী কোনো সচেতনতা গড়ে তুলতে সক্ষম হবে?
0: সোশ্যাল মিডিয়াতে হয়তো আমরা কিছু ক্যাম্পেইন, কিছু পোস্টার বা কিছু কন্টেন্ট পোস্ট করলাম বা দিলাম, কিন্তু ফাইট এগেনস্ট ড্রাগ, এটা সোশ্যাল মিডিয়াতে অতটা ফ্রুটফুল হয় না।
1: আচ্ছা,
0: কারণ যারা এটা অ্যাবিউজ করে, তারা ঠিক ওই মাধ্যমের মধ্যে দিয়ে তাদেরকে মেসেজ পাঠানো, সোশ্যাল মিডিয়াতে অতটা বেশি হয় না। কারণ এখনো অনেক ক্ষেত্রে লোকে এই ব্যাপারে একটু সিক্রেটিভ থাকে। যেমন ধরুন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কোন ছেলে বা মেয়ে ড্রাগ নিচ্ছে, বাবা মা হয়তো জানতে পেরেছেন, কিন্তু তারা লুকোনোর চেষ্টা করেন। তারা যদি প্রথম স্টেপেই ওপেন করে ওদের সংস্থার সঙ্গে বা অন্য কোনো সংস্থার সঙ্গে যারা কাজ করছেন তাদের কাছে যান, তাহলে ভালো পরামর্শ এবং ভালো চিকিৎসা পেতে পারেন। সেই জিনিসটা থাকে না, কি বলবো, সোশ্যাল অ্যাওয়ারনেস যেটা, সেটা ঠিক ওইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডেভেলপটা করা যায় না।
1: আচ্ছা, চিকিৎসার কথা বললেন এবং আপনি একটু আগেই বললেন শিলিগুড়ি থেকেও বহু পেশেন্ট আপনাদের কাছে আসে, মানে যারা মাদকাসক্ত বা নিয়মিত ড্রাগ সেবন করে, তারা যখন যে মুহূর্তে রিয়েলাইজ করে যে এই পথটা ভুল এবং এখান থেকে তারা নিজেদের জীবনের ছন্দে পুনরায় ফিরে আসতে চায়, সেই রাস্তাটা খুব কঠিন। আপনারা কি ধরনের উদাহরণ পেয়েছেন বা এদেরকে সুস্থ করে তোলার সময় কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আপনাদেরকে?
0: দেখুন, চ্যালেঞ্জ তো মাল্টিপল থাকে। যেমন ধরুন বডি একটা জিনিসে যদি অভ্যস্ত হয়ে যায়, সেটা যখন পাবে না, তার বডির মধ্যে একটা রিপ্রোটেশন তৈরি হয়, তারপরে ধরুন তার মেন্টাল হেলথ, এইসব বিভিন্ন ব্যাপারগুলো ডিপেন্ড করে। তারপর

0: ওদের কাউন্সিলিং ট্রিটমেন্ট মানে একটা কোন একটা ছোট্ট পদ্ধতি নয়, বিভিন্ন দিক থেকে মানে ওদের সমস্ত জিনিসটা সিকিওর করে
1: হ্যাঁ
0: যাতে ওকে আস্তে আস্তে অভ্যাস থেকে বেরিয়ে আনানো যায়,
1: হ্যাঁ
0: সেই চেষ্টাটাই আমরা করি। মাল্টিপল প্রসেস রয়েছে,
1: আচ্ছা, এই পদ্ধতিগুলো সম্পর্কে যদি একটু জানতে পারি।
0: যেমন ধরুন কাউন্সিলিং।
1: হ্যাঁ
0: হ্যাঁ, মানে অনেক কি বলবো অ্যাবিউজার আছে যারা হয়তো বাবা মার কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে রিকগনিশন পায়নি,
1: হ্যাঁ
0: একা থাকে, একটা ক্ষেত্রে ভোগে, কোথাও কোথাও ডিপ্রেশন কাজ করে, তাদের জন্য কাউন্সিলিংটা তো খুবই প্রয়োজন। কাউন্সিলিংটা ইনফ্যাক্ট সবার জন্যই প্রয়োজন, প্রত্যেকের আলাদা আলাদা প্যাটার্ন ধরে, তাদের কি সমস্যা থেকে শুরু হয়েছিল সেই জায়গাটা থেকে ধরে ধরে তাকে আস্তে আস্তে কাউন্সিলিং করতে হয়, এই সমস্যাটা এরকম, ওই সমস্যাটা এরকম, এই ব্যাপারগুলো এইভাবে হ্যান্ডেল করতে হবে ইত্যাদি, মানে যার যেরকম দরকার সেভাবে কাউন্সিলিং করা হয়। তারপরে ধরুন মেডিটেশন বা কোনো কিছু অ্যাক্টিভিটি, এইগুলো চলে এখানে। তার সঙ্গে ভিজিটিং ডক্টরসও আছেন, হ্যাঁ, যারা এসে রীতিমতো ভিজিট করেন এবং মানে কি লাগবে, মানে হেলথ চেক আপ যেটাকে বলে প্রপারলি, শুধু এটা নয়, ডায়েটও লাগে, কি ডায়েট কি হবে, এইসব ডিটেল গুলো থাকে।
1: আচ্ছা, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়াও আপনাদের হাত ধরেই সম্ভব হয়?
0: হ্যাঁ, মানে ধরুন কোন রিহ্যাবিলিটেশন সেন্টারে গেল, কাউকে রাখতে হলো, তখন তো চিকিৎসক থাকতেই হবে,
1: ঠিক,
0: কারণ বডি কখন কি চাইবে না চাইবে এবং কি রিয়াক্ট করবে সেটা তো আগে থেকে সবসময় বোঝা যায় না। তবে যারা অভিজ্ঞ চিকিৎসক আছে তারা মোটামুটি বুঝতে পারেন এর এই হতে পারে, এই হতে পারে বলে একটা প্রিকশন আগে থেকেই নেওয়া থাকে।
1: আচ্ছা, এই কাজটা করার সময় আপনারা স্থানীয় মানুষের থেকে কতটা সহায়তা পেয়েছেন?
0: স্থানীয় মানুষের সহায়তা ছাড়া তো কিছু করা যায় না, মেন্টাল সাপোর্ট এবং ফিজিক্যাল সাপোর্ট ওদের অবভিয়াসলি আছে। তবে এই ব্যাপারটা এখনো একটা সোশ্যালি ট্যাবুর মতো কাজ করে অনেক জায়গায়, যার ফলে অনেকে হয়তো সাহস করে এগিয়ে আছে, আবার কোনো জিনিসগুলো যাদের সমস্যা হচ্ছে তারা এগিয়ে এসে প্রথমেই বলা, এই ব্যাপারগুলো একটু পিছনের সারিতে আছে এখনো, তবে আস্তে আস্তে ইমপ্রুভ করছে। আমরা আশাবাদী আমরা সোসাইটি থেকে পুরো হেল্প পাবো একটা সময়ে।
1: নিশ্চয়ই, যিনি নেশার দ্রব্য নিয়মিত নিচ্ছেন, মানে আমি ভিকটিম এর কথা বলছি, ভিকটিম
0: হ্যাঁ
1: তো কোনোভাবেই চান না নিজের কাউন্সিলিং করানোর জন্য, বা সেই উদ্যোগটা তার মধ্যে থাকে না, সেক্ষেত্রে তাদের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করেন?
0: আমাদের তো অনেক ভলেন্টিয়ার্স আছে ফোনের মাধ্যমে, এইখানে আমরা সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করি, যে অনেকে জানা যে অমুক জায়গাতে এরকম সিমটম কিছু দেখা গেছে, অমুক গ্রামে কারোর একটা এরকম মনে হচ্ছে, তো তখন আমরা সেটা হয়তো তাকে বা কাছাকাছি কাউকে বললাম একটু মনিটর করো, কি ব্যাপার দেখো, তার ফ্যামিলিতে গিয়ে বোঝাও, এরকম করে আস্তে আস্তে তাকে এখানে নিয়ে আসা হয়। আর অনেক সময় ফ্যামিলি মেম্বাররাও যারা আগে থেকে হয়তো জানেন আমাদের কথা, তারা নিজেরাই এসে যোগাযোগ করেন।
1: ঠিক, মূলত আপনারা কি ধরনের নেশাদ্রব্য ব্যবহার করতে লক্ষ্য করেন?
0: এখন তো ডিমান্ড এন্ড সাপ্লাই বিশ্বের যেটা আছে সেখানে সিনথেটিক ড্রাগেরই ব্যবহার বেশি, তবে মোটামুটি যা যা আছে প্রায় সব রকমই জিনিসই কালিম্পংয়ে পাওয়া যায় এবং ইউজ হয়।
1: আচ্ছা, এরকম কোন উদাহরণ যাদেরকে আপনি দেখেছেন যে তাদের এই রকম পরিণতি হয়েছে দীর্ঘদিন নেশাদ্রব্য ব্যবহারের ফলে, এবং তারপর সেখান থেকে চিকিৎসার মাধ্যমে আপনারা তাকে ফিরিয়ে আনতে পেরেছেন, এরকম কোন উদাহরণ যদি আজকে আমাদের সঙ্গে ভাগ করে নেন?
0: হ্যাঁ, এরকম প্রচুর উদাহরণ আছে। দেখুন, তারা তো এখন বেশিরভাগই এখন সোসাইটিতে খুব ভালো কাজ করে, এখন রেসপেক্টেবল পার্সন, তো বাই নেম তো আমি বলতে পারবো না, তবে এরকম অনেকে আছেন যারা সাকসেসফুল বিজনেসম্যান বা সাকসেসফুল অন্য প্রফেশনে আছেন, ইভেন আমাদের ভলেন্টিয়ারদের মধ্যেও কেউ কেউ আছেন এরকম যারা এখন খুব ভালো কাজ করছেন।
1: যারা উপকারিতা পেয়েছেন এবং তারা চান যে বাকি মানুষও সেই উপকারিতা পাক, সেই কারণেই আপনাদের সঙ্গে যুক্ত হয়েছেন।
0: ইভেন এই অর্গানাইজেশনটা শুরু ওইভাবে ছিলেন কয়েকজন, তারা ভেবে চিন্তে মানে সেরকম একটা অর্গানাইজেশন করলে ভালো হবে এখানকার স্থানীয় কি বলবো ছেলে মেয়েদের জন্য, যারা এই পরিস্থিতি থেকে নিজেদের বার করে আনতে পারবে, এবং সেরকম একজন ছিলেন যারা আগে ভুল করে কোনো কারণে মোহগ্রস্ত হয়ে এই অ্যাবিউজ করে ফেলেছিলেন, তারা সামলে নিয়ে এখন এই অর্গানাইজেশনের সঙ্গে অ্যাক্টিভ ভাবে যুক্ত আছে।
1: আচ্ছা,
0: অনেকে আছে যারা মানে বারবার ট্রিটমেন্টের পরেও আবার রিল্যাক্স করে, বারবার রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠাতে হয়, এবং আলটিমেট তো এদের খুব ফাস্ট ডেথও হয়েছে কয়েকজনের, মানে এটার ওয়ার্ল্ড ওয়াইড যে পার্সেন্টেজ বা ইন্ডিয়ার যে পার্সেন্টেজ আমরা মোটামুটি পাই, এই তুলনায় কালিম্পং এ কিন্তু পার্সেন্টেজটা অনেকটা ফ্রুটফুল। এবং আশাব্যঞ্জক। এই কারণে বলছি, ধরুন ওয়ার্ল্ড ওয়াইড এরকম 47-48%, 47% মতো

0: মানে কালিম্পং এ মানে আমাদের অর্গানাইজেশনে যে অবস্থা মোটামুটি আছে এখনো অব্দি, 72-73% অব্দি তারা ফিরে এসেছে, আর বাকি যে 27 তাদের মধ্যে কেউ মৃত বা কেউ আবার রিল্যাপস করেছে, দু একজন আবার রিল্যাপস করেও আবার ফিরে এসেছে, এরকমও আছে। আবার এরকমও আছে যাদের হয়তো একটু ইম্প্রুভ হয়েছে কিন্তু আস্তে আস্তে সোশ্যালি তারা এমন জায়গায় চলে গেছে যে সেখান থেকে আর ফিরে আসতে পারছে না কোনো কারণে, ফ্যামিলি সাপোর্ট পাচ্ছে না, শুধু আমরা আমাদের পক্ষে যতটুকু সাহায্য করছি কিন্তু ফ্যামিলিও যদি অ্যাক্টিভলি তাকে নিজের মতো করে না সামলে ডিজন করে দেয় তখন যে সমস্যাগুলো হয়, সেরকম সমস্যা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে।
1: ঠিক, সংস্থা যেভাবে হাত বাড়াচ্ছে নেশাগ্রস্ত মানুষের দিকে তাদেরকে পুনরায় নিজের জীবনের ছন্দে ফিরিয়ে আনতে, অনেকটা ভূমিকা কিন্তু আমাদের নিজেদের পরিবার, নিজেদের কাছের মানুষদের থাকে।
0: হ্যাঁ নিশ্চয়ই, এবং এটা নিয়ে যে বললাম না একটা সোশ্যাল ট্যাবু মতো ব্যাপারটা আছে যে অনেকে ব্যাপারটাকে মেনে নিতে পারে না, আমার খুব ঘৃণার চোখে দেখে, আমার মনে হয় ব্যাপারটাকে অনেকটা সহানুভূতির চোখে দেখা উচিত। ইভেন ইউএস বা ইউএনও এটাকে তো অ্যাকচুয়ালি একটা ব্যাধি বা ডিজিজ বলে অলরেডি অ্যাকসেপ্ট করেছে, এইভাবে দেখলে আমার মনে হয় ব্যাপারটা অনেকটা সোজা হয়।
1: কারণ অনেক মানুষই দীর্ঘদিনের বিষণ্ণতা বা মন খারাপ থেকে, একাকিত্বে ভোগা থেকে এই পথ বেছে নিয়েছেন, তাই
0: হ্যাঁ, এটা তো একটা
1: তাদের
0: অন্যতম বড় কারণ, একটা বড় কারণ যে মানুষ একাকিত্ব বা ডিপ্রেশন থেকে এইদিকে চলে যায়।
1: তাই তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে সহানুভূতি, একটু ভালোবাসা এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতেই হয়।
0: নিশ্চয়ই, প্রিলিমিনারি মেডিসিন, ওটা ছাড়া সম্ভবই নয়।
1: ঠিক,
0: আচ্ছা,
1: এবছর আপনাদের আজকের দিনটি উদযাপনের পরিকল্পনা কি ছিল?
0: এখানে টাউন হল আছে, টাউন হলে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের তরফ থেকে ডিএম অফিস, এসপি অফিস এরা এবং স্কুল, তাছাড়া এখানে ডিফারেন্ট এরিয়াতে আমাদের ওখানে যেমন পাড়া থাকে, এখানে পাড়াটাকে বলে গাঁও, ওই গাঁওতে প্রত্যেকটা গাঁওতে একটা করে কমিউনিটি হল আছে, মানে সেটা এরকম নয় কোনো মানে পার্টিকুলার ধর্ম বা জাতির জন্য, সেই এরিয়ার সবার জন্য সেই কমিউনিটি যে কমিটি গুলো আছে তাদেরকেও এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজের ইনভলভমেন্টও থাকবে, সেখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে এবং ওই দিন সম্ভবত একটা বই মানে পুস্তক এটাও উদ্বোধন হবে কালিম্পং জেলা পুলিশের পক্ষ থেকে করা হবে, বিভিন্ন রকম ডাটা নিয়ে যেগুলো আমাদের ভবিষ্যতে কাজ করতে সুবিধা হবে।
1: বেশ, তরুণ প্রজন্মের জন্য বিশেষ বার্তা শুনে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব।
0: বিদায় নেওয়ার আগে আমি শুধু একটাই কথা বলবো সবার জন্য, যে সে নো টু ড্রাগ, এটাই একমাত্র আমাদের স্লোগান হওয়া উচিত।
1: বাহ, অত্যন্ত পজিটিভ একটা বার্তা আপনার থেকে পেলাম, খুব ভালো থাকবেন, নমস্কার।
0: আপনারা ভালো থাকবেন, সমস্ত শ্রোতা মন্ডলী এবং যারা আমাদের অর্গানাইজেশনে যুক্ত তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে এবং আজকের দিনে নতুন করে শপথ নেওয়ার বা অঙ্গীকার করার অনুরোধ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি।
1: ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন আজকের অতিথি প্রজ্ঞান মিত্রর সাক্ষাৎকার। সব শেষে বলি একটাই কথা, নেশার দ্রব্যের কোনো প্রয়োজন নেই, কিন্তু নেশা ধরুক বই পড়ায়, গান শোনায়, বেড়াতে যাওয়ায় কিংবা চিঠি লেখায়। তাহলে আজকে অনুষ্ঠানের শেষে মনে করিয়ে দিই এই মাসে চিঠি লেখার বিষয়গুলি। এই মাসে আমার কলমের বিষয় জীবনের সন্ধ্যা তারা, সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একটিমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকম সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ থাকেন, যারা আমাদের সফলতার পূর্বে এবং ব্যর্থতার পরেও পথ দেখিয়ে যান। তিনি অন্য কেউ নাও হতে পারেন, আপনি নিজেও হতে পারেন। তাই আপনার জীবনে সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান 150 শব্দের মধ্যে। তবে মনে রাখবেন 23 জুলাই 2026। পাঠিয়ে দেবেন আমার কলেও মহিলা মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন এই ঠিকানায়। এক কলমে দুই নারীর বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবলী চরিত্র। দুই চরিত্রের বৈপরীত্য নিয়ে লিখে পাঠিয়ে দিন মহিলা মহলের ঠিকানায়। আজকের মতো মহিলাদের আসর এই পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু সুস্মিতা সরকার। নমস্কার।

কান্ত কবি রজনীকান্ত সেন। পিতা গুরুপ্রসাদ সেন ছিলেন সুদক্ষ সঙ্গীতজ্ঞ, আর মা মনোহমোহিনী দেবী বাংলা সাহিত্যের প্রতি গভীরভাবে অনুরক্ত ছিলেন। ছোট্ট রজনীকান্তের সাথে মা প্রায়ই সাহিত্য নিয়ে আলাপ আলোচনা করতেন এবং বাবার কাছেই তাঁর শৈশবে সঙ্গীত অনুশীলনের সুযোগ ঘটে। কোথাও কোনো সুমধুর সুর কানে এলেই তিনি তা সুর তাল সহ তৎক্ষণাৎ মনে রাখতে পারতেন। 14 বছর বয়সে বন্ধু তারকেশ্বর চক্রবর্তীর সঙ্গে পরিচয়ের পর গানের প্রতি তাঁর এই আকর্ষণ আরও দৃঢ় হয়ে ওঠে এবং মাত্র 15 বছর বয়সেই তিনি রচনা করেন তাঁর প্রথম গান। আজ কথায় গানে অনুষ্ঠানের প্রথম রজনীকান্তের গান শোনাব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বড় হয়ে রজনীকান্ত ওকালতি পেশায় প্রবেশ করেন, কিন্তু এ পেশায় তাঁর মন কখনোই স্থির হয়নি। নিজের বন্ধু শরৎকুমার রায়কে লেখা এক চিঠিতে তিনি অকপটে স্বীকার করেছিলেন, আইন ব্যবসায়ী তিনি ঠিকই, কিন্তু কোনো দুর্লঙ্ঘ নিয়তি তাঁকে এই পেশার সাথে বেঁধে দিয়েছিল মাত্র। তাঁর চিত্ত কখনোই এতে প্রবেশ করতে পারেনি।

কাল থেকে তিনি সাহিত্যের পূজারী, কল্পনার আরাধক। আইন পেশার পাশাপাশি নিরলসভাবে তিনি সঙ্গীত রচনা করে গেছেন। তাঁর গানে কীর্তন, বাউল আর টপ্পার এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল, যা হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের ভিত্তির ওপর রচনা করা। স্বদেশী আন্দোলনের উত্তাল সময়ে তাঁর রচিত দেশাত্মবোধক গান সমগ্র বাংলায় এক অভূতপূর্ব নবজাগরণের সৃষ্টি করেছিল। সাধারণ মানুষ থেকে স্বদেশী আন্দোলনের নেতৃবৃন্দ, সবার কণ্ঠে সেই গান ধ্বনিত হতো। এবং এই সময়েই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও তাঁর গভীর শ্রদ্ধা ও সখ্যতার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী গান সমবেত কণ্ঠে।

কিন্তু সৌভাগ্যের শিখরে থাকতে থাকতেই রজনীকান্তের জীবনে নেমে আসে দুর্যোগ। তাঁর শরীরে বাসা বাঁধে দুরারোগ্য ব্যাধি। দীর্ঘ প্রায় দুই বছর তিনি মেডিকেল কলেজের শয্যায় শুয়ে কঠিন রোগ ভোগ করেছেন, কিন্তু তার সৃষ্টিশীলতা এক মুহূর্তের জন্যও থেমে থাকেনি। সেই রোগশয্যাতেও তিনি রচনা করে গেছেন একের পর এক গীতি কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর পরে লিখেছিলেন, সেদিন রোগশয্যার পাশে বসে তিনি মানবাত্মার এক জ্যোতির্ময় প্রকাশ দেখে এসেছেন।

চুরির ভেঙে পড়লেও যা সঙ্গীতকে স্তব্ধ করতে পারেনি, পৃথিবীর সব আশা ধূলিসাৎ হলেও যা তার প্রতি ভক্তি বিশ্বাসকে মলিন করতে পারেনি। আজও পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের ঘরে ঘরে উপাসনালয়ে অনুষ্ঠানে রজনীকান্তের ভক্তিমূলক ও দেশাত্মবোধক গান গীত হয়। কান্তকবি রজনীকান্ত সেন প্রমাণ করে গেছেন, সত্যিকারের সৃষ্টি কখনো মৃত্যুর কাছে হার মানে না। রজনীকান্তের আধ্যাত্মিক জীবনদর্শনের সবচেয়ে পরিচিত প্রতিফলন গান, যা আজও পূজা পার্বণে ও ভক্তিমূলক অনুষ্ঠানে গীত হয়। কথায় গানে অনুষ্ঠানের শেষ গান শোনাব অনুপ ঘোষালের কণ্ঠে।

0: আপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন প্রবীর ভট্টাচার্য। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নেশামুক্ত ভারত অভিযান এখন জনগণের অংশগ্রহণের মাধ্যমে চালিত একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের দশম শীর্ষস্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, মাদকের এই বিপদ দেশের যুব সমাজকে ঝুঁকির মুখে ফেলেছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে যোগ দিতে তিন দিনের সফরে আগামীকাল সেই দেশে যাচ্ছেন।
0: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক ঘোষণাপত্রে ভারত সহ 34টি দেশ স্বাক্ষর করেছে।
1: ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্পে সাহায্যের জন্য ভারত 2টি বিমানে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এদিকে ভেনেজুয়েলায় 2টি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 589।
0: অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের অনুদান সংক্রান্ত মামলায় দায়ের করা প্রথম এফআইআর এ নাম থাকা 8 জনকে উত্তরপ্রদেশ পুলিশ আজ গ্রেফতার করেছে।
1: ত্যাগ সত্য ন্যায়ের আদর্শকে স্মরণ করে আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম।
0: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ডি কনফ্লিকশন বা সংঘাত প্রতিরোধক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সম্মত হয়েছে।
1: পুরুষদের এফআইএইচ প্রো হকি সেমিফাইনালে ভারত আর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30।
0: আসছি বিস্তারিত খবরে। প্রথমে দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে নেশামুক্ত ভারত অভিযান এখন জনগণের অংশগ্রহণের মাধ্যমে চালিত একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। মাদকমুক্ত ভারত গড়ার গুরুত্ব নিয়ে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিষয়ক প্রতিমন্ত্রী বি এল ভার্মার একটি নিবন্ধ শেয়ার করার সময় প্রধানমন্ত্রী একথা বলেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দেশের প্রতিটি নাগরিককে মাদকমুক্ত ভারত ও বিকশিত ভারত গড়ার এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। নিজের নিবন্ধে বি এল ভার্মা উল্লেখ করেন যে সরকার মাদক বা নেশায় আসক্ত হওয়ার বিষয়টিকে ভারতের যুব সমাজের ভবিষ্যৎ এবং দেশের অগ্রগতির সঙ্গে জড়িত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে বিবেচনা করে। তিনি দেশের প্রতিটি নাগরিককে, বিশেষ করে যুব সমাজকে, মাদক ব্যবহারের বিরুদ্ধে এই জাতীয় অভিযানের অংশ হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন যে এই সংকল্প বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।
1: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মাদকের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে ডাক দিয়েছেন। তিনি বলেন, মাদকের এই বিপদ জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক স্বার্থ এবং দেশের যুব সমাজের ভবিষ্যতের জন্য একটি হুমকি। এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য তিনি আধ্যাত্মিক নেতা, যুব সমাজ এবং মায়েদের একটি অভিন্ন মঞ্চে একত্রিত হওয়ার আহ্বান জানান।
2: নার্কো অফেন্ডার্স আজ টেকনোলজি সে সক্ষম বনে হুয়ে হ্যাঁ, ও নেটওয়ার্ক আধারিত বন চুকে হ্যাঁ, আর মাল্টি ডোমেন অপরাধ কে রূপ মে ভি আজ হামারে সামনে খড়ে হ্যাঁ। এই সবই চিজে এই লড়াই কো অর কঠিন বনাতি হ্যাঁ। ইসলিয়ে হামারি প্রতিক্রিয়া এক রোড ম্যাপ আধারিত হোনি চাহিয়ে, আর উসমে আধুনিক ইন্টেলিজেন্স লিড বেস প্রতিক্রিয়া হোনি চাহিয়ে, টেকনোলজি ড্রিভন অ্যাপ্রোচ হোনা চাহিয়ে, আর নেটওয়ার্ক সেন্ট্রিক লড়াই হামনে করনি পড়েগি।
1: নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের দশম শীর্ষস্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন যে 2004 থেকে 2014 সালের মধ্যে দেশে প্রায় 26 লক্ষ কিলোগ্রাম সিনথেটিক মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল। তুলনায় 2014 থেকে 26 সালের মধ্যে বাজেয়াপ্ত সিনথেটিক মাদকের পরিমাণ বেড়ে 118 লক্ষ কিলোগ্রামে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই পরিসংখ্যান প্রমাণ করে যে মাদক পাচারের বিরুদ্ধে সরকারের অভিযান ধারাবাহিকভাবে অগ্রগতি লাভ করেছে। মাদক বিরোধী প্রচেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে অমিত শাহ জানান, মাদক সংক্রান্ত অপরাধের তথ্য সময় মতো আদান প্রদান সহজ করার লক্ষ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। তিনি সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকদের নির্দেশ দেন যে তাঁরা যেন একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য আপলোড করেন। তিনি বলেন, তথ্য সময়মতো আদান প্রদান করা হলে সরকার মামলাগুলি আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করতে পারবে এবং তদন্ত আইন প্রয়োগের প্রক্রিয়া উন্নত করতে রাজ্যগুলিকে প্রয়োজনীয় মতামত

0: তো পরামর্শ দিতে পারবে। তিনি জোর দিয়ে বলেন যে মাদক ও মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে দেশের অভিযানকে শক্তিশালী করার জন্য উন্নত সমন্বয় এবং প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। বৈঠক চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নার্কোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট 2026 থেকে 2029 প্রকাশ করেন। এই নথি মাদকের সমস্যা মোকাবিলায় একটি রূপরেখা প্রদান করবে। এছাড়া এতে সিনথেটিক মাদক এবং ডার্কনেটের মাধ্যমে পাচারের মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল তুলে ধরা হবে এবং একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা ও পুনর্বাসন পরিষেবার প্রসারে জোর দেওয়া হবে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে তিন দিনের সফরে সেদেশে যাচ্ছেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
0: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারতসহ 34টি দেশ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্যাক্স সিলিকা শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গের এআই অপরচুনিটি বিষয়ে ঘোষণাপত্রটি তুলে ধরেন।
2: We're incredibly excited to partner with India. India was one of the first top 10 countries to join PAX Silica. The U.S.-Indian relationship, we believe, is one of the single most consequential bilateral relationships in the world in the 21st century. We were able to cover a lot of very timely issues in our bilateral exchanges with India yesterday, including on the Quad, on the Trust Initiative, and we're really, really excited to have India along with so many representatives of the Indian business sector at this summit.
0: এর আওতায় অংশগ্রহণকারী দেশগুলি এআই এর যুগে বিকাশ ও উদ্ভাবন উপযোগী একটি আইনি কাঠামো অনুসরণের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন এবং ভারতীয় শিল্পক্ষেত্রের একটি প্রতিনিধি দল। তারা সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি ক্ষেত্রে শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে শিল্পক্ষেত্রের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন। আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, জার্মানি, গ্রিস, কাজাকস্তান, নেদারল্যান্ডস, পানামা এবং ইউরোপীয় ইউনিয়নও প্যাক্স সিলিকা উদ্যোগে যুক্ত হয়েছে।
1: ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের প্রেক্ষিতে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, অপারেশন আমিস্তাদের আওতায় জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে আজ ভারতীয় বিমান বাহিনীর দুটি এমসিসি C-17 বিমান ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা হয়েছে। স্প্যানিশ ভাষায় আমিস্তাদ শব্দের অর্থ হল বন্ধুত্ব। সামাজিক মাধ্যমের এক পোস্টে ডক্টর জয়শঙ্কর জানান যে এই সহায়তার মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি ফিল্ড হসপিটাল ইউনিট এবং 30 টনেরও বেশি ত্রাণ সামগ্রী, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম। তিনি বলেন যে এই কঠিন সময়ে ভেনেজুয়েলা সরকার ও জনগণের পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
0: ভারত ও ব্রিটেন সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবছরে ইউকে ইন্ডিয়া অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়েছেন। লন্ডনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাঁকে পুরস্কার দেওয়া হয়েছে বলে নিজের সামাজিক প্রচার মাধ্যমে শ্রী গোয়েল জানিয়েছেন। তিনি বলেন, এই স্বীকৃতি সেই সব মানুষের প্রাপ্য যারা সরকার, ব্যবসা বাণিজ্য, শিক্ষাঙ্গন, সংস্কৃতি এবং ব্রিটেনে বসবাসরত প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের মধ্য থেকে ভারত ব্রিটেন সম্পর্ক জোরদার করে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শ্রী গোয়েল উল্লেখ করেন যে আগামী 15 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া ভারত ব্রিটেন সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি ব্রিটিশ সংসদীয় ইতিহাসে সবচেয়ে কম সময়ে বাণিজ্য চুক্তিতে রূপান্তরিত হবে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ইউরোপের বিভিন্ন দেশের একদল সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের সঙ্গে ভারতে চলমান গভীর পরিবর্তন, বিশ্বের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং ভারত ও ইউরোপের মধ্যে ক্রমবর্ধমান অভিন্ন অবস্থানের বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। ডক্টর জয়শঙ্কর এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন যে

0: ভারতে তাঁদের এই সফর অভিজ্ঞতা, ভারত ইউরোপ অংশীদারিত্বের সম্ভাবনা ও ভারত সম্পর্কে তাঁদের বোঝাপড়াকে আরও গভীর করে তুলবে।
1: ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি আগামী মাসের পয়লা থেকে তিন তারিখ পর্যন্ত নতুন দিল্লি সফর করবেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই শীর্ষ সম্মেলনটি উভয় পক্ষের জন্য দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলি নিয়ে মত বিনিময়ের সুযোগ করে দেবে। প্রধানমন্ত্রী তাকাইচির এটি প্রথম ভারত সফর। গত বছর আগস্টে পঞ্চদশ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টোকিও সফরের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ভারত জাপান বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব আরও জোরদার করার ক্ষেত্রে উভয় দেশের অভিন্ন অঙ্গীকারেরই প্রতিফলন এই সফর।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ভুটানের শিক্ষামন্ত্রী ইজাং দে থাপার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী প্রধান জানান যে তাদের আলোচনায় শিক্ষক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান যোগ্যতা, ডিজিটাল শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা, টেকসই পর্যটন, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির মতো বিষয়গুলি প্রাধান্য পেয়েছে। মন্ত্রী উল্লেখ করেন, শিক্ষা উদ্ভাবন ও সক্ষমতা বৃদ্ধির মতো বৃহত্তর ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশেরই বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ভারত ও ভুটানের এই অংশীদারিত্ব ভবিষ্যতের অভিন্ন লক্ষ্য এবং আধ্যাত্মিক বন্ধনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তারা শিক্ষা, দক্ষতা ও জ্ঞান ভিত্তিক অংশীদারিত্বের ক্ষেত্রে ভারত ও ভুটানের পারস্পরিক সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
1: বাংলা সাহিত্যের অবিসংবাদিত ব্যক্তিত্ব ও ভারতের জাতীয় স্তোত্রের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মজয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গ সহ সারা দেশে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তাঁর স্মরণে আয়োজিত হয়েছে নানান অনুষ্ঠানের। আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন।
2: বাংলা সাহিত্যের হাজার বছরের পথ চলায় এমন কিছু নতুন পথের দিশারি ছিলেন যারা ভাষা ও সাহিত্যের বুনিয়াদকে প্রতিষ্ঠিত করেছেন ঋজু গদ্যে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের এমনই এক ভগীরথ। উপন্যাস নামে বাংলা সাহিত্যের যে স্রোতধারায় আমরা সমকালকে ছুঁতে চাই, তার প্রামাণ্য আদর্শটি রূপ পেয়েছিল তাঁরই লেখনীতে। ইতিহাসভিত্তিক রোমান্স কিংবা সামাজিক সম্পর্কের ভিত্তিতে তাঁর রচনা ছিল অনবদ্য। উপন্যাস ছাড়াও প্রবন্ধ, সমালোচনা, রসসাহিত্য ও কাব্যরচনাতেও ছিল তাঁর পরিচিত মননশীলতার ছোঁয়া। তিনি ছিলেন মানব হিতের সোচ্চার প্রবক্তা। জাতীয় পুনর্জাগরণের মন্ত্রে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে তাঁর কলমে সৃষ্টি হয়েছিল বন্দে মাতরমের মতো মহাসঙ্গীত। বাংলা সাহিত্যের নবজাগৃতির পুরোধা পুরুষ বঙ্কিমচন্দ্রের জন্ম হয়েছিল 1838 সালের 26 জুন, অর্থাৎ আজকের দিনে। অবিস্মরণীয় ঋষিপ্রতিম এই ব্যক্তিত্বের জন্মদিনে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আকাশবাণী সংবাদের জন্য প্রজেশ বন্দ্যোপাধ্যায়।
0: অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের অনুদান সংক্রান্ত মামলায় দায়ের করা প্রথম এফআইআর এ নাম থাকা 8 জনকে উত্তরপ্রদেশ পুলিশ আজ গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট এর সুপারিশের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছিল। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রাপ্ত অনুদান ও ভক্তদের দেওয়া অর্থ চুরির অভিযোগ ওঠার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
1: ত্যাগ, সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণ করে আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাসে মহরমের 10ম দিন পালিত হয় আশুরা। এই দিনে ইমাম হুসেনের কারবালায় আত্মবলিদানকে স্মরণে রেখে আজ দেশের বিভিন্ন অংশের সঙ্গে কলকাতার বিভিন্ন প্রান্তে শোক মিছিল ও তাজিয়া বেরিয়েছে। আনসা, টালিগঞ্জ, সূর্যসেন স্ট্রিট, রাজাবাজার, বেলেঘাটা, খিদিরপুর সহ একাধিক এলাকায় তাজিয়াকে কেন্দ্র করে জমেছে জনসমাগম। মুর্শিদাবাদ জেলার কান্দি, ডোমকল, জঙ্গিপুর ছাড়াও বহরমপুর ও লালবাগে সকাল থেকেই তাজিয়া নিয়ে মিছিল বেরিয়েছে। লালবাগের কেল্লা নিজামত চত্বরে 40 দিন ধরে মহরম উদযাপিত হয়। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লালবাগ ইমামবাড়াতেও নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেদিকে নজর দিতে আগেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও শহরে গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। বহু জায়গায় করা হচ্ছে যান নিয়ন্ত্রণ।
0: কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার 11 সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। এছাড়াও আছেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয়

0: মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে প্রমুখ। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এদিকে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15, আহত 19 জন SSKM হাসপাতালে চিকিৎসাধীন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশে মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবার বিদেশের খবর।
0: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ডি কনফ্লিকশন বা সংঘাত প্রতিরোধক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সম্মত হয়েছে। এই ব্যবস্থার আওতায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এবং মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের সেন্টকমের প্রতিনিধিরা কাতারের দোহায় বৈঠকে যোগ দেবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেডি ভ্যান্স জানান, সংঘাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটন ইরানের IRGC সঙ্গে একটি সরাসরি যোগাযোগ স্থাপনে সম্মত হয়েছে। এদিকে বাহরিনের মানামায় অনুষ্ঠিত এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র ও গালফ কোঅপারেশন কাউন্সিল GCC নিজেদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা, সিরিয়া ও লেবাননের স্থিতিশীলতা এবং গাজায় পুনর্গঠনের কাজে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং বাহরিনের বিদেশমন্ত্রী ও GCC মন্ত্রী সভার চেয়ারম্যান আব্দুল লাতিফ বিন রাশিদ আল জায়ানি। এতে GCC সদস্য দেশগুলির বিদেশমন্ত্রী এবং GCC এর মহাসচিব জাসিম আল বুদাইউ অংশগ্রহণ করেন।
1: ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনার পর হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যাওয়া চলাচলকারী জাহাজগুলির নিরাপত্তা সহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন IMO। তাইওয়ানের এভারগ্রিন মেরিন জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় তাদের একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত কোনো বস্তুর আঘাতের শিকার হয়, তবে জাহাজটি নিরাপদে জলপথ থেকে বেরিয়ে আসতে পেরেছে, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের 2 আধিকারিক এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে। অন্যদিকে তেহরান সতর্ক করে বলেছে যে ইরান কর্তৃপক্ষের অনুমোদিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে না। এই ঘটনার পর IMO-র মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গো জুয়েস বলেন, নিরাপত্তা পরিস্থিতি পুনরায় পর্যালোচনা করার জন্য হরমুজ প্রণালী দিয়ে আটকে থাকা শত শত জাহাজ ও হাজার হাজার নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়ার যে কার্যক্রম শুরু হয়েছিল তা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে IMO স্পষ্ট করেছে, হামলার শিকার হওয়া জাহাজটি তাদের উদ্ধার কার্যক্রমের আওতার মধ্যে ছিল না।
0: ভেনেজুয়েলার 2 শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 589 দাঁড়িয়েছে, আহত হয়েছেন প্রায় 3,000 মানুষ। গতকাল বিধ্বংসী ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা জীবিতের সন্ধানে ধ্বংসস্তূপের মধ্যে জোর তৎপরতা চালাচ্ছেন। রাজধানী কারাকাস এবং পার্শ্ববর্তী উপকূলীয় শহর লা গুয়াইরায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে থেকে সাহায্যের জন্য মানুষের চিৎকার করতে শোনা গেছে। 7.2 মাত্রার প্রথম ভূমিকম্পটির কয়েক সেকেন্ড পরেই 7.5 মাত্রার আরও শক্তিশালী আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠের খুব কাছাকাছি সংঘটিত হওয়ায় উভয় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা ছিল অত্যন্ত তীব্র। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ভারতের সহায়তা প্রকাশের বিষয়টি স্বীকার করে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রড্রিগেজ বলেছেন, এই কঠিন সময়ে ভারত ও ভেনেজুয়েলার জনগণের মধ্যকার পারস্পরিক সহযোগিতার মনোভাবেরই প্রতিফলন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রশংসা করেছেন। শ্রী মোদীর সামাজিক মাধ্যমের পোস্টের সূত্র ধরে রড্রিগেজ আন্তর্জাতিক সমর্থনের বিষয়টিকে স্বীকৃতি দিয়েছেন এবং ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এখন খেলার খবর।
1: পুরুষদের FIH প্রো লীগ হকি সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:30। এ সপ্তাহের শুরুতে এই দুই দল মুখোমুখি হয়। সেই ম্যাচে ভারত 4-3 ব্যবধানে জয়ী হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে গতকাল খেলার পর মাত্র 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে আবার মাঠে

0: বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ আই এর ম্যাচে ফক্সবরো স্টেডিয়ামে নরওয়ে ফ্রান্সের ও টরন্টো স্টেডিয়ামে সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। অন্য খেলায় গ্রুপ ডির ম্যাচে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়। অন্য ম্যাচে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। 3 মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোল করেন অস্টিন ট্রাস্টি, 10 মিনিটে আর্দা গুলার ও 38 মিনিটে বরিস ইলমাজ গোল করে তুরস্ককে এগিয়ে দিলে যুক্তরাষ্ট্রের সেবাস্টিয়ান বারহাল্টার 49 মিনিটে সমতা ফেরান। এরপর দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে কান আয়হান গোল করে তুরস্ককে জিতিয়ে দেন। এছাড়া গ্রুপ এফ এর খেলায় নেদারল্যান্ডস 3-1 করে তিউনিশিয়াকে হারিয়ে দেয়। তিউনিশিয়ার হয়ে 3 মিনিটে একটি আত্মঘাতী গোল করেন এলিশ স্কিডি, 7 মিনিটে ব্রায়ান ব্রাব্বি আরও একটি গোল করে ব্যবধান বাড়ান। এরপর তিউনিশিয়ার হাজেম মাস্তৌরি 54 মিনিটে গোল করে ব্যবধান কমান। ম্যাচের 62 মিনিটে নেদারল্যান্ডসের জাঁ পল ভ্যান হেকে গোল করে আবার ব্যবধান বাড়ান। অন্য ম্যাচে জাপান ও সুইডেনের মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। 56 মিনিটে প্রথম গোল করেন জাপানের দাইসেন মায়েদা, 62 মিনিটে সুইডেনের অ্যান্থনি এরাঙ্গা গোল শোধ করেন। গতরাতে গ্রুপ ইর খেলায় ইকুয়েডর জার্মানিকে 2-1 গোলে ও আইভরি কোস্ট কুরা সাওকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। এর ফলে গ্রুপ ডি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং গ্রুপ এফ থেকে জাপান ও নেদারল্যান্ডস দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।
1: বেলফাস্টে আজ প্রথম টি-20 ম্যাচে আয়ারল্যান্ড 34 রানে ভারতকে হারিয়ে দিয়েছে। ভারত টসে জিতে আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। আয়ারল্যান্ড 20 ওভারে 9 উইকেটে 182 রান তুলেছে। 183 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভারত 18 ওভার 5 বলে সব উইকেট হারিয়ে 148 রান করেছে। ভারতের টি-20 দলের অধিনায়ক হিসেবে আজ শ্রেয়স আইয়ারের অভিষেক হল।
0: নটিংহামের তৃতীয় ক্রিকেট টেস্টে আজ দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে 438 রান করেছে। ডেভিড কানওয়ে 157, অধিনায়ক টম লেথম 151 রান করেছেন। প্রথম উইকেটের জুটিতে তারা 317 রান করেন। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস 4টি, জোফরা আর্চার ও সোয়েব বশির 2টি করে উইকেট নিয়েছেন। একটু আগে পাওয়া খবরে জানা গেছে ইংল্যান্ড প্রথম ইনিংসে 1 উইকেটে 164 রান সংগ্রহ করেছে।
1: এবার দৃষ্টিকোণ।
0: সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ।
2: বাংলা গদ্য ভাষার ছাঁদ তৈরি হয়ে উঠেছে বিদ্যাসাগর বঙ্কিম রবীন্দ্রনাথ ত্রয়ীর হাতে, এই নিয়ে হয়তো খুব বেশি মতান্তর নেই। বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথের চিন্তাভাবনা এবং দর্শনের একটা আবছা অবয়ব আমরা নিজের নিজের মতো করে গড়ে নিতে পারি। বঙ্কিমচন্দ্র বেশ রহস্যময়। তিনি অতিরক্ষণশীল না অতি প্রগতিশীল তা নিয়েই দীর্ঘ বিতর্ক চলতে পারে। তাঁর শব্দচয়ন কিছু ক্ষেত্রে এখনকার পাঠকের কাছে আপত্তিকর ঠেকতেই পারে। এখানে একটা কথা মনে রাখা দরকার, বঙ্কিমচন্দ্রের সময় বাংলা ভাষা ভাঙাগড়ার মধ্যে দিয়ে এগোচ্ছে, তার চূড়ান্ত পরিশীলিত সংস্করণ তৈরি হয়েছে আরও পরে। মতাদর্শের প্রশ্নে বঙ্কিম ধর্মনিরপেক্ষ কিনা সে প্রশ্ন উঠেছে বারবার। এসব কুটকাচালির মধ্যে না ঢুকে আমরা বরং চেষ্টা করি সেই মানুষটিকে একটু স্পর্শ করতে যিনি বন্দে মাতরমের স্রষ্টা, আবার যার হাত দিয়ে লেখা হয়েছে অপূর্ব রোমান্টিকতায় ভরা সেই বহুমাত্রিক প্রশ্ন, পথিক তুমি পথ হারাইয়াছ। বঙ্কিমের দেবী চৌধুরানী চরিত্রটি অত্যন্ত ইঙ্গিতবাহী। তথাকথিত রক্ষণশীল বঙ্কিম দেবী চৌধুরানীকে এঁকেছেন শস্ত্রচালনায় নিপুণ, নেতৃত্বদানে দক্ষ, অথচ বিদুষী ও সংবেদনশীল এক নারী হিসেবে।
3: কঠোর পরীক্ষা আছে, তুমি উত্তীর্ণ হয়েছ।

0: secret.
1: আজ আমি তোমাকে অভিষিক্ত করলাম। আজ থেকে তুমি রানী, দেবী চৌধুরানী।
2: উপন্যাসটির একেবারে শেষে এই নারী হয়ে ওঠেন কৃষ্ণের প্রতিরূপ, যিনি হিন্দু মননে পুরুষোত্তম। এসো এসো প্রফুল্ল, একবার লোকালয়ে দাঁড়াও, আমরা তোমায় দেখি। একবার এই সমাজের সম্মুখে দাঁড়াইয়া বলো দেখি, আমি নূতন নহি, আমি পুরাতন, আমি সেই বাক্য মাত্র। কতবার আসিয়াছি, তোমরা আমায় ভুলিয়া গিয়াছ, তাই আবার আসিলাম।
3: পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
2: কৃষ্ণচরিত্র এক অনবদ্য রচনা। এখানে কৃষ্ণ তাঁর তথাকথিত অতীন্দ্রিয় সত্তা থেকে আলাদা। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে চাওয়া হয়েছে সেই অস্তিত্বকে যাকে ঘিরে আবর্তিত সনাতন ভারতের অধ্যাত্ম তথা সমাজ জীবন।

বঙ্কিমচন্দ্রের প্রবন্ধাবলী এবং আরও নানান লেখাকে আজও আমরা প্রাসঙ্গিক করে তুলতে পারি পাঠের মধ্যে আন্তরিকতা এবং বস্তুনিষ্ঠাকে মিশিয়ে দিলে। এক্ষেত্রে পূর্বনির্ধারিত কোনো অবস্থান হয়তোবা বর্জনীয়। কমলাকান্তের দপ্তরের কমলাকান্ত কি স্বয়ং সাহিত্য সম্রাট? হেয়ালিতে ঘেরা নানান তীক্ষ্ণ উক্তি আমাদের সামনে আয়না হয়ে থাকবে বরাবর।

0: শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে নেশামুক্ত ভারত অভিযান এখন জনগণের অংশগ্রহণের মাধ্যমে চালিত একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের দশম শীর্ষ স্তরের বৈঠকে ভাষণ দেবার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকের এই বিপদ দেশের যুব সমাজকে ঝুঁকির মুখে ফেলেছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে যোগ দিতে তিন দিনের সফরে সেদেশে যাচ্ছেন আগামীকাল।
0: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারত সহ 34টি দেশ স্বাক্ষর করেছে।
1: ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে সাহায্যের জন্য ভারত 2টি বিমানের ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। ভেনেজুয়েলার 2টি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 589 হয়েছে।
0: ত্যাগ, সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণ করে আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান সঙ্গীত শিক্ষার আসর। আজ শুনবেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন প্রমিতা মল্লিক।
2: নমস্কার, আবার এলাম সকলের সামনে সঙ্গীত শিক্ষার আসরের আরেকটি পর্ব নিয়ে। আজকে যে গানটি বেছেছি, গীতবিতানে দেখলে সেটাকে প্রেম

এখন আর সেটা আমরা ব্যবহার করি না, কিন্তু এটা হরদমেই গীতবিতানে বা স্বরবিতানে আমরা দেখতে পাই। কবে তুমি আসবে বলে রইব না বসে, কমা পরের লাইন, আমি চলব বাহিরে, আমি চলব বাহিরে দাঁড়ি। তৃতীয় লাইন, শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, কমা আর সময় নাহিরে, আর সময় নাহিরে, এটা হচ্ছে স্থায়ী। কবে তুমি আসবে বলে রইব না বসে, কমা আমি চলব বাহিরে দাড়ি, শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, কমা আর সময় নাহিরে, দুটো দাড়ি, স্থায়ী শেষ হলো। অন্তরা, বাতাস দিল দোল, কমা দিল দোল সেমিকোলন, বাতাস দিল দোল, কমা দিল দোল সেমিকোলন, পরের লাইন, ও তুই ঘাটের বাঁধন খোল, কমা ও তুই খোল, বাতাস দিল দোল, কমা দিল দোল সেমিকোলন, ও তুই ঘাটের বাঁধন খোল, কমা ও তুই খোল দাড়ি। পরের লাইন, মাঝ নদীতে, মাঝ হাইফেন নদীতে, মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে তরি বাহিরে, তরি বাহিরে, মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে তরি বাহিরে, দুটো দাড়ি দাও, তার মানে অন্তরা শেষ হলো। এরপরে সঞ্চারী আসব, মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে তরি বাহিরে শেষ করে এবার সঞ্চারী শুরু করি। আজ শুক্লা একাদশী, আজ শুক্লা একাদশী, কমা পরের লাইন, হ্যারো নিদ্রাহারা শশী, হ্যারো নিদ্রাহারা শশী, পরের লাইন, ওই স্বপ্ন পারাবারের খেয়া একলা চালায় বসি, ওই স্বপ্ন পারাবারের খেয়া একলা চালায় বসি দাড়ি। তোর পথ জানা নাই, কমা নাই বা জানা নাই, তোর পথ জানা নাই, কমা নাই বা জানা নাই, একটা ড্যাশ, পরের লাইন, ও তোর নাই মানা নাই, কমা মনের মানা নাই, আবার ড্যাশ, তার মানে কি হলো, তোর পথ জানা নাই, কমা নাই বা জানা নাই, ড্যাশ, পরের লাইন, ও তোর নাই মানা নাই, কমা মনের মানা নাই, ড্যাশ, শেষ লাইন, সবার সাথে চলবি রাতে সামনে চাহিরে, সবার সাথে চলবি রাতে সামনে চাহিরে, দুটো দাড়ি। এই হচ্ছে গানের লিরিকটা, প্রেম পর্যায়ের ভুক্ত, তবে এর শুনেই মানে মনে বোঝা যাচ্ছে যে কোনো একটা শুক্লা একাদশী মানে যে কোনো পূর্ণিমার কয়েকদিন আগে গানটা গাওয়া যেতেই পারে, মানে এরম সময়তে তো বটেই গাওয়া যেতেই পারে, কদিন পরে মানে একটার পর একটা তো পূর্ণিমা আসতেই থাকে, কাজে যে কোনো পূর্ণিমার আগেই গাওয়া যেতে পারে। তো আরেকটা কথা বলে দিই গানটা সম্পর্কে, যে এইটা পরে রবীন্দ্রনাথ দুবার তার বেশ কয়েকবার সুন্দর ওর যে গীতি আলেখ্য অদল বদল করেছেন, দুবার করিয়েওছেন, তো তার মধ্যে এই গানটি একবার উনি রেখেছিলেন, কবে তুমি আসবে বলে গানটি। তো এটা একটা কীর্তনাঙ্গ একটা ভাব আছে, একটা কীর্তনের ভাব আছে গানটার মধ্যে, কিন্তু মানে এটা একতাল নয়, কিন্তু দাদরা, আর শুরুটা হচ্ছে সোম থেকে। আমরা গানটা একটুখানি যাই।

কবে তুমি আসবে বলে দম নিয়ে তোমরা বলছো, তো বলে কবে তুমি আসবে বলে, হ্যাঁ সেটা না করে কবে তুমি আসবে বলে এই কথাটা বলা হলে তারপর দমটা নাও। ঠিক আছে, নাও আরেকবার নাও।

স্বরলিপি অনুযায়ী ফার্স্ট লাইনটায় আসা যায়। আবার অনেক সময় আমরা গাইবার সময় সোজা অন্তরাতে চলে যাই, মানে একটা ছবি তো তৈরি হচ্ছে, সেই ছবিটার কন্টিনিউ যেন করে গেলাম, কিন্তু স্বরলিপি অনুযায়ী আবার আমরা কবে তুমি আসবে বলে আসতে পারি। হ্যাঁ, আমি অন্তরার দিকটা আগে একবার করে নিই।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। মাদকমুক্ত ভারত গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী 3 বছরের জন্য মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট চালু করেছেন। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি থেকে সর্বোত্তম সুফল নিশ্চিত করার জন্য বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 1,000 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ, আজ এই কাজে যোগ দিয়েছে রেল। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার্ড চালু করেছে। বিপর্যয়ে এখনও পর্যন্ত 589 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা 7টি সোনা জিতে মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আজ জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীল

0: স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার বা NCORD-র দশম শীর্ষ স্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদকবিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান। অমিত শাহ বলেন, 2004 থেকে 2014 সালের মধ্যে তদানীন্তন কর্তৃপক্ষ প্রায় 26 লক্ষ কেজি সিনথেটিক মাদক বাজেয়াপ্ত করেছিল। 2014 থেকে 2026 সালের মধ্যে বাজেয়াপ্ত সিনথেটিক মাদকের পরিমাণ বেড়ে 118 লক্ষ কেজিতে দাঁড়িয়েছে। মাদক বিরোধী প্রচেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এ সংক্রান্ত অপরাধের তথ্য সময়মতো আদান প্রদান সহজ করার লক্ষ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। একটি নির্দিষ্ট সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য আপলোড করতে সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
1: ड्रोन आधारित ड्रॉप्स, समुद्री मार्गों से कंटेनराइज्ड कार्गो, डार्कनेट, क्रिप्टो पेमेंट, ऑर्डर टू डिलीवरी मॉडल, पार्सलों का उपयोग, ये सब तरीकों से ड्रग के कारोबार करने वालों ने हमारी लड़ाई को और कठिन बनाया। इसलिए हमारी प्रतिक्रिया भी सामूहिक और संगठित होनी चाहिए, एक रोड मैप आधारित होनी चाहिए और उसमें आधुनिक इंटेलिजेंस लीड बेस्ड টেকনোলজি ড্রিভেন অ্যাপ্রোচ হোনা চাহিয়ে।
0: মাদকমুক্ত ভারত গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এক বিস্তারিত রূপরেখা প্রকাশ করেছেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত এক বৈঠকে শ্রী শাহ 2026 থেকে আগামী 3 বছরের জন্য মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট চালু করেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক বিনাশ পক্ষের সূচনা করেন, যার অধীনে প্রায় 6,000 কোটি টাকার 2,09,500 কেজি মাদক নষ্ট করা হবে। মাদক পাচারকারীদের কাছে এই উদ্যোগ কড়া বার্তা পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মা ড্রাগমুক্ত ভারত গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর লেখা একটি প্রবন্ধ শেয়ার করে শ্রী মোদী এই মন্তব্য করেছেন। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CETA-র সুবিধা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 1,000 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন। লন্ডনে আজ 10ম ভারত ব্রিটেন সপ্তাহের অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, চিরাচরিত বাণিজ্যকে ছাপিয়ে ভারত ব্রিটেন অংশীদারিত্ব প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা, জরুরি খনিজ, প্রতিরক্ষা এবং স্বচ্ছ জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে উন্নীত হয়েছে।
2: UK agreement is a template which is very comprehensive. It's not only about tariffs and rules of origin. It's not only about traded goods and services. It's about collaborations in technology, in education, culture, the arts. It is focused on bringing the best of both countries to each other. It's a fair, equitable, very balanced agreement.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ড্রাগস রুলস বা ওষুধ সংক্রান্ত বিধিতে সংশোধনের প্রস্তাব সম্বলিত একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রস্তাব অনুযায়ী আমদানির সময় ওষুধগুলোর মেয়াদ বা সেলফ লাইফ এর অবশিষ্ট সময়কাল অন্তত 12 মাস হতে হবে। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যক্ষেত্রে জনবিশ্বাস আইন কার্যকর করেছে। এর আওতায় ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট 2006-এর অধীনে থাকা ছোটখাটো অপরাধের বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জনস্বাস্থ্য ও উপভোক্তা সুরক্ষার ক্ষেত্রে কঠোর নিরাপত্তা বজায় রেখে ব্যবসায়িক কার্যকলাপ সহজতর করাই এই আইনের সংস্কারের লক্ষ্য। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাওয়া যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতার তারাতলায় ভেঙে পড়া গুদামটি নির্মাণ কাজের সঙ্গে কাজে তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এই প্রক্রিয়া শুরু করবেন, তবে আগামী দিনে কোনোরকম বিপর্যয় রুখতে আজকের পদক্ষেপ কেবলমাত্র সূচনা বলে তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, নির্মাণ কাজকে ঘিরে থাকা অবৈধ চক্র ভেঙে দিয়ে বেআইনি কারবারের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

0: ये पर्टिकुलर जो इंसिडेंट हुआ उनके ऊपर अब तक 6 आदमी अरेस्ट हुआ है। वहाँ जो इनिशियली जो एलिगेशन आया था उसको भी अरेस्ट किया गया है, काली बनर्जी को, और जो वहाँ का ब्रोकर था सबको लिया। आज एक डिसीजन हम लोग लिया है, जो सुपरविजन की जिम्मेदारी था आर्किटेक्टर प्लानर, ये पर्टिकुलर दिस केस में वो आर्किटेक्टर डिजाइनर को हम लोग ब्लैकलिस्टेड कर रहा हूँ।
1: এদিকে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং রিডার র্যাডার এনে দু তিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকেও উদ্ধার কাজে হাত দেওয়া হয়েছে। হাওড়া শিয়ালদা ডিভিশন এবং লিলুয়া ওয়ার্কশপের উদ্ধারকারী দল আজ বিকেল 5টা থেকে কাজে যোগ দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ এর ব্যাটালিয়নের সঙ্গে নিখুঁত সমন্বয় রেখে পূর্ব রেলের 70 সদস্যের একটি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ত্যাগ সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণে করে আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরমের 10 দিন পালিত হয় আশুরা। এই দিনে ইমাম হুসেনের কারবালার আত্মবলিদানকে স্মরণে রেখে আজ দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া নিয়ে শোক মিছিল বেরিয়েছে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টাড চালু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টাড অর্থে বন্ধুত্ব। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ একথা ঘোষণা করে বলেন, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনার দুটি এমসিসি C-17 বিমান সেদেশে আপৎকালীন সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 589, আহত 1500-এরও বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধবন্ধের লক্ষ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের বিষয়ে সহমত হয়েছে বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স নিশ্চিত করেছেন। দুদেশের সামরিক প্রতিনিধিরা এতে অংশ নেবেন। কাতারের দোহায় ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস এবং ইউএস আর্মিজ সেন্ট্রাল কমান্ডের প্রতিনিধিদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স আজ ব্রিটিশ সংবাদ সাইটের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, উভয় পক্ষই ফের সংঘর্ষের ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ গ্রহণে সহমত হয়েছে। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছে। জার্মানিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে ভারত 7টি সোনা, 8টি রূপ এবং 9টি ব্রোঞ্জ, মোট 24টি মেডেল নিয়ে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করে। পুরুষদের FIH প্রো হকি লীগ ম্যাচে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা 7টি সোনা জিতে মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 27 জুন মৈত্রী প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আগামীকাল 27 জুন শনিবার মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 শুনবেন অনুষ্ঠান সুচিন্তন, হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ শুনবেন এই অনুষ্ঠানে। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সারেঙ্গি, শিল্পী উস্তাদ সুলতান খান, রাগ ললিত এবং নটভৈরব। 6:30 শাশ্বত ভারত অনুষ্ঠানে বিজয় কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ। 6:35 বাংলাদেশ সংবাদ পর্যালোচনা। 6:40 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী মঞ্জু মিত্র। 6:55 অনুষ্ঠান কৃষক বন্ধুদের জন্য, শুনবেন কথিকা বিষয় মাটির স্বাস্থ্য সুরক্ষায় মালচিং, এ বিষয়ে বলবেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়। 7:05 লোকগীতি।

7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান। উপস্থাপনায় থাকবেন গোপীনাথ পাল। স্থান সোনারগাঁও, বাংলাদেশ। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় গোপীনাথ পাল। 8:30 পথ চলতে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাহুল আচার্য। 8:45 কীর্তন অনুষ্ঠানে শিল্পী লক্ষ্মীকান্ত হাইত। সকাল 9:00 ছোটদের আসর। প্রথমে শুনবেন বৃক্ষরোপণ বিষয়ক অনুষ্ঠান, পরে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে অনুষ্ঠান আমরা করব জয়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন মৌসুমী সেনগুপ্ত। সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন সুচিস্মিতা গুপ্ত। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 10:30 তরজা গান, পরিবেশনায় যদুনাথ দত্ত ও সহশিল্পীবৃন্দ। বেলা 11:00 শিল্প প্রাঙ্গণ। সেরামিক আর্টওয়ার্ক বিষয়ক অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত। প্রথমে শুনবেন এই অনুষ্ঠানটি, পরবর্তীতে তাঁত বুননের ঐতিহ্যবাহী ধারা ব্যাকস্ট্র্যাপ লুম ওয়েভিং পদ্ধতি, এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন তৃষিতা মুখোপাধ্যায়। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী। 12:30 বেতার নাটক অভিশপ্ত অভিসার, রচনা সুহাস ঘোষ, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সুব্রত মজুমদার। 1:40 বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় 2:30। মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় 2:30। 2:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসরে বিষয় আমার কলম, উপস্থাপনায় লাকি বণিক। 4:35 আরোগ্য নিকেতন অনুষ্ঠানে প্রথমে শুনবেন স্বাস্থ্যের বিষয়ে খবর, পরে বিষধর সাপে কামড়ালে, এই বিষয়ক অনুষ্ঠানটির সম্পাদনায় থাকবেন অলোক কর। 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় যুথিকা নাজির। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা, 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় ডায়াবেটিস প্রতিরোধ আপনারই হাতে, বলবেন ডক্টর রানা ভট্টাচার্য। 7:00 তরজা গান, পরিবেশনায় যতুনাথ দত্ত ও সহশিল্পীবৃন্দ। 7:45 নস্টালজিয়া, সাবেক থিয়েটার ও টেলিভিশন অভিনেতা শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্পন্দন দাস। শুনবেন অনুষ্ঠানের তৃতীয় পর্ব, অনুষ্ঠানের সম্পাদনায় দুর্বাদে। 8:15 শ্রবণী, বিষয় লঘু রসের কাণ্ডারি বঙ্কিমচন্দ্র, আলোচনায় পার্থপ্রতিম চট্টোপাধ্যায় ও রুমা ঘোষ। 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 আলোর সন্ধানে অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম WBCHSE 2026 টপার অদ্রিজা গণের জীবনযাত্রা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী বলরাম দাস, রাগ বেহাগ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সলিল মোহলানবিশ, হারমোনিয়ামে সহযোগিতা করবেন প্রদীপ পালিত। 10:45 উপমহাদেশের খবর, 11:00 প্রতিদিনের মতোই হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন বিশাখা চক্রবর্তী। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12:00। জানিয়ে দিলাম আগামীকাল অর্থাৎ 27 জুন শনিবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাল 3 তাল, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন হিরণময় মিত্র।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি প্রবীর ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে নেশামুক্ত ভারত অভিযানে এখন জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের দশম শীর্ষ স্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, মাদকের এই বিপদ দেশের যুব সমাজকে ঝুঁকির মুখে ফেলেছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে যোগ দিতে তিন দিনের সফরে আগামীকাল সেদেশে যাচ্ছেন।
0: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক ঘোষণাপত্রে ভারতসহ 34

0: এখন জনগণের অংশগ্রহণের মাধ্যমে চালিত একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। মাদক মুক্ত ভারত গড়ার গুরুত্ব নিয়ে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিষয়ক প্রতিমন্ত্রী বিএল ভার্মার এক নিবন্ধ শেয়ার করার সময় প্রধানমন্ত্রী একথা বলেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দেশের প্রতিটি নাগরিককে মাদক মুক্ত ভারত ও বিকশিত ভারত গড়ার এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানান। নিজে নিবন্ধে বিএল ভার্মা উল্লেখ করেছেন যে সরকার মাদক বা নেশায় আসক্ত হওয়ার বিষয়টিকে ভারতের যুব সমাজে ভবিষ্যৎ এবং দেশের অগ্রগতির সঙ্গে জড়িত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে বিবেচনা করে। তিনি দেশের প্রতিটি নাগরিককে বিশেষ করে যুব সমাজকে মাদক ব্যবহারের বিরুদ্ধে এই জাতীয় অভিযানের অংশ হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন যে সংকল্প বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি হিসাবে কাজ করছে।
1: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মাদকের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের ডাক দিয়েছেন। তিনি বলেন, মাদকের এই বিপদ জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের ও যুব সমাজের ভবিষ্যতের জন্য হুমকি। এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য তিনি আধ্যাত্মিক নেতা, যুব সমাজ এবং মায়েদের একটি অভিন্ন মঞ্চে একত্রিত হওয়ার আহ্বান জানান।
2: নার্কো অফেন্ডার্স আজ টেকনোলজি সে সক্ষম বনে হুয়ে হ্যাঁ, ও নেটওয়ার্ক আধারিত বন চুকে হ্যাঁ, আর মাল্টি ডোমেন অপরাধ কে রূপ মে ভি আজ হামারে সামনে খড়ে হ্যাঁ। এই সবই চিজে এই লড়াই কো অর কঠিন বনাতি হ্যাঁ। ইসলিয়ে হামারি প্রতিক্রিয়া এক রোড ম্যাপ আধারিত হোনি চাহিয়ে, আর উসমে আধুনিক ইন্টেলিজেন্স লিড বেস প্রতিক্রিয়া হোনি চাহিয়ে, টেকনোলজি ড্রিভন অ্যাপ্রোচ হোনা চাহিয়ে, আর নেটওয়ার্ক সেন্ট্রিক লড়াই হামনে করনি পড়েগি।
1: নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের দশম শীর্ষ স্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, 2004 থেকে 2014 সালের মধ্যে দেশে প্রায় 26 লক্ষ কিলোগ্রাম সিনথেটিক মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল। তুলনায় 2014 থেকে 2026 সালের মধ্যে বাজেয়াপ্ত সিনথেটিক মাদকের পরিমাণ বেড়ে 118 লক্ষ কিলোগ্রামে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই পরিসংখ্যান প্রমাণ করে যে মাদক পাচারের বিরুদ্ধে সরকারের অভিযান ধারাবাহিকভাবে অগ্রগতি লাভ করছে। মাদক বিরোধী প্রচেষ্টার কথা বলতে গিয়ে অমিত শাহ জানান, মাদক সংক্রান্ত অপরাধের তথ্য সময় মতো আদান প্রদান সহজ করার লক্ষ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো NCB বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। তিনি সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ মহানির্দেশকদের নির্দেশ দেন, তারা যেন একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য আপলোড করেন। তিনি বলেন, তথ্য সময় মতো আদান প্রদান করা হলে সরকার মামলাগুলি আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করতে পারবে এবং তদন্ত ও আইন প্রয়োগের প্রক্রিয়া উন্নত করতে রাজ্যগুলিকে প্রয়োজনীয় মতামত ও পরামর্শ দিতে পারবে। তিনি জোর দিয়ে বলেন, মাদক ও মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে দেশের অভিযানকে শক্তিশালী করার জন্য উন্নত সমন্বয় এবং প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। বৈঠক চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নার্কোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট 2026 থেকে 2029 প্রকাশ করেন। এই নথিটি মাদকের সমস্যা মোকাবিলায় একটি রূপরেখা প্রদান করবে। এছাড়া এতে সিনথেটিক মাদক এবং ডার্ক নেটের মাধ্যমে পাচারের মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলও তুলে ধরা হবে এবং একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা ও পুনর্বাসন পরিষেবার প্রসারে জোর দেওয়া হবে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 3 দিনের সফরে সেই দেশে যাচ্ছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমানির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও শক্তিশালী করে তুলবে বলেই মনে করা হচ্ছে।
1: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারত সহ 34টি দেশ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্যাক্স সিলিকা শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ AI অপরচুনিটি বিষয়ে এই ঘোষণাপত্র তুলে ধরেন।
3: We're incredibly excited to partner with India. India was one of the first top 10 countries to join Pax Silica. The U.S.-Indian relationship, we believe, is one of the single most consequential bilateral relationships in the world in the 21st century. We were able to cover a lot of very timely issues in our bilateral exchanges with India yesterday, including on the Quad.

0: on the Trust Initiative, and we're really, really excited to have India along with so many representatives of the Indian business sector at this summit.
1: সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন এবং ভারতীয় শিল্পক্ষেত্রের একটি প্রতিনিধি দল। তারা সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি ক্ষেত্রে শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে শিল্পক্ষেত্রের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন।
2: ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী মাসের পয়লা থেকে তিন তারিখ পর্যন্ত নতুন দিল্লি সফর করবেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই শীর্ষ সম্মেলনে উভয় পক্ষের জন্য দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মত বিনিময়ের সুযোগ এনে দেবে। খবর শুনছেন উপমহাদেশের খবর।

0: ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের প্রেক্ষিতে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, অপারেশন আমিস্তাদের আওতায় জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে আজ ভারতীয় বিমান বাহিনীর দুটি এমসিসি C-17 বিমান ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা হয়েছে। স্প্যানিশ ভাষায় আমিস্তাদ শব্দের অর্থ হল বন্ধুত্ব। সামাজিক মাধ্যমের এক পোস্টে ডক্টর জয়শঙ্কর জানান, এই সহায়তার মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি ফিল্ড হসপিটাল ইউনিট এবং 35 টনেরও বেশি ত্রাণ সামগ্রী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। তিনি বলেন, এই কঠিন সময়ে ভেনেজুয়েলা সরকার ও জনগণের পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
1: এদিকে ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 589, আহত হয়েছেন প্রায় 3,000 মানুষ। গতকাল বিধ্বংসী ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা জীবিতের সন্ধানে ধ্বংসস্তূপের মধ্যে জোর তৎপরতা চালাচ্ছেন। রাজধানী কারাকাস এবং পার্শ্ববর্তী উপকূলীয় শহর লা গুয়াইয়ার ধসে পড়া ভবনে ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য মানুষের চিৎকার করতে শোনা যাচ্ছে। 7.2 মাত্রার প্রথম ভূমিকম্পটির কয়েক সেকেন্ড পরেই 7.5 মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। ভূপৃষ্ঠে খুব কাছাকাছি সংঘটিত হওয়ায় উভয় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা ছিল অত্যন্ত তীব্র। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলজি রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ভারতের সহায়তা প্রকাশের বিষয়টি স্বীকার করে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রড্রিগেজ বলেছেন যে, এই কঠিন সময়ে ভারত ও ভেনেজুয়েলার জনগণের মধ্যেকার পারস্পরিক সহযোগিতার মনোভাবেরই প্রতিফলন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যেরও প্রশংসা করেছেন। শ্রী মোদীর সামাজিক মাধ্যমের পোস্টের সূত্র ধরে রড্রিগেজ আন্তর্জাতিক সমর্থনের বিষয়টিকে স্বীকৃতি দিয়েছেন এবং ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
0: কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার 11 সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। এছাড়াও আছেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে প্রমুখ। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এদিকে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15, আহত 19 জন SSKM হাসপাতালে চিকিৎসাধীন। তারাতলার ঘটনায় বিধায়ক, এলাকা উন্নয়ন প্রকল্পের কন্ট্রোলিং অফিসার এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল সিট। এই নিয়ে গ্রেপ্তারি বেড়ে হল 6। এর আগে আরো 5 জনকে পুলিশ গ্রেপ্তার করে। কলকাতা পুরসভার কাছ থেকে তারাতলার ঘটনায় তথ্য এবং নথি চেয়েছে লালবাজার। পুরো আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি উদ্ধার কাজও চলছে জোর কদমে। এদিকে তারাতলা বিপর্যয়ে উত্তর চব্বিশ পরগনার জগৎদলার কদমতলার বাসিন্দা স্বপন মণ্ডলের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জগৎদলের বিধায়ক রাজেশ কুমার তার বাড়ি গিয়ে সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ওই গুদামে কতজন কাজ করছিলেন পুলিশ তার কোনো সঠিক হিসাব এখনো পায়নি।
1: বাংলা সাহিত্যের অবিসংবাদী ব্যক্তিত্ব ও ভারতের জাতীয় স্তোত্রের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মজয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গ সহ সারা দেশে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তাঁর স্মরণে আয়োজিত হয়েছে নানা অনুষ্ঠানে। আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন।

0: বাংলা সাহিত্যের হাজার বছরের পথ চলায় এমন কিছু নতুন পথের দিশারি ছিলেন যারা ভাষা ও সাহিত্যের বুনিয়াদকে প্রতিষ্ঠিত করেছেন ঋজু গদ্যে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের এমনই এক ভগীরথ। উপন্যাস নামে বাংলা সাহিত্যের যে স্রোতধারায় আমরা সমকালকে ছুঁতে চাই, তার প্রামাণ্য আদর্শটি রূপ পেয়েছিল তাঁরই লেখনীতে। ইতিহাসভিত্তিক রোমান্স কিংবা সামাজিক সম্পর্কের ভিত্তিতে তাঁর রচনা ছিল অনবদ্য। উপন্যাস ছাড়াও প্রবন্ধ, সমালোচনা, রসসাহিত্য ও কাব্যরচনাতেও ছিল তাঁর পরিচিলিত মননশীলতার ছোঁয়া। তিনি ছিলেন মানব হিতের সোচ্চার প্রবক্তা। জাতীয় পুনর্জাগরণের মন্ত্রে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে তাঁর কলমে সৃষ্টি হয়েছিল বন্দে মাতরমের মতো মহাসঙ্গীত। বাংলা সাহিত্যে নবজাগৃতির পুরোধা পুরুষ বঙ্কিমচন্দ্রের জন্ম হয়েছিল 1838 সালের 26 জুন, অর্থাৎ আজকের দিনে। অবিস্মরণীয় ঋষিপ্রতিম এই ব্যক্তিত্বের জন্মদিনে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আকাশবাণী সংবাদের জন্য প্রজেশ বন্দ্যোপাধ্যায়।
1: এবং ন্যায়ের আদর্শকে স্মরণ করে আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরমের দশম দিন পালিত হয় আশুরা। এই দিন ইমাম হোসেনের কারবালার আত্মবলিদানকে স্মরণে রেখে আজ দেশের বিভিন্ন অংশের সঙ্গে কলকাতার বিভিন্ন প্রান্তে শোক মিছিল ও তাজিয়া বেরিয়েছে। আনোয়ার শাহ, টালিগঞ্জ, সূর্যসেন স্ট্রিট, রাজাবাজার, বেলেঘাটা, খিদিরপুর সহ একাধিক এলাকায় তাজিয়াকে কেন্দ্র করে জমেছে জনসমাগম। মুর্শিদাবাদ জেলার কান্দি, ডোমকল, জঙ্গিপুর ছাড়াও বহরমপুর ও লালবাগে সকাল থেকেই তাজিয়া নিয়ে মিছিল বেরিয়েছে। লালবাগের কিল্লা নিজামত চত্বরে 40 দিন ধরে মহরম উদযাপিত হয়। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লালবাগ ইমামবাড়াতেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেদিকে নজর দিতে আগেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কলকাতা পুলিশ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান এখন জনগণের অংশগ্রহণের মাধ্যমে চালিত একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের 10ম শীর্ষস্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, মাদকের এই বিপদ দেশের যুব সমাজকে ঝুঁকির মুখে ফেলেছে।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে যোগ দিতে 3 দিনের সফরে আগামীকাল সকালে সেই দেশে যাচ্ছেন।
1: ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্পে সাহায্যের জন্য ভারত 2টি বিমানে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।
2: ত্যাগ, সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণ করে আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় মহরম পালিত হচ্ছে।
1: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
2: শুভরাত্রি।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান হারানো দিনের গান, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়।

আত্মা অবিনশ্বর, এ কথা বিতর্কিত, তবু সম্ভাবনা হিসেবে ধরে নেওয়া যেতেই পারে। এক শরীর থেকে আত্মা যখন আরেক শরীরে প্রবেশ করে, তখন সেই অস্তিত্ব আলাদা একজন মানুষ, নতুন নাম, নতুন পরিচয়। সুরের সঙ্গে গানের কথার সম্পর্ক খানিকটা এই রকমই বোধ হয়। সুর যেন আত্মা, গানের ভিতরের স্পন্দন। সেই সুর যখন এক শব্দের কাঠামো ছেড়ে আর এক শব্দবন্ধের শরীরে প্রবেশ করে, গান হয়ে ওঠে নতুন। শব্দ বদলায়, গল্প বদলায়, কিন্তু সুর অপরিবর্তিত থেকে যায়। হয়তো এই তুলনা পুরোপুরি মেলে না, তবু একই সুরে লেখা দুটি গান একই প্রাণশক্তির দুটি ভিন্ন বহিঃপ্রকাশ, প্রতিটাই নিজের মতো করে সম্পূর্ণ। আজকের হারানো দিনের গান সাজানো হয়েছে সেই রকমই এক ভাবনায়। শোনাব বাংলা গান, সেই গানের গল্প, আর সেই গানের সুরে অন্য ভাষার গানের কথাও বলবো। এই এক ঘন্টা সঙ্গে রইলাম আমি অনন্যা। প্রথম গান, এ গান

বাঙালির মুখে মুখে আজও ফেরে। 1969 সালের পুজোয় প্রকাশ পেয়েছিল এই গান, পঞ্চমের প্রথম পুজোর গান, প্রথমবার বাংলায় রাহুল দেব বর্মনের নিজের গলায় গাওয়া। এই গানের ইতিহাসও রয়েছে, সেটা আগে একটু বলি। গীতিকার শচীন ভৌমিকের জীবনে সম্ভবত একসময় ছিলেন এক তরুণী, সেই প্রেম কোনো কারণে সফল হয়নি। বহু বছর পরে যখন এই গান তিনি লিখতে বসলেন, সেই হারিয়ে যাওয়া মুখটাই মনে ভেসে উঠল। তবে আসল নামটি না রেখে কাব্যিক স্বাধীনতায় তিনি বানিয়ে দিলেন নতুন এক নাম, রুবি রায়। এই একই সুরে রাহুল দেব বর্মন পরে হিন্দিতেও একটি গান তৈরি করেছিলেন, মেরি ভিগি ভিগিসি, কিশোর কুমারের কণ্ঠে 1973 সালের অনামিকা ছবিতে। 50 বছরের বেশি সময় পার হয়ে গেলেও জীবনের রুবি রায়দের জন্য সকল যুবকই একাধবার বোধহয় এই গান গুনগুন করে উঠেছেন।

তাহলে আজ হারানো দিনের গানে একই সুর, ভিন্ন কথা, ভিন্ন গান। এবারে যে গানটা শোনাবো তার সুরকার এক এমন একজন মানুষ যাকে নিয়ে বলতে গেলে শুধু বাংলা নয়, পুরো ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসটাই বলতে হয়। সলিল চৌধুরী একাধারে কবি, গীতিকার এবং সুরকার। নিজের লেখা কবিতাকেই সুরে বাঁধতে

করতেন তিনি। তাঁর সুরে এক আশ্চর্য পশ্চিমী শাস্ত্রীয় সঙ্গীতের ছোঁয়া পাওয়া যেত, যা সেই সময়ের বাংলা গানে একেবারে নতুন এক দিগন্ত খুলে দিয়েছিল। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, জীবনের এক গভীর জিজ্ঞাসাকে তুলে ধরা এই গানে, আর এটাই সলিল চৌধুরীর কলমের বিশেষত্ব, প্রকৃতিকে দিয়ে মানুষের মনের কথা বলানো। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই দার্শনিক আবেগ যেন আরও গভীরতা পেয়েছে। সলিল চৌধুরী নিজে গণনাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁর গানে সামাজিক চেতনা এবং কাব্যিক সৌন্দর্য হাত ধরে পাশাপাশি চলত। একই সুর বাংলা এবং হিন্দিতে আলাদা আলাদা কথায় তিনি বসিয়ে দিলেন, অথচ দুটোই হয়ে উঠল আলাদা সৃষ্টি। এই গানের সুরের কাঠামোতেই তিনি পরে তৈরি করেছিলেন হিন্দি গান কহীঁ দূর জব দিন ঢল যায়, মুকেশের কণ্ঠে আনন্দ ছবিতে, যা আজও মুকেশের শ্রেষ্ঠ সৃষ্টিগুলির মধ্যে অন্যতম। হেমন্ত মুখোপাধ্যায়, পরবর্তী গান।

বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু দৃশ্য রয়েছে যা অমলিন, চিরন্তন প্রেমের দৃশ্য। বাইকে উত্তম সুচিত্রা, আঁকা বাঁকা রাস্তা আর গান। 1961 সালের ছবি সপ্তপদী। এই গান মুক্তির পর এমন উন্মাদনা তৈরি করেছিল যে মঞ্চে যখনই হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায় গান গাইতে আসতেন, শ্রোতারা গানের মধ্যেকার সেই খুনসুটির সংলাপ শুনতে চাইতেন, তুমি বলো, না না তুমিই বলো। এমনও হয়েছিল এক অনুষ্ঠানে

তাদের আবেগের চাপে গান দুবার করে গাইতে হয়েছিল শিল্পীদের। গৌরীপ্রসন্ন মজুমদারের কলমে লেখা এই গান প্রেমের চিরন্তন আকাঙ্ক্ষার কথা বলে। পথ যদি না শেষ হয়, তবে এই সুখের মুহূর্ত শেষ হবে না। হেমন্ত মুখোপাধ্যায় নিজে গানের সুর করেছিলেন এবং উত্তম সুচিত্রার পর্দার রসায়নের সঙ্গে তাঁর এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ যেন একেবারে অভিন্ন হয়ে গিয়েছিল। এই একই সুরে হিন্দি গান এক বার জরা ফির কহে দো, লতা মঙ্গেশকর এবং হেমন্ত কুমারের কণ্ঠে। বাংলায় যেখানে পথ শেষ না হওয়ার আকুতি, হিন্দিতে সেখানেই সেই কথাটুকু আর একবার শোনার আকুতি। একই সুরে দুটো আলাদা ভাষা, আলাদা আবেগ। বাংলা গান শোনানোর দায়িত্ব আমার, আর হিন্দি গান শোনানোর গুনগুন করবার দায়িত্ব আপনার। রাজি? পরবর্তী গান।

পরবর্তী যে গান শোনাবো সে গানের গীতিকার মীরা দেববর্মন, সুরকার শচীন দেববর্মন। স্বামী স্ত্রীর এই সৃজনশীল জুটি বাংলা গানে এক অনন্য সংযোগ তৈরি করেছিল। শচীন দেববর্মন মানেই পূর্ব বাংলার মাটির গন্ধ মিশে থাকা সুর। ত্রিপুরার রাজ পরিবারের সন্তান হয়ে তিনি গান শিখেছিলেন নদীর মাঝি লোকগানের শিল্পীদের কাছ থেকে। তার কণ্ঠে ছিল মাটির গন্ধ, যা তাকে অন্য সব সুরকার গায়কের থেকে আলাদা করেছিল। বম্বে গিয়ে হিন্দি সিনেমার সঙ্গীত পরিচালনায় এক নতুন যুগ তৈরি করলেও বাংলার এই লোকসুরের শিকড় তিনি কখনো ভোলেননি। কে যা শ্রে গানে শোনা যায় শচীনকর্তার সেই

শেষ ভাটিয়ালি ঢং, যেন নদীর ঢেউয়ের তালে তালে সুর বইছে। একই সুরে হিন্দি গান সুনরি পবন পবন পুরবৈয়া, লতা মঙ্গেশকরের কণ্ঠে। বাংলার নদীর সুরই যেন হিন্দি গানের শ্রোতাদের কাছে পৌঁছে গিয়েছিল ভিন্ন ভাষায়, ভিন্ন গানে।

শচীন দেব বর্মনের আরেকটি অসাধারণ সৃষ্টি ডাকাতিয়া বাঁশি। বাঁশি বাংলা লোকসঙ্গীতে চিরকালই প্রেম, বিরহ এবং আকুলতার প্রতীক। আর শচীন কর্তা তাঁর নিজের ভাটিয়ালি প্রভাবিত সুরে এই বাঁশির ডাককে যেন আরও মাদকতাময় করে তুলেছেন। তাঁর কণ্ঠে এমন একটা আমেজ আছে যা শোনা মাত্রই মনে হয় যেন সত্যিই কোথাও দূরে বাঁশি বাজছে, আর সেই সুর অনুসরণ করেই মন চলে যেতে চাইছে অজানার দিকে। এই বাঁশির সুরই হিন্দিতে গান হয়ে ফিরে এলো লতা মঙ্গেশকরের কণ্ঠে, ভিন্ন ভাষায় কিন্তু সেই একই সুরের আবেশ বজায় রেখে। হিন্দি ছবি অনুরাগ, গানের কথা লিখলেন আনন্দ বক্সী। বাংলা গানটা শোনায়।

বাংলা গান শুনতে শুনতে হিন্দি গানগুলোর কথা মনে পড়ছে তো? উত্তম কুমার এবং তনুজার অভিনীত রাজকুমারী ছবি, পরিচালক সলিল সেন। আশা ভোসলের কণ্ঠ গানে যেন চঞ্চল লাবণ্যময় ইমেজ নিয়ে আসে। রাহুল দেব বর্মণ তখন একেবারে নিজের আলাদা পরিচয় তৈরি করছেন বাংলা সিনেমার গানে। বাবার ছায়া থেকে বেরিয়ে নিজের মতো করে পাশ্চাত্য ঢঙে প্রাণবন্ত সুরের ধারা নিয়ে আসছেন বাংলা গানে। আশা ভোসলের কণ্ঠের সেই বিশেষ চাঞ্চল্য এবং পঞ্চমের সুরের খেলা, এই দুটি মিলিয়ে গানটিকে এক অন্যরকম সজীবতা দিয়েছে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা কথা। হালকা খুশি খুশি ভালোবাসার ছোঁয়া রয়েছে এ গানের কথায়। এই সুরেই রাহুল দেব বর্মণ হিন্দি গানও তৈরি করলেন 1970 সাল কটি পতং ছবি, কিশোর কুমারের কণ্ঠ। হিন্দি গানটির লেখা আনন্দ বক্সী। গানটা শুনে দেখুন তো চেনা চেনা ঠেকছে কিনা।

এখন জানিয়ে দিই, আগামীকাল 27 জুন শনিবার রাতের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। বহুশ্রুত গান, কিন্তু কখনো হয়তো জানাই নেই সেই গানের সুর কে দিয়েছেন। অবসরে সুরের কলি গুনগুনিয়ে তো ওঠে, কিন্তু তখনই হয়তো মনে আসে না সুরের জাদুকরের কথা। হতে পারেন তিনি মুন্সী মোহাম্মদ কাসেম বা কে মল্লিক, অথবা সুরসাগর হিমাংশু দত্ত কিংবা কানু ঘোষ। আগামীকাল রাতের স্মৃতিরোমন্থনে থাকবেন 30 থেকে 80 সালের সুরকারেরা, পঞ্চকবির পরবর্তীকালে যারা সুরে সুরে বেঁধে রাখলেন শ্রোতাদের। তাহলে হারানো দিনের গানের 1 ঘন্টার সফরে সঙ্গী হতে ভুলবেন না কিন্তু। মৈত্রী প্রচার তরঙ্গে আগামীকাল শনিবার ঠিক রাত 11টায় রেডিও রেপারে থাকবেন বিশাখা চক্রবর্তী আপনাদের সঙ্গে। আগামীকাল 27 জুন শনিবার হারানো দিনের গান ঠিক রাত 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে। আজ হারানো দিনের গানে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনন্যা। শোনাচ্ছি সেই সব বাংলা গান যে সকল বাংলা গানের সুরে আরও অন্যান্য ভাষার গানও রয়েছে, অর্থাৎ একই সুর ভিন্ন কথায় ভিন্ন গান। তখন সুচিত্রার লিপে প্রায় সব গানই গাইতেন সন্ধ্যা মুখোপাধ্যায়, এবং অবশ্যম্ভাবীভাবে তাঁর গাওয়া প্রত্যেকটি গানই হিট হতো। বিদেশি ছবি র্যান্ডম হারভেস্টের অনুপ্রেরণায় 1957 সালের ছবি হারানো সুর, নায়ক উত্তম কুমার, নায়িকা সুচিত্রা সেন, আর সুর পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়। পরিচালক জোর দিয়ে বললেন নায়িকা সুচিত্রার লিপে গান গাইবেন গীতা দত্ত। সবাইখানিক দ্বন্দ্বে ভুগলেও হেমন্ত মুখোপাধ্যায় নিজের জায়গায় অনর রইলেন। গীতা দত্ত মুম্বাই থেকে এসে রেকর্ডিং করলেন, আর রেকর্ডিংয়ের পরে হেমন্ত মুখোপাধ্যায় নিশ্চিত করে বললেন গান হিট করবেই। তার পরবর্তী কথা আমার আর বলবার দরকার পড়ে না, হিট তো হয়েই ছিল, সুপার ডুপার হিট। গীতা দত্তর সেই গভীর মায়াবী কণ্ঠ আর গৌরীপ্রসন্ন মজুমদারের কলমে সেই চিরন্তন আরতি, শুধু একবার কানে কানে শুনতে চাওয়া তুমি যে আমার। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে আর গীতা দত্তের কণ্ঠে এই সহজ সরল কথাগুলোই হয়ে উঠল বাংলা গানের ইতিহাসের অন্যতম প্রেমের গান। গানটি এতটাই হিট হয়েছিল যে পরে হেমন্ত মুখোপাধ্যায় এই সুর ব্যবহার করলেন অন্য একটি হিন্দি ছবিতে। হিন্দি সংস্করণটি দ্বৈত কণ্ঠে গাইলেন হেমন্ত মুখোপাধ্যায়

এক ঘরোয়া আসরে মান্নাদে ভজন গাইছিলেন ঘুমঘাট কেপাট খোলরে। সেখানে উপস্থিত ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, যিনি তাকে গানটি আবার গাইবার জন্য অনুরোধ জানালেন। মান্নাদে আবারও গিয়ে শোনালেন। এরপর পুলক বন্দ্যোপাধ্যায় সেখানেই একজনের কাছ থেকে একটি খাতা জোগাড় করে লিখতে শুরু করলেন। সেদিনই তিনি গানটি লিখেছিলেন আর তাতে সুর দিয়েছিলেন মান্নাদে। মজার বিষয় হল, এই ভজনের সুরের প্রভাব থেকেই তাৎক্ষণিকভাবে এই গান তৈরি হল, যা পরে বাংলা আধুনিক গানের জগতে এক জনপ্রিয় সৃষ্টি হিসেবে জায়গা করে নেয়। 1969 সালে প্রকাশিত এই গান, যেখানে মান্নাদে নিজেই ছিলেন গায়ক এবং সুরকার, আর কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, সে গল্প তো আগেই বললাম। মান্নাদে এবং মধুকর রাজস্থানের জুটি 1969 সালে 4টি গান তৈরি করেছিলেন, যার একটি জানে কাহা খোই বিন্দিয়া। শ্রোতাদের কাছে এই গানটিও যথেষ্ট জনপ্রিয় হয়ে

উঠেছিল। একজন শ্রোতা মন্তব্যে লিখেছিলেন, গানটি খুব ভালো লেগেছে তার এবং অন্য এক পরিচিত গানের সঙ্গে এর মিল খুঁজে পেয়েছেন। বস্তুত বাংলা গানের সঙ্গে সুরের সাদৃশ্যের কথাই হয়তো বলতে চেয়েছিলেন তিনি। বাংলা গান মান্না দের কণ্ঠে।

0: সলিল চৌধুরী এবং সবিতা চৌধুরী। তাদের জীবনসঙ্গী হওয়ার সম্পর্কটা গানের জগতেও এক বিশেষ রসায়ন তৈরি করেছিল। আর সবিতা চৌধুরীর কণ্ঠে এমন এক সারল্য ছিল, এমন এক মিষ্টতা ছিল, যা সলিল চৌধুরীর জটিল পশ্চিমী আঙ্গিকের সুরকেও সহজ সরল শ্রোতাপ্রিয় করে তুলত। সলিল চৌধুরী ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতে এক বিরল প্রতিভা। একই সাথে অর্কেস্ট্রেশন, কাউন্টার মেলোডি এবং পশ্চিমী হারমোনির ব্যবহার বাংলা হিন্দি গানে নিয়ে এসেছেন। পরবর্তী গানের সুর হিন্দিতে রূপ নিয়েছিল, না গানটির কথা বলবো না, হিন্দি গানে যেশুদাস এবং আশা ভোসলের কণ্ঠে গাওয়া রোম্যান্টিক যুগলবন্দি। একই সুরের কাঠামো কিন্তু সম্পূর্ণ আলাদা কথায়। আসলে সুরের কোনো ভাষার সীমানা থাকে না। বাংলা গান সবিতা চৌধুরীর কণ্ঠে এবং হিন্দি গান আপনারা আন্দাজ করুন।
1: প্রজাপতি প্র

পদ্মা কিংবা মেঘনার উত্তাল জলে জীবন বাজি রেখে নৌকা চালায় তারা। মানুষ আর পণ্যকে এক তীর থেকে অন্য তীরে পৌঁছে দেওয়াই তাদের কাজ। নদীর মতোই অনিশ্চিত তাদের জীবন, তবু সেই জীবনেই আছে সাহস, অদম্য প্রত্যয়। তবু এই মানুষগুলোই ঘর বাঁধে, স্বপ্ন দেখে, ভালোবাসে। সংসারের দায়িত্বে যখন বাড়ির মানুষটি পাড়ি দেয় অজানার পথে, তখন প্রিয়জনের মনে ভরে ওঠে অপেক্ষা আর উদ্বেগ। সেই ভালোবাসা, সেই উদ্বেগ, সেই বিচ্ছেদের অনুভূতি ধরা পড়েছে সলিল চৌধুরীর কথায়, হৃদয়নাথ মঙ্গেশকরের সুরে, হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে পরবর্তী গানে। এবং এই বাংলা গানের সুরই আমরা পেয়েছি মারাঠি ভাষার একটি গানে, মে ডোলকারা ডোলকারা। মারাঠি ভাষার গানটির কথা লিখেছিলেন শান্তা জনার্দন শেলকে। হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে বাংলা গান।

রাহুল দেববর্মনের কণ্ঠে এক অন্যরকম নস্টালজিয়া ধরা পড়ে, যেখানে সুরকার নিজেই যেন এক স্মৃতিকাতর প্রেমিক। রাহুল দেববর্মন নিজের কণ্ঠে যে কটি বাংলা গান গেয়েছেন তার প্রতিটিতেই এমন একটা সহজ অনাড়ম্বর ব্যাপার রয়েছে যা শ্রোতার মনে সরাসরি গিয়ে পৌঁছে যায়। পরবর্তী যে গান একই সুরে বাংলা গান এবং হিন্দি গান, হিন্দি গানটির কথা আগে বলি। দো নয়নো মে আঁসু ভরে হ্যায় লতা মঙ্গেশকরের কণ্ঠে একই সুরে বাংলায় বিস্মৃতির বিষণ্নতা আর হিন্দিতে চোখের জলে ভরা এক আকুতি, দুটি আলাদা আবেগ একই সুরের সুতোয় বাঁধা। বাংলা গানের কথায় অদ্ভুত মায়াবী বিস্মৃতির আবেশ। কখন কোথায় দেখা হয়েছিল, মন দেওয়া নেওয়ার খেলা কবে শুরু হয়েছিল।

আজকের অনুষ্ঠানের শেষ গান শোনাব দীপ জ্বেলে যাই ছবি থেকে। বাংলা সিনেমার এক অসামান্য রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয়েছিল এই ছবিতে, এই গানে। বসন্ত চৌধুরী এবং সুচিত্রা সেন অভিনীত, এই ছবির পরিচালক অসিত সেন এক মনস্তাত্ত্বিক প্রেমের গল্প বলেছেন, আর তার আবহে হেমন্ত মুখোপাধ্যায়ের এই আইকনিক গান রাতের নিস্তব্ধতায় এক গভীর আবেগের স্রোত। এই রাতের নিভৃত প্রেমের গানে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ শ্রোতাকে আজও আচ্ছন্ন করে রাখে। বাংলা ছবি 1959 সালে, পরে 1963 সালে হিন্দি ছবি কোহরা। এই ছবিতে ইয়ে নয়ন ডারে ডারে হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের কণ্ঠেই ভিন্ন কথায় কিন্তু একই সুরের আবেশ নিয়ে। বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই হেমন্ত মুখোপাধ্যায় সমান দক্ষতায় কাজ করেছেন, আর তাঁর সুরের এই দ্বিভাষিক যাত্রা আজও শ্রোতাদের মুগ্ধ করে রাখে। আসলে সুর কোনো একটি ভাষার জন্য নয়, আদপে তা সীমাহীন।

হতেই পারে মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। তাতে কি, সুরের আবেগকে স্পর্শ করতে পারলেই গানের আমি গানের তুমি গান দিয়ে যায় চেনা। আজ হারানো দিনের গান এই পর্যন্তই। সঙ্গে ছিলাম আমি অনন্যা, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 37 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 55 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:23। শুরু হল ডিটিএইচ বাংলা পরিষেবা। এখন থেকে রাত 2 পর্যন্ত শুনতে পাবেন আধুনিক গান। রাত 2 থেকে রাত 3 পর্যন্ত বাংলা ছায়াছবির গান। রাত 3 থেকে ভোর 4 পর্যন্ত শুনবেন নানা রঙের গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় রাখুন কান আর শুনতে থাকুন গান। আপনাদের সঙ্গে আছি সুমন শেঠ, আপনারাও সঙ্গে থাকুন। এখন আধুনিক গান। আধুনিক গানের প্রথম শিল্পী লোপামুদ্রা মিত্র, গানটির গীতিকার পার্থ ভট্টাচার্য, সুরকার জয় সরকার। গানটি রইল আপনার জন্য।

লোপামুদ্রা মিত্রর পর এবারের গানটি গেয়েছেন শ্রীকান্ত আচার্য, গানটির গীতিকার লীলাময় পাত্র, সুরকার জয় সরকার।

এবারের গানটি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন সন্তোষ মুখোপাধ্যায়।

এবারের গানটি গেয়েছেন হৈমন্তী শুক্লা, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার ওস্তাদ আলী আকবর খান।

এবারের গানটির কথা দীনেন্দ্র চৌধুরী, সুর প্রশান্ত চৌধুরী, শিল্পী মৃণাল চক্রবর্তী।

এবারের গানটি শুনবেন শিপ্রা বসুর কণ্ঠে, গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার অনুপম ঘটক।

এবারের গানটি গেয়েছেন পিন্টু ভট্টাচার্য, গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার নচিকেতা ঘোষ।

0: মধুর আশা স্বপ্নেরও সমাধি।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের পর এবারের শিল্পী আরতি মুখোপাধ্যায়, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার নচিকেতা ঘোষ।

এবারের গানটি গেয়েছেন আলপনা বন্দ্যোপাধ্যায়, গানটি লিখেছেন পবিত্র মিত্র, সুরারোপ করেছেন নচিকেতা ঘোষ।

এবারের গানটির কথা অজয় ভট্টাচার্য, সুর হিমাংশু দত্ত, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন আধুনিক গান। আজকে আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। একটু পরেই শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা। এখন শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শিল্পী লতা মঙ্গেশকর, ছবির নাম একদিন রাত্রে।

মধুসূদন। নানা মুরারি না থাক আমার মোহন।

ডিটিএইচ বাংলা পরিষেবা শুনছেন ছায়াছবির গান। এবারের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবির নাম দেয়া নেয়া।

এবারে শিল্পী হৈমন্তী শুক্লা, ছবির নাম আমি সেও সখা।

সবাই শোনো, এ আমার গান না ঝড়ে।

0: గమని దని దని
1: గమని దని గమని దని గమని దని గమని దని గమని దని

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান, এখন লোকগীতি, শিল্পী স্বপন বসু।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি, তবলায় সৌমেন নন্দী, হারমোনিয়ামে পিন্টু রায়, তানপুরায় দেবল মুখার্জি, রাগ জনপুরী।

0: এতক্ষণ খেয়াল শুনলাম জনপুরীর আগে। শিল্পী ছিলেন পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো যোগায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 27 জুন শনিবারের

চিরন্তনীর সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আজ চিরন্তনী শুরু করব একটি দেশাত্মবোধক গান ইন্দিরা শিল্পী গোষ্ঠীর কণ্ঠে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: খুব ছোটবেলার একটা গল্প বা ঘটনা মনে পড়ছে। আমাদের অনেকেরই হয়তো এরকম ছোটবেলার কিছু কিছু ঘটনা রয়েছে। আসলে আমাদের যখন খুব ছোটবেলায়, তখন তো দূরদর্শন ছিল না, টিভি ছিল না, স্বাভাবিকভাবে কোনো ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়া সেগুলোও ছিল না। আমাদের ছোটবেলার আকর্ষণ ছিল অবশ্যই রেডিও, আর তার পাশাপাশি কখনো কখনো বাড়ি থেকে নিয়ে যাওয়া কোনো নির্দিষ্ট সিনেমা হলে কিছু সিনেমা দেখানো, এবং সেগুলো খুব নির্ধারিত। তো আমরা যখন অনেক সময় খুবই ছোট, যখন ক্লাস 2-3 বা ইত্যাদিতে পড়ি, তখন সাদা কালো ছবির যুগ, প্রায় খুব কমই তখন কালার ছবি আসতো বা কালার ছবি দেখা যেত। তো সেই সময়ের একটা ঘটনা আমার কিন্তু মাঝে মাঝে মনে হয়, ক্ষুদিরাম বসু, 42, সূর্যসেন, এই ধরনের যে দেশাত্মবোধক চলচ্চিত্রগুলো দেখানো হতো, সেগুলো দেখতে দেখতে কখনো কখনো, মানে যখন ইংরেজরা অত্যাচার করছে ভারতীয়দের ওপর, কিংবা তারা সবাই মিলে একসঙ্গে সঙ্গবদ্ধভাবে হয়ে বন্দে মাতরম উচ্চারণ করছে, তখন এই ছোট বয়সের আমার মধ্যেও কেমন একটা অদ্ভুত অনুরণন তৈরি হতো। দেহ শক্ত হয়ে যেত, হাতের মুঠো শক্ত হয়ে উঠত। এই অভিজ্ঞতা কম বেশি আমাদের সবাইরই আছে। আসলে এই কথাগুলো কেন উঠল বা কেন বললাম, বন্দে মাতরম এই শব্দবন্ধ একটা জাতির জীবনী শক্তি হিসেবে কাজ করেছে ভারত স্বাধীনতার বহু বছর আগে থেকেই। বন্দে মাতরম এদেশের পরাধীনতা থেকে মুক্তির লড়াইয়ের একটা ধ্বনি হয়ে উঠেছে। কালাপানি পেরিয়ে যখন সেই কুখ্যাত সেলুলার জেল, যেখানে নৃশংস অত্যাচারে সহ্য করতে হয়েছে বিভিন্ন বিপ্লবীদের, তাদের সঞ্জীবনী বটিকার মতো কাজ করেছে এই বন্দে মাতরম মন্ত্র, এই একটি স্তোত্র বা বন্দনা গান, যার আয়ুষ্কাল প্রায় 150 বছর। আমরা গতকাল পেরিয়ে এলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মদিন। কেউ কেউ মতান্তরে বলে আজকের দিনও জন্ম, যাই হোক, নৈহাটির কাঁঠালপাড়ায় 1838 সালের 26 জুন তার জন্ম হয়েছিল। তাকে নিয়ে আজকের চিরন্তনী, তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের চিরন্তনী। আর বিশেষ করে যখনই বঙ্কিমচন্দ্রের কথা উঠল বা আসে, তখন বন্দে মাতরম অবশ্যম্ভাবেই চলে আসে। যেমন কিছু কিছু লেখা, মানে শুধু যুগের সঙ্গে মিলিয়ে চলে তাই নয়, সেই রচনার মধ্যে একটা অদ্ভুত গল্প থাকে, মিথ থাকে, বিতর্ক থাকে। যেমন কাজী নজরুল বললেই বিদ্রোহী কবিতার কথা মনে হয়, সেই নিয়েও কত গল্প, কত মিথ, কত বিতর্ক। তেমনি বঙ্কিমচন্দ্র, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বললেও আনন্দমঠ এবং বিশেষ করে বন্দে মাতরম এই শব্দবন্ধ বা এই গানটির কথা উঠে আসে। এই বন্দে মাতরম লেখার কিন্তু একটা প্রেক্ষাপট আছে, একটা অদ্ভুত অন্যরকম গল্প। সেই গল্প এবং তার পাশাপাশি বন্দে মাতরমের কিছু অংশ আজকে আপনাদের কাছে নিবেদন করব। তবে এই মুহূর্তে দেবব্রত বিশ্বাসের কণ্ঠে একটি গান।

望当，走入那千里的祖国也是流亡当。班内马德拉，班内马德拉，爱国出去马蒂亚去超出地方，爱国干的就是。

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রাত্রি প্রভাত হইয়াছে, সেই জনহীন কানন এতক্ষণ অন্ধকার শব্দহীন ছিল, এখন আলোকময় পক্ষীকূজন শব্দিত হইয়া আনন্দময় হইল। সেই আনন্দময় প্রভাতে, আনন্দময় কাননে, আনন্দ মঠে সত্যানন্দ ঠাকুর হরিণ চর্মে বসিয়া সন্ধ্যানি করিতেছেন। কাছে বসিয়া জীবানন্দ, এমন সময় ভবানন্দ মহেন্দ্র সিংহকে লইয়া আসিয়া উপস্থিত। ব্রহ্মচারী অগ্রে অগ্রে, মহেন্দ্র পশ্চাৎ পশ্চাৎ দেবালয়ের অভ্যন্তরে প্রবেশ করিল। প্রবেশ করিয়া মহেন্দ্র দেখিল অতি বিস্তৃত, অতি উচ্চ প্রকোষ্ঠ। ঘরের ভেতর কি আছে মহেন্দ্র প্রথমে তাহা দেখিতে পাইল না। দেখতে দেখিতে ক্রমে দেখিতে পাইল এক প্রকাণ্ড চতুর্ভুজ মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্মধারী, কুস্তব শোভিত হৃদয়, সম্মুখে সুদর্শন চক্র ঘূর্ণানুমান স্থাপিত, মধু কৈঠব স্বরূপ দুটি প্রকাণ্ড ছিন্ন মস্ত মূর্তি রুধিরা প্লাবিত বত চিত্রিত হইয়া সম্মুখে রহিয়াছে। বামে লক্ষ্মী আলুলায়িত কুন্তলা, শত দলমালা মুন্নিতা ভয়ত্রস্থার ন্যায় দাঁড়াইয়া আছেন। দক্ষিণে সরস্বতী পুস্তক বাদ্যযন্ত্র মূর্তিমান রাগরাগিনী প্রভৃতি পরিবেষ্টিত হইয়া দাঁড়াইয়া আছেন। বিষ্ণুর অঙ্ক পরি এক মোহিনী মূর্তি, লক্ষ্মী সরস্বতীর অধিক সুন্দরী, লক্ষ্মী সরস্বতীর অধিক ঐশ্বর্যান্বিতা, গন্ধর্ব কিন্নর দেব যক্ষ বক্ষ তাকে পূজা করিতেছে। ব্রহ্মচারী অতি গম্ভীর স্বরে মহেন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, সকল দেখিতে পাইতেছ? মহেন্দ্র বলিল, পাইতেছি। বিষ্ণুর কোলে কি আছে দেখিয়াছ?
2: দেখিয়াছি। কে উনি?
1: মা।
2: মা? মা কে?
1: আমরা যার সন্তান।
2: কে তিনি?
1: সময়ে চিনিবে। বলো,

0: চলো দেখিবে চলো। তখন ব্রহ্মচারী মহেন্দ্রকে কক্ষান্তরে লইয়া গেলেন। সেখানে মহেন্দ্র দেখিলেন এক অপরূপ সর্বাঙ্গ সম্পন্না সর্বভরণ ভূষিত জগদ্ধাত্রী মূর্তি। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, ইনি কে?
1: মা যা ছিলেন।
0: সে কি?
1: ইনি কুঞ্জর কেশরী প্রভৃতি বন্য পশু দকল পদতলে দলিত করিয়া বন্য পশুর আবাস স্থানে আপনার পদ্মাসন স্থাপিত করিয়াছিলেন। ইনি সর্বলঙ্কার পরিভূষিতা হাস্যময়ী সুন্দরী ছিলেন। ইনি বালার কুবর্ণাভা সকল ঐশ্বর্যশালিনী, ইহাকে প্রণাম কর।
0: মহেন্দ্র ভক্তিভরে জগদ্ধাত্রী রূপিণী মাতৃভূমিকে প্রণাম করিলে। ব্রহ্মচারী তাহাকে আর এক অন্ধকার সুরঙ্গ দেখাইয়া বলিলেন, এই পথে আইসো। ব্রহ্মচারী স্বয়ং আগে আগে চলিলেন, মহেন্দ্র সভয়ে পাছু পাছু চলিলেন। ভূগর্ভস্থ এক অন্ধকার প্রকোষ্ঠে কোথা হইতে সামান্য আলো আসিতেছিল, সেই ক্ষীণ আলোকে এক কালী মূর্তি দেখিতে পাইলেন। ব্রহ্মচারী বলিলেন, দেখো মা যা হইয়াছেন। মহেন্দ্র সভয়ে বলিল, কালী?
1: হ্যাঁ কালী, অন্ধকার সমাচ্ছন্না কালিকাময়ী, হৃত সর্বস্রা এই জন্য নগ্নিকা। আজ দেশে সর্বত্রই শ্মশান, তাই মা কঙ্কাল মালিনী, আপনার শিব আপনার পদতলে দলিতেছেন। হায় মা!
0: ব্রহ্মচারীর চক্ষু দিয়া দর দর করে ধারা পড়িতে লাগিল।
1: বলো বলো বন্দে মাতারম,
0: বন্দে মাতারম। মহেন্দ্র মহেন্দ্র কালীকে প্রণাম করিয়া বলিলেন। তখন ব্রহ্মচারী বলিলেন, এই পথে আইসো। এই বলিয়া তিনি দ্বিতীয় সুরঙ্গে আরোহণ করিতে লাগিলেন। সহসা তাহাদিগের চক্ষে প্রাত সূর্যের রশ্মি রাশি প্রভাসিত হইল। চারিদিক হইতে মধুকণ্ঠ পক্ষী গৌল গাহিয়া উঠিল। দেখিলেন এক মর্মর প্রস্তর নির্মিত প্রশস্ত মন্দিরের মধ্যে সুবর্ণ নির্মিতা দশভুজা প্রতিমা নবারুণ রবিকিরণে জ্যোতির্ময়ী হইয়া হাসিতেছে। ব্রহ্মচারী প্রণাম করিয়া বলিলেন, এই মা যা হইবেন। দশভুজ দশদিকে প্রসারিত, তাহাতে নানা আয়ুদরূপে নানা শক্তি শোভিত, পদতলে শত্রু বিমর্দিত পদাশ্রিত বীর কেশরী শত্রু নিপীড়নে নিযুক্তা দিগ্ভুজা। বলিতে বলিতে সদানন্দ গদ গদ কণ্ঠে কাঁদিতে লাগিলেন। দিগ্ভুজা নানা প্রহরণ ধারিণী, শত্রু বিমর্দিনী বীরেন্দ্র পৃষ্ঠ বিহারিণী, দক্ষিণে লক্ষ্মী ভাগ্য রূপিণী, বামে বাণী বিদ্যা বিজ্ঞান দায়িনী, সঙ্গে বলরূপী কার্তিকেয় কার্য সিদ্ধিরূপী গণেশ। এসো এসো আমরা মাকে প্রণাম করি। তখন দুইজনে যুক্ত করে অর্থ মুখে এক কণ্ঠে ডাকিতে লাগিল, সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। উভয় ভক্তিভাবে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলে মহেন্দ্র গদগদ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, মার মার এই মূর্তি কবে দেখিতে পাইব? ব্রহ্মচারী বলিলেন,
1: যবে মার সকল সন্তান মাকে মা বলিয়া ডাকিবে, সেই দিন যেদিন উনি প্রসন্ন হবেন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে আজকের এই চিরন্তনী। আপনারা যারা বার্তা পাঠাবেন তাদের 9903659992 সেই নাম্বারে অবশ্যই বার্তাগুলো পড়ব। তবে তার আগে আমরা আনন্দমঠ থেকে শুনলাম কিছু অংশ। বঙ্কিমচন্দ্রের অন্য কোনো লেখা থেকেও কখনো কিছু শোনানোর ইচ্ছে রইল, তবে তার আগে একটা গল্প শোনাই আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে বন্দে মাতরম। বন্দে মাতরম কবিতাটি কিন্তু আলাদা করে লেখা হয়েছিল, পরবর্তীকালে এটি আনন্দমঠের সঙ্গে যুক্ত হয়। এই কবিতা লেখার একটা প্রেক্ষাপট, একটি ঘটনা আছে। 1873 সাল, ভারত জুড়ে ব্রিটিশ রাজের লৌহ মুষ্টি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। ঔপনিবেশিক কর্মকর্তাদের প্রিয় খেলা ক্রিকেট। বিভিন্ন যেসব সেনানিবেশ, সেনানিবাস যে শহরগুলো, সেখানে একটা সাধারণভাবে দেখা যেত একটি মাঠে ক্রিকেট খেলা চলছে, আমাদের এখন যেরকম দেখা যায়। তখন ভারতীয়রা যে খুব ক্রিকেট খেলতো তা নয়, তবে বিদেশি যারা সেনারা থাকতো তারা নিজেদের মধ্যে এই ক্রিকেটটা খেলতো। 15 ডিসেম্বর শীতের সময় সন্ধ্যায় বহরমপুরের ব্যারাক স্কোয়ার, বর্তমানে যেটা স্কোয়ার ফিল্ড, সেখানে একটা ম্যাচ চলছিল। বহরমপুরের সেনানিবাসের কমান্ডিং অফিসার ভীষণ দাম্ভিক কর্নেল ডাফিনের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা খেলায় মগ্ন ছিল। সে সময় অবশ্যই ইংরেজরা বিভিন্নভাবে ভারতীয়দের হ্যাকল করত, অত্যাচার করত। তাদের এই যে ক্ষমতার ভারসাম্যের যে প্রতিফলন, সেটা যেহেতু ছিল না। সে সময় মুর্শিদাবাদ জেলার ডেপুটি কালেক্টর ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

তিনি একটা পালকিতে করে বাড়ি ফিরছিলেন। দুর্ভাগ্যবশত শোভাযাত্রাটি একটি পথ দিয়ে যাচ্ছিল, তখন তো নির্দিষ্ট কোনো পথ ছিল না, মাঠের মধ্যে দিয়েই যেতে হতো। সেই মাঠে সেই ক্রিকেট খেলা হচ্ছিল, ক্রিকেট খেলার মাঝখান দিয়ে তাকে যেতে হয়েছিল এবং অনিচ্ছাকৃতভাবেই সেই শান্ত খেলাটিতে বিঘ্ন ঘটেছিল। এই আপাত বিঘ্নে ক্ষুব্ধ হয়ে কর্নেল ডাফিন ঔপনিবেশিক ঔদ্ধত্যের পরিচয় দিয়ে পালকিটিকে থামিয়ে বঙ্কিম চট্টোপাধ্যায়কে টেনে বার করেন এবং জনসমক্ষে চরম অপমান করেন, ঘুষি টুসিও মারেন। এই জঘন্য কর্মকাণ্ডের বেশ কয়েকজন সাক্ষী তখন সেখানে ছিল। প্রিন্সিপাল রবার্ট হ্যান্ড, জর্জ বেনব্রিজ, স্থানীয় রাজ পরিবারের সদস্যদের মতো কিছু বিশিষ্ট ব্যক্তিরা সেখানে ছিল। এটা বঙ্কিমচন্দ্রের খুব খারাপ লাগলো, এই ঘটনাটা খুব স্বাভাবিক, তার তো নিজের কোনো দোষ নেই। তো সেরকম একটা অবস্থার মধ্যে যখন তিনি পড়েছেন তখন তার তো খারাপ লাগবেই। তো এইরকম একটা সময়ে যখন এই ঘটনাটা ঘটল, তিনি ন্যায় বিচারের জন্যে লড়াই শুরু করলেন। কর্নেল ডাফিনের সেই যে ঘটনাটি ঘটেছিল সেখানে তখন প্রিন্সিপাল রবার্ট হ্যান্ড ছিলেন, রেভারেন্ড বার্লো ছিলেন, জর্জ বেনব্রিজ ছিলেন, লালগোল্লার রাজা যোগেন্দ্র নারায়ণ রায়, কিছু ব্রিটিশ অফিসার, স্থানীয় কিছু ব্যক্তি, তারা সবাই দেখেছেন বঙ্কিমবাবু অপমানিত হয়েছেন, তার সুনাম নষ্ট হয়েছে। তিনি পরদিন 1873 সালের 16 ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার ম্যাজিস্ট্রেট মিস্টার উইন্টারের আদালতে কর্নেল ডাফিনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করলেন এবং ম্যাজিস্ট্রেট শীঘ্রই সাক্ষ্য দেওয়ার জন্য সমস্ত প্রত্যক্ষদর্শীদের ডেকে পাঠালেন, কারণ উনি বললেন যে এরা ছিলেন। অদ্ভুত ব্যাপার, অধিকাংশ প্রত্যক্ষদর্শী সংঘর্ষের কথা অস্বীকার করলেও অধ্যক্ষ রবার্ট হ্যান্ড সংঘর্ষের কথা স্বীকার করলেন। রাজা যোগেন্দ্র নারায়ণ রায় আর দুর্গাচরণ ভট্টাচার্য কিন্তু বঙ্কিমবাবুর পক্ষ নিয়েছিলেন। বিচারপতি বেনব্রিজ তার সাক্ষ্যের বিরোধিতা করে বললেন যে তার দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি দেখতে পাননি, কিন্তু সে সময়ের অধিকাংশ মুর্শিদাবাদের সকল আইনি প্রতিনিধি যারা তারা বঙ্কিমচন্দ্রকে সমর্থন করেন। অন্যদিকে কর্নেল ডাফিন তার পক্ষে লড়ার জন্য নদিয়ার কৃষ্ণনগর থেকে একজন আইনজীবীকে নিয়োজিত করেছিলেন। আদালতের পরবর্তী শুনানি হল 12 জানুয়ারি 1874। 12 জানুয়ারি সকালবেলা জেলা ম্যাজিস্ট্রেট আদালতের দৃশ্যটি হতবাক করার মতো। প্রকাশ্য আদালতে স্থানীয় ইউরোপীয় সহ প্রায় হাজারখানেক কৌতূহলী দর্শক রায় দানের জন্য অপেক্ষা করেছে, জড়ো হয়েছে। তারা লক্ষ্য করলেন যে বিচারক বেনব্রিজ প্রথমে আদালতে উপস্থিত হলেন এবং ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করলেন, মিস্টার উইন্টার, আপনি কি অনুগ্রহ করে একবার আপনার চেম্বারে আসবেন, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। কয়েক মিনিট পর কর্নেল ডাফিন এবং বঙ্কিমচন্দ্রকে বিচারক বেনব্রিজের কক্ষে তলব করা হল। সেখানে বঙ্কিমবাবুকে মামলাটি তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, তিনি সেটা প্রত্যাখ্যান করলেন। আবার অনুরোধ করা হল, বঙ্কিমচন্দ্র একটি শর্তে রাজি হলেন, প্রকাশ্য আদালতের সামনে কর্নেল ডাফিনের ক্ষমা চাইতে হবে। কর্নেল ডাফিন তাতে সম্মত হলেন। এইবারে এই যে ঘটনাটি, এই ঘটনাটির পরে কর্নেল ডাফিন যখন ক্ষমা চাওয়ার জন্য হাত জোড় করলেন, তখন আদালত কক্ষে উপস্থিত স্থানীয় দেশীয় যুবকরা হাততালি দিয়ে হাসতে আরম্ভ করল এবং হো হো করে চিৎকার শুরু করল। এই ঘটনাটি 15 জানুয়ারি 1874 সালের অমৃতবাজার পত্রিকার একটা প্রতিবেদন হিসেবে প্রকাশিতও হয়েছিল। এরপরে যখন এই সব ঘটনা ঘটল, তখন কিন্তু কর্নেল ডাফিন সহ অন্যান্য যারা ইউরোপীয়, তারা ক্ষিপ্ত হয়ে গেল। তারা গোপনে বঙ্কিমচন্দ্রকে হত্যা করার ষড়যন্ত্র করল। ইতিমধ্যে রাজা যোগেন্দ্র নারায়ণ রায় খবর পেলেন, তিনি বঙ্কিমচন্দ্রকে লালগোলাতে আমন্ত্রণ জানালেন এবং এই ঘটনাটা যেহেতু বঙ্কিমচন্দ্রের মনে একটা খুব মানসিকতায় গভীর প্রভাব ফেলেছিল, তিনি